আকাশবাণী মুর্শিদাবাদ। আজ শুক্রবার 15ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 21শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 5ই জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 5 সেকেন্ড।

নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন, জগতে সব কিছু ক্ষণভঙ্গুর, শুধু একটা বস্তু ভাঙে না বা নষ্ট হয় না, সে বস্তু ভাব বা আদর্শ।

বাঙালির পক্ষে স্বধর্ম ত্যাগ করা আত্মহত্যার তুল্য পাপ। ভগবান আমাদের সার্থক সম্পদ দেন নাই বটে, কিন্তু তিনি আমাদের প্রাণের সম্পদ দিয়েছেন। অর্থের জন্য লালায়িত হয়ে যদি প্রাণের সম্পদ হারাতে হয়, তবে অর্থে আমাদের প্রয়োজন নাই।

মনুষ্যত্ব লাভের একমাত্র উপায়, মনুষ্যত্ব বিকাশের সকল অন্তরায় চূর্ণ বিচূর্ণ করা, যেখানে যখন অত্যাচার অবিচার ও অনাচার দেখিবে সেইখানে নির্ভীক হৃদয়ে শির উন্নত করিয়া প্রতিবাদ করিবে এবং নিবারণের জন্য প্রাণপণে চেষ্টা করিবে। শুনলেন অমৃতবাণী আকাশবাণী মুর্শিদাবাদ।

এতক্ষণ শুনলেন ভক্তিগীতি আকাশবাণী মুর্শিদাবাদ। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: আরেকটি অনুষ্ঠানের কথা, এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে জ্বালানি বাণিজ্য বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, যোগাসনে বিশ্বজুড়ে বিস্তৃতি খেলোয়াড়দের জন্য নতুন সম্ভাবনা ও কেরিয়ারের সুযোগ এনে দেবে। আজ বিশ্ব পরিবেশ দিবস, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ দুদিনের সফরে ভারতে আসছেন। জাকার্তায় ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের এম আর অর্জুন এবং হরিহরন অমস্করুণন জুটি পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ নতুন দিল্লিতে গতকাল এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব পূর্ব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার রয়েছে ভেনেজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আজকের আলোচনায় দুদেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। শ্রী ট্যান্ডন আরও জানান, শুধু জ্বালানি ক্ষেত্রটি নয়, দুদেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে পশুপালন, পরিবহন, কৃষিকাজের যন্ত্রপাতি, খনি শিল্প, গাড়ি উৎপাদন এবং ওষুধ শিল্পের মতো ক্ষেত্রগুলি নিয়েও বিস্তারিত কথা হয়েছে।
2: Venezuela possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
1: বৈঠক চলাকালীন দুই নেতাই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটেনের বিদেশমন্ত্রী ইভেট কুপারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, ভারত ও ব্রিটেন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিক লাভজনক এক নতুন অংশীদারিত্ব গড়ে তোলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকটি মূলত ভারত ব্রিটেন ভিশন 2035-এর পাঁচটি মূল স্তম্ভ নিয়ে আলোচনা করার বড় সুযোগ। এই পাঁচটি স্তম্ভ হল উন্নতি, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু ও পরিবেশ বান্ধব শক্তি এবং শিক্ষা। তিনি আরও বলেন, দুদেশের এই বৈঠকে ভারত ও ব্রিটেনের সর্বাত্মক অগ্রগতি খতিয়ে দেখা হয়। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার বা ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি চিকিৎসা এবং অন্যান্য প্রকল্প সহ প্রতিরক্ষা পরিষেবাগুলির সংশোধিত আর্থিক ক্ষমতা হস্তান্তরের নির্দেশিকাও প্রকাশ করেছেন মন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে, যোগ ব্যায়াম বা যোগ হল মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের একা অ্যারেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ মানুষের শরীর ও আত্মাকে একসূত্রে বেঁধে সুস্থ ও আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে। তিনি আশা প্রকাশ করেন যে, প্রথমবার আয়োজিত এই বিশ্ব যোগ চ্যাম্পিয়নশিপ যোগাসনকে একটি আন্তর্জাতিক ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেবে। এটি তরুণ প্রজন্মের জন্য সুযোগের এক নতুন দিগন্ত খুলে দেবে।
3: जैसे जैसे योगासना स्पोर्ट्स का विस्तार होगा, वैसे वैसे इससे जुड़ी नई संभावनाएं भी बढ़ेगी। ये खिलाड़ियों के लिए नई कैरियर अपॉर्चुनिटीज लेकर आएगा। यह ट्रेनर्स, स्पोर्ट्स साइंटिस्ट, रिसर्चर्स और इवेंट मैनेजर्स के लिए भी नए अवसर बनाएगा।
1: কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রক, আয়ুষ মন্ত্রক এবং সাই এই প্রতিযোগিতায় সহায়তা দিচ্ছে। আজ বিশ্ব পরিবেশ দিবস, পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এই দিবস উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নতুন দিল্লির ময়দানগড়িতে অবস্থিত নমো অক্সিজেন পার্কে এক পেড় মা কে নাম অভিযানের অংশ হিসেবে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। রাজ্যস্তরে বিশ্ব পরিবেশ দিবসের বিভিন্ন অনুষ্ঠানে একাধিক মন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যের মন্ত্রী, সাংসদ এবং বিধায়করা অংশ নেবেন। পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষার্থে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য দেশবাসীকে অনুপ্রাণিত করতে বিভিন্ন অনুষ্ঠান এবং প্রচারের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে সংসদ বিষয়ক মন্ত্রক আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেন। তিনি বলেন, এর ফলে দেশের সব রাজ্যের বিধানসভা এবং সংসদ এখন একটি একক প্ল্যাটফর্মে চলে এল। শ্রী রিজিজু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দেশ এক অ্যাপ্লিকেশন ভাবনাকে বাস্তবায়িত করতেই এই বিশেষ অ্যাপটি চালু করা হয়েছে।
4: वेस्ट बंगाल असेंबली के स्पीकर और उसके टीम को मैं आश्वासन करना चाहता हूँ कि आपको भविष्य में भी वेस्ट बंगाल असेंबली को एक चुरुस्त दुरुस्त रोबस्ट असेंबली बनाने में हम पूरा सहयोग करेंगे। प्राइम मिनिस्टर मोदी जी का सपना है डिजिटल इंडिया, पूरा देश डिजिटली कनेक्टेड हो रहा है और वन नेशन वन एप्लीकेशन नेशनल ई विधान उसी सपना को पूरा करने के लिए तो वेस्ट बंगाल असेंबली भी टोटली डिजिटल असेंबली हो जाएगा।
1: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ছাড়াও কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্জুন রাম মেঘাওয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ দুদিনের সফরে ভারতে আসছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে তাঁর এই সফরকালে তিনি ডক্টর জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। নেপালের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হবে। বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শক্তি এবং মানুষে মানুষে সংযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মতো বিষয় আলোচনায় উঠে আসবে। নেপাল ও ভারতের মধ্যে সুস্থায়ী ও বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ক্ষেত্রে সেদেশের বিদেশমন্ত্রীর এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে তরুণ কাপুরের মেয়াদ এক বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। কর্মী ও প্রশিক্ষণ বিভাগ জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরে 1987 ব্যাচের অবসরপ্রাপ্ত আধিকারিক তরুণ কাপুরের বর্ধিত মেয়াদের কার্যকাল চলতি মাসের 10 তারিখ থেকে শুরু হবে। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি নীলকান্ত মিশ্রের মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগ অনুমোদন করেছে। তার কার্যকালের মেয়াদ হবে 3 বছরের। কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তর জানিয়েছে, ওই পদে নীলকান্ত মিশ্র দায়িত্বভার নেওয়া পর্যন্ত পরমেশ্বরন আইয়ারের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। ক্রমাগত বাড়তে থাকা মুদ্রাস্ফীতি, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, টাকার মূল্য কমে যাওয়া এবং সম্ভাব্য দুর্বল মৌসুমী বায়ুর মতো প্রতিকূল বিষয়গুলি মোকাবিলায় রেপো রেট বাড়ানো ঠিক হবে না বলে উল্লেখ করা হয়েছে এসবিআই এর একটি গবেষণায়। এর পরিবর্তে বাজারের অসঙ্গতিগুলি দূর করতে এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে আরবিআই স্বল্পমেয়াদী সুদের হার হাতিয়ার এবং লিকুইডিটি সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে। এসবিআই এর ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের অর্থনীতির মূল মৌলিক ভিত্তিগুলি এখনও তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানেই রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রের অন্তর্ভুক্ত 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী সুরাটে 200 শয্যা বিশিষ্ট একটি ইএসআইসি হাসপাতালেরও উদ্বোধন করবেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন সফর করবেন এবং প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নী প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জাকার্তায় ইন্দোনেশিয়া ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের এম আর অর্জুন এবং হরিহরন অমস্করুণন জুটি পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এক হাড্ডাহাড্ডি ম্যাচে গতকাল এই ভারতীয় জুটি 16-21, 21-15 এবং 21-19 ব্যবধানে মালয়েশিয়ার অ্যারন তাই এবং কাংখাই সিং জুটিকে পরাজিত করে। তবে সিঙ্গলস বিভাগে পিভি সিন্ধু এবং আয়ুষ শেট্টি উভয়ই প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। হকিতে আজ জাপানের কাকামিহারা হকি স্টেডিয়ামে পুরুষদের অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে যাবে এবং সেখানে জাপান কিংবা পুল বি এর শীর্ষ দলের মোকাবিলা করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে জ্বালানি বাণিজ্য বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, যোগাসনের বিশ্বজুড়ে বিস্তৃতি খেলোয়াড়দের জন্য নতুন সম্ভাবনা ও কেরিয়ারের সুযোগ এনে দেবে। আজ বিশ্ব পরিবেশ দিবস, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর শুনবেন সকাল ৭:২৫।
5: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ১০২.২ মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি, প্রথম শিল্পী ইলা বসু।

নজরুল গীতি শুনছেন এবারের শিল্পী হৈমন্তী শুক্লা। নজরুল গীতি শুনছেন এবারের শিল্পী ফিরোজা বেগম।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন কৃষি পরামর্শ। ধানের জন্য বলা হয়েছে, ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন, আগামী 2-3 দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। বজ্র ঝড়ের কারণে ফল পড়ে যাওয়া ক্ষতি এড়াতে পাকা আম দ্রুত সংগ্রহ করুন। ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে সবজি ও ফল ফসলে, ফুল ও কচি ফল ঝরে পড়তে পারে, জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এই কারণে পরামর্শ দেওয়া হয়েছে, সবজি ও লম্বা ফসলের জন্য সমর্থন দিন যাতে গাছ না হেলে পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা না হয়। পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক সার প্রয়োগ এড়িয়ে চলুন। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুন। শুনলেন কৃষি পরামর্শ, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে জেলার 2-1 অঞ্চলে। কৃষক বন্ধুদের জন্য আগামী 5 দিনের জল হাওয়ার খবরে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জেলার কিছু অঞ্চলে। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন লোকগীতি। প্রথম শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন আপনাদের আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দেব। ৭:২৫ আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। ৭:৩৫ আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ। ৭:৪৫ শুনবেন বাংলা ছায়াছবির গান। ৮:০০ শুভ সকাল। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকের বিষয়, পৃথিবী আবার সবুজ হবে। ৯:০০ আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। ৯:০৫ ইংরেজি সংবাদ। ৯:১০ আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। ১০:০০ আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান শুনবেন। ১২:৫৮ থাকবে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। ১:৩০ আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান, দুটোই অনুরোধের আসর। আজ শুনবেন রবীন্দ্রসঙ্গীত। ১:৩০ থাকবে একটি বিশেষ অনুষ্ঠান, পরিবেশ দিবস উপলক্ষে। ৩:০০ আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। ৩:০৫ ইংরেজি সংবাদ। ৩:১০ শুনবেন দিনান্তিকা। ৩:৩০ আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান। ৫:০০ রবীন্দ্রসঙ্গীত। ৫:১৫ নজরুল গীতি। ৫:৩০ ক্ষেত খামারের কথা। ৬:০০ আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। ৬:০৫ শুনবেন লোকগীতি।

সন্ধ্যে 6:35 শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ। 6:40 ভক্তিগীতি, 6:55 অতুল প্রসাদের গান, 7:10 আজ সন্ধ্যায়, 7:30 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, 8:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 8:05 আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 8:10 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 8:25 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 8:35 শুনবেন বাংলা আধুনিক গান, 9:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 ব্রডকাস্ট অফে স্পেশাল সিরিজ বাই NST আকাশবাণী অন ভেরিয়াস থিমস রিগার্ডিং কমপ্লিশন অফ 12 ইয়ার্স অফ গভর্নমেন্ট, টুডে উমেন্স এম্পাওয়ারমেন্ট, অন্নপূর্ণা দেবী ইউনিয়ন মিনিস্টার অফ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া।

দশটায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 10:10 মজলিস লাইভ ফোন ইন প্রোগ্রাম। আজকের বিষয় সুমন কল্যাণপুরের কণ্ঠে বাংলা গান। উপস্থাপনায় থাকবেন ফিরদৌস আরা বেগম এবং রাত্রি 11:00 আমাদের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তারপরে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। প্রধানমন্ত্রী বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলিটদের আয়ুষ মন্ত্রকের যোগা 365 প্রচারাভিযানে আন্তর্জাতিক দূত হতে আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ দুদিনের সফরে ভারতে আসছেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রের অন্তর্ভুক্ত 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী সুরাটে 200 শয্যা বিশিষ্ট একটি ESIC হাসপাতালেরও উদ্বোধন করবেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে। এছাড়া প্রধানমন্ত্রী গুজরাট সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগেরও উদ্বোধন করবেন, যার মধ্যে রয়েছে আধুনিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং দাহেজ পেট্রোলিয়াম এলাকায় বর্জ্য নিষ্কাশন ও পরিশোধন সংক্রান্ত উন্নত পরিকাঠামো। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন সফর করবেন এবং প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, অসামরিক বিমান চলাচল, পর্যটন, পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং জনকল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্র। প্রধানমন্ত্রী প্রায় 1,340 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে নমো বিমানবন্দর, এর নতুন টার্মিনাল ভবন এবং নমো হাসপাতাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলেটদের নিজেদের দেশে ফিরে গিয়ে আয়ুষ মন্ত্রকের যোগা 365 প্রচারাভিযানে আন্তর্জাতিক দূত হতে আহ্বান জানিয়েছেন। আহমেদাবাদে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শ্রী মোদী বলেন, সমস্ত গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে আরও স্বাস্থ্যকর জীবনযাপনকে এবং যোগার সঙ্গে সারা বছর যুক্ত থাকাকে উৎসাহিত করতে আয়ুষ মন্ত্রক যোগা 365 অভিযানের সূচনা করেছে। প্রতিযোগিতার বাইরে যোগার সঙ্গে সচেতনতা ছড়িয়ে দিতে সারা বিশ্বের অ্যাথলিটদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে যোগব্যায়াম বা যোগ হল মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের একা অ্যারেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, যোগ মানুষের মন, শরীর ও আত্মাকে একসূত্রে বেঁধে সুস্থ ও আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে। তিনি আশা প্রকাশ করেন যে প্রথমবার আয়োজিত এই বিশ্ব যোগ চ্যাম্পিয়নশিপ যোগাসনকে একটি আন্তর্জাতিক ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেবে। এটি তরুণ প্রজন্মের জন্য সুযোগের এক নতুন দিগন্ত খুলে দেবে।
1: जैसे जैसे योगासना स्पोर्ट्स का विस्तार होगा, वैसे वैसे इससे जुड़ी नई संभावनाएं भी बढ़ेगी। ये खिलाड़ियों के लिए नई कैरियर अपॉर्चुनिटीज लेकर आएगा। यह ट्रेनर्स, स्पोर्ट्स साइंटिस्ट, रिसर्चर्स और इवेंट मैनेजर्स के लिए भी नए अवसर बनाएगा।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন গতকাল। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব পূর্ব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার রয়েছে ভেনেজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আলোচনায় দুদেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। ট্যান্ডন আরও জানিয়েছেন, শুধু জ্বালানি ক্ষেত্রটিই নয়, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে পশুপালন, পরিবহন, কৃষিকাজের যন্ত্রপাতি, খনিশিল্প, গাড়ি উৎপাদন এবং ওষুধ শিল্পের মতো ক্ষেত্রগুলো নিয়েও বিস্তারিত কথা হয়েছে।
2: Venezuela possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
0: বৈঠক চলাকালীন দুই নেতাই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন। জাতীয় শিক্ষানীতি এনইপি 2020 অধীনে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শিক্ষামন্ত্রক ব্রিটেনের লিভারপুল বিশ্ববিদ্যালয়কে কর্ণাটকের বেঙ্গালুরুতে তাদের শাখা ক্যাম্পাস স্থাপনের জন্য অনুমোদনপত্র হস্তান্তর করেছে। বিদেশমন্ত্রী এবং ব্রিটেনের বিদেশমন্ত্রীর উপস্থিতিতে এই অনুমোদনপত্র হস্তান্তর করা হয়। সামাজিক মাধ্যমের এক পোস্টে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এটিকে জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়ন এবং শিক্ষা উদ্ভাবন ও গবেষণার একটি আন্তর্জাতিক কেন্দ্র হয়ে ওঠার পথে ভারতের যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। শ্রী প্রধান বলেন, ভারতের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলির উপস্থিতি তরুণদের জন্য সুযোগ সম্প্রসারিত করবে, প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করবে এবং ভারত ব্রিটেন ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। এর আগে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, ভারত ও ব্রিটেন একটি নতুন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্ব গড়ে তোলার জন্য উপযুক্ত জায়গায় রয়েছে। গত সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটিশ বিদেশমন্ত্রী ইভেট কুপারের সঙ্গে বৈঠকে পর বক্তব্যে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকটি বিকাশ, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু এবং পরিচ্ছন্ন শক্তি ও শিক্ষা এই পাঁচটি ক্ষেত্রের অধীনে ভারত ব্রিটেন ভিশন 2035 নিয়ে আলোচনা করার একটি সুযোগ হিসেবে কাজ করবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে গতকাল সংসদ বিষয়ক মন্ত্রক আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেন। তিনি বলেন, এর ফলে দেশের সব রাজ্যের বিধানসভা এবং সংসদ এখন একটি একক প্ল্যাটফর্মে চলে এলো। শ্রী রিজিজু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দেশ এক অ্যাপ্লিকেশন ভাবনাকে বাস্তবায়িত করতেই এই বিশেষ অ্যাপটি চালু করা হয়েছে।
3: वेस्ट बंगाल असेंबली के स्पीकर और उसके टीम को मैं आश्वासन करना चाहता हूँ कि आपको भविष्य में भी वेस्ट बंगाल असेंबली को एक चुरुस्त दुरुस्त रोबस्ट असेंबली बनाने में हम पूरा सहयोग करेंगे। प्राइम मिनिस्टर मोदी जी का सपना है डिजिटल इंडिया, पूरा देश डिजिटली कनेक्टेड हो रहा है और वन नेशन वन एप्लीकेशन नेशनल ई विधान उसी सपना को पूरा करने के लिए तो वेस्ट बंगाल असेंबली भी टोटली डिजिटल असेंबली हो जाएगा।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। ক্রমাগত বাড়তে থাকা মুদ্রাস্ফীতি, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, টাকার মূল্য কমে যাওয়া এবং সম্ভাব্য দুর্বল বর্ষার মতো প্রতিকূল বিষয়গুলিকে মোকাবিলায় সুদের হার অপরিবর্তিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে এসবিআই এর রিপোর্টে। ভারতের অর্থনীতির মূল ভিতগুলি এখনও তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানেই রয়েছে। ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে মূলত দেশের বাইরের বিশেষ করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা ও অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে দেশের মুদ্রাস্ফীতি প্রভাবিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে তরুণ কাপুরের মেয়াদ এক বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। কর্মী ও প্রশিক্ষণ বিভাগ জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরে 1987 ব্যাচের অবসরপ্রাপ্ত আধিকারিক তরুণ কাপুরের বর্ধিত মেয়াদের কার্যকাল চলতি মাসের 10 তারিখ থেকে শুরু হবে। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি নীলকান্ত মিশ্রের মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগ অনুমোদন করেছে। তার কার্যকালের মেয়াদ হবে 3 বছরের। লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল তথা সংবিধান বিশেষজ্ঞ সুভাষ সি কাশ্যপ গতকাল নতুন দিল্লিতে দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 97 বছর। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত এক দেশ এক নির্বাচন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির সদস্য ছিলেন ডক্টর কাশ্যপ। 100টিরও বেশি গ্রন্থের রচয়িতা শ্রী কাশ্যপ 1983 থেকে 1990 সাল পর্যন্ত লোকসভা সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং লোকসভার অধ্যক্ষ গভীর শোক প্রকাশ করেছেন। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ দুদিনের সফরে ভারতে আসছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে তার এই সফর। এই সফরকালে তিনি ডক্টর জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটি উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নতুন দিল্লির ময়দানগড়িতে অবস্থিত নমো অক্সিজেন পার্কে এক পেড় মা কে নাম অভিযানের অংশ হিসেবে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে এই খেলা হবে। পুল এ তে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। খবর এখন তার মতো এ পর্যন্ত, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
4: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ভিত্তিতে অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। তাজপুরে গভীর সমুদ্র বন্দর প্রকল্প থেকে সরে এসেছে রাজ্য। পরিবর্তে পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ি নতুন সমুদ্র বন্দর গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলাদেশে একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তোলাবাজি সহ একাধিক অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ রক্ষার বার্তা প্রসারে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে 2 জেলায় বজ্রপাতে 6 জনের মৃত্যু। আসছে বিস্তারিত সংবাদে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ভিত্তিতে অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের এক নির্দেশিকায় বলা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়েছে তাদের রেশন কার্ডের তথ্য যাচাই করা হবে। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা নাগরিকত্ব সংশোধনী আইন সিএ এর অধীনে আবেদন জমা দিয়েছেন তাদের রেশন কার্ড আপাতত সক্রিয় রাখা হবে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্র বন্দর নির্মাণের প্রকল্প থেকে রাজ্য সরকার পাকাপাকিভাবে সরে আসার কথা ঘোষণা করেছে। এর পরিবর্তে পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়ি নতুন সমুদ্র বন্দর তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
5: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুমোদনে সাগরমালা 2 আমাদের অনুমোদিত হয়েছে দেশে। সেখানে আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 22,700 কোটি টাকার প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব।
4: কলকাতা দেশের অষ্টাদশ শহর হিসেবে ওয়াটার মেট্রো পরিষেবার সঙ্গে যুক্ত হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, দেশের সপ্তদশ শহর হিসেবে কেরালামের কোচিতে ওয়াটার মেট্রো চালু হয়েছিল। এবার তা কলকাতায় শুরু করার ব্যাপারে কেন্দ্রের নীতিগত সম্মতি মিলেছে।
5: কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হয়েছে। আমাদের আজকের মিটিং এ মাননীয় মন্ত্রী এটা কনসেন্ট দিয়ে দিয়েছেন এবং আমরা এই শহর হিসেবে আমরা 18তম শহর হিসেবে যুক্ত হচ্ছি ওয়াটার মেট্রো। শিপিং ডিপার্টমেন্টের একটি ইনিশিয়েটিভ এবং গুড প্রজেক্ট।
4: তিনি বলেন, হুগলি নদীকে কেন্দ্র করে আধুনিক জলপথ পরিবহন ব্যবস্থার উন্নয়নই প্রকল্পের মূল লক্ষ্য। গঙ্গাসাগরকে আন্তর্জাতিক মানে ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। গতকাল কেন্দ্রীয় বন্দর জাহাজ জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই মর্মে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করার পরিকল্পনা শুরু হয়েছে। একই সঙ্গে সাগরদ্বীপের সামগ্রিক উন্নয়ন, উপকূল সংরক্ষণ এবং পর্যটন পরিকাঠামো শক্তিশালী করতেও একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি খুনের ঘটনা প্রসঙ্গে মন্তব্য করায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। শিলিগুড়ির আইনজীবী রিঙ্কু সিং চ্যাটার্জি এই অভিযোগটি দায়ের করেছেন। এদিকে অখিল ভারতীয় হিন্দু মহাসভাও লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তাঁদের দাবি, কলকাতার ওয়াই চ্যানেলে ধর্না চলাকালীন দেশের স্বরাষ্ট্র মন্ত্রককে জড়িয়ে বক্তব্য রাখেন মমতা ব্যানার্জি, সেই মন্তব্যকে কেন্দ্র করেই এই অভিযোগ। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী তথা তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, নবান্ন সভাঘরে শ্রী বৈষ্ণব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও সেই বৈঠকে উপস্থিত থাকবেন। এরাজ্যে রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে সেখানে আলোচনা হওয়ার কথা। রাজ্যের বিজেপি সরকারের অন্নপূর্ণা যোজনার আওতায় 3,000 টাকা পেয়ে খুশি সুবিধাপ্রাপকরা। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা অনেক উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি পৌঁছেছে টাকা। এরকমই একজন গীতিকা দাস জানালেন, এই প্রকল্পের সুবিধা পেয়ে তিনি খুশি।
6: এটা আমাদের মোদীজি স্বপ্নের প্রকল্প উনি এনেছেন মহিলাদের জন্য, যেটা আমাদের মুখ্যমন্ত্রী বাস্তবায়িত করছেন, আমরা খুব খুশি। কালকে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা আমাদের অ্যাকাউন্টে, খুব ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগছে এই সরকার মহিলাদের জন্য যে সমস্ত পদক্ষেপ গুলো নিচ্ছেন, তার মধ্যে অন্নপূর্ণা যোজনা একটা, সেই জন্য আমাদের ভীষণ ভালো লাগছে। আমরা চাইবো এই সরকার দীর্ঘদিন আমাদের এখানে সরকারে থাকুক। মহিলা সমাজের একটা আসল মেরুদণ্ড, তাদের সশক্তিকরণেই সমাজ উন্নত হয়। যে সমাজের নারীরা উন্নত, সে সমাজ অটোমেটিক্যালি উন্নত হয়।
4: কলকাতার পার্ক সার্কাস এলাকায় অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের সহায়তার নাম করে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ে 100 টাকা করে নেওয়ার অভিযোগে মহসিন আলী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে তদন্তে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার জীবনতলার বাড়িতে গতকাল দীর্ঘক্ষণ তল্লাশি চালায় এনআইএর আধিকারিকরা। তার ছেলে ইমরান মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা, তবে শওকত মোল্লার হদিশ মেলেনি। তোলাবাজির অভিযোগে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে গতরাতে তাকে বাড়ি থেকে পাকড়াও করা হয়। সৌরভ বিশ্বাসকে আলিপুর থানায় নিয়ে যাবার খবর পেয়ে থানার সামনে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় মানুষ। শুরু হয় তুমুল বিক্ষোভ, জমায়েত হঠাতে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হয়। এরপর নিউ আলিপুর থানা থেকে সৌরভকে নিয়ে যাওয়া হয় লালবাজারে, আজ তাকে আদালতে তোলা হবে। এদিকে কলাকুশলী ও পরিচালকদের সংগঠনগুলির মধ্যে গঠনতন্ত্র পরিচালনার ক্ষেত্রে নানা অসঙ্গতির অভিযোগে গতকাল আবার উত্তাল হয়ে ওঠে টেকনিশিয়ান স্টুডিও। আজ বিশ্ব পরিবেশ দিবস, এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। সারা দেশের সঙ্গে রাজ্যে গতকাল থেকে শুরু হয়েছে নানা অনুষ্ঠান। সকালে বিধাননগর বাইপাসে নলবনে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের শিরোনাম একটি গাছ মায়ের নাম 2026। সকালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড বিজনেস সামিট বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে পরিবেশ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্র পাল, স্বপন দাশগুপ্ত প্রমুখ। গতকাল মৃত্তিকা ভবনে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে রাজ্যের প্রতিটি পঞ্চায়েত এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা দ্রুত গড়ে তোলা হবে বলে জানিয়েছেন।
7: সমস্ত পঞ্চায়েতের আগে ফান্ড দেওয়া হয়েছে, কোথাও বাড়ি তৈরি হয়েছে, সেট তৈরি হয়েছে, মেশিন গাড়িও কেনা হয়েছে, কিন্তু কোনো পঞ্চায়েতে আজ পর্যন্ত কাজ শুরু হয়নি। তো সেই জন্য আমরা দেখে নিচ্ছি সমস্যাটা কোথায়, ফান্ড বেশি দরকার আছে কিনা, কোথায় আটকে গেছে, যাতে প্রত্যেকটি পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কাজ শুরু হয়, সেগ্রিগেশন হয়, যাতে বর্জ্য পদার্থ ওখানে ব্যবস্থা করে কাজে লাগানো যায়, তার চেষ্টা আমরা করব।
4: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল

0: ইউনিসেফ আইসিসিআর এর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস অনুষ্ঠানে বলেন,
1: prediction or observation system was that this is happening and that may happen. That is the up to information, but that is not the sufficient. This temperature, the monitoring parameters, or weather parameters, temperature, pressure, rainfall, humidity, etc., it is also too much variable. So that way, in what scale we are now monitoring, that scale of monitoring has to be increased.
0: আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস।
2: আগামী সাতদিনে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে।
0: এদিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের প্রেক্ষিতে কলকাতা ও সংলগ্ন এলাকায় ভোরে বৃষ্টির খবর মিলেছে। সকাল 6:30 পর্যন্ত 22.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে বৃষ্টির দাপটে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে অনেকটাই। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 23.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। উত্তরবঙ্গে দুই জেলায় গতকাল বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারিতে বাজ পড়ে একই পরিবারের 3 জন প্রাণ হারিয়েছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ভিত্তিতে অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। বাংলাদেশে একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।
3: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। ছবির নাম গল্প হলেও সত্যি। শিল্পী অরিজিৎ সিং।

0: ন্যায় বন্ধু, আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলি লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: দশ লাখের লটারি জিতেছি আমি।
2: জাল অফার্স থেকে সাবধান।
3: আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।

শুরু হচ্ছে অনুষ্ঠান শুভ সকাল। আজকের বিষয়, পৃথিবী আবার সবুজ হবে।

বন্ধুরা, আমরা মানব জাতি, এমন একটা জাতি যারা শুধু নিজেদের আনন্দটুকুই বুঝি আর নিজেকে ভালো রাখার জন্য প্রাণপণ চেষ্টা। সবাই হয়তো নয়, কিন্তু কোথাও না কোথাও আমাদের মধ্যে এই বিষয়টা রয়েই যায়। আমরা অত্যন্ত স্বার্থপর, নিজেরাই নিজেদের জাতিটাকে ধ্বংস করছি, তো প্রকৃতির কথা কি বলবো। আজ তো বিশ্ব পরিবেশ দিবস, আর প্রকৃতিকে ভালোবাসা, তাকে রক্ষা করা, পরিবেশকে ভালো রাখা, সেই চিন্তা করার সময় বা সুযোগ মানুষের আছে কি? শিল্পায়ন আর যেভাবে শহর বাড়ছে, গোটা বিশ্ব জুড়ে পরিবেশের দফা দফা। এই যে পৃথিবী গরম হচ্ছে, তাতে ঘুম ছুটেছে বিজ্ঞানীদের। তারা বলছেন এই পৃথিবী তো বাঁচবে না, কিন্তু তাতে কি এসে যায়? আমি যতটুকু পারবো আমি ব্যবহার করব, তাই না? আর আমাদের মাটির তলার যে জল, সে তো তলা নিতেই সত্যি সত্যি এসে দাঁড়িয়েছে। তবু আমি আমার বাড়ির জল যথেচ্ছভাবে ব্যবহার করব। আমি জানি প্রতি বছর 5ই জুন আসে, প্রতি বছর আমরা এই বিষয় নিয়ে কথা বলি, আর বাড়িতে ফিরে আবার যে কার সেই। আসলে এই ধারণাটা আমরা কবে বদলাবো সেসব নিয়েই চিন্তা হোক, আর পৃথিবী আবার শান্ত হবে কবে বলুন তো? পৃথিবী যখন আবার সবুজ হবে আর মানুষের মন এই প্রকৃতির মতোই নির্মল হবে। জানি না সেটা কবে হবে, তবে আশা রাখছি নিশ্চয়ই একদিন আমরা আমাদেরকে ভালোবাসবো যেমন, তেমনভাবেই প্রকৃতিকে ভালোবাসবো।

আমরা আছি শুভ সকালে, আর আমাদের ফোন নম্বর 9434-921-300 অথবা 0348225968।

0: গান শুনতে শুনতেই চলে যাই মেসেজে। মনিরা বেগম বহরমপুর গোড়াবাজার মুর্শিদাবাদ থেকে লিখেছেন, এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। কবি সুকান্ত ভট্টাচার্যের মতো আমরাও যদি অঙ্গীকারবদ্ধ হই, পৃথিবীকে সবুজে সবুজে ভরিয়ে দেব, গাছ কাটার বিরুদ্ধে রুখে দাঁড়াব, পুকুর বুঝিয়ে তৈরি হতে দেব না ইমারত, তৃণভূমি নির্দিষ্ট থাকবে পশুচারণের জন্য, কৃষিজমি ভিটে মাটিতে রূপান্তরিত হবে না, চারিদিক থাকবে খোলামেলা আর সবুজের দোলা, সরকারি মদত ছাড়া সাধারণ মানুষের প্রচেষ্টা বিফল। অবশ্যই বন্ধুরা, সরকারি মদত রয়েছে, কিন্তু আমাদেরকেও তো ঘুরে দাঁড়াতে হবে, তাই না? তারপর আপনারা লিখেছেন, এসো সবুজ রোপণ করি, সবুজের সমারোহে দৃষ্টি নিক্ষেপ করি, সবুজকে বাস্তবায়ন করি। মনিরা বেগম বহরমপুর গোড়াবাজার থেকে লিখেছেন। চলে যাব ফোনে, দেখে নেব কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার।
1: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: বলুন।
1: হ্যাঁ দেখুন, আমরা ভূপেন হাজারিকার প্রায় শুনি, বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাহাকার শুনেও গঙ্গা তুমি বইছো কেন। তো এই যে সবুজ হবে যে আশ্বাসবাণী আপনি আজকে বিষয়ে রেখেছেন, আমরাও মনে মনে বিশ্বাস করি যে পৃথিবী আবার একদিন সবুজ হবে। হ্যাঁ, যে হারে বৃক্ষচ্ছেদন চলছিল তার থেকে আমরা কিছুটা এখন পরিত্রাণ পেয়েছি। যেমন ধরুন বনাঞ্চল যেভাবে কমছিল, তার থেকে আমরা কিছুটা পরিত্রাণ পেয়ে আমরা এই আশাতেই বিশ্বাস করি যে পৃথিবী
0: অনেকটাই সবুজ হচ্ছে। আর এই ব্যাপারে আমাদের মতো যে উন্নতশীল দেশ, তাদের কথাই বারবার বলা হচ্ছে যে সবুজ হচ্ছে, আমরা আশা রাখছি অবশ্যই হবে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন আমাদের বন্ধুরা। এবারে আমি আবারও একটা মেসেজে চলে যাব, কিন্তু তার আগে বিজ্ঞাপন।

0: 2027 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: চলে যায় মেসেজে মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে আপনি লিখেছেন, স্পেস রিসার্চ অর্গানাইজেশন নাসার বিজ্ঞানীরা স্যাটেলাইট ইমেজারির মাধ্যমে 24/7 স্পেস থেকে পৃথিবীর আর্থ সারফেসের উপর মনিটরিং বা নজর রাখছেন। খুব মজার বিষয়, এই স্যাটেলাইট ইমেজারির মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জলবায়ু, বায়ুমণ্ডলের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন গ্যাস কতটা বাড়ছে কতটা কমছে তা নিয়ে অ্যানালাইসিস অ্যান্ড এক্সপেরিমেন্ট করছে। গ্লোবাল ওয়ার্মিং, আর্থ সয়েল ইরোশন নিয়ে নাসার গবেষকরা নিরন্তর প্রয়াস চালাচ্ছে।

তারপর আপনি লিখেছেন, সাম্প্রতিক স্যাটেলাইট ইমেজারি বলছে বাতাসে কার্বন ডাইঅক্সাইড কিছুটা বেড়ে যাওয়ায় সাহারা মরুভূমিতে অনেকাংশে সবুজ হতে চলেছে। যে সমস্ত হাই অল্টিটিউড এরিয়া যেখানে শুধু বরফ দেখা যায়, সে সমস্ত স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির সফল প্রয়াসের ফলে আজ আমরা সেই সব স্থানগুলো সবুজ দেখতে পাচ্ছি। সাম্প্রতিককালে লে অ্যান্ড লাদাখে বিপুল পরিমাণে বৃক্ষরোপণের কর্মসূচিগুলো বাস্তবিকভাবে সফলতার শিখরে পৌঁছেছে। পৃথিবী আবার সবুজ হবে এটা শুধু আশা নয়, এটা বাস্তবিক রূপ নিতে চলেছে। ইউনাইটেড নেশনস এই দিনটা পালন করেন আর পৃথিবীকে আরও আমরা সবুজায়ন করতে চলেছি। আজকের দিনে আমাদের সবাইকে প্রতিশ্রুতি নিতে হবে, অন্ততপক্ষে একটি গাছ লাগানো। সেটি বড় হবে, ছায়া দেবে, পাখিরা এসে বসবে, ফল ফুল দেবে, তবেই এই দিনটির সার্থকতা হবে। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখেছেন। বন্ধুরা, বলি যে বারবারই বলি, আবারও বলছি, অবশ্যই আপনাদের মেসেজ পড়ব, আপনাদের ফোন নেব, কিন্তু আমাদের তো প্রচুর বন্ধু, তাদের সঙ্গে তো কথা বলতে হবে। সেই জন্য মেসেজ যদি একটু ছোট হয়, ফোনও যদি একটু অল্প কথায় সারা যায়, তাহলে কিন্তু সবার সঙ্গে আমরা কথা বলতে পারি।

0: নিয়ে নেব আর একটা ফোন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমানের দাঁড়িহাট থেকে সুজয় চৌধুরী বলছি।
0: বলুন।
1: দেখুন, মানুষের আশা এবং বিশ্বাস যে পৃথিবী আবার সবুজ হবে, এবং এই যে সবুজ এই হবে, এইটাই মানুষের কিন্তু প্রাণ ও শক্তি। সেই জন্যই কিন্তু আমাদের যে বনগুলো আমরা কেটে ফেলেছি, যে গাছগুলো আমরা নষ্ট করে ফেলেছি, সেই গাছ এবং বন সম্পদ আমাদের কিন্তু পুনরুদ্ধার করে আমাদের যে প্রাণ শক্তি, সেই প্রাণ শক্তিটাকে কিন্তু ফেরাতে হবে। তাহলেই কিন্তু আবার আমাদের পৃথিবী সবুজে প্রাণবন্ত হয়ে উঠবে। আজকে আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে, পরিবেশকে সংরক্ষণের জন্য গাছ লাগাতে হবে। দেখতে হবে যে গাছ আমাদের একমাত্র পরম বন্ধু, সেই বন্ধুকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু সকলকেই সচেতন হতে হবে। আমাদের আন্দোলন করতে হবে যে সবুজ বাঁচাও, প্রাণ বাঁচাও, তাহলেই কিন্তু পৃথিবী আমাদের সবুজ হবে। গাছেরা আমাদের অক্সিজেন যোগায়, তাদের ছায়ায় শীতল পৃথিবী আমাদের যে মনের যে আকুলতা, মনের যে প্রাণবন্ত, সেইটা কিন্তু ফেরায়। অবশ্য এখন বিজ্ঞানীরা কিন্তু উপগ্রহের মাধ্যমে আমি দেখছে যে পরিবেশ যে রক্ষায় তার ভূমিকা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে, এবং আমাদের পৃথিবীটা কিন্তু প্রাণবন্ত ও সবুজ হয়ে উঠছে। আশা করি এই যে সবুজ,
0: এটা আরো সবুজ হবে। ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকবেন আমাদের। সত্যি সত্যি আমরা আশা রাখতেই পারি, আর সেই আশা কিভাবে পূরণ করব সেই দায়ভার সবসময় আমরা অন্যের ওপর দেব না। আমি একটি ব্যক্তি মানুষ, একটুখানিও যদি প্রকৃতির কথা ভাবি, পরিবেশের কথা ভাবি, তাহলে কিন্তু পরিবেশ রক্ষা পাবে। প্রত্যেককে ভাবতে হবে। মন্ডালি দে মিরাটি থেকে লিখেছেন, এই পরিবেশকে সুন্দর করে গড়ে তুলব আমরাই। আমরা পরিবেশকে সবুজে সবুজ করে তুলব, বেশি করে গাছ লাগাব, প্লাস্টিক পোড়াবো না, প্লাস্টিক পোড়ালে পরিবেশ দূষিত হবে। আজ নানা অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ দিবস পালন করা হচ্ছে। পরিবেশ যদি সুস্থ থাকে তাহলে আমরা সুস্থ জীবনযাপন করতে পারব। লিখেছেন মন্টালিতে বিরাটি থেকে। রীনা রায় মণ্ডল মহরপুর গোড়াবাজার থেকে লিখেছেন, আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, স্কুল কলেজ অফিসে পথে প্রান্তরে চলছে বৃক্ষরোপণ উৎসব, সবুজের অভিযান। কিন্তু এই বৃক্ষরোপণ একদিনের নয়, সুযোগ পেলেই ফাঁকা জায়গা থাকলে বৃক্ষরোপণ করতে হবে, আর সবুজ ধ্বংসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিশ্ব পরিবেশ দিবস বা বৃক্ষরোপণ কোনো উৎসব নয়, এটা আমাদের শপথ হওয়া দরকার। তবেই ধরিত্রী আবার তার ভারসাম্য ফিরে পাবে, নতুন প্রাণের সঞ্চার হবে। আমরা যদি আমাদের প্রিয়জনের নামে অন্তত একটি করে বৃক্ষরোপণ করি এবং তার পরিচর্যা করি, তাকে বড় করে তুলি, তবেই তা হবে প্রকৃত অর্থে বিশ্ব পরিবেশ দিবস পালন। রীনা রায় মণ্ডল বহরমপুর গোড়াবাজার থেকে লিখেছেন। বন্ধুরা, আমরা অনেক সময় মনে করি যে আমার টবের মধ্যে যে গাছগুলো রয়েছে সেগুলো দিয়েই আমি পরিবেশকে সুন্দর করব, আমাদের অক্সিজেন পাওয়া যাবে। কিন্তু এই ভ্রান্ত ধারণা থাকা খুব বেশি উচিত নয়। অবশ্যই টবের গাছ আমাদের অক্সিজেন দেয়, কিন্তু একটা বৃক্ষ, একটা বড় গাছ যেভাবে আমাদের পরিবেশ রক্ষা করে, সেটা কিন্তু শৌখিন গাছেরা পারে না। সুতরাং আমার বাড়িতে অসুবিধা হচ্ছে, আমার পাশের বাড়ি আমাকে বলছে গাছ কেটে ফেলতে, সেগুলো আমরা নিত্য দেখতেই থাকি। কিন্তু আমি যেমন আমার পরিজনকে শত দুঃখেও ছেড়ে যাব না, ঠিক তেমনি করে একটি গাছকে আমাদের ভালোবাসতে হবে, তাকে ভাবতে হবে আমার আত্মার জিনিস, আমার প্রাণের জিনিস। তবেই তো তার উপর মায়া বসবে, তবেই তো আমরা তাকে কেটে ফেলতে পারবো না।

রতন বন্দ্যোপাধ্যায় রাতমা রামপুরহাট থেকে লিখেছেন, পৃথিবী আবার সবুজ হবে, কারণ আগে যা ছিল তা আবার হবেই, এটাই প্রকৃতির নিয়ম। খাবারের আশায় বসে থাকা ক্ষুধার্ত ব্যক্তি তার সহনশীলতার চরমে পৌঁছানোর পর আক্রমণাত্মক হয়ে খাবার ছিনিয়ে নেয়। আমরা যেভাবে সবুজ ধ্বংস করে প্রকৃতিকে উত্তপ্ত করে তুলেছি, তাতে প্রকৃতিও যে একদিন আক্রমণাত্মক হবে না কথা কে বলতে পারে? ফুটবল ম্যাচের মতো হাফ টাইমের পর যেমন দিক পরিবর্তন হয়, ঠিক তেমনি আজ যেখানে সমুদ্র সেটা একদিন ভূখণ্ড হবে, আর আজকের ভূখণ্ড পরিণত হবে সমুদ্রে। অর্থাৎ পৃথিবী নিজেকে নিজের জল নিয়ে স্নান করে ঠান্ডা হয়ে নেবে। ইতিমধ্যে আমরা কয়েকবার হলুদ কার্ড দেখে নিয়েছি, ভূমিকম্প, সুনামি, অনাবৃষ্টি, ঝড় ঝঞ্ঝা ইত্যাদি প্রায় ঘটে চলেছে। এখনও সময় আছে ফিরে যাওয়ার, আর বিশ্ব পরিবেশ দিবসে সকলে সংকল্প করি অন্তত একটি গাছ লাগিয়ে পৃথিবীকে তার হৃত সবুজ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। লিখেছেন রাতনা রামপুরহাট থেকে রতন বন্দ্যোপাধ্যায়। একদম ঠিক কথা, প্রকৃতি যদি তার প্রতিশোধ নিতে শুরু করে কোথায় দাঁড়াবো আমরা? তালপুকুর হাড়িভাঙা লালবাগ মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, আপনি লিখেছেন, আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস দিনটিকে পালন করি, আমাদের সকলের উচিত গাছ লাগানো, শব্দ দূষণ, প্লাস্টিক বর্জন করা। খোরশেদ আলী মণ্ডল তালপুকুর হাড়িভাঙা লালবাগ মুর্শিদাবাদ থেকে লিখেছেন।

0: নিয়ে নেব একটা ফোন। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: বেতরাডোর থেকে হরিবদ বিশ্ব বলছি দিদিভাই।
0: বলুন।
1: শুভ সকাল।
0: শুভ সকাল।
1: হ্যাঁ, আজকের 5ই জুন পরিবেশ দিবস। বেশি বেশি করে আমরা সবাই যাতে সবুজ করে তুলে যায়, মানে গাছ লাগাবো। আমার আমার ধরেন দাদা দিদিভাই, আমার বাড়িতে যেটুকু জায়গা আছে, মানে 15 কাঠা মতন জায়গা আছে, 15 কাঠা জায়গায় সামনের দিকে বাড়ি আছে আর পিছনের দিকে মানে অনেক রকম মানে গাছ লাগানো আছে, মানে ফলের গাছ থেকে ফরেস্টের গাছ, এ সমস্ত গাছ সব গাছ বাড়িতে আছে। আর প্রতি বছরই 2-1টা করে গাছ এই আনবো, এই আর 2-1 দিন পরে আনবো।
0: মানে গাছগুলো কি বড় না ছোট গাছ?
1: হ্যাঁ, গাছ গাছ অনেক গাছে কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে, তারপরে আপনার বড় শিশু গাছ আছে, তারপরে আপনার জাম গাছ আছে, তারপরে ফুলের গাছ আছে, মানে অনেক রকম ইত্যাদি বেল গাছ আছে, মানে ইত্যাদি গাছ আছে আমার বাড়িতে।
0: মানে গাছের প্রতি আপনি যত্ন নেন সেটা বোঝা যাচ্ছে, আর এইভাবেই আপনি গাছকে ভালোবাসবেন এই আশা রাখছি। ধন্যবাদ আপনাকে। নিয়ে নেব আরো একটা ফোন। হ্যালো, বলুন
2: দিদি ভাই। সত্যি এই যে আজকে পরিবেশ দিবস, 1 দিন পালন করলে হবে না? আমারও সেরকম 15 শতক জায়গা, পেছনে বড় সবকিছু বাগান আছে, আম জাম লিচু কাঁঠাল, হ্যাঁ সবকিছু। আমার বাড়ি থেকে বের হয়ে একেবারে ঠান্ডায় ওই গাছের তলায় তলায়, এই যে কদিন গরম, গরমে আম বাগানে গিয়ে আমি ঘুমিয়ে থাকি, কি সুন্দর ঠান্ডা।

0: দিদি ভাই একটাই সবার কাছে আমার বিনীত অনুরোধ, হ্যাঁ এটাই উপযুক্ত সময়, হ্যাঁ গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমরা তো থাকবো না, আমরা শিশুদের জন্য বাসযোগ্য জানে করে দিয়ে যেতে পারি, হ্যাঁ
1: এই পৃথিবীকে অবশ্যই, এই আশা আমরা রাখবো। ধন্যবাদ। মেসেজে চলে যায় আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে, লিখেছেন, আমরা বিগত দিনে বা বর্তমান সময়েও বনভূমি ও বৃক্ষ ধ্বংস করে নগরায়ণের খেলায় মেতে থাকার জন্য প্রকৃতি সবুজবিহীন হচ্ছিল বা হচ্ছে, যা আগামী দিনে হয়তো বাসযোগ্য থাকতো না। কিন্তু আশার খবর শুনিয়েছেন বৈজ্ঞানিকগণ, উপগ্রহের তথ্য অনুযায়ী বিশ্বে সবুজ পাতাযুক্ত গাছের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যা সম্ভব হচ্ছে মানুষের বৃক্ষরোপণ, উন্নত কৃষি ব্যবস্থা ও বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির জন্য গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করছে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, প্রকৃতির প্রতি দায়বদ্ধতা ও কর্তব্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য সবুজে পৃথিবী সৃষ্টি, এটি একটি ধারণা নয়, এর অর্থ সুস্থ বাস্তুতন্ত্র যেখানে প্রতিটি জীব নির্বিঘ্নে টিকে থাকে, পরিষ্কার বায়ু ও বিশুদ্ধ জল ইত্যাদি, যা বর্তমানের সঙ্গে আগামী প্রজন্মকে সুস্থ রাখতে সাহায্য করবে। পৃথিবীকে আবার সবুজ করার মূল মন্ত্র হচ্ছে গাছ লাগাবো, গাছ বাঁচাবো। আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে লিখেছেন। বন্ধুরা, এই বছর 2026 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম কি বলুন তো? ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। এই স্লোগান শুধুই কি একটা স্লোগান? মানে আমরা পরিবেশের দ্বারা অনুপ্রাণিত হব, পরিবেশের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এটা তো একটা বার্তা। আমরা যদি পৃথিবীর দিকে তাকাই তাহলে আমরা 3 ধরনের সংকট দেখতে পারব মূলত, যেটা খুব বেশি বড় আকারে দেখা দিয়েছে। যেমন ধরে নিন জলবায়ুর পরিবর্তন, আমাদের তাপমাত্রা বৃদ্ধি, যখন তখন বৃষ্টি হওয়া, ঝড় হওয়া, এগুলো আগে যেরকম ঋতু অনুযায়ী হতো সেটা কিন্তু হচ্ছে না, আর জীব বৈচিত্র্যে হ্রাস, বিভিন্ন ধরনের প্রজাতি বিলুপ্ত হয়ে যাচ্ছে, বন ধ্বংস হয়ে যাচ্ছে। আর একটি হলো যে দূষণ আর বর্জ্য, প্লাস্টিকের কথা তো আমরা রোজ বলছি, তার সঙ্গে রাসায়নিকের দূষণ আছে, বায়ু দূষণ আছে, আরও অনেক ধরনের দূষণ আছে, সব আমরা জানি। কিন্তু এগুলো আমরা চাইলে অনেকাংশেই বন্ধ করতে পারি, করব না। কারণ কি বলুন তো? তাহলে আমরা এই যে প্রথমেই বললাম আমাদের স্বার্থপরতা, সেটা নিয়ে বেঁচে থাকবো কী করে? প্রথমত আমাকে পরিবেশ বাঁচাতে হলে ভালো ভাবতে শিখতে হবে, ভালো করতে শিখতে হবে। সেটা না শিখলে কী করে আমরা পরিবেশ বাঁচাব, তাই না? একটা ফোন নিয়ে নেব। হ্যালো, শোনা যাচ্ছে? আমার মনে হয় আমরা ফোনটা শুনতে পেলাম।

অদিতি দাস, অনু দাস ওরাহার ভগবান গোলা সুন্দরপুর থেকে লিখেছেন। চাষিরা যেমন বুক ভরা আশা নিয়ে জমি চাষ করেন, ঠিক সেই রকম আশা করি নিশ্চয় একদিন সবুজে সবুজ ভরে উঠবে। গাছ লাগান, প্রাণ বাঁচান। অদিতি দাস, অনু দাস ওরাহার ভগবান গোলা সুন্দরপুর থেকে লিখেছেন।

অভিজিৎ মণ্ডল শশাপাতা খানাকুল হুগলি থেকে লিখেছেন, পাখিটাকে ঘুম ভাঙবে, ফুলের গন্ধ লাগবে এসে নাকে, পৃথিবী আবার। আচ্ছা, আপনি লিখেছেন পাখিরটাকে ঘুম ভাঙবে, ফুলের গন্ধ লাগবে এসে নাকে, গাছ লাগিয়ে নতুন রূপে গড় যদি বসুন্ধরাকে। প্লাস্টিক ব্যবহার বন্ধ করে পুকুর ভরার রুখতে পারো যদি, বিলুপ্ত প্রায় প্রাণীর দেখা পেলেও পেতে পারো। নদীগুলোতে বইবে আবার সময় মতো জোয়ার ভাটা, এখন থেকে অনিয়মিত বন্ধ করো যদি বালি কাটা। পথের ধারে ফুটবে আবার জানা অজানা শত ফুল, পরিবেশটাকে ভাবো যদি নিজের ধর্ম খুল। অভিজিৎ মণ্ডল শশাপাতা খানাকুল হুগলি থেকে লিখেছেন। খাগড়া কান্তনগর থেকে সুব্রত দত্ত লিখেছেন, তিন ভাগ জল এক ভাগ স্থলের অধিকারী আমাদের এই সুন্দর পৃথিবীকে পাখির চোখে দৃষ্টিতে মহাকাশ থেকে দেখলে নীল লাগে বলে আমাদের এই পৃথিবী নীলগ্রহ নামেই পরিচিত। কিন্তু বিপুল এই জলরাশির বাইরের স্থলাংশ বিভিন্ন প্রাকৃতিক সবুজ বনরাশি দ্বারা আবৃত থাকায় আমাদের পৃথিবী একই সঙ্গে সবুজ গ্রহ বটে। নির্বিচারে জঙ্গল পাহাড় ধ্বংস করে নগরায়ন আর তথাকথিত উন্নয়নের ধাক্কায় পৃথিবীর সবুজ অংশে মারাত্মকভাবে বিবর্ণতার ধূসর ছোপ পড়েছে। যথেচ্ছভাবে প্রাকৃতিক বন ধ্বংসের কুপ্রভাবে আমাদের এই সবুজ বা নীল যাই বলেন না কেন, সুন্দর বসুন্ধরা আজ ভয়ঙ্কর রোগে আক্রান্ত। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, ভূমিকম্প, ভূমিধসের এলনিনো সুপার এলনিনোর প্রভাবে পৃথিবীর আজ নাভিশ্বাস উঠছে। এসব মনুষ্যসৃষ্ট সমস্যা মোকাবিলা করে পৃথিবী আবার সবুজে সবুজ করার প্রয়াসে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন 1973 সালের 5ই জুন দিনটিকে ব্যাপকভাবে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। এই মহৎ উদ্দেশ্যকে সফল করতে এই বিশ্বের সমস্ত স্তরের মানুষকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। খাগড়া কান্তনগর থেকে লিখেছেন সুব্রত।

0: মহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা আপনি লিখেছেন। পৃথিবী আবার সবুজ হবে, এই বাক্যের মধ্যে লুকিয়ে আছে মানব জাতির অস্তিত্ব নিশ্চিত রাখার আশার বার্তা। প্রকৃতিগতভাবে পৃথিবী আপন শয্যায় সজ্জিত হয়ে তার কোলে বসবাসকারী সমস্ত জীবকে আচ্ছাদন দিয়ে মায়ের মতো আগলে রেখে চলেছে। নিজেকে বিপন্ন করেও প্রকৃতির ভারসাম্য রক্ষায় তার নিরলস প্রয়াস। বর্তমানে পৃথিবীর বুক থেকে একটু একটু করে আচ্ছাদন সরে যাচ্ছে, কেটে নেওয়া হচ্ছে সবুজের অঙ্গ, রূপান্তরিত হচ্ছে মাটির অবস্থান, প্রয়োগ হচ্ছে জটিল সব কীটনাশক। সব মিলে পরিবেশে বিপদের মাত্রা ছাড়িয়ে গেছে, দূষণের প্রভাব সারা জীবকুলেই স্পষ্ট। এই ভারসাম্য ফিরিয়ে আনতে সবুজের হাত ধরে প্রচুর বৃক্ষরোপণ করতে হবে। পৃথিবীর সবুজায়ন কিছুটা বৃদ্ধি পেলে আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীর ভালো হবে। আমাদের সবার এই সামগ্রিক প্রচেষ্টায় পৃথিবীর সারা কোল আবার সবুজে ভরে উঠবে। বহরমপুর কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা লিখেছেন। একটা ফোন নিয়ে নি। হ্যালো
1: দিদি ভাই, নমস্কার।
0: নমস্কার,
1: ত্রিবৈনী থেকে মধুমঙ্গল পাল
0: বলুন।
1: দেখুন, আমাদেরকে সতর্ক হতে হবে, কারণ আমরা সবুজ সবুজ মুখে বললে হবে না দিদি,
0: একদম।
1: কারণ আমার বাড়িতেই আম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, অনেক রকমের ফুল গাছ ছাদে লাগিয়েছি। আপনি যদি আমার বাড়িতে আসেন দিদি, আমার আত্মা ভরে যাবে আপনার।
0: আচ্ছা,
1: দেখুন দিদি, আমি আম গাছে যেমন আম পাচ্ছি, আবার ওখান থেকে আমি অক্সিজেন পাচ্ছি, সে আমাকে ফল দিচ্ছে, আবার আমাকে বাঁচাচ্ছে। তাহলে আমি কেন আম গাছ লাগাবো না একটি বলুন তো? যদি জায়গা নাও থাকে তাও
0: একটা গাছ লাগানো আমাদের খুব দরকার। একদম ঠিক কথা বলেছেন, ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, মেসেজে আসি আবার। তন্ময় প্রামাণিক কেবল রামপুর মন্দিরপাড়া থেকে লিখেছেন, আমাদের ধাত্রীমাকে সবুজ করার জন্য সর্বপ্রথম আমাদের সুমানসিকতার জাগরণ ঘটাতে হবে। বীজের মধ্যে যে অঙ্কুর প্রচ্ছন্ন তাকে প্রকৃত বৃক্ষের রূপ দেওয়ার জন্য যা করণীয় সেগুলো আমাদের করতে হবে। আর আমার আবেদন, সকলে আসুন বৃক্ষছেদন বন্ধ করে বৃক্ষরোপণ করে পৃথিবীকে সবুজ শ্যামল করে তুলি, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দূষণের শ্বাসকষ্ট থেকে পরিত্রাণ পাবে। তন্ময় প্রামাণিক কেবল রামপুর মন্দিরপাড়া থেকে লিখেছেন। আকুরিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে সৌমেন মণ্ডল আপনি লিখেছেন, আজ বিশ্ব পরিবেশ দিবস। আমাদের বর্তমান পৃথিবীর যে অবস্থা তা ঠিক করার জন্য আমাদের প্রতিদিন কিছু গাছ লাগানো প্রয়োজন। চলুন আমরা প্রতিদিন আজকের দিনের মতো পালন করি। বাকুড়িয়া, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে সৌমেন মণ্ডল। সন্ধি মণ্ডল, রামানন্দপুর, নবগ্রাম, মুর্শিদাবাদ থেকে লিখেছেন, ধোঁয়াধুলোর এই পৃথিবী হারিয়েছে অনেক রং, কাটা পড়ে গাছের সারি, নিস্তব্ধ পাখির সুরের ঢং, তবুও আশা হারায় না মন, জাগে নতুন স্বপ্ন ভরে, একটি চারা একটি বীজ সবুজ ছড়ায় ধীরে ধীরে, নদী পাবে স্বচ্ছ জল, আকাশ হবে নীল ফুলের ঘ্রাণে, ভরবে বাতাস, হাসবে শিশু দিল খুলে। এসো সবাই হাত বাড়াই, গাছ লাগাই সারি সারি, আমাদের ছোট্ট প্রচেষ্টায় আবারও সবুজ হবে পৃথিবী। সন্ধি মণ্ডল, রামানন্দপুর, নবগ্রাম, মুর্শিদাবাদ থেকে লিখেছেন। আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি সাগর দিকে মুর্শিদাবাদ থেকে লিখেছেন, প্রচণ্ড দাবদাহে পৃথিবীতে নেমে আসে কাঠফাটা শুষ্কতা, মাটি ময়দানে ঘাস শুকিয়ে যায়, গাছপালাতে নিয়মিত জল দিতে হয়, তারপরে যখন আকাশে মেঘের আনাগোনা লক্ষ্য করা যায়, নেমে আসে ধরার ধুলিতে বৃষ্টির ফোঁটা, তখন আবার নতুনভাবে পৃথিবীতে দেখা যায় সবুজের সমারোহ, জেগে ওঠে ধরিত্রী মায়ের প্রাণ, চাষিরা মেতে ওঠে চাষ কাজে, ধান রোপণ করে মাঠ ভরে যায় সবুজের আচ্ছাদনে। আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি সাগর দেখি মুর্শিদাবাদ থেকে লিখেছে।

0: নিয়ে নেব আর একটা ফোন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, বলুন।
1: বিশ্ব পরিবেশ দিবস তো একটা দিন দিন নয়, আমার মনে হয় 365 দিনের মধ্যে একটা আইন প্রযোজ্য থাকে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে। যেমন একটা গাছ মানুষ হলে তিনটে গাছের, একটা গাছ কাটতে গেলে তিনটে গাছকে মানুষ করতে হবে, যে গাছটা প্রাপ্তবয়স্ক কিনা তৃণমূল স্তর থেকে, এইটা যদি একটা দেখভাল থাকে তাহলে বিশ্ব পরিবেশ দিবস বাড়বে। আর উষ্ণায়ন যেভাবে বাড়ছে দিনের পর দিন দিদি, এমন অসহ্য গরম আর অসহ্য বজ্র ঘাত আর এই কালবৈশাখী ভয়ঙ্কর টর্নেডো দিদি, আমাদের প্রতি মুহূর্ত মোহনমোহন গুলি বর্ষণ হবে, যেভাবে গুলি বর্ষণ হয় সেভাবে তাকে অকাল মৃত্যু হবে, খরা বন্যা বর্ষা মানে সব সময় লেগেই থাকবে, নিত্য প্রয়োজনীয় হাহাকার, এই দুর্বিষহ জীবন যন্ত্রণা। আমার মনে হয় দিদি একমাত্র পরিবেশ এই গাছপালা যদি মানে পর্যাপ্ত গাছপালা যদি লাগাতে পারে
0: দূষণ কমানো যায় তবেই এই সমস্যার থেকে আমরা মুক্ত হব। ধন্যবাদ। আচ্ছা, মেসেজে চলে যাব। সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে লিখেছেন, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, আর বছরের একটি দিন গাছ লাগিয়ে পৃথিবীকে সবুজ করা যায় না। সচেতনতার মাধ্যমে বিভিন্ন কারণে বৃক্ষ ছেদন বন্ধ করে নিরন্তর গাছ লাগানো এবং সেগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। চিরন্তন প্রবাদ, একটি গাছ একটি প্রাণ। বাস্তুতন্ত্র অনুসারে ভূভাগের একের তিন বনভূমি না থাকলে জীবজগৎ সুস্থভাবে বাঁচতে পারে না। সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে লিখেছেন। কাজী আবু জাফর আত্রয় বাংলাদেশ থেকে লিখেছেন, সবুজে সবুজ ভরে যাক দেশ, শিউলি ছড়ানো পথে তুমি আর আমি চলো যাই একসাথে, সবুজ ঘাস ডাকছে তোমায়, আম কাঁঠালের ছায়া, ভুলতে পারি না সবুজের এই মায়া। কাজী আবু জাফর আত্রয় বাংলাদেশ থেকে লিখেছেন। পলাশ সরকার মধুপুর থেকে লিখেছেন, একটাই ভবিষ্যৎ, চলুন সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসি, পরিবেশ রক্ষা করি, সবুজ পৃথিবী করি, সুস্থ সুন্দর ভবিষ্যতের জন্য, প্রকৃতি বাঁচলে আমরা বাঁচব। পলাশ সরকার মধুপুর থেকে লিখেছেন। রজত বিশ্বাস মানপুর জানপুর নদিয়া থেকে লিখেছেন, পৃথিবী আবার সবুজ হবে এই আশা নিয়ে বাঁচা উচিত আমাদের। এই ইট পাথরে মোড়া পৃথিবী তো আমাদের কাম্য নয়, কিন্তু নগরায়নের কবলে পুড়ে পৃথিবী আজ সবুজ হারিয়ে ফেলছে, এটাকে পুনরায় সবুজে মোড়া আমাদের কর্তব্য। রজত বিশ্বাস মানপুর চাঁদপুর নদিয়া থেকে লিখেছেন। আসলে কি বলুন তো, এক ফোঁটা জলের জন্য, এক ফোঁটা আকাশের জন্য, এক ফোঁটা মাটির জন্য, সব কিছুর জন্যই আমাদের কাঙালপনা দেখা দেবে যদি এখনই আমরা সাবধান না হই।

গানের মাঝে মেসেজ তপতী দাস, সরজিৎ দাস, কাঁদি গোপীনাথপুর মুর্শিদাবাদ থেকে লিখেছেন, আজ বিশ্ব পরিবেশ দিবস, সকলকে শুভেচ্ছা জানাই। সকালেই কিছু গাছ লাগালাম, সকলেকেই বলবো গাছ লাগান। তপতী দাস, সরজিৎ দাস, কাঁদি গোপীনাথপুর থেকে লিখেছেন।

শুভেন্দু সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন। আসুন আমরা সকলে মিলে অঙ্গীকার করি, বিশ্বকে চির সবুজে রাখব। প্রচুর পরিমাণে গাছ লাগানো অবশ্যই প্রয়োজন। আমি কর্মসূত্রে কলকাতাতে থাকি। আজ কাজে যাওয়ার আগে আশেপাশে দু চারজন মিলে মোট চারটে গাছ লাগিয়েছি। দুটো বট গাছ, একটা অশ্বত্থ গাছ, একটা আম গাছ। দেশের বাড়িতে আমার বাবা আর আমার মেয়ে মিলে দুটো গাছ লাগিয়েছে। সকালেই ফোন করে জানালো, শুভেন্দু সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন।

নজরুল ইসলাম উত্তরচর মাঝারদিয়া রানীনগর মুর্শিদাবাদ থেকে লিখেছেন, জগতের মানুষ সচেতন হলে দুঃসাধ্য বলে কিছু নেই। সবাই মিলে যদি প্রতি বছর একটা করে গাছ লাগায়, পৃথিবী আবার সবুজ হবেই। নজরুল ইসলাম উত্তরচর মাঝারদিয়ার রানীনগর থেকে লিখেছেন।

একটি কোণে একটি কিশোর আকাশটাকে মাখছে গায়ে মাখছে মনে, এই দৃশ্যটাই দেখ।

কাশীনাথ মণ্ডল আপনি লিখেছেন। শুধু মুখের কথা নয় বন্ধু, এসো গাছ লাগায় পরিবেশ বাঁচায়। আজ মানুষ বৃক্ষ নিধন যজ্ঞে মেতে উঠেছে, এই মোহ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি নিজে অনেক গাছ লাগিয়েছি এবং সেগুলো পরিচর্যা করি। 3 বছরের গাছ এখনো বহাল তবিয়তে আছে। কাশীনাথ মণ্ডল লিখেছেন আমাদের এই মেসেজটি।

0: এই যে কাঙালপনা আমাদের আমাদের চারপাশকে দেখে, আকাশের দিকে তাকিয়ে মন ভালো করা, সোঁদা সোঁদা গন্ধে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া, এগুলোই তো আমাদের বাঁচিয়ে রাখে। অথচ দেখুন কিভাবে আমরা তাকে ধ্বংস করি। পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা খুব প্রয়োজন, আর সেটা আমরা যেন করতে পারি। একটা ফোন নিয়ে নেব। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার,
1: শুভ সকাল।
0: শুভ সকাল,
1: আমি জয়নালাবেদিন গোয়ালজান থেকে বলছি।
0: বলুন।
1: আজকের বিষয় হচ্ছে যে বিশ্ব পরিবেশ দিবস আজ 5ই জুন, এই দিবসকে উপর কেন্দ্র করে আবার সবুজ হবে, এই প্রসঙ্গটা এসেছে। তো সবুজ হবে মুখোমুখি হবে না, তা এই বিগত কিছু বছর ধরে সবুজ আয়োজনের জন্য প্রচেষ্টা গ্রহণ করাই, দেশে দেশে বিভিন্ন দিকে দিকে সবুজ আয়ন গ্রহণ করার ফলে দেশ এখন কিছুটা সবুজ আয়ন হয়েছে, সবুজ আয়নের পরিণত হয়েছে ঠিক, কিন্তু সেরকম জায়গায় সবুজ আয়ন হয়নি এখনো বহু বহু বাকি। প্রত্যেকটা মানুষ
0: সমস্ত জায়গাতে আমাদের সবুজায়ন করতে হবে, আর প্রত্যেকটি মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে যেতে হবে। ধন্যবাদ। আচ্ছা, আমরা কি করতে পারি? তাই তো, আমরা নিজেদের জন্য তো অনেক কিছুই করতে পারি। যেমন ধরে নিন, আমরা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে পারি, দোকানে আমরা একটা কাপড়ের ব্যাগ সঙ্গে নিয়ে যেতে পারি, মানে পলিথিন ব্যবহার করব না। আর এখন তো সাইকেলের কথা হচ্ছে, আমরা সকলে জানি যে জ্বালানির কী অবস্থা, আর সেটা পরিবেশ দূষিতও করছে, তাহলে সাইকেল ব্যবহার করতে পারি। রান্নাঘরের বর্জ্য সার হিসেবে কম্পোস্টিং ব্যবহার করতে পারি, অনেক কিছুই করতে পারি এরকম টুকরো টুকরো জিনিস। আচ্ছা, আর একটা ফোন নিয়ে নেব। হ্যালো, শুভ সকাল। শুভ সকাল,
2: দেখুন পৃথিবী আবার যে মনুষ্য জাতি নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য যে আমরা সবুজায়নকে যেভাবে নষ্ট করে চলেছি দিনের পর দিন, কিন্তু আমরা এই সবুজায়ন একটুকু আমরা চেষ্টা করছি না যে আবার যেন ফিরে আসে। এখন যেটা আমাদের সরকারি ভাবে প্রচেষ্টা বলুন, আর যেটা আমাদের বেসরকারি ভাবেই প্রচেষ্টা বলুন, যে এক পের মাকি নাম।
0: হ্যালো,
2: পরিবেশের জন্য আমাদের গাছ লাগানো, সেটা যদি আমরা সচেতন নাগরিক হিসাবে একটু করে দায়িত্ব পালন করি। যেমন দেখুন, এখন কিন্তু এই বৃষ্টি শুরু করেছে, যদি আমরা কিছু বীজ হয়তো সকালবেলা হয়তো প্রাত ভ্রমণে বেড়াতে যাচ্ছি রাস্তার ধারে ধারে, কিছু হয়তো বীজ আমরা যদি হাতে করে নিয়ে গিয়ে সেই রাস্তার ধারে হয়তো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিই, কিন্তু এই বর্ষার জল পেলে কিন্তু কিছু কিছু গাছ হয়তো বেরিয়ে হয়তো যে
0: পরিবেশের সুবিধা করবে। একদম এরকম আমরা ভাবতে পারি, অবশ্যই। ধন্যবাদ।

এবারে আবহাওয়ার খবর দিয়ে দেব। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার সতর্ক বার্তায় জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে জেলার দুই একটি অঞ্চলে। কৃষক বন্ধুদের জন্য আগামী 5 দিনের জল হওয়ার খবরে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জেলার কিছু অঞ্চলে। কাজের খবর, NMDC লিমিটেড কিছু অ্যাপ্রেন্টিস পদে লোক নিয়োগ করবে, আর এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য দেখুন www.nmdc.co.in ওয়েবসাইটটি। ওয়াক ইন ইন্টারভিউ শুরু হবে 1 জুন, শেষ হবে 11 জুন।

দিবসের। আর বাকুকে বেছে নেওয়া হয়েছে তার কারণ হচ্ছে আজারবাইজান পূর্ব পশ্চিমের সংযোগস্থল আর সিল্ক রোডের দেশ এটা। এদেশের 10% বেশি ভূখণ্ড এখন সংরক্ষিত এলাকা, জাতীয় উদ্যান আর প্রকৃতি সংরক্ষণে দেশটি বেশ কিছু বছর ধরে উন্নতি করছে।

ওই যে বলছিলাম আমাদের কি করতে হবে সেই বিষয়ে এত ফোন আর এত মেসেজ পেলাম, সেসব দিয়ে আমরা কিন্তু বুঝতে পারছি যে মানুষ জানেন তাকে ঠিক কি করতে হবে, কিন্তু সবসময় তাদের পক্ষে করা হয়ে ওঠে না। আশা করছি আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে ভাবব। আর যখন 1973 সালে প্রথমবার উদযাপন হয় বিশ্ব পরিবেশ দিবস, তখন স্লোগান ছিল ওনলি ওয়ান আর্থ। সেটা কিন্তু এই মুহূর্তেও প্রযোজ্য, একটাই তো পৃথিবী, আর আমরা তাকেই ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছি। আর স্টকহোম কনফারেন্স থেকে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম বা ইউএনইপি নামে একটি আন্তর্জাতিক মঞ্চও তৈরি করা হয়। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম বা ইউএনইপি এমন একটি আন্তর্জাতিক মঞ্চ যেখানে পরিবেশ সংরক্ষণের কাজে 143টিরও বেশি দেশ অংশগ্রহণ করে। আর প্লাস্টিক দূষণ, যেটা নিয়ে বারবার কথা হয়, আবারও এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বলতে চাইছি, আগুনে পড়ে না যা, ভেজে না জলে, সেই প্লাস্টিককে আমরা কিছুতেই আমাদের উপর চেপে বসতে দেব না। আমরা অবশ্যই প্লাস্টিক দূষণ বন্ধ করব। আর আমরা নানানভাবে, আমরা তো জানি কি করে আমাদের পরিবেশকে বাঁচাতে হবে, সেগুলো আমরা পালন করব। আর এভাবেই পৃথিবী একদিন গাছপালায় ভরে উঠবে, আরও সবুজ হবে, এই আশাতেই শেষ করব আজকের শুভ সকাল। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম সৈয়দা মুসাররাত নাজরীন। কারিগরি নির্দেশনায় ছিলেন সাধনচন্দ্র সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন রীতা দেব।

এই গানটা শুনতে শুনতে পৌঁছে যাব আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদে। তারপরে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

0: এতক্ষণ শুনলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান।
1: গানের ভেলা আপনাদের সঙ্গে সুতপা চট্টোপাধ্যায়।

সেদিনটা খুব কান্না পেয়েছিল, কিন্তু তবু কাঁদেনি সে। চোখের কোলে হাত বুলিয়ে দেখেছিল, না জল নেই এক ফোঁটা। অথচ বুঝতে পারছিল ভেতরটা কেমন ভিজে ভিজে যাচ্ছে। সমস্ত চোখের যে জল সেটা যেন স্নায়ুর গা বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে একেবারে ভিতরে, ভিজিয়ে দিচ্ছে কোমল মনটাকে। ছেলেটি তখন দশম শ্রেণীর ছাত্র, এরপরই প্রবেশিকা পরীক্ষা দিয়ে কলেজে ঢোকার বছর। সেটা ছিল অফ পিরিয়ড, ওই বিরতির সময়। সবাই হৈ হৈ করছে, কেউ কেউ গান করছে কোরাসে, ছেলেটিও গাইছিল। হঠাৎ একেবারে রুদ্র মূর্তি নিয়ে ক্লাসে ঢুকলেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই। না, হেডমাস্টার মশাই আসেননি, কিন্তু অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাইয়ের ওই রকম একটা প্রবেশ, সমস্ত ক্লাস স্তব্ধ হয়ে গেল। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার জিজ্ঞেস করলেন, কারা গান করছিল? খানিকক্ষণ সবাই চুপ। ছেলেটি ধীরে ধীরে উঠে দাঁড়াল, বলল, আমি স্যার। বলে এদিক ওদিক তাকিয়ে দেখছে যে আর কেউ দাঁড়াচ্ছে কিনা। না, আর কেউ দাঁড়াচ্ছে না, সবাই চুপ, একেবারে শান্ত হয়ে বসে আছে। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই বললেন, আমার সঙ্গে অফিসে এসো। ছেলেটি গেল অফিসে। এবারে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই রেজিস্টার খাতা বার করলেন। ছেলেটি তো কিছুই বুঝতে পারছে না যে স্যার কি করতে চলেছেন। এরপর লাল কালি দিয়ে দুটো বা তিনটে রেজিস্টার খাতায় এই ছেলেটির নাম যেখানে যেখানে লেখা ছিল সেগুলো ক্যাচ ক্যাচ করে কেটে দিলেন। বললেন, যাও এবার থেকে গান গেয়ে বেড়াও, স্কুল থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হলো। ছেলেটি অফিস থেকে বাইরে বেরিয়ে এলো। ক্লাসের বন্ধুরা তখন সবাই দাঁড়িয়ে আছে এবং সবাই শুনে তো অবাক, সবাই একেবারে রাগে গজগজ করছে। বন্ধু দেবকুমার

প্রায় একটু বেপরোয়া ধরনের ছেলে ছিল সেই সময়। পরবর্তীকালে সে একজন পুলিশ অফিসার, কৃতি পুলিশ অফিসার হয়েছিলেন। সে সোজা চলে গেল অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাইয়ের কাছে। দেবকুমার বলল, স্যার অন্যায় তো আমরা সবাই করেছি, তাহলে আমাদের সবাইকে তাড়ান, শুধু ওকে শাস্তি দিচ্ছেন কেন? অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই বললেন, গেট আউট। তারপর বই খাতা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। সঙ্গে রয়েছে রমা, সুভাষ, শ্যাম, সব বন্ধুরা। সবাই একদম বাড়ি পর্যন্ত এলো। রাস্তায় কারোর সঙ্গে কথা বলতে পারল না ছেলেটি। মন খুব খারাপ।

তখন দারিদ্রের সঙ্গে লড়াই করতে হয় তাদের। গরিব বলতে এতটুকু দ্বিধা করেননি তার সেই দিন যাপনের দিনগুলিকে। হাফ ফিতে স্কুলে পড়াশুনো করেন বাবা সাধারণ কেরানি। মনে মনে ভাবছেন, সত্যি কথা বললাম তার জন্য এত বড় শাস্তি? একটা ছেলের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল, এ কেমন বিচার? যত বাড়ির কাছে আসতে লাগলেন ততই ভয় কান্না একেবারে ঠেলে বেরিয়ে আসতে লাগল। বাড়িতে ঢুকে চুপ করে বসে রইলেন। মা বললেন, কিরে কি হয়েছে, মুখখানা মন শুকনো কেন? মা পিঠে হাত রাখতেই চোখের জল আর আটকে রাখতে পারলেন না। বাবা জিজ্ঞাসা করলেন, স্কুল থেকে নাম কাটা গেল কেন? সেদিন ছেলেটি কোনো কথা লুকোয়নি বাবার কাছে, সব বলে ফেলল। শুনে বাবা বললেন, মাস্টার মশাই ছিল না বলে ক্লাসে তোমরা গান গাইবে? হ্যাঁ, অন্যায় করেছ, কিন্তু তাই বলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই এত বড় শাস্তি দিলেন? ম্যাট্রিক পরীক্ষার আর মাত্র 3 মাস বাকি। বাবা আর দাঁড়াননি, অফিসের কাপড় আর ছাড়া হলো না, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন। বাবা গিয়েছিলেন হেডমাস্টার মশাইয়ের কাছে। হেডমাস্টার মশাইকে বুঝিয়ে বললেন যে, জানেনই তো আমার অবস্থা, সামান্য মাইনের একজন কেরানি আমি, একটা বছর নষ্ট হলে আমি মারা পড়ে যাব। এ তো ছেলেকে শাস্তি দেওয়া নয়, তার বাবার জরিমানা হচ্ছে, এবারটা ওকে মাফ করে দিন। হেডমাস্টার মশাই সব শুনে সহানুভূতি দেখালেন, কিন্তু নিজে কিছু করতে পারলেন না। বললেন যে, শাস্তিটা তো আমি দিইনি, দিয়েছেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই, ওকেই একটু বুঝিয়ে বলুন। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই শেষ পর্যন্ত শাস্তিটা নাকচ করেছিলেন ঠিকই, কিন্তু তার জন্য বাবাকে অনেক কথা শুনতে হয়েছিল, একরকম হাতে পায়ে ধরতে হয়েছিল, তবে ছেড়েছিলেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই। বড় রুক্ষ, বড় কড়া মেজাজের মানুষ ছিলেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই। ছেলেদের একটু ছুতো নাতায় একেবারে খুব কড়া শাসন করতেন। বাবা এরপর বাড়ি ফিরে এলেন, এসে মাকে জানালেন কথাটা। পরিবারের সবাই একেবারে হাঁপ ছেড়ে বাঁচল। ঠিক সেই সময়ে 10ম শ্রেণীর সেই ছাত্রটির কান্না পাচ্ছিল, খুব কান্না পাচ্ছিল। না, তখনও কাঁদেননি, শুধু মনে হচ্ছিল ভেতর ভেতর চোখের জলটা যেন গড়িয়ে গড়িয়ে ভিজিয়ে দিচ্ছে সারা মনটাকে।

সেদিন যখন বাবা স্কুলে গিয়ে হেডমাস্টার মশাই, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই সবার সঙ্গে কথা বলে শাস্তিটা মুকুব করিয়ে এলেন, তখন ছেলেটির মনে হচ্ছিল যে বাবা কেন আমাকে মারলেন না, নিদিন পক্ষে একটা কড়া ধমক তো দিতে পারতেন। আমার জন্যই তো বাবাকে এতটা ছোটাছুটি করতে হলো, সে অফিস থেকে ফিরেই আবার স্কুলে যেতে হলো, আমারই জন্য তো বাবাকে এতটা অপমান সইতে হলো, অথচ বাবা আমাকে কিচ্ছু বললেন না। ভিতরে ভিতরে গুমড়ে গুমড়ে কাঁদছিল ছেলেটি তখন। পরে উপলব্ধি হল আসলে বাবার মনের কাঠামোটাই তো অন্যরকম, তার মনের যে ধাঁচ তা তো অন্য পাঁচজনের সঙ্গে মিলত না। ভয় দেখিয়ে, শাসন করে, লড়াই করে যে তার মানুষ তো বাবা নন। বাবাকে দেখে ছেলেটির মনে হতো যেন নৌকোর মাঝি, নদীতে বয়ে চলেছে তার সংসার নৌকো, আর বাবা একাই হাল ধরছেন, দাঁড় টানছেন, দরকার হলে লগি ঠেলছেন, মাঝে মাঝে গুঁড়ো টানতে হচ্ছে তাকেই, সব করছেন বাবা একা। ঢেউয়ে ঝড়ে নৌকো দুলছে, এই বুঝি ডুবে যায় সব, কিন্তু বাবা নির্বিকার, নিজের কাজ নিজে করে চলেছেন। বাবা জানতেন যে ঝড় একসময় থামবে, ঢেউ মিলিয়ে যাবে, তীরে একদিন তরি গিয়ে পৌঁছবেই, তাই হাল ছাড়লে চলবে না। আসলে বাবা তো গ্রামের মানুষ, তাই কোনো কষ্টকেই আমল দিতেন না কখনো। আর এই রীতিটাই, এই জীবনচর্যাটাই চারিত হয়ে গিয়েছিল পরিবারের অন্য সবার মধ্যেও।

0: 2213134 2D 1 3 1 3 4 2 2 1 3 1 3 4 2 2 1 3 1 3 4 2 খোলা আছে আপনাদের জন্য, ইতিমধ্যে এসেও গেছেন আমাদের এক বন্ধু, তার সঙ্গে কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত।
1: গিয়েছিলেন তো 11 নম্বর গানটা ছিল যখন তার যখন পড়বে নামর পায়ে ছিল। এখনো আমি যখনই দুর্গা মন্দির ঢুকতে চাই আমি দাঁড়াই জায়গাটা, যেন ওই গানটা খুব মনে পড়ে যে যখন পড়বে নামর পায়ে ছিল।
0: বেশ, অনেক ধন্যবাদ, শুনতে থাকুন।

0: নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার, সুপ্রভাত।
0: হ্যাঁ, কার সঙ্গে কথা বলছি? বলুন দাদা।
1: সত্যি কথা বলতে আজকে আপনি উপহার দিচ্ছেন, অনেকদিন মনের মনে কোথায় থাকবে। তবে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে যদি একদিন সুরকার হেমন্ত মুখোপাধ্যায়কে আপনি উপস্থাপন করেন, কারণ মাঝে মাঝে আমি বা আমার মতো অনেকেই হয়তো ভঙ্গ করে যান যে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় না সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, কাকে ইয়ে রাখবো, যদিও এভাবে তুলনা হয় না। আর আপনি হেমন্ত মুখোপাধ্যায়ের একদম সেই শিশুকাল থেকে একটা ঘটনা আমাদের সামনে উপস্থাপন করলেন। আসলে মাঝে মাঝে অবাক লাগে যে এত বড় মাপের একজন শিল্পী কিন্তু কত মানে সরল ভাবে থাকতেন, এবং এটাও একটা আমাদের কাছে শিক্ষণীয় যে একটু অর্থ বা একটু নাম হলেই যে একটা মোড়ক নিয়ে আমরা থাকি, কিন্তু এইসব শিল্পীদের কিন্তু সেটা ছিল না। তাই এটাও একটা শিক্ষণীয় ব্যাপার। আপনার অনুষ্ঠানে সত্যি সমৃদ্ধ হচ্ছি বিভিন্ন ভাবে।
0: অনেক ধন্যবাদ।

0: नमस्कार सुप्रभात।
1: The person you are speaking with.
0: আপনাদের অপেক্ষায়। নমস্কার সুপ্রভাত।
2: নমস্কার সুপ্রভাত, দেখি আমি ঝাড়খণ্ড থেকে বলছি।
0: কে বলছেন দাদা?
2: তপন সরকার।
0: বলুন।
2: বলছি আপনার, আমি তো তুলনা করতে পারি না, যাই হোক আপনার এই উপস্থাপনা আমাকে খুবই খুবই ইয়ে করে, সমৃদ্ধ করে। যাক, অনুষ্ঠান ভালো হচ্ছে শুনছি, শারীরিক অবস্থা ভালো নাই, যাক ভালো হচ্ছে।
0: বেশ বেশ, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।

নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ আপনার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, আপনি কথা বললেই আমরা শুনতে পাবো। আরেকবার আপনার নামটা বলুন। নমস্কার।

0: নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার, সুপ্রভাত। আমি পুরুলিয়া জেলা সাতুরি কাশিকুড়ি গ্রাম থেকে দীনবন্ধু কথা বলছি।
0: বলুন।
1: বলছি যে আমার একটু জানার আগ্রহ আছে একটি বিষয়ে, যে হিন্দিতে একটি শ্লোক আমি পেয়েছিলাম আজ থেকে 10 বছর আগে, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নিচে ওনার স্বাক্ষর ছিল, যে জিসকা হৃদয় হাসতা হো উসকি আঁখো কো বাহর সে কোন রুলা সকতা হ্যায়। ওইটি যদি কোনোরকম ভাবে জানতে পারি খুবই ভালো হতো।

ছোটবেলাটা খেটেছে একেবারেই গ্রামের পরিবেশে। গ্রাম বড়ু, শুদ্ধ ভাষায় যাকে বলে বহুড়ু, জয়নগর মজিলপুরের পাশের গ্রাম। 14 পুরুষের ভিটে সেখানে, ওখানেই ঠাকুরদা বাস করতেন। দুপাশে বাঁশবাগান, মাঝখানে বাড়ি। ঠাকুরদার বাবা ছিলেন টোলের পণ্ডিত বিদ্যাবাগীশ, বিদ্যাবাগীশ মহামহোপাধ্যায় হরিহর মুখোপাধ্যায়। তার দুই ছেলে হারাধন আর বিশ্বেশ্বর। হারাধন বড়, ইনি হলেন ঠাকুরদা। খুব দয়ামায়ার শরীর ঠাকুরদা হারাধনের। নিজের যে খুব কিছু ছিল তা নয়, তবু তারই মধ্যে পরের বিপদের পাড়ানি জোগাতেন নিজের ঘটিবাটি বেচেও। তারই একমাত্র পুত্র কালিদাস মুখোপাধ্যায়, অর্থাৎ বাবা। পিতার ঋণ মাথায় নিয়ে সংসার সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন বাবা কালিদাস মুখোপাধ্যায়। একা নয়, সঙ্গে পরিবারের এতজন মানুষ, এতজন অর্থাৎ 4 ভাই 1 বোন। আর যে খুঁটিকে ভরসা করে কালিদাস মুখোপাধ্যায় এগোতে পেরেছিলেন, তিনি তার স্ত্রী। খুব শক্ত খুঁটি, খুঁটি নড়েছে চড়েছে কিন্তু উপড়ে যায়নি, অর্থাৎ কিরণবালা দেবী। সেই মা কিরণবালা দেবীর দৃঢ়তায় তিনি সব অবস্থাতেই অটল। কোথা থেকে যে এত জোর পেত মা ভাবলে সেই বয়সেও খুব অবাক হয়েছে ছেলেটি। মা বই পড়ত, কবিতা পড়ত, এবং মা কিরণবালা দেবী কবিতাও লিখতেন। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অসংখ্য কবিতা মুখস্থ ছিল মা কিরণবালা দেবীর। সেই সব কবিতা সুর করে বলতে বলতে ঘুম পাড়াতেন তার ছেলে মেয়েদের, এবং শুনতে শুনতে সেই সব কবিতার অনেকগুলোই মুখস্থ হয়ে গিয়েছিল ছেলে মেয়েদের। মার মতো সুর করে করে তারাও বলতেন সেই সব কবিতা। ভালো লাগত বলতে, আনন্দ পেতেন। পরবর্তী সময়ে যখন তিনি অনেক বড় শিল্পী, তার মনে হয়েছিল যে তার গলায় সুরের জন্ম বোধহয় এই মায়ের কাছে কবিতা শোনা এবং তার মতো করে বলার চেষ্টা থেকেই। মা যেন শিশুকে ঝিনুকে করে, দুধ খাওয়াবার মতো করে সুর ঢেলে দিয়েছিলেন সন্তান হেমন্ত মুখোপাধ্যায়ের গলায়।

গানের মেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনায় রাহুল আচার্য এবং সম্পূর্ণা চক্রবর্তী।

0: কাগজ মিটে। সময় ঠিক 11:01, আর আজকে শুক্রবার, মানে মগজ মিটার। আর মগজ মিটারের আড্ডায় রয়েছি আপাতত আমি সম্পূর্ণ, এবং আমার সঙ্গে রয়েছে
1: আমি রাহুল। এবং আজকে মগজ মিটারে যখন আমরা একসঙ্গে এসেছি, এবং এই একসঙ্গে আসার আগে যে সকালবেলাটা সুন্দর বৃষ্টি আমরা ফেস করলাম, মানে সেটা সুন্দর কেন বলছি, কারণ সেই সময়টা একদম ভোর ছিল। এবার আমাদের আকাশবাণীতে তো সারাদিন ধরে এরকম কাজ চলতে থাকে, তো যারা এরকম সকালবেলায়, একদম সকালবেলা যাদের ডিউটি ছিল, তারা একদম খুব মুশকিলে পড়েছে। কিন্তু আমরা এই যে এখন তোমাদের সামনে আসছি, আমরা কিন্তু খুব সুন্দর একটা ওয়েদারের মধ্যে,
0: ঠান্ডা ওয়েদার, বেশ ভালো একটা মিষ্টি সুদিং ওয়েদার। এবং সবচেয়ে বড় কথা, যে গরমটা পড়েছিল তাতে এই বৃষ্টিটার একটু দরকার ছিল রাহুল।
1: একেবারে সেটা তো দরকার ছিল, ঠিক যেরকম প্রত্যেক দিনে ওই একটা মানে ঘষা মাজা জীবন, একটা ঘষা কাছে
0: একটু বিরতি দরকার হয়, এবং তখন মনে হয় না একটু আনন্দের জোয়ারে গা তো ভাসিয়ে দিতে হয়।
1: এবং ওই যে ছোটবেলায় সবকিছুতে আমরা একটা কম্পিট করার ব্যাপার, এবং ওটার মধ্যে যে একটা অ্যাড্রেনালিন রাশ কাজ করে আমাদের, সেটাও কিন্তু একটা মানে অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার। এবং এই যে আমাদের কাছে বিভিন্ন কুইজ আসছে, বিভিন্ন সেগুলোর উত্তর দিচ্ছি, মাথাটা খাটাচ্ছি, গান শুনছি, গল্প করছি, এটার মধ্যে দিয়ে কিন্তু একটা অন্যরকম রিল্যাক্সেশন হয়।
0: আর সেই জন্যই কিন্তু আমরা মগজ মিটারের আসর নিয়ে বারবার চলে আসি তোমাদের কাছে। আর আমরা জানি যে মগজ মিটারের আসর মানেই তোমাদের অত্যন্ত প্রিয়, আর তোমরাও নিজেদের মগজে শান দিয়ে বসে যাও আমাদের সঙ্গে।
1: একদম। এবং এই মগজে শানের পাশাপাশি আমুলে একটু শান দিতে হবে, কেননা আমাদের কাছে পৌঁছতে হবে। আমাদের কাছে পৌঁছতে গেলে অবশ্যই দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ফোন লাইন, আমাদের 0332231342 এই নাম্বারটা ডায়াল করে চটপট ফোন করতে হবে উত্তরটা দেওয়ার জন্য। আর আঙুলের আরেকটা কাজ কি?
0: একদমই, আরেকটা কাজ হচ্ছে এই যে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ রয়েছে যুববাণী কলকাতা, সেখানে গিয়ে আজকের পোস্টার মগজ মিটার তার তলায় চটপট কমেন্ট করে দিতে হবে উত্তরটা।
1: একদম, এই আঙুলের এই দুটো কাজ তোমরা করো, কারণ মগজের কাজটা নিয়ে তো আমরা আজকে রয়েছি রাহুল এবং সম্পূর্ণা। এবং রাহুল এবং সম্পূর্ণা, তাহলে কি আমাদের আজকের অনুষ্ঠানটা শুরুর আগে একটা গান দিয়ে শুরু করবে না একদম প্রশ্ন দিয়ে শুরু করবে?
0: আচ্ছা, একটা কাজ করি, একটা প্রশ্ন দিয়ে শুরু করে উত্তরটা ভাবার সময় দিয়ে বন্ধুদের একটা গানে যাই।
1: একদম
0: একদম, চলো তাহলে শুরু করি মগজ মিটার। আচ্ছা, তাহলে প্রথমেই কুইজ রাউন্ড রাহুল। একদম, তাহলে প্রথম প্রশ্নে চলে যাই।
1: একদম, প্রথম প্রশ্নটা তাহলে সম্পূর্ণ করে ফেলো।
0: আচ্ছা, রিসেন্টলি আইপিএল গেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, তো 2026 সালের আইপিএল লিগের অরেঞ্জ কাপ মানে সর্বোচ্চ রান করেছেন যিনি, কে জিতেছেন, তার নাম তোমাদের বলতে হবে।
1: বেশ বেশ, আইপিএল খুব রিসেন্টলি শেষ হয়েছে, এবং সারা মানে চর্চা চলছে যে এই যে আরসিবি জিতেছে, আরসিবি জিতেছে, এবং পরপর দুবছর আরসিবি জিতলো কাপ, এবং দীর্ঘদিন ধরে একটা মানে না পাওয়া ছিল যে আরসিবি মানে তো কাপ পাবে না।
0: একদম, এটা দেখো, দীর্ঘদিনের একটা না পাওয়া থেকে পরপর দুবছর।
1: একদম, মানে বলে না যে যখন ভগবান দেন একদম
0: উজার করে দেন, ঠিক সেরকমই। আর তোমাদের জন্য প্রশ্নটা আরেকবার বলে দিই, 2026 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অরেঞ্জ কাপ অর্থাৎ সর্বোচ্চ রানের যে পুরস্কার অ্যাওয়ার্ড, সেটা কে জিতেছেন, তার নাম তোমাদের বলতে হবে। আর আমরা উত্তরটা নেব, কিন্তু আপাতত অরিজিৎ সিং এর কণ্ঠে যদি বলো নদী হব শুনে ফিরে আসি। আবারও আজকের আড্ডায় রয়েছে সম্পূর্ণা আর রাহুল।

0: মগজ মিটার।
1: ফিরে এলাম একটা সুন্দর গানের পরে, আর রয়েছি আজকের মগজ মিটারের আড্ডায় আমি সম্পূর্ণা এবং আমার সঙ্গে রয়েছে
2: আমি রাহুল। এবং অরিজিৎ সিং এর এই গানটার পরে আমরা যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম তার উত্তর আমরা তোমাদের কাছে চাইছি, আর সেই উত্তর নিয়ে চলে এসেছে কে আমরা শুনে নিই আমাদের 03322131342 এই নাম্বারে।
1: হ্যালো, না
2: ফোন লাইনে আমরা পেলাম না, কিন্তু 03322131342 এই নাম্বারে ফোন করা তোমরা থামাবে না। আমরা ততক্ষণ বরং একটু ঘুরে আসি ফেসবুকে।
1: আমাদের কিন্তু অনেকগুলো কমেন্ট এসেছে, আর বন্ধুরা বলেছেন শর্মিষ্ঠা মোদক, পিউপা ঘোষ, মানসী দাস সেন, অলকা নাগ, হরিহর নৃত্য মন্দির, বিশ্বজিৎ গায়েন, ঝুমা ধর, সৌমেন দাস, নিবেদিতা চক্রবর্তী, শিল্পী ভান্ডারী, প্রশান্ত ধক, রাজকুমার রায়, সায়নদীপ দাস, দেবাশিস কর্মকার, শতদল সামন্ত, সুজাতা শেঠ, আচ্ছা প্রসেনজিৎ বারিক, শুভশ্রী, সবাই বলছেন বৈভব সূর্যবংশী। দুটো আমরা আলাদা উত্তর পেয়েছি, সেই প্রশ্নে সেই উত্তরে আসবো, কিন্তু তার আগে ফোন লাইনে কে রয়েছে? হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ
3: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা
1: বলো।
3: আর উত্তরটি হবে বৈভব সূর্যবংশী।
1: আচ্ছা, সঙ্গে থাকো। আচ্ছা, আমরা উত্তর পাচ্ছি বৈভব সূর্যবংশী,
2: কিন্তু সম্পূর্ণা তুমি বললে আমরা নাকি আরো একটা উত্তর পাচ্ছি।
1: হ্যাঁ, আরো দুটো পেয়েছি। ভিকিশন বলছেন যুবরাজ সিং, আর সুজাতা শেঠ বলছেন বিরাট কোহলি।
2: আচ্ছা, এইবার মানে ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে বেশি যেটা হয় সেটাই হয়।
1: তো আমরা দেখি বন্ধু কি বলছে ফোন লাইনে। হ্যালো, হ্যালো, না
2: না আমরা আমাদের গলায় শুনতে পেলাম আপনার গলা, কিন্তু এটাই যে যদি আমরা ফোন করি আমরা যেন একটু রেডিও সেটের থেকে ডিস্টেন্সটা মেনটেন করি।
1: একদমই। আর উত্তর কিন্তু আমাদের আসছে, আমাদের ফেসবুকেও আসছে, কমেন্টে আসছে, এছাড়া তোমরা ফোন করতে পারো 03322131342 এই নাম্বারে। আর আপাতত বন্ধু রয়েছে ফোন লাইনে, দেখি কে রয়েছে। হ্যালো,
4: হ্যালো,
1: হ্যাঁ,
4: আচ্ছা তোমাদের দুজনকে নমস্কার, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে।
1: নমস্কার, উত্তরটা?
4: আমি দীপক বাগদি, দুর্গাপুর থেকে।
1: হ্যাঁ, উত্তরটা
4: বৈভব সূর্যবংশী।
1: আচ্ছা, সঙ্গে থাকো। এবারে আমরা বরং উত্তরেই চলে যাই রাহুল।
2: একেবারে।
1: আচ্ছা, উত্তরটা কিন্তু বৈভব সূর্যবংশী। যারা তোমরা উত্তরটা দিয়েছো সঠিক তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক।
2: এবং এই উত্তরটা দিতে দিতে অনেকে কিন্তু আরো অনেকগুলো স্পেসিফিকেশন আমাদের দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে একদম ঠিকই দিয়েছো তোমরা যারা দিয়েছো, যে তিনি 16 ম্যাচে 776 রান করেছেন এবং রাজস্থান রয়্যালসের হয়ে এবছর খেলেছিলেন। এবং তোমরা মানে একদম মানে পার্ট মার্কস, এক্সট্রা মার্কস সবকিছু নিয়ে একদম আমাদের মানে খেলাটা কাছে মাতিয়ে দিয়েছো। এবং এরপরে আমরা স্পোর্টস থেকে একটু না ভাবছিলাম যদি ফিল্মের দিকে যাই তাহলে কেমন হয়।
1: যাই যাই যাই বলো।
2: এবছর ঠিক আছে মানে সাম্প্রতিককালে আর কি 70তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, সেখানে সেরা সিনেমার পুরস্কার জিতেছে কোন সিনেমা? আমি আরেকবারও বলি, সাম্প্রতিক 70তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার জিতেছে কোন সিনেমা? তোমাদের বলতে হবে।
1: উত্তরটা চটপট দিয়ে দাও। বন্ধু রয়েছে ফোন লাইনে, দেখি কে রয়েছে। হ্যালো, হ্যালো,
5: জওয়ান সিনেমা।
1: হ্যাঁ বলো।
5: জওয়ান সিনেমা, আমি মুর্শিদাবাদ থেকে ওয়াকিল আহমেদ বলছি।
2: চলে এসেছেন আবারও আমাদের আর একজন বন্ধু।
1: একদম। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, উত্তরটা
6: এটা বিরাট কোহলি।
2: আমরা কিন্তু আগের প্রশ্নটা ফেলে এসেছি অলরেডি,
1: একদম আমরা নতুন প্রশ্ন করেও দিয়েছি
2: এবং উত্তরটা বিরাট কোহলি হবেও না, বৈভব সূর্যবংশী ছিলেন। কিন্তু আমাদের নতুন প্রশ্ন হচ্ছে সাম্প্রতিক 70তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার জিতেছে কোন সিনেমাটা? এবং সেটা তো আমার মনে হয় ফেসবুকে উত্তর আসছে, কি তাই তো?
1: হ্যাঁ আসছে, ফেসবুকের উত্তর তো আমরা দেখতে পাচ্ছি, বেশ বেশ কিছু উত্তর এসেছে, ফোন লাইনেও বন্ধু আসবে। আর তার আগে বরং ফেসবুকের উত্তর একটু বলে দিই। শুভশ্রী প্রসেনজিৎ বারিক বলছেন লাপাতা লেডিস, আর শর্মিষ্ঠা মতো কার ভিকিশন বলছেন যত কাণ্ড কলকাতাতে।
2: শুনে নি ফোন লাইনে কে রয়েছেন।
1: হ্যালো,
0: আমি বরগাছা থেকে প্রশান্ত ভাগ বলছি।
1: হ্যাঁ বলুন।
0: কিরণ রায়ের লাপাতা লেডি।
1: আচ্ছা, সঙ্গে থাকো। আর বন্ধু কিন্তু উত্তর দিয়েছে, ফোন লাইনও খোলা রয়েছে 0332213134 এই নাম্বারে। আর এছাড়া আমাদের অফিশিয়াল ফেসবুক যে পেজ, সেখানে পোস্টারের নিচেও তোমরা কমেন্ট করে জানাতে পারো। ঝুমাধর উত্তর দিয়েছেন লাপাতা লেডিস, আর আর আর উত্তর পিউপা ঘোষ যতকাণ্ড কলকাতাতে, সৌমেন দাস যতকাণ্ড কলকাতাতে। আচ্ছা,
2: তার মানে যতকাণ্ড কলকাতাতে এবং লাপাতা লেডিস, আমরা এই দুটো সিনেমার কথা বলছি।
1: হ্যাঁ,
2: শুনিনি ফোন লাইনে কে রয়েছেন।
1: হ্যালো,
2: আমাদের পক্ষে তোমাদের পক্ষেও
1: একদম। আচ্ছা, তাহলে প্রশ্নটা যেটা ছিল সেটার উত্তর তো আমরা একে একে পাচ্ছি। ফোন লাইনও কিন্তু খোলা রয়েছে, বন্ধুরা ফোন করতে পারো। আর রয়েছে বন্ধু ফোন লাইনে, কথা বলে নি। হ্যালো, মানসী দাস সেন, সায়নী চক্রবর্তী, বাবাই চক্রবর্তী, কুণাল চৌধুরী, বিশ্বজিৎ গায়েন, প্রভাল বিশ্বজিৎ গায়েন, শিল্পী ভান্ডারী, এনারা বলছেন লাপাতা লেডিস, আর প্রবাল মহাপাত্র বলছেন যত কাণ্ড কলকাতাতে। মানে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলা যায়।
2: এবার

0: যে যত কাণ্ড সেটা কলকাতাতেই হচ্ছে কিংবা মুম্বাইতে হচ্ছে কিংবা দিল্লিতে হচ্ছে, সেটা তো আমাদের উত্তরটা বলবে। আর আমার মনে হচ্ছে আমরা একটা লাস্ট ফোন নিয়ে কিন্তু এবারে আমাদের ফাইনাল আনসারের দিকে এগিয়ে যাব।
1: নিশ্চয়ই, চলো। হ্যালো, হ্যালো, হ্যালো, বন্ধুর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। ঠিক আছে, আমরা কি তাহলে উত্তরের দিকে চলে যাব?
0: একদম।
1: তাহলে উত্তরটা হচ্ছে লাপাতা লেডিস, যারা বলেছো তাদের জন্য জোরে একটা হাততালি। একদম, 70তম যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হয়েছে সেখানে লাপাতা লেডিস মানে সেরা সিনেমার পুরস্কার অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। আর যে বন্ধুরা উত্তর দিয়েছো, একদম ঠিক উত্তর দিয়েছো
0: একেবারে। এবং লাপাতা লেডিস এর অনেকগুলো গান খুব পপুলার হয়েছিল এবং সিনেমাটা ইটসেলও অনেক জনপ্রিয় হয়েছিল, কারণ এক তো এর ব্যাকড্রপটা একদম রুরাল একটা ব্যাকগ্রাউন্ড, একদম গ্রাম্য একটা পরিবেশে দুটো মেয়ে, তাদের যে লড়াইটা, তাদের যে রকম ওই সেই নৌকাডুবির মতন একটা বহু বদলের মতো ব্যাপার।
1: হ্যাঁ, বহু বদল।
0: তো সেখান থেকে তাদের জার্নিটা যে একদম অন্যদিকে একটা
1: মোড় নেয়, প্রত্যেকের অভিনয় মানে অসাধারণ, অসাধারণ।
0: সত্যি আমাদের ভীষণ পছন্দের একটা সিনেমা রাহুল, এবং সম্পূর্ণ এক্সাইটমেন্ট তোমরা বুঝতে পারছো সেটা। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, এবং পরবর্তী প্রশ্নটা হচ্ছে, পরবর্তী প্রশ্নটা বেশ, আমরা যেহেতু এখন ফিল্মে আছি সেখান থেকে আমরা একটু একটু গ্ল্যামার ওয়ার্ল্ডের দিকে যাইব।
1: একদমই। আর গ্ল্যামার মানে গ্ল্যামার ওয়ার্ল্ডে যখন যাচ্ছি সেখানে একটু নিজেদের সঙ্গে কানেক্ট করব না তা কি হয়?
0: একেবারে।
1: তাহলে পরের প্রশ্নে চলে যাই রাহুল।
0: চলে যাও।
1: পরের প্রশ্ন, প্রথম বাঙালি কোন কন্টেন্ট ক্রিয়েটর সম্প্রতি কানস ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন?
0: তো এই যে কান ফিল্ম ফেস্টিভ্যাল, আমরা ছোটবেলা যখন পড়তাম না তখন আমার মনে হতো যে মানে ইংলিশ ওটাকে CANNES বলে লেখে, বাংলায় কান বলে লেখা হতো। এবার খুব অদ্ভুত ভাবে এরকম হেডলাইন দেয়া হতো যে কানে ঐশ্বর্য। আমি ছোটবেলায় খুব কনফিউজ, কানে কি করে ঈশ্বর্য? তারপর দেখলাম না, ফিল্ম ফেস্টিভ্যালটার নামই কান ফিল্ম ফেস্টিভ্যাল। সো আচ্ছা, আন্ডারস্ট্যান্ডেবল। তো তারপরে আমরা আপাতত সেখান থেকে অনেকটা এগিয়ে
1: এসেছি।
0: ঐশ্বর্য রাই আজও আমাদের কান ফিল্ম ফেস্টিভ্যালে তার
1: গ্ল্যামার আজও ফিকে হয়নি, কিন্তু তার থেকেও আরো একটু এগিয়ে গিয়ে আমাদের থেকেই একজন, আমাদের খুব প্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এবার কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন। আর তিনি কে, তার নামই তোমাদের বলতে হবে। বন্ধু রয়েছেন ফোন লাইনে, দেখি কে। হ্যালো, না
0: আমার মনে হয় আমাদের বন্ধুদের একটু ভাবার সময় দেওয়া উচিত। আর ততক্ষণ অবধি কান ফিল্ম ফেস্টিভ্যাল এই যে অনেক আমাদের স্বপ্নের রাজপুত্র রাজকন্যারা একদম সেখানে
1: সাজে এসে দাঁড়ায়,
0: একেবারে। তো সেই জিনিসটাকে একটু রুমিনেট করতে করতে আমরা কুনাল গাঞ্জাওয়ালার গলায় এই গানটা শুনে ফিরে আসি। আজ মগজ মিটারে রয়েছে রাহুল এবং সম্পূর্ণা।
1: একদম।

0: মগজ মিটার।
1: উড়ু উড়ু স্বপ্নে রাজকন্যা এসেছে কিনা জানি না, তবে আমরা কিন্তু চলে এসেছি। আজকে মগজ মিটার নিয়ে রয়েছে সম্পূর্ণা আর রাহুল।
2: একেবারে। এবং রাহুল সম্পূর্ণা ঠিক যাওয়ার আগে যে প্রশ্নটা রেখে গিয়েছিল যে প্রথম বাঙালি কোন কন্টেন্ট ক্রিয়েটর সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছেন এবছরে, এবং তার অনেকগুলো উত্তর আমরা ফেসবুকে পেয়েছি, কিন্তু আমরা আগে নেব ফোন লাইন। শুনি ফোন লাইনে কে রয়েছেন।
1: হ্যালো হ্যালো
3: হ্যালো নমস্কার, আমি বর্ধমান থেকে প্রশান্ত বলছি।
1: হ্যাঁ বলুন।
2: এবং শুনিনি এরপরে আমাদের কোন বন্ধু এসেছেন।
1: হ্যালো।
2: না, আমরা ভীষণই এরকম জোড়া কথার মতো হ্যালো না তারপর একটা হাসি। তো দেখো, মানে ভালো ভালো ওয়েভলেংথ ম্যাচ করে গেলে এরকম হয়, তো আমরাও চাইছি তোমাদের সাথে আমাদের ওয়েভলেংথটা ম্যাচ করে যাক। এই জন্য ফেসবুকে বোধহয় আমরা অনেকগুলো উত্তর পাচ্ছিও।
1: একদম। পুষ্পিতা হাজরা, শর্মিষ্ঠা মোদক, সৌমেন দাস, তারপরে হচ্ছে সায়নী চক্রবর্তী, শিল্পী ভান্ডারী, প্রবাল মহাপাত্র, পর্ণিতা চক্রবর্তী, প্রশান্ত ধক, পিউপা ঘোষ, কুণাল চৌধুরী, প্রসেনজিৎ বারিক, বাবাই চক্রবর্তী, প্রবাল মহাপাত্র, শুভশ্রী, হরিহর নৃত্য মন্দির, সবাই বলছেন লাফটা সেন বা নিরঞ্জন মণ্ডল। আর একটা উত্তর কিন্তু রাহুল আমি একটু আলাদা পেয়েছি, সেটা হচ্ছে বিশ্বজিৎ গায়েন বলছেন সত্যজিৎ রায়।
2: মানে আমি খুশি হতাম সত্যজিৎ রায় যদি উত্তরটা হতো, কিন্তু ফিজিক্যালি সেটা পসিবল না, কারণ উনি অনেকদিন আগে আমাদের ছেড়ে সশরীরে আর নেই, উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু আমরা কথা বলছি কান ফিল্ম ফেস্টিভ্যাল এবছরের কথা।
1: হ্যাঁ, বাংলা কন্টেন্ট ক্রিয়েটর। তো আমরা অনেকগুলো উত্তর পেয়েছি, যেখানে নিরঞ্জন মণ্ডল ওরফে লাফটা সেনের কথা পেয়েছি। আবার বন্ধু রয়েছে ফোন লাইনে, দেখি বন্ধু কি বলছে। হ্যালো
4: নমস্কার।
1: নমস্কার,
4: নিরঞ্জন মণ্ডল।
1: আচ্ছা,
2: আপনার নাম?
1: আচ্ছা, নিরঞ্জন মণ্ডল, লাফটা সেন। আমরা কিন্তু এই উত্তরটাই সবচেয়ে মানে পেয়েছি, একটাই একমাত্র অন্য উত্তর পেয়েছি, বাকি সব নিরঞ্জন মণ্ডল বা লাফটা সেন আর কি।
2: একেবারে। এবং আমরা যে উত্তরটা পেয়েছি, তাহলে ফাইনালি কি আমরা একটা ফোন কল নিয়ে তারপর মানে উত্তরটা ক্লারিফাই করে দেব?
1: বন্ধু দেখি কে রয়েছে ফোন লাইনে। হ্যালো হ্যালো হ্যাঁ
5: হ্যালো
1: হ্যাঁ হ্যালো
5: দেবশঙ্কর মাইতি বলছি।
1: বলুন।
5: ফরগুনা থেকে।
1: বলুন।
5: নিরঞ্জন মণ্ডল।
1: আচ্ছা, নিরঞ্জন মণ্ডল। বন্ধুরা সবাই বলছে নিরঞ্জন মণ্ডল, তাহলে কি নিরঞ্জন মণ্ডল রাহুল?
2: একেবারে, লাফটা সেন ওরফে নিরঞ্জন মণ্ডল, যারা উত্তর দিয়েছো তাদের জন্য হাততালি।
1: আচ্ছা, তাহলে এই যে তোমরা একদম আমরা একের পর এক প্রশ্ন করছি আর তোমরা ছক্কা হাঁকাচ্ছো, এর থেকে ভালো আর কি হতে পারে রাহুল?

0: ইচ্ছে ভালো আরেকটা জিনিস হতে পারে, এর পরের প্রশ্ন।
1: একদম করে ফেলো
0: একেবারে। তাহলে আমরা স্পোর্টস দিয়ে শুরু করেছি, তারপর আমরা ফিল্মে এসেছি, তারপর সেখান থেকে আমরা কন্টেন্ট ক্রিয়েটর কে নিয়ে একটা প্রশ্ন করলাম, আবার
1: আমরা ফিরে যাই।
0: এক্স্যাক্টলি, আমরা আবার ফিরে আসবো স্পোর্টসে। তো আইপিএল নিয়ে কথা হচ্ছিলই, তো 2026 সালে দেখো আইপিএল এ অরেঞ্জ ক্যাপ জিতেছেন তো
1: সূর্যবংশী,
0: এবং তোমাদের এবারে প্রশ্নটা হচ্ছে যে 2026 সালের আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে,
1: ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ কে?
0: এক্স্যাক্টলি, তো এই যে একটা টান টান ফাইনাল, তার ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে সেটা তোমাদের বলতে হবে, এবং তোমরা যতক্ষণ বলো যতক্ষণ ভাবো ততক্ষণ বরং আমরা নাকাশ, আজিজ, মোনালি ঠাকুর তাদের গলায় একটা সুন্দর মিষ্টি একটা মানে একটা নস্টালজিক একটা মিষ্টি গান শুনে ফিরে আসি। মগজ মিটারে আজ রয়েছি রাহুল এবং সম্পূর্ণা।

0: মগজ মিটার।
1: আশেপাশে তো আমরা রয়েছি আপাতত, আমি আর রাহুল তোমাদের সঙ্গে রয়েছি,
2: এবং মগজ মিটারে আমাদের আজকে যে রাউন্ডটা চলছিল সেই যে একটা মানে বিভিন্ন সেক্টরে আমরা ঘুরছিলাম, সেখান থেকে আমরা আবার এসে দাঁড়িয়েছি স্পোর্টস। এবং আমাদের প্রশ্নটা ছিল 2026 সালের আইপিএল এর ম্যান অফ দ্য ম্যাচ, মানে ফাইনাল ম্যাচের যে ম্যান অফ দ্য ম্যাচ, আমরা কার কথা বলছি সেটা কি তোমরা বুঝতে পারছো?
1: বুঝতে পারো তাহলে
2: ফোন লাইনে শুনে নি কে এসেছেন।
1: হ্যালো হ্যালো,
2: আমরা নিজেদের গলাটাই বারবার শুনছি, তো একটু
1: রেডিও সেট থেকে দূরে,
2: হ্যাঁ মানে একটু আশেপাশে না থাকার চেষ্টা করলে ভালো হয় আর কি।
1: তাহলে আমরা তোমাদের কথাটা শুনতে পারবো এই আর কি।
2: হ্যালো
1: হ্যালো,
2: আমাদের ফোন লাইন খোলা আছে।
3: হ্যালো নমস্কার।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: বগুড়া থেকে বিশ্বজিৎ গাইন বলছি।
1: হ্যাঁ,
3: সুন্দর লাগছে অনুষ্ঠান আর ফটাফট মগজ মিটার।
2: কিন্তু এটাই কি সঠিক উত্তর? আমাদের ফেসবুক কি বলছে?
1: ফেসবুকে তো আসবোই, তার আগে বন্ধু রয়েছে ফোন লাইনে, কথা বলে নি চলো। হ্যালো
3: নমস্কার, বলছি কৃষ্ণগড় থেকে। উত্তরটা হলো বিরাট কোহলি।
1: আচ্ছা, বিরাট কোহলি। আমাদের ফেসবুকেও কিন্তু বহু উত্তর এসেছে, আর মানে উত্তর তো বন্যা বয়ে গেছে। সেখানে রাজেশ, সবিতা, হরিহর নৃত্য মন্দির, প্রত্যুষ পাহাড়ি, বিশ্বজিৎ গাইন, দেবাশিস কর্মকার, বাবলাই চক্রবর্তী, ঝুমাধর, মানসী দাস সেন, শিল্পী ভান্ডারী, প্রবাল মহাপাত্র, সৌমেন দাস, শতদল সামন্ত, শর্মিষ্ঠা মোদক, সায়নী চক্রবর্তী, প্রসেনজিৎ বারিক, কুণাল চৌধুরী, পুষ্পিতা হাজরা, তারপরে হচ্ছে নিবেদিতা চক্রবর্তী, সুজাতা শেঠ, প্রশান্ত ধক, শুভশ্রী, সবাই বলছেন বিরাট কোহলি।
2: বেশ, আমরা কিন্তু একচেটিয়া একটা উত্তর পাচ্ছি এবং
1: বিরাট কোহলি,
2: হ্যাঁ, এবং বেশিরভাগ ক্ষেত্রে একচেটিয়া উত্তরগুলো ঠিক হয়।
1: আমরা লাস্ট একটা ফোন কল নিয়ে উত্তরটা চলে যাব। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো
4: হ্যালো,
1: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
4: উত্তরটা হবে বিরাট কোহলি।
1: আচ্ছা, উত্তরটা হবে বিরাট কোহলি। বন্ধু নিজের নাম বললো না?
2: না, ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু নিজের নামটা বলে তারপর উত্তরটা বললে তাহলে আমাদের কাছে একদম ক্লিয়ার থাকে।
1: তাহলে উত্তরে চলে যাই রাহুল।
2: একেবারে,
1: উত্তরটা কি হবে কি হবে কি হবে?
2: উত্তরটা সবাই তোমরা জানো, ইটস নান আদার দ্যান বিরাট কোহলি।
1: একদম, আর 75 রান
2: সবার জন্য। আপাতত আমরা এই যে
1: আসছে
2: এবং যাবতীয় যার যা যা একদম মানে যাদের অনেক বছর ধরে অনেক ক্ষোভ ছিল আরসিবির প্রতি, যারা আরসিবির প্রতি লয়াল থেকেছে, তারা তো একদম ফাটি উত্তরটা যে দিয়েছে, এবং আমরা চলে যাব আজকে আমাদের পরবর্তী রাউন্ডে।
1: একদম পরবর্তী রাউন্ড, মানে তোমাদের খুব পছন্দের রাউন্ড, অর্থাৎ অডিও রাউন্ড। আর অডিও রাউন্ডের প্রথম প্রশ্নে আমরা এবার চলে যাই, কি বলো রাহুল?
2: একেবারে, আমাদের অডিও রাউন্ডের নিয়মটা খুব সোজা। আমরা তোমাদের কিছু অডিও শোনাবো, অডিও ক্লিপিং শোনাবো, এবং সেটা শোনানোর পরে তোমাদের কাছ থেকে একটা প্রশ্নের উত্তর চাইবো। এ ব্যাপারটা হচ্ছে প্রশ্নটা আমরা আগে করতে পারি, কিন্তু করলে তো তোমার একদম মানে তুমি উত্তরটা ইজিলি পেয়ে যাবে, তাই আগে তোমাকে কনসেন্ট্রেশন দেওয়ার জন্য আগে ঠিকটা বরং শুনে নাও।
1: শুনে নি চলো।
5: একটা কথা বলে যাও।
6: কি?
5: তোমার কোনো বন্ধু নেই?
6: কেন থাকবে না?
5: ছেলে মানুষই করো না। তুমি কাউকে ভালোবাসো না?

0: 爱困着呢。
1: 我跟他过太多难受，爸爸。
0: 俺没法这次再呢。
2: আচ্ছা, এই যে আমরা গলাটা শুনলাম, দুজন মানুষের গলা শুনলাম,
3: মানুষের গলা শুনলাম, এবার আমাদের প্রশ্নটা কি সেটা একটু জেনে নিতে হবে, তাই তো?
2: হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এই যে কালো জয়ে দুজন মানুষের কণ্ঠ শুনলাম, তারা কারা? কণ্ঠ মানে কণ্ঠ দুটো কাদের সেটা তোমাদের বলতে হবে।
3: এবং আরেকটা এক্সট্রা প্রশ্ন, সেটা হচ্ছে কোন সিনেমা থেকে এই অংশটা?
2: রাহুলের একটা ওই বোনাস মানে মতো একটা প্রশ্ন রাহুল জুড়ে দিয়েছে শেষে। তো কণ্ঠ দুটো কাদের এবং কোন সিনেমা, সেই কথাই আমরা জানতে চাইলাম তোমাদের থেকে। আর প্রশ্নের উত্তর রাহুল নিয়ে নেবো,
3: আমরা একটা ফোন কল নি, তারপর আমরা বরং একটু গান থেকে ঘুরে আসি।
2: আচ্ছা, তাহলে চলো, ফোন লাইনে কে আছে? হ্যালো
4: হ্যালো
5: হ্যালো
2: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: এই যে ইকোটা হচ্ছে, ইকোটা থেকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। আমাদের ফোন লাইন খোলা রয়েছে 0332131342 এই নাম্বারে, আর আমরা বরং তোমাদের ভাবার একটু সময় দিয়ে সুন্দর গান থেকে ঘুরে চলে আসি।
2: জুবিন গার্গ আর জুন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমাদের খুব পছন্দের একটা গান শুনে ফিরে আসি। আবারও মগজ মিটারের আড্ডায় রয়েছি রাহুল আর সম্পূর্ণা।

0: মগজ মিটার।
1: মন মানছে কি মানছে না জানি না, কারণ আমার আর রাহুলের তো মন মানছে না উত্তরটা শোনার জন্য।
2: কিন্তু শুধু মন না মানলে তো হবে না, মগজটাকেও মানাতে হবে। তাই মগজ মিটার নিয়ে আমরা চলে এসেছি আবারও। আর শুনে নিই আমাদের আগের প্রশ্নের উত্তর হিসেবে কে কি কি উত্তর বলছেন।
1: হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, প্রশান্ত বাবু যদি আরো অন্য বন্ধুদের একটু উত্তর দেওয়ার সুযোগ করে দেন তাহলে মনে হয় ভালো হয়, বাকি বন্ধুরাও তো উত্তর দিতে পারবে।
2: হ্যাঁ, এবং আমরা কিন্তু সেক্ষেত্রে ফেসবুকের দিকেও নজর রাখবো, ফেসবুকে কিন্তু অনেকগুলো উত্তর এসেছে।
1: একদম, সায়নী চক্রবর্তী, বাবাই চক্রবর্তী, হরিহর নিত্য মন্দির, তারপর হচ্ছে সঞ্চিতা কোলে, সৌমেন দাস, শিল্পী ভান্ডারী, পিউপা ঘোষ, সুজাতা শেঠ, মানসী সেন, পুষ্পিতা হাজরা, নিবেদিতা চক্রবর্তী, সবাই বলছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুর। কিন্তু বেশ কিছু জন যেমন পুষ্পিতা হাজরা, তারপর হচ্ছে মানসী দাস সেন, পিউপা ঘোষ, সৌমেন দাস, হরিহর নিত্য মন্দির, বাবাই চক্রবর্তী, সৌমি চক্রবর্তী, এনারা কিন্তু সিনেমার নামও বলেছেন অরণ্যের দিন রাত্রি।
2: বেশ, তাহলে আমরা মোটামুটি সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর এবং অরণ্যের দিন রাত্রি এই কম্বিনেশনটা পাচ্ছি।
1: কিন্তু আরো একটা উত্তর আমরা পেয়েছি, সুজাতা শেঠ বলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং মাধবী চক্রবর্তী সিনেমা চারুলতা।
2: আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। চলেন, আমাদের ফোন লাইনে কে রয়েছেন?
1: আচ্ছা ঠিক আছে বন্ধু, আপাতত ফোন লাইনে নেই, ঠিক আছে আবারও কথা হবে বন্ধুর সঙ্গে 0332131342 নাম্বারে। বন্ধু হ্যালো,
4: হ্যালো, আমি সৌমিলি বলছি পলাশীপাড়া থেকে।
1: বলুন।
4: আমারও আগের উত্তরের মতো এটা মনে হয় যে এটা অরণ্যের দিন রাত্রি এবং সৌমিত্র চট্টোপাধ্যায় শর্মিলা ঠাকুরের কণ্ঠে আমি শুনলাম।
1: আচ্ছা সঙ্গে থাকো। সৌমিত্র চট্টোপাধ্যায় আর শর্মিলা ঠাকুর আর অরণ্যের দিন রাত্রি, এই উত্তর কিন্তু আমরা পেয়েছি আপাতত।
2: আমরা যে এই উত্তরগুলো একটার পর একটা পাচ্ছি সেটা মূলত কিন্তু একই একটা প্যাটার্ন ফলো করছে, সেটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের গলাটা সবাই বলছেন ঠিক, আমরা পেয়েছি শর্মিলা ঠাকুর, আমরা পেয়েছি মাধবী চক্রবর্তী, এবং আমরা সিনেমা হিসেবে পাচ্ছি অরণ্যের দিন রাত্রি। কিন্তু এটাই কি সঠিক উত্তর?
1: একদম এটাই সঠিক উত্তর, আর জোরে একটা হাততালি। তাহলে যে বন্ধুরা উত্তরটা দিলে তারা তো একদম ঠিক উত্তর দিয়েছো, ছক্কা হাঁকিয়ে দিয়েছো। এবার বরং আমরা পরের প্রশ্নে চলে যাই।
2: একদম, আবার পরের প্রশ্নে তোমাদের একটা ক্লিপ শোনাবো, শুনে বলতে হবে। আ আ আ আ আ আ, এখনই বলবো না প্রশ্নটা, তারপরে
1: চলো শুনে আসি।

0: তাহলে বন্ধুরা যে ক্লিপটা আমরা শুনলাম, রাহুল প্রশ্নটা করে ফেলো।
1: প্রশ্নটা খুব সোজা একদম, মানে জলবৎ তরলং, যে আমরা যে ক্লিপটা শুনলাম সেটা কোন ইনস্ট্রুমেন্ট, কোন ইনস্ট্রুমেন্ট আমরা শুনলাম সেটাই কিন্তু তোমাদের বলতে হবে।
0: একদম, আমাদের ফোন লাইন খোলা রয়েছে 0332213 1342 এই নাম্বারে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজ তো রয়েছে, সেখানে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের যে পোস্টার মগজ মিটারে, সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে যে ইনস্ট্রুমেন্টটা আমরা শুনলাম সেটার নাম কি।
1: একদম, আমি তোমাদের একটা ক্লু দিতে পারি, কিন্তু সেই ক্লুটা দেওয়ার আগে আমি চলে যাব ফোন লাইনে।
0: হ্যালো,
2: হ্যালো, নমস্কার, হরিয়া চ্যাটার্জি বলছিলাম।
0: হ্যাঁ
2: নমস্কার, এটা হবে পিয়ানো।
0: পিয়ানো, আচ্ছা
1: আচ্ছা, আমরা একটা উত্তর, আমরা আরো উত্তর নেব, তবে তার আগে আমার মনে হয় কি একটা একটু ফেসবুকটা আমরা দেখে আসবো না।
0: একদম একদম, আমরা উত্তর তো পাচ্ছি,
1: তাহলে ফেসবুক আমরা উত্তর পাচ্ছি, আমরা টেলিফোন লাইন আবারও আমরা উত্তর পাচ্ছি, শুনে নিকে রয়েছে।
0: হ্যালো, হ্যালো, না বন্ধু ফোন কেটে দিয়েছেন।
1: আমি তাহলে ক্লুটা দিয়ে দিই।
0: দিয়ে দাও।
1: ক্লুটা হচ্ছে আমরা যে বাদ্যযন্ত্রটার কথা বলছি সেটা কিন্তু একটা তারের বাদ্যযন্ত্র,
0: স্ট্রিং ইনস্ট্রুমেন্ট,
1: এবং সেক্ষেত্রে কিন্তু পিয়ানোটা বাদ চলে গেল, কারণ পিয়ানো কিন্তু কোনো স্ট্রিং ইনস্ট্রুমেন্ট নয়।
0: নয়, তো এই যে রাহুল একটা মানে ক্লু দিয়ে দিল তোমাদের, চটপট এবার উত্তরটা দিয়ে দাও।
1: উত্তরটা তো আমরা অপেক্ষা করছি তোমরা কখন দেবে, আমরা সেই উত্তরটাকে বলবো যে হ্যাঁ এক্স্যাক্টলি এটাই সঠিক উত্তর, কিন্তু এখনো কিন্তু তোমাদের উত্তর আমাদের কাছে পৌঁছচ্ছে না। আমরা যদি ফোন লাইনে দেখি, তুমি আবার চলে এসেছো।
0: হ্যালো,
2: হ্যালো, নমস্কার, বিকল ব্রাঞ্চে বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
2: উত্তরটা হবে এই কাটিও।
0: উত্তরটা কি হবে
1: আমি ঠিক বুঝলাম না, উনি একবার আমার মনে হলো একটি ব্র্যান্ডের নাম বললেন, যারা সিনথেসাইজার তৈরি করে সেই ব্র্যান্ডটির নাম বললেন, কিন্তু না আমি আবারও বললাম এটি কিন্তু একটি তারের বাদ্যযন্ত্র।
0: আমরা উত্তর পাচ্ছি ফেসবুকে, সুজাতা শেঠ বলছেন সারেঙ্গি, প্রশান্ত ধক বলছেন এসরাজ, আর সমন্বয় মণ্ডল আর নিবেদিতা চক্রবর্তী বলছেন রাবাব।
1: তো আমরা সঠিক উত্তরটার দিকে এগোচ্ছি, তার আগে আমার মনে হয় ফোন লাইনটা একটু দেখা উচিত, কারণ ফোন লাইন ঠিকঠাক উত্তর আমরা এখনো পাচ্ছি না কিন্তু।
0: হ্যালো,
3: সীমন্ত সদর বলছে হুগলি আড়ামাক থেকে।
0: হ্যাঁ বলুন।
3: উত্তরটা হচ্ছে দোতারা।
0: দোতারা, আচ্ছা, দোতারা দোতারা, আমরা কিন্তু এই উত্তরটা ফেসবুকেও পেয়েছি, মানসী দাসেন বলছেন দোতারা এবং পিপা ঘোষ বলছেন শরদ।
1: আচ্ছা, তার মানে আমরা কি কি পেলাম, আমি যদি স্ট্রিং ইনস্ট্রুমেন্টের কথাই বলি তাহলে আমরা পেলাম রবাব, সারেঙ্গি,
0: দোতারা, শরদ, ম্যান্ডোলিন, শায়নি চক্রবর্তী বলছেন শরদ, সৌমেন দাস বলছেন সারেঙ্গি। এবার কি আমাদের উত্তরটা বলে দেওয়া উচিত?
1: আমরা ম্যান্ডোলিন অব্দি পৌঁছে গেছি, তাহলে আমাদের কিন্তু রেঞ্জটা দেখো, মানে এসরাজ থেকে ম্যান্ডোলিন আমরা কিন্তু ইস্টার্ন ওয়েস্টার্ন সমস্ত
0: জায়গায় বিরাজ করছি।
1: কিন্তু সঠিক উত্তরটা জানানোর আগে আমরা ফোন লাস্ট কলটা আমাদের নিয়ে নি, শুনি
0: একদম
1: কলে কে রয়েছেন।
0: হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে মধুমন্ডল পাল বলছি।
0: হ্যাঁ বলুন।
2: সেতার বা শরদ দুটোর যে কোনো অ্যাক্টিভিটি হয়,
1: আমরা বলি যে ইস্টার্ন নয়, মানে ইস্টার্ন বলতে আমি ভারতীয় বলছি না, আবার ওয়েস্টার্ন নয়, এটা তার মাঝামাঝি মিডল ইস্ট যেটাকে বলে, সেখানকার একটা বাদ্যযন্ত্র, তার নাম হচ্ছে
0: রবাব। তাহলে যে দুজন বন্ধু উত্তর দিয়েছেন, আচ্ছা পুষ্পিতা হাজরা বলেছেন রবাব, এছাড়া সমন্বয় মণ্ডল আর নিবেদিতা চক্রবর্তী বলেছেন রবাব, তিনজন বন্ধু থেকে আমরা উত্তর পেয়েছি রবাব, তাদের জন্য একটা জোরে হাত তালি। আচ্ছা
1: তাহলে কি আমাদের আজকের শেষ প্রশ্নে চলে যাব?
0: শেষ প্রশ্নে চলে যেতেই পারি, এই অডিও রাউন্ডের শেষ প্রশ্নে।
1: বেশ, তাহলে এই অডিও রাউন্ডের শেষ প্রশ্নটা রইল তোমাদের জন্য, তোমাদের একটা ক্লিপ শোনাবো, শুনে এসে বলি প্রশ্নটা।
0: একদম।

0: মেঘ পিয়ন মেঘ পিয়ন। আর তোমাদের বলতে হবে এই গানটার সিঙ্গার কে, মানে কণ্ঠটা কার এবং কোন সিনেমার।
1: একেবারে, আমরা যে আজকে মগজ মিটারের একদম ফাইনাল দাঁড়িয়ে আছি, অডিও রাউন্ডেরও ফাইনাল, মগজ মিটারেরও ফাইনাল, তোমাদের প্রশ্নটা তো সম্পূর্ণ বললোই যে কার।

0: শুনলাম এই গানটা এবং কোন সিনেমার,
1: কোন সিনেমার, তো সেটাই তোমাদের বলতে হবে। তাহলে চটপট উত্তর দিয়ে দাও, আমাদের ফেসবুক পেজ রয়েছে এবং আমাদের ফোন লাইনও খোলা রয়েছে 0332213134 নম্বরে।
0: হ্যালো, কে রয়েছেন?
2: হ্যালো, আমি বুঝবো মেদিনীপুর জেলার মুরাদপুর থেকে রূপকথা সেন বলছি।
0: বলো,
2: সিনেমাটার নাম হবে গৃহপ্রবেশ এবং সিঙ্গার হলে দেবায়ন বন্দ্যোপাধ্যায়।
0: সেখানে আজকের পোস্টারের তলায় তোমরা অনেকক্ষণ ধরে কমেন্ট করছো, আমি বলবো আরো কমেন্ট করতে থাকো, ততক্ষণ আমরা ফোন লাইনটা শুনে নি।
1: চলো, হ্যালো।
2: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি পূর্ব মেদিনীপুর থেকে সায়ন্তিকা প্রধান বলছি।
1: আচ্ছা,
2: সিনেমাটার নাম হবে গৃহপ্রবেশ।
1: আচ্ছা,
2: সিঙ্গার,
0: দেবান
1: বন্দ্যোপাধ্যায় গৃহপ্রবেশ সিনেমা, এছাড়া প্রশান্ত ধক, নিবেদিতা চক্রবর্তী, শুভশ্রী, এনারা বলছেন দেবান বন্দ্যোপাধ্যায় গৃহপ্রবেশ। আরেকটা উত্তর আমরা পেয়েছি, সেটা হচ্ছে ঝুমাধর বলছেন অরিজিৎ সিং।
0: আচ্ছা, আমরা শুনে নি আমাদের ফোন লাইনে কে রয়েছেন।
1: একদম, হ্যালো,
3: নমস্কার।
1: নমস্কার,
3: আমি সুমন্ত রায় বলছিলাম, বইটার নাম হচ্ছে বিজয়বাদ, আর এর উত্তর হবে কলাই।
0: আমার জানা নেই, হয়তো থাকলেও থাকতে পারে,
1: হতে পারে,
0: এবং হতে পারে আমরা হয়তো একটু ভুল শুনলাম,
1: হতে পারে হয়তো। এছাড়া
0: আমার যেটা মনে হচ্ছে, অরিজিৎ সিং যিনি উত্তর দিয়েছেন, অনেকে বলতে পারে না অরিজিৎ সিং তো বলেছেন প্লেব্যাক করবেন না, একটা কথা বলে রাখি, এই যে সিনেমাটা আমরা বলছি সেই সিনেমাটা কিন্তু অরিজিৎ সিং এর প্লেব্যাক না করার আগের সময়কার সিনেমা।
1: হ্যাঁ হ্যাঁ, তো একটা ক্লু দিয়ে দিয়েছে, তা বলে যে অরিজিৎ সিং হবে এমনটা কোনো মানে নেই। আমাদের বন্ধু রয়েছে ফোন লাইনে, কথা বলে নি, চলো। হ্যালো,
4: হ্যাঁ, আমি দিলীপ কুমার বলছিলাম,
1: বলো,
4: পূর্ব বর্ধমান দেবগ্রাম থেকে,
1: বলো। প্রত্যাশা মন্ডল, সায়নী চক্রবর্তী, শিল্পী ভান্ডারী, সুজাতা শেঠ, প্রবাল মহাপাত্র, পিউপা ঘোষ, সৌমেন দাস, বিশ্বজিৎ গায়েন, মানসী দাস সেন, এনারা বলছেন দেবায়ন বন্দ্যোপাধ্যায় এবং গৃহপ্রবেশ। আর তাহলে উত্তর উত্তর উত্তর তো আমরা পাচ্ছি রাহুল।
0: আমার মনে পড়ছে যে নির্মলেন্দু গুণের একটা ছোট কবিতার লাইন ছিল, গৃহে প্রবেশ করব সুখে, চৌকাঠে যায় কপাল ঠুকে। তো মগজ মিটারে মাথা খাটাতে গেলে মাথা ঠুকতে হয় না, বরং ফোন করতে হয়। শুনুন, কোন লাইনে কে রয়েছেন?
1: হ্যালো, হ্যালো,
5: হ্যাঁ, আমি বলছিলাম সিঙ্গারটার নাম গৃহপ্রবেশ হবে।
1: সিঙ্গারের নাম গৃহপ্রবেশ,
0: আমার মনে হলো সিনেমার কথা
1: ভুল করে হয়ে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা উত্তর পেলাম সিনেমার নাম গৃহপ্রবেশ। আর এছাড়া সিঙ্গারের নাম আমরা পাচ্ছি, আমরা এবার একটু ফেসবুকের দিকে নজর রাখি। হরিহর নিত্য মন্দির বলছেন সিনেমা গৃহপ্রবেশ, বাবাই চক্রবর্তী বলছেন গৃহপ্রবেশ এবং দেবায়ন বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, প্রত্যাশা মন্ডল বলছেন গৃহপ্রবেশ এবং দেবায়ন বন্দ্যোপাধ্যায়। আর আপাতত সময় একদম শেষের পথে, আমাদের এই প্রশ্নের এবং মগজ মিটারের লাস্ট ফোন কলটা নিয়ে আমরা উত্তরে চলে যাব। হ্যালো,
6: হ্যালো,
7: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
7: হ্যালো, আমি দেবশঙ্কর মাইতি বলছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: বলুন,
7: দেবান বন্দ্যোপাধ্যায় হবে গৃহপ্রবেশ, ওই সিনেমাটার নাম হবে।
1: আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন তাহলে, এবার আমরা আমাদের সঠিক উত্তরে চলে যাই রাহুল।
0: একেবারে, আমরা সঠিক উত্তরটা তাহলে বলে দিই।
1: তাহলে যে বন্ধুরা বললে দেবায়ন বন্দ্যোপাধ্যায় এবং গৃহপ্রবেশ, তাদের জন্য একটা জোরে হাততালি।
0: শেষ হলো আজকের আমাদের মগজ মিটার, এবং এই মগজ মিটারে আমরা খুব আনন্দ করলাম, কারণ জুন মাস সবে পড়েছে, আজকের ওয়েদারটা খুব সুন্দর। এবং এই আনন্দ করতে করতেই আজকের শেষ যে প্রশ্নটা তোমরা মানে ফাটিয়ে উত্তর দিয়েছো, সেই উত্তরটা থেকেই আমরা আজকে আজ শেষ গানটা চালিয়ে দিই। আর ততক্ষণ তোমাদের বলছি টাটা, ভালো থেকো, এবং অবশ্যই শুনতে থাকো যুব বাণী। এবং আমাদের কিন্তু প্রত্যেক দিনের অনুষ্ঠান যে চলছে, সেখানে কিন্তু তোমরা সঙ্গে থেকো, মাথাটাকে শান দিয়ে রেখো, ভালো থাকো, গরম থেকে একটু

শেষ হল যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন রাহুল আচার্য এবং সম্পূর্ণা চক্রবর্তী। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রজনীকান্তের গান, শিল্পী সুসীমা দাস মজুমদার।

রজনীকান্তের গান শুনলেন সুসীমা দাস মজুমদারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন শুনুন প্রচলিত লোকগীতি, শিল্পী অরুণিমা রায়।

0: এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ভিত্তিতে অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের এক নির্দেশিকায় বলা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত রয়েছে তাদের রেশন কার্ডের তথ্য যাচাই করা হবে। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে আবেদন জমা দিয়েছেন তাদের রেশন কার্ড আপাতত সক্রিয় রাখা হবে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে। গঙ্গাসাগরকে আন্তর্জাতিক মানের ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করার পরিকল্পনা শুরু হয়েছে। নবান্নে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, কপিলমুনি আশ্রমকে কেন্দ্র করে গঙ্গাসাগর মেলার আন্তর্জাতিক পরিচিতি আরও বাড়ানোর জন্য কেন্দ্র রাজ্য যৌথভাবে কাজ করবে। আজ বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। সারা দেশের সঙ্গে এরাজ্যেও গতকাল থেকে শুরু হয়েছে নানা অনুষ্ঠান। সকালে বিধাননগর বাইপাসে নলবনে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে রাজ্যের বিদ্যালয়গুলির পাঠ্যসূচিতে পরিবেশ ও বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলে জানান। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে পরিবেশ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, স্বপন দাশগুপ্ত প্রমুখ। এই উপলক্ষে শিলিগুড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিলিগুড়ির চম্পাশাড়ি শ্রীগুরু বিদ্যামন্দির মাঠে আয়োজিত হয় এই কর্মসূচি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এদিকে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ষব্যাপী বৃক্ষরোপণ উৎসবের সূচনা হয়েছে চুচুড়া রবীন্দ্র ভবনে। একটি গাছ মায়ের নামে কর্মসূচির উদ্বোধন করেন জেলা শাসক খুরশিদ আলী কাদরী। অন্যদিকে চন্দননগর পরিবেশ উন্নয়ন সমিতির উদ্যোগে সমিতির অফিস থেকে পদযাত্রার আয়োজন করা হয় এবং বৃক্ষরোপণ করা হয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সহ একাধিক ক্লাব সংগঠন জেলা জুড়ে বৃক্ষরোপণ অনুষ্ঠান করে। ছাতনা তৃণমূল কংগ্রেস নেতা তথা ছাতনা কৃষি মহাবিদ্যালয়ের কেয়ারটেকার শঙ্কর চক্রবর্তীকে আজ বাঁকুড়া আদালতে তোলা হয়। পুলিশ 5 দিনের হেফাজত চাইলে বিচারক 2 দিনের পুলিশি হেফাজত দেন। আগামী 7 তারিখ ফের আদালতে তোলা হবে। কৃষি মহাবিদ্যালয়ে দুর্নীতি, সরকারি সম্পত্তি আত্মসাৎ সহ একাধিক অভিযোগে তাকে গতকাল গ্রেপ্তার করা হয়। লোকাল ট্রেনের সাধারণ কামরা কমিয়ে মহিলা সংরক্ষিত করার প্রতিবাদে শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনের ধামুয়া স্টেশনে অবরোধ হয় যাত্রীদের। সকাল 8টা থেকে আপ শিয়ালদা লোকাল বিক্ষোভের জেরে আটকে যায়। প্রায় 2.5 ঘন্টা অবরোধ চলে। রেল পুলিশ ও আধিকারিকরা অবরোধকারীদের সঙ্গে আলোচনার পর আন্দোলন তুলে নেওয়া হয়। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের কপাটহাটে একটি বন্ধ লাইব্রেরি থেকে বেশ কয়েক পেটি মদের বোতল উদ্ধার হয়েছে। লাইব্রেরিটি তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে ছিল বলে স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ। পুলিশ বোতলগুলি উদ্ধার করে নিয়ে যায়। এদিকে মগরাহাট পশ্চিমে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার বাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। উস্তির ওই বাড়ি থেকে ত্রাণের ত্রিপল পাচারের সময় স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলে। গিয়াসউদ্দিনের গ্রেফতারের দাবিতে দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ। গ্রামীণ সংবাদ শেষ হল। পরের খবর 12:50।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতে। সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে। এছাড়াও বজ্রগর্ভ মেঘ এবং ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ ও বীরভূমে। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজকের আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত নিশ্চিন্দপুর বাজারে, এবং এখানে আসার একটা বিশেষ কারণ রয়েছে। আমার সঙ্গে যিনি রয়েছেন, এবছর অর্থাৎ 2025-এ প্রজাতন্ত্র দিবসের দিনই উনি দিল্লি থেকে গিয়ে মহামহিম রাষ্ট্রপতির হাত থেকে কৃষক রত্ন বা কৃষিকাজে তার বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত হয়েছেন। বড় কথা হলো, এমন একটি প্রত্যন্ত প্রান্তে থেকে এবং নদীমাত্রিক প্রায় তীরবর্তী একটি অঞ্চল, কিছুটা দূরে গেলে হয়তো নামখানা কাকদ্বীপ এরকম রয়েছে নদী, তার ঠিক পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চলের প্রান্তিক কৃষক বন্ধু যারা রয়েছেন, বিশেষ করে আমাদের দুই সরকারের পক্ষ থেকে যখন মহিলা কৃষক বন্ধুদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন প্রকল্প প্রজেক্ট নিয়ে আসা হচ্ছে, তাদেরকে কৃষিকাজে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করা হচ্ছে, সেই রকম একটি বিশেষ কাজ করে ফেলেছেন আজকে যার কাছে এসেছি তিনি, আমাদের মাধ্যমে শুনছেন। কিন্তু আজকের এই জায়গায় দাঁড়াতে তার অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে। সেই জার্নিটা কেমন ছিল, সেই গল্পটা, এবং সাধারণ গৃহবধূ থেকে আজকে রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পাওয়ার গল্পটা আপনাদের সামনে তুলে ধরবো, যে সমস্ত মহিলা কৃষক বন্ধুরা আমাদের নিয়মিত অনুষ্ঠান শোনেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা উৎসাহিত হবেন। আমরা তাহলে চলুন তার মুখ থেকে শুনি তার এই পুরস্কার পাওয়া, এই যে অ্যাচিভমেন্ট, কৃষিকাজে সফলতা, সবকিছু গল্প এক এক করে। নমস্কার, আকাশবাণীতে আপনাকে স্বাগত জানাই।
1: আমি বর্ণালী ধারা, গ্রাম অশোত্তলা, প্রত্যন্ত গ্রাম আর কুলপি ব্লক।
0: শুরু থেকেই শুরু করি, আজকে আমরা বসে রয়েছে, আপনারা একটা কোম্পানি করেছেন, তার নাম রয়েছে কৃষি নির্ভর এগ্রি ফার্মার প্রোডিউসার কোম্পানি লিমিটেড। তা এই যে কোম্পানি লিমিটেডটা করলেন, আপনি এফপিওটা গঠন করলেন 20 বছর আগে, এবং 20 বছর আগে নয়,
1: এটা 20 বছর আগে গঠন করা নয়। প্রথমে তো আমি তখন এগুলো কোম্পানি ছিলই না, এতো 2000 মানে
0: 2023-এ
1: সরকারের পক্ষ থেকে 10,000 এফপিসির একটা ঘোষণা হয়েছিল, সেখানে আমি 10,000 এফপিসির মধ্যে আমার একটা এফপিসি। কিন্তু তার আগে আমি হচ্ছে একটা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করেছিলাম, নিজের স্বনির্ভর গোষ্ঠী, যেখানে মেয়েরা একত্রে বসবে, গল্প করবে, একসঙ্গে মানে 30 টাকা করে দিয়ে একটা গ্রুপ তৈরি করা, মানে প্রত্যেক সদস্য 10 জন মহিলা 30 টাকা করে দিয়ে একটা গ্রুপ তৈরি করা। গ্রুপের নাম রেখেছিলাম নারী চেতনা গোষ্ঠী, মানে নারীদের একটা চেতনা তৈরি হবে এই মনে করে আমি একটা নারী চেতনা গোষ্ঠী তৈরি করেছিলাম। তো সেখান থেকে মেয়েদেরকে নিয়ে শুধু বসে মিটিং করা, এটা তো ছিলই, তাছাড়া তখন সরকার কি সুবিধা দেবে বা কি পাবো, এখন যেরকম আনন্দধারা সুবিধা আছে তখন সরকারি এত সুযোগ সুবিধা ছিল না মহিলা গোষ্ঠীর উপরে। তো সেক্ষেত্রে আমি কি করতাম, মেয়েদেরকে নিয়ে একটা বছরে একবার ট্যুর প্রোগ্রাম করতাম, মেয়েরা 30 টাকা করে গুছিয়েও মেয়েরা অনেক কিছু করতে পারে কোন জায়গায়।
0: এই এই প্রসঙ্গে আসছি, তার আগে বলুন যে এই যে আপনি মহিলাদেরকে নিয়ে একত্রিত করলেন, এই করার চিন্তা ভাবনাটা মাথায় এলো কি নিয়ে?
1: করার চিন্তা ভাবনা এই কারণে মাথায় তে এলো যে আমি বাপের বাড়িতে ছিলাম, চাষাবাদ ছিল, বাবা মা চাকরি টাকরি করতো, নয় সেটা কাকদ্বীপ ব্লক। তো যখন কুলপি ব্লকের বউ হয়ে মানে বধূ হয়ে এলাম, তো এখানে এসে আমার মনে হলো যে শুধু পড়াশোনা করব আর এখানে ঘরে বসে থাকবো, চাষবাস করবো, এটাই জীবন, এটাই কি হতে পারে? তাহলে মেয়েদের কি কোনো স্বাধীনতা, স্বচ্ছতা কিছু থাকবে না, একটা মনে হয়েছিল। আজ থেকে ধরুন 30 বছর আগে আমার বিয়ে হয়েছে, 4-5 বছর পরে যখন এই ধারণাটা মাথায় এলো যে মেয়েরা শুধু বসে থাকবে, এই ঘাটে গল্প করবে, এরও সমালোচনা করবে, এটা না, এর বাইরেও মেয়েদের জীবন আছে। তো সেক্ষেত্রে যেহেতু আমার মা নিজে টিচার ছিল, বাবা টিচার ছিল, আমার সেখান থেকে একটা শিক্ষা ছিল যে মেয়েরা কিছু করুক। আমার বাবা মারও একটা চিন্তা ভাবনা ছিল আমার মেয়ে চাকরি করুক, হয়তো আমি চাকরি করিনি আজকে, কিন্তু চাকরি না করেও যে স্বনির্ভর হওয়া যায় এবং মেয়েদেরকে নিয়ে একটা সংস্থা গড়ে তুলে সেখান থেকে মেয়েদের স্বনির্ভর করা যায়, সেটা একটা চিন্তা ভাবনা এসেছিল। তো সেক্ষেত্রে প্রথমে তো সে তেমন সুযোগ সুবিধা ছিল না, সেক্ষেত্রে আমি কি করলাম, মেয়েদেরকে নিয়ে প্রথমে একটা গ্রুপ তৈরি করলাম। গ্রুপ তৈরি করার পরে মেয়েদেরকে নিয়ে বসে ফিস্ট করা, আলোচনা করা, মিটিং করা, বা বিভিন্ন সেবামূলক কাজ, যেমন এই পানা তুলে পরিষ্কার করা, বা অনেক রকম সেবামূলক কাজ আছে। কারোর মেয়ের বিয়ে হবে, সেখানে আমরা আমাদের গ্রুপ থেকে কিছু পয়সা তুলে দেয়া, কারোর হাজবেন্ড মরে গেছে আমাদের কাছে সাহায্য চেয়েছে, আমাদের গ্রুপ থেকে কিছু করা, এটাও তো একটা করা, সমাজের জন্য কিছু করা। তা সেক্ষেত্রে আমি যখন আমার গ্রুপকে নিয়ে, নারী চেতনা গোষ্ঠীকে নিয়ে এগোচ্ছি, তখন কিন্তু অলরেডি আমাদের গ্রামের আরো 5 জন 10 জন, এই 10 জন করে নিয়ে নিয়ে একটা একটা গ্রুপ করতে করতে প্রায় 20টার মতো গ্রুপ হয়েছিল, যে আমার 20টা গ্রুপ হয়েছে। এবং 20টা গ্রুপের পরে পুরো পরিচালনা, পরিচালনা মিন্স ওদের খাতাপত্র সারা, ওদের রেজুলেশন লেখা, ওরা কিভাবে গ্রুপ তৈরি করবে, তখন তো এই সঙ্গ উপসঙ্গ ছিল না, তো ওদের আরপি কিভাবে আসবে, এরকম সমস্তটাই আমি কমপ্লিট করে দিতাম। তো ওদের মনে একটাই ইয়ে এসেছিল যে ওরা হচ্ছে ধরুন এই আমরা যে এক জায়গা হচ্ছি বেড়াতে যাচ্ছি, ওদেরও ইচ্ছা তাই। তো কেউ কেউ আমাদের সঙ্গে প্রতি বছর, প্রতি বছর একবার কেন দুবার ওদের নিয়ে মায়াপুরে গেছি, ওদের নিয়ে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারপরে যা যা ছিল তারামণ্ডল, এসব দেখি দেখি এনেছি। গ্রামের মেয়েরা বেশিরভাগ অশিক্ষিত, কম শিক্ষিত, ওগুলো ওরা দেখেইনি, এটা এদের ক্ষেত্রে অনেক বেশি পাওয়া। তারপর কোন এই আমাদের কাছাকাছি বকখালি আছে, গঙ্গাসাগর, এরকম টুকটাক ট্যুর প্রোগ্রাম গুলো ওদের নিয়ে করিয়েছি,
2: সেটাই ওদের খুব ভালো লাগে,
1: ভালো লাগার বিষয়। এবং শুধু মেয়েদের তো ঘোরালে চলবে না, ওদের একটা স্বনির্ভরের জায়গা দিতে হবে। সেক্ষেত্রে কি করলাম, বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করলাম, তখন ওই বিভিন্ন এনজিও ছিল, এবং এনজিও গুলো কি করতো, বিভিন্ন ওই ট্রেনিং প্রোগ্রাম গুলো করাতো। সেটা ওদের থেকে আমি জ্যাম জেলি আচার,

0: আপনার কাঁথা স্টিচ, টেলারিং, তারপরে মাশরুম, বিভিন্ন রকমের ট্রেনিংগুলো করিয়েছিলাম। এবং এতে কি হলো, অনেক মেয়েরাই স্বনির্ভর হলো, মানে বিভিন্ন মেয়েরা এই কাজগুলো করে নিজেরা স্বনির্ভর হলো এবং তার সঙ্গে গ্রুপ থাকলো। আবার কোন কোন মেয়েরা কি করলো, পাড়া থেকে ধান কিনে ধান সেদ্ধ শুকনো করে চাল তৈরি করলো, তাহলে চাল বিক্রি করে তাদের কিছুটা পয়সা এলো। এরকম ভাবে
1: এই যে যে সমস্ত মহিলা বন্ধুদেরকে নিয়ে আপনি এইরকম তৈরি করলেন, জ্যাম জেলি আচার যেগুলো তৈরি করা বা মাশরুম তৈরি করা, সেটা তো অনেকটা আগের গল্প বলছেন, যখন প্রথমের দিকে, তখন তারা সেগুলো বিক্রি করতেন কোথায়, যে স্বাবলম্বী হওয়ার একটা রাস্তা দেখতে?
0: হ্যাঁ, তারা ওই দোকানে গিয়ে বিক্রি করতো, মানে মার্কেট তো মেয়েদের এই যে বাজারে গিয়ে বিক্রি করার, তখনকার দিনে সমাজ সত্যি খুব খারাপ চোখে দেখতো। তো সেক্ষেত্রেও মেয়েদেরকে এইগুলো করাতে পেরেছি, এটাও একটা সাফল্য।
1: একদম।
0: যে তো আমাদের যখন ওই গ্রামের 20টা গ্রুপের এই পজিশন তৈরি হলো, তখন কিন্তু অলরেডি অন্য ব্লকের মেয়েরা আমার সঙ্গে যোগাযোগ করতে লাগলো।
1: আচ্ছা,
0: এবার অন্য ব্লকের মেয়েরা যখন যোগাযোগ করলো, তখন অন্য ব্লকের মেয়েদেরকে তো আমি এই ছাতার তলে আনতে পারবো না, মানে আমাদের গ্রামের গ্রুপের সঙ্গে ব্লক আলাদা হয়ে যাচ্ছে, আমাদের আমাদের এই গ্রামের মেয়েদের সঙ্গে ওদের গ্রুপ এক জায়গা করতে পারবো না। তখন আমার মনে হলো যে আমার একটা যদি সংস্থা বা এনজিও তৈরি করি, তাহলে কিন্তু ওই মেয়েগুলোকে আমাদের সঙ্গে একসঙ্গে নেওয়া যাবে। তখন আমার পাঁচটা, প্রায় একটা দুটো করতে করতে প্রায় পাঁচটা ব্লকের মেয়েরা আমার সঙ্গে যুক্ত হলো পাশাপাশি। তো পাঁচটা ব্লকের মেয়েরা যখন যুক্ত হলো, তাদেরকে ওই বিভিন্ন গ্রুপ ওয়াইজ ট্রেনিং এর ব্যবস্থা করা গেল। তারপরে আমি জেলা, আমাদের যে জেলার একজন সভানেত্রী ছিল, ওনার সঙ্গে যোগাযোগ করলাম, মেয়েদেরকে বিভিন্ন ভাবে এই ধরুন হাঁস মুরগি ছাগল বিভিন্ন জিনিস দিয়ে ওদেরকে স্বনির্ভর হতে চেষ্টা করলাম। তো ওরা সেইভাবে বিভিন্ন ব্লক যখন এক জায়গায় হলো, তখন আমার জেলার দ্বারস্থ হতে হলো, কারণ সবকিছু তো আর আমি হাতে করে দিতে পারবো না, বা আমার থেকে খরচ করে ওদের দেবো সেটাও তো সম্ভব না, সরকারি ভাবে সেই ফান্ড তো আমার কাছে নেই। তো সেই হিসাবে আমি জেলায় গেলাম, জেলা থেকে কি করলাম, জেলা থেকে বিভিন্ন সহকারী সভানেত্রী ছিল জেলার, পূর্ণিমা হাজারি, তো ওনার কাছ থেকে আমি অনেক সুযোগ সুবিধা পেলাম এবং সেখান থেকে মেয়েদেরকে হাঁস মুরগি ছাগল বিভিন্ন রকম, মানে গাছপালা, অনেক রকম গাছপালা, নারকেল চারা দিয়েছিলাম প্রায় দু তিন হাজার, দুবার তিনবার মিলে 2-3 হাজার নারকেল চারা দিয়েছিলাম, যে নারকেল চারা থেকে ওরা অনেক স্বনির্ভর হতে পেরেছে, কারণ কম দিনের নারকেল চারা ছিল ওগুলো। তারপরে কি করলাম আমি, এইগুলো করার পরে আমার হাজবেন্ড চাকরি করলো 2005-এ, তারপরে আমি সার দোকানে গিয়ে সার দোকানে বসতে হতো আর কি, সার হাজবেন্ডের অনুপস্থিতিতে আমাকে সার দোকানে বসতে হতো। তো সেক্ষেত্রে চাষিদের নিয়ে কাজ করছিলাম, এবার প্রথম দিকে সবই অজানা ছিল, অচেনা, কিছুই জানি না, সার সম্বন্ধে আইডিয়া কম, কোন সার কখন মারতে হয়, কি করতে হয়, বীজ কি করে মুক্ত করতে হয়, সবকিছু অজানা। তো সেখানে প্রথমের দিকে আমার সমস্যা হয়েছিল যে কিভাবে এগুলো করব, হাজবেন্ডকে ফোন করে জিজ্ঞেস করে করে করতাম, কারণ উনি বিএসসি অনার্স ছিল, তার অনেক দীর্ঘদিন সার দোকানে বসার ফলে ওনার অভিজ্ঞতা প্রচুর ছিল, যার জন্য ওনার কাছ থেকে আমি ফোন করে করে জিজ্ঞেস করে নিতাম যে এই ওষুধ মারলে এটা হবে কিনা, বা চাষিরা না গাছ উপড়ে নিয়ে আসতো আমার কাছে যে এইটা কি হয়েছে দেখে বলতে হবে, কিন্তু সেই সময় তো আমি অপারগ, আমি বলতে পারছি না কি গাছে কি রোগ লেগেছে, ওটা ছবি তুলে হাজবেন্ডকে পাঠাতাম, ছবি হাজবেন্ড ভিডিও কলিং এ দেখে অ্যান্সার করতো যে এই ওষুধটা এতে দাও, তো সেইরকম ভাবে দিতাম। তো তারপরে কি হলো, ওনার স্কুল থাকাকালীন উনি ডিএলএড ট্রেনিং এ 2 বছর চলে গেল, এবার যখন ডিএলএড ট্রেনিং এ গেল, তখন কিন্তু পুরোপুরি প্রায় আমার দোকানে বসতে হতো। তখন তখন চাষিদের সঙ্গে বেশি আমার ইয়ে হলো যে ওরা এসে বলতো যে কিভাবে ওরা চাষ করবে এবং চাষের ফলন কম, এই সার দোকানে বাকি হয়ে যাচ্ছে, ওখানে দেনা হয়ে যাচ্ছে, আমরা ফসল ভালো পাচ্ছি না, মার্কেট পাচ্ছি না, ওদের বিভিন্ন সমস্যা এসে আলোচনা করতো, শুনতাম যে ওদের সমস্যাগুলো কি শুনতাম। মেয়েদেরকে নিয়ে যেরকম একটা সংস্থা তৈরি করেছিলাম, তখন চাষিদের এইসব কথাগুলো শোনার পরে আমার মনে হলো যে চাষিদের কিভাবে কি করবো বুঝতেই পারছি না, কি করে কি কোথায় দিয়ে কি করবো বুঝতে, মানে প্রত্যেকটা জিনিসের কি বলুন তো জানার আগ্রহ, যে এদের নিয়ে কি করবো, মেয়েদের নিয়ে যেরকম ভেবেছিলাম যে এদের একটা কিছু করা দরকার, সেই হিসাবে ওদেরকে করেছি। তো চাষিদেরা যখন আমার কাছে এলো, তখন আমি ভাবলাম যে চাষিদের নিয়ে কি করা যায়, এদের কি কিভাবে লাভের অঙ্ক এদের বেশি বোঝানো যায়, বা এদের কিভাবে কি করব বুঝতেই পারছিলাম না। তারপরে দেশাই ট্রেনিং করতে যেতে হলো আমার নিমপির কৃষি বিজ্ঞান কেন্দ্রে।
1: আচ্ছা,
0: তো নিমপির কৃষি বিজ্ঞান কেন্দ্রে যখন আমি দেশাই করতে গেলাম, তখন কি হলো, নিমপির কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমি 1 বছরের ট্রেনিং এ ছিলাম। নিমপির কৃষি বিজ্ঞান কেন্দ্রে এক
1: এটা কি
0: বছর
1: দেশে, এটা 1 বছরের
0: এক
1: ট্রেনিং?
0: বছরের ট্রেনিং
1: ও
0: 1 বছর নিমপিডে যখন কৃষি বিজ্ঞান কেন্দ্রে গেলাম, তখন কি হলো যে কৃষি বিজ্ঞান কেন্দ্রে ওখানে আমি তো ট্রেনিং নিলামই, তো উল্টে যে চাষিদের যে কত সুযোগ সুবিধা আছে বা মেয়েরাও কি ট্রেনিং দিতে পারে, ওখানে পুরো বিষয়টা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। এবং ক্লিয়ার হয়ে যাওয়ার সাথে সাথে স্যারেরাও আমার সঙ্গে কথা বলে খুব প্লিজড। কেন প্লিজড? যে আমার সঙ্গে এত মহিলা আছে, আমি স্বনির্ভর গ্রুপ নিয়ে কাজ করি। তারপরে ওনাদের একটা অনুষ্ঠান হতো, অনুষ্ঠান বলতে প্রত্যেক দিন ক্লাস চলার আগে আমাকে একটা করে গান গাইতে বলতো, তো সেক্ষেত্রে আমি একটা করে গান গাইতাম। সেটাই স্যারেদেরও একটা ভালো লাগার বিষয়। বা প্রথম থেকে স্যারেরা একটা একটা কোনো একটা মিটিং এ আমার কিছু বলতে বলেছে, এবার ওনাদের কথা রাখতে আমাকে কিছু বলতে হয়েছে মাইক্রোফোনের সামনে, সেজন্য স্যারেরাও দেখলো যে নিশ্চয়ই ভালো, তো ওনারা আমাকে যথেষ্ট হেল্প করলো। তো আমি মেয়েদের ওখানে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করলাম, তারপরে ও কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকেও মেয়েদের মুরগি টুরগি অনেক হেল্প দিয়েছে। আর তাছাড়া চাষিদেরকে কি করেছে, চাষিদেরকে মাটি পরীক্ষা করবে কিভাবে, কিভাবে জৈব সার তৈরি করবে, কিভাবে মানে দেশি ভ্যারাইটিজ আর মানে সূর্যমুখী যেরকম বীজ প্রোডাকশনটা কিভাবে করবে, মানে সূর্যমুখী সাধারণত চাষিরা কি করে, তেল উৎপাদন
1: উৎপাদন
0: করে। কিন্তু ওনারা আমাকে বললো যে চাষিরা যদি বীজ প্রোডাকশন করে, মানে ওই বীজটা দেখে পরের বছর সূর্যমুখী চাষ হবে, যেটা আমাদের দেশে পাওয়া যায় না। সেক্ষেত্রে কেভিকে স্যারেরা যখন আমাকে বললো, আমি চাষিদেরকে সেইভাবে বললাম, এবং আমার প্রায় 100 বিঘা জায়গা ওই বীজ প্রোডাকশন হলো, মানে 100 বিঘা জায়গা।
1: মানে আপনার এই যে এনজিওর যে সমস্ত মহিলা বন্ধুরা রয়েছে তাদের প্রত্যেকের জায়গা নিয়ে
0: 100 বার কেভিকে স্যার চন্দন বাবু উনি কি করলেন, মানে একদম হাতে কলমে শেখানো যাকে বলে, উনি এখানে আমার অফিসে এলেন, এসে মেয়েদের নিয়ে মিটিং করলেন, করে মেয়ে মানে স্ত্রী দানা পুরুষ দানা দুটো আলাদা করে দিলেন, মানে নিজে ভাগ করে দিলেন যে কোনটা পুরুষ দানা কোনটা স্ত্রী দানা, এবং সেটা কিভাবে আলাদা বসাতে হবে সেগুলো দেখিয়ে দিয়ে বলে দিয়ে গেলেন। আবার যখন ফুল হলো, মানে সবে ফুলটা ধরলো পরাগ মিলনের সময়, তখন কিভাবে পরাগ মিলন করাতে হবে সেটাও উনি এসে নিজে মাঠে গিয়ে ব্রাশ দিয়ে কিভাবে একটা ফুল থেকে আর একটা ফুলের পরাগ মিলন করাতে হবে, ওটা কোনো মৌমাছির দ্বারা হবে না, সেটা নিজেরা হাতে করে পরাগ মিলন করাতে হবে, সেটাও ব্রাশ দিয়ে মগে করে কিভাবে রেণু নিয়ে পরাগ মিলন করাতে হবে, পুরো ডিটেলস উনি মাঠে গিয়ে আমার মেয়েদের বুঝিয়ে দিয়েছিল। এবং মেয়েরা করেছিল, করার পরে যে দানা প্রোডাকশন হয়েছিল, সূর্যমুখী বীজ যেগুলো এখান থেকে স্যারেরা এসে নিয়ে চলে গিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা পে করেছে, সেক্ষেত্রে চাষিরা অনেক বেশি উইনার। তারপরে মাছ চাষের ক্ষেত্রেও তাই, চাষিদেরকে এই শিং মাগুর চাষের ব্যাপারটা এটাও বলা হয়েছে, এবং ওরা পুকুরে চাষ করেছে, লাভবান হয়েছে। আমাদের নিজস্ব ফিশারি 300 বিঘা মানে এফপিসি তরফ থেকে আছে, আপনাকে নিয়ে যাব সেখানে, 300 বিঘে আমরা সাদা মাছ এবং বিভিন্ন রকম ভ্যারাইটিজ মাছ চাষ করেছি।
1: এই মাছের যে চাষ করছেন বা এগুলো সব কি আপনি ওখান থেকে ট্রেনিং নিয়েছেন, এবং আপনারা যে সমস্ত এফপিসি যে সমস্ত মহিলা বন্ধুরা রয়েছেন তারাও কি কেউ ট্রেনিং নিয়েছেন?
0: অবশ্যই, এই তো একজন এসছে আমার এখানে, উনিও বিভিন্ন ট্রেনিং নিয়ে এসছে, মাছ চাষ কেন, কিভাবে ওই হাইব্রিড বীজ প্রোডাকশন, তারপরে আপনার ঘরোয়া উপায়ে কিভাবে জৈব সার তৈরি করতে হবে, হাঁস মুরগি পালন, বিভিন্ন ট্রেনিং নিয়ে এসছে উনি, এসছে আমার কাছে, তো বিভিন্ন মেয়েদের এগুলোও ট্রেনিং এর ব্যবস্থা করতে পেরেছি। তো এগুলো ব্যবস্থা করেও কোনোদিন ভাবিনি যে আমি কোনোদিন রাষ্ট্রপতি পুরস্কার পেতে পারি, কারণ 2018-তে আমি মহিলা কিষাণ অ্যাওয়ার্ড পাই দিল্লি থেকেই, সেটাও কলকাতা দূরদর্শন এসে 3 দিন ধরে আমার এখানে শুটিং করে প্রত্যেকটা ইয়েটা নিয়ে আমাকে দিল্লিতে ইয়ে করেছিল, তো ওদের সঙ্গে আমি দিল্লিতে গিয়েছিলাম এবং পার্টিসিপেট করেছিলাম, সেটাও ভালো একটা র্যাঙ্ক করেছিলাম, সেটা 2018-তে। 2018 পাওয়া পর্যন্ত তারপরে এসে তো আমি এপিসি তৈরি করলাম এবং চাষিদেরকে এইসব সুযোগ সুবিধা করে দিলাম। তো এইসব করে দেওয়ার পরেও কোনোদিন এদের থেকে কিছু রিফান্ড পাবো বা কিছু পয়সা পাবো এরকম কিছু ভাবিনি। তার মধ্যে আমার আর একটা ইয়ে চলে, সেটা হচ্ছে বাংলা কৃষি সেচ যোজনা, সেটা হলো আমরা বাংলার কৃষি সেচ যোজনার মধ্যে পড়ে, সেটা হলো এই জল অপচয় বন্ধ করার জন্য সরকারের একটা প্রয়াস, সেটা হচ্ছে চাষিদেরকে বিনামূল্যে দেওয়া হয় ড্রিপ আর স্প্রিংলার।
1: আচ্ছা, যে মেশিন গুলো?
0: হ্যাঁ, মেশিন না, এটা শুধু পাইপ আর বিভিন্ন রকমের যেগুলোর মারফত মানে জল অপচয় বন্ধ করা যাবে এবং প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় জল পৌঁছবে।
1: যেটা আমাদের চাষি বন্ধুরা সচরাচর যে প্রথাগত চাষ করেন, যে আমি কোন একটা ডেলিভারি করে বা বালতি টালতি কলসি করে জল দেন, সেই যে জলটা যাতে না বেশি পরিমাণে দেওয়া যায় এবং প্রত্যেকটা গাছের গোড়াতে যে জল দেওয়া যায় অল্প পরিমাণের জল, সেটা স্প্রিংলার বা ডিপ ইরিগেশন যে সিস্টেম।
0: হ্যাঁ, ড্রিপ ইরিগেশন আর স্প্রিংলার, ওটা পুরো আমি আপনাকে বলছিলাম না যে আমি কোটিপতি দিদিও হতে পেরেছি, কারণ আমি কারো কাছ থেকে পয়সা না নিয়ে ও এই জায়গায় অ্যাচিভ করতে পেরেছি ওই ইয়ের মারফত। কারণ ওতে আমার চাষিদের কাছ থেকে চালানো পয়সা নিতে হয় না, কিন্তু সরকার আমাকে কমিশন হিসেবে পয়সা দেয়। তো সেক্ষেত্রে আমি চাষিদেরকে ওটা বিনামূল্যে দিতে পেরেছি, পুরো সাউথ চব্বিশ পরগনা জুড়ে ওইটা আমার কাজ হয়। প্রত্যেক চাষিরা তাদের কাগজপত্র এডি অফিসে জমা দেয়, এডি আমাদেরকে ডেকে দিয়ে দেয়, এটা একটা ব্যাপার। আর কোন চাষি যদি এসে সরাসরি আমাদেরকে কাগজ জমা দেয় তাতেও কোনো সমস্যা নেই, আমরা এডিএ কে দিয়ে সই করিয়ে তার নামে স্যাংশন করিয়ে তার বাড়িতে পাই পৌঁছালে জিওট্যাগ হবে, তবে সে মাল পাবে। এটা হচ্ছে ঘটনা ওখান থেকেও।
1: তার জন্য কি ফার্মার্সদের কোনো কিছু পে এরকম কিছু করতে হচ্ছে না?
0: হ্যাঁ, ফার্মারদের পে করতে হয়, শুধু সরকারের যত পয়সার এই ড্রিপ স্প্রিংলার দেওয়া হয় তার জিএসটি বিলটা সরকারকে সাবমিট করতে হয়। সেটা পরিমাণ হচ্ছে 40,000 টাকা যদি মাল দেয়, মানে পাইপ ড্রিপের মাল দেয়, তাহলে সেক্ষেত্রে ওদের প্রায় 4,000 টাকার মতো জিএসটি দিতে হয়। আর যেটা হচ্ছে 1,800 টাকা জিএসটি দিতে হয়, সেটা হচ্ছে ওদের প্রায় 16,000 টাকার মতো মাল দেওয়া হয়, তার এগেনস্টে 2,000 টাকার মতো 1,800 টাকার মতো জিএসটি পে করতে হয়। তবে তার মধ্যে বড় অ্যাচিভমেন্ট এই যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছ থেকে পুরস্কারটা পাওয়া।
1: এই যে পুরস্কার পাওয়ার, এই পুরস্কার পাওয়ার একটু পূর্বের গল্পটা বলুন। মানে মূলত কি এই আপনার যে কর্মকাণ্ড, দীর্ঘ এতদিনের কর্মকাণ্ড, এত মহিলা বন্ধুদেরকে নিয়ে কাজ করবার, তার জন্য কি আপনার সিলেকশন?
0: আমি জানি না, এক্ষেত্রে আমার অজানা সব, কারণ আমার হাজবেন্ড অসুস্থ, আমি ওনাকে নিয়ে তখন ভেলোরে ছিলাম।
1: আচ্ছা,
0: ঠিক আছে। ওনার ওখানে চিকিৎসা হয়, আমার হাজবেন্ডের অনেক রকম রোগ, তার মধ্যে ক্যান্সার পজিটিভও আছে। তো সেক্ষেত্রে তখন আমি 1.5 মাসের জন্য ভেলোরে আছি। তো হঠাৎ আমার কেভিকে থেকে একদিন ফোন করলো চন্দনবাবু, ওখানে সায়েন্টিস্ট, সিনিয়র সায়েন্টিস্ট চন্দনবাবু ফোন করলেন। তখন উনি বললো যে আপনাকে একটা সুখবর দিই, আমি বলুন, বললো আপনি রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন। তো আমি ভাবতেই পারিনি যে রাষ্ট্রপতি পুরস্কার আমি কেন পাচ্ছি বা কি জন্য পাচ্ছি বা আমি কি করেছি, তাও তো আমি জানি না। আমি স্যার আমি ঠিক বুঝতে পারলুমনি, বলে বুঝতে আপনাকে হবে না, আপনি তাড়াতাড়ি ফিরুন। তো আমি সঙ্গে সঙ্গে, আমার ছেলে ছিল, হাজবেন্ড ছিল, বললাম যে ওখান থেকে কেভিকে থেকে আমাকে বলেছে যে এরকম রাষ্ট্রপতি পুরস্কার 26শে জানুয়ারির আগেই তো আমাকে ওখানে পৌঁছাতে হবে। তো এই জন্য আমাদের, আমরা তখন ওখানে ছিলাম, আমরা 15-20 তারিখ নাগাদ ফিরে এসেছি, মানে ভেলোর থেকে ফিরে এসেছি। ফিরে আসার পরে আমরা, আমি কেভিকে গিয়ে যোগাযোগ করি, কারণ মেলটা তো কেভিকেতেই এসেছিল, আইসিআর মেলটা কেভিকেতেই করেছিল, এবার কেভিকে আমাকে জানিয়েছে, তো কেভিকে সব ব্যবস্থা করে দিয়েছিল। তোমার সেইভাবে আমি রাষ্ট্রপতি পুরস্কার নিতে গিয়েছিলাম।
1: ম্যাডামের কাছ থেকে পুরস্কার আর এই অভিজ্ঞতাটা কিরকম?
0: এই অভিজ্ঞতাটা বলতে, একটা মেয়ে হয়ে জীবনের একটা বড় পাওয়া, যেটা কোনোদিন ভাবিনি যে পাবো, তবে সবকিছুই ছাপিয়ে যায়, কারণ এতে সবাই প্লিজ। আমার মা বাবা দুজনেই টিচার, কিন্তু তারা তো খুশি বটেই, আমার মার যে একটা মনে খুব দুঃখ ছিল যে আমার মেয়ে চাকরি করে না, আমার মেয়ে চাকরি করে না মানে আমার মেয়ে কত কষ্টে আছে, এরকম একটা মেন্টালিটি যে নিজে আমার চাকরি করে, মেয়ে কিছু করেনি, এই যে স্বামীর কাছে হাত পেতে টাকা দিন, এটাই আমার মা কোনোদিন মেনে নিতে পারেনি যে আমার মেয়ে শেষকালে ওই হাত পেতে টাকা নেবে, স্বামীর কাছ থেকে চাইতে হবে, এই একটা ব্যাপার না। তাহলে মার মানসিকতা যেহেতু এরকম ছিল, আমারও মনের মধ্যে একটা ছিল যে আমি মাকে বারবার বলতাম যে মা দেখো তুমি চাকরি করেছো সারা জীবন ভর, তুমি কি খুব খুশি, তুমি কি জীবনে সব অ্যাচিভ করতে পেরেছো, তা নয়। কিন্তু মার ভালো লাগার বিষয়, কারণ ইন্টারন্যাশনাল ওমেন ডেতে আমাকে 1 ঘন্টার প্রোগ্রামে ডেকেছিল কলকাতা দূরদর্শন, পুরো লাইফে ডেকেছিল। তো তখন আমার মাকে নিয়ে গেছিলাম আমি, তো নিয়ে গিয়ে মাকে ওইখানে বসিয়েছিলাম যে তুমি এখানে বসে দেখো প্রোগ্রামটা, আর ভাবো যে চাকরি না পেয়েও মানুষ বা মেয়েরা কত উপরে উঠতে পারে বা একটা জায়গায় অ্যাচিভমেন্ট করতে পারে। তো মা সেখানে প্লিজ,
1: আমরা বলি যে যিনি রাধেন তিনি চুলও বাঁধেন, ঘরকন্নার কাজ সামলে, আবার যে শুধুমাত্র ঘরকন্নার কাজ তাই নয়, কৃষি কাজের মধ্য দিয়ে কয়েক হাজার মহিলা কৃষক বন্ধুকে, বলতে গেলে কিছু গ্রামকে তিনি একটা উন্নয়নের দিশা দেখাচ্ছেন, যেটা আমাদের বিভিন্ন সরকারি প্রকল্পের মধ্য দিয়ে হোক বা তার মস্তিষ্ক প্রসূত বিভিন্ন চিন্তাধারা দিয়ে, যে কিভাবে মহিলাদেরকে উন্নতি করা যেতে পারে, তাদেরকে স্বাবলম্বী করা যেতে পারে, তারা কেন ঘরকন্নার মধ্যে শুধু আবদ্ধ থেকে থাকবেন, তারাও তো চাইলে এমন কিছু কর্ম করতে পারেন যেখানে তার মতো কেউ কেউ রাষ্ট্রপতি হোক বা কৃষক রত্ন সম্মানে ভূষিত হতে পারেন। এবং যাকে দেখে আজকের এই এরকম কুলপি ব্লকের ছাড়া পাথর প্রতিমা কাকদ্বীপ নামখানা বিভিন্ন জায়গায় কুলতলি বহু মানুষ বহু কৃষক বন্ধুরা এগিয়ে আসছেন কৃষিকাজের দিক থেকে নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য। শুধুমাত্র যে কৃষিকাজ করছেন তাই নয়, প্রাণী পালন করছেন, মৎস্য চাষ করছেন, এছাড়াও আরো যে জ্যাম জেলি বিভিন্ন কাজ রয়েছে সেগুলো দিয়ে তারা নিজেদেরকে স্বাবলম্বী করার একটা ডাক দিয়েছেন এবং সেই তার সেই ডাকে এগিয়ে এসেছেন হাজার হাজার মহিলা কৃষক বন্ধু।

0: নমস্কার।
1: ধন্যবাদ আকাশবাণী ভবন থেকে এখানে আসার জন্য। আমি রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে গর্বিত তো বটেই, আরো আপনাদেরকেও অনেক অনেক অনেক ধন্যবাদ যে আজকের আপনি এই প্রত্যন্ত গ্রামেও এসেছেন আমার এই সফলতার কাহিনী শ্রোতাদের মাঝখানে তুলে ধরার জন্য। আমি অনেক অনেক অনেক আনন্দিত।
0: এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।

রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না। তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য। তাপ আটকাতে বাড়ির জানলায় পর্দা ব্যবহার করুন। বড় গাছের ছায়ায় থাকলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে, তাই বড় গাছ কাটবেন না। সম্ভব হলে গাছ লাগান নিজের সুস্থতার জন্য।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন একক শিল্পীর আধুনিক গানের অনুষ্ঠান গীতিকা।
1: এতক্ষণ শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন বিজ্ঞাপনী অনুষ্ঠান।

0: और अब इसी के साथ हमारा आज का प्रसारण यहीं पर समाप्त होता है। तो अपने मित्र अजीत
1: और विमलेश को उमंग कार्यक्रम की तकनीकी टीम के साथ आज्ञा दीजिए।
0: नमस्कार।
2: उमंग उमंग उमंग उमंग।
3: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনী অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ বেলা 2:30 বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুনবেন বিশেষ লাইভ অনুষ্ঠান। এই উপলক্ষে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন লিপিকা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধানা শিক্ষিকা শ্রীমতী কাবেরী বিশ্বাস। ঘোষণাটি শুনলেন।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে।

0: এখন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনবেন।
1: গীতিকা অনুষ্ঠানে আজ শুনলেন বাণী জয়রামের গাওয়া গান। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ বিশেষ খবর। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবেশ মন্ত্রী সহ অন্যান্যরা দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতা সেমিফাইনালে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণার সময় আজ আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
1: After a detailed assessment of the evolving macroeconomic and financial developments and the outlook, the MPC voted unanimously to keep the policy repo rate under the LAF unchanged at 5.25%.
0: আরবিআই বর্তমান অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। সিপিআই মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাও 4.6% থেকে বাড়িয়ে 5.1% করেছে আরবিআই। ভারতীয় মুদ্রার বিনিময় হারের বিষয়ে আরবিআই গভর্নর বলেন, এই বিনিময় হার বিশ্ববাজারের উপরে নির্ভর করে। আরবিআই প্রবাসী এবং অনাবাসী ভারতীয় এবং অন্যান্য যোগ্য বিদেশি বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ আরও বৃদ্ধি করেছে। প্রাতিষ্ঠানিক বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য সরকারি সিকিউরিটি বিনিয়োগের ওপর মূলধনী লাভ এবং সুদের আয়কে কর থেকে ছাড় দেওয়া হয়েছে। চলতি বছরের 1 এপ্রিল থেকে তা কার্যকর হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। এর আগে গত মাসে রাষ্ট্রপতি ভবনে 66 জনকে পদ্ম সম্মান প্রদান করা হয়। উল্লেখ্য, চলতি বছর রাষ্ট্রপতি 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী সহ মোট 131টি পদ্ম সম্মান প্রদান করবেন। প্রতিবছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কারগুলো ঘোষণা করা হয়। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পের মাকে নাম, অর্থাৎ মায়ের নামে একটি গাছের মতো উদ্যোগগুলি প্রতি বছর প্রায় 1,10,000 হেক্টর বনভূমি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ শ্রী মোদী পরিবেশ সংরক্ষণে উৎসাহী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী জানান, এক পৃথিবী এক পরিবার ও এক ভবিষ্যৎ নীতিতে উদ্বুদ্ধ হয়ে ভারত মিশন লাইফের চেতনায় একটি পরিচ্ছন্ন, সবুজ এবং সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে।
2: हमारी पृथ्वी भारत में जिसे माँ का रूप माना गया है, उसकी रक्षा, उसका संरक्षण, उसका संवर्धन हर पीढ़ी का दायित्व होता
3: है। ये एक शब्द है लाइफ, LIFE, यानी लाइफस्टाइल फॉर एनवायरनमेंट। आज जरूरत है कि हम सभी लोग एक साथ आकर कलेक्टिव पार्टिसिपेशन के साथ लाइफस्टाइल फॉर एनवायरनमेंट यानी लाइफ को एक अभियान की तरह आगे बढ़ाएं।
0: কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে প্রকৃতি আমাদের সবচেয়ে বড় সহযোগী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলও দেশজুড়ে পরিবেশ রক্ষা, সবুজায়নের পরিধি বাড়ানোর লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বলেন, পরিবেশ কেবল আমাদের অস্তিত্বের ভিত্তিই নয়, বরং একে সুরক্ষিত রাখা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও গতকাল থেকে শুরু হয়েছে নানা অনুষ্ঠান। এবারের মূল ভাবনা, প্রকৃতি প্রেরণায় জলবায়ু আমাদের ভবিষ্যতের জন্য। সকালে বিধাননগর বাইপাসে নলবনে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তার ভাষণে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি পাঠ্যসূচিতে পরিবেশ ও বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলে জানান। দেশব্যাপী বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা শিলংয়ের গলফ লিঙ্কে মেঘালয় বিজেপির বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। শ্রী নাড্ডা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম প্রধান উদ্যোগ এক পের মাকে নামের আওতায় দেশজুড়ে এই বৃক্ষরোপণ অভিযান চালানো হচ্ছে। মোহালি ও অমৃতসর জেলার অপরাধমূলক মামলার সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদী এবং মাদক চোরাচালানের বিরুদ্ধে অভিযানে এক আফগান নাগরিক সহ চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। এই ঘটনায় দুই কিশোরকেও আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের কাছ থেকে 5টি পিস্তল, 1 কেজির বিষয় হিরোইন এবং মাদক বিক্রির নগদ 5 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রের অন্তর্ভুক্ত 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী সুরাটে 200 শয্যা বিশিষ্ট একটি ইএসআইসি হাসপাতালেরও উদ্বোধন করবেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় দমন সফর করবেন এবং প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের ডিজিটাল পরিকাঠামোগত যাত্রা এক অনন্য গতি লাভ করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, এয়ার ট্রাঙ্ক সংস্থা ভারতে প্রায় 3 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করে 5 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন ডেটা সেন্টার তৈরি করার পরিকল্পনা করছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসইতে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে নম্বর যাচাইয়ের জন্য 7,314টি এবং পুনর্মূল্যায়নের জন্য 63,000-এরও বেশি আবেদন জমা পড়েছে। উত্তরপত্রের স্ক্যান কপির ত্রুটি যাচাই এবং উত্তর পুনর্মূল্যায়নের জন্য সিবিএসই গত মঙ্গলবারই অনলাইন পোর্টাল চালু করে। উল্লেখ্য, গত 13ই মে দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীদের একাংশ প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, লেবানন এবং সমগ্র পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, লেবাননে হিংসা কমিয়ে আনার লক্ষ্যে আলোচনার অগ্রগতি হয়েছে। লেবানন বহু বছর ধরে অস্থিরতা ও সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে, তবে অবশেষে তারা শান্তি ফিরে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান যে এই বিষয়টি নিয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং এই অঞ্চলের অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। ট্রাম্প হিজবুল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার বিষয়টিও নিশ্চিত করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা অব্যাহত রয়েছে, তবে তিনি জোর দিয়ে বলেন, যে কোনো চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে স্থায়ীভাবে পারমাণবিক কর্মসূচি বর্জন করতে হবে। হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্র প্রসার রোধই মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য। ওমান, সেদেশের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল মিনা আল ফাহালে ভয়াবহ বিস্ফোরণের পর জাহাজে তেল তোলার কাজ স্থগিত করেছে। এই বিস্ফোরণ একটি ড্রোন হামলার কারণে ঘটেছে বলে মনে করা হচ্ছে, তবে ওমান কর্তৃপক্ষ সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি। উল্লেখ্য, মাস্কাটের কাছে অবস্থিত মিনা আল ফাহাল ওমানের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল। নতুন দিল্লিতে ভারত জিম্বাবুয়ে যৌথ প্রতিরক্ষা কমিটির উদ্বোধনী বৈঠকে গতকাল দুই দেশই দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রকের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের যুগ্ম সচিব অমিতাভ প্রসাদ এবং জিম্বাবুয়ের স্থায়ী সচিব অ্যারন ড্যানিয়েল টোন্ডে নেপেরা। ধারাবাহিক মূল্যস্ফীতি, দুর্বল রাজস্ব সংগ্রহ, ব্যাংকিং খাতের দুর্বল পরিস্থিতি এবং জ্বালানি দাম বৃদ্ধির কারণে বাংলাদেশের অর্থনীতি সমস্যার মুখোমুখি হচ্ছে। বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ ঢাকায় সতর্কবার্তা জারি করেছে। সিপিডির কার্যনির্বাহী আধিকারিক ফারমিদা খাতুন বলেন, মুদ্রাস্ফীতি বর্তমানে এক উদ্বেগের বিষয়। সিপিডি উল্লেখযোগ্য রাজস্ব ঘাটতি এবং উন্নয়ন প্রকল্পগুলির ধীরগতির দিকেও ইঙ্গিত করেছেন। অনূর্ধ্ব 18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। জাপানের কাকামি গাহারা হকি স্টেডিয়ামেই খেলা হবে। পুল এ তে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। অন্যদিকে প্রতিযোগিতায় ভালো পারফরমেন্স দেখিয়েছে পাকিস্তানও। এই ম্যাচে জয়ী দল ফাইনালে পৌঁছবে, সেখানে তারা জাপান অথবা পুল বি শীর্ষ দলের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবেশমন্ত্রী সহ অন্যান্যরা দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। খবর এখনকার মতো এই পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ বর্ষব্যাপী একটি গাছ মায়ের নামে প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উপলক্ষে নলবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যের বিদ্যালয়গুলির পাঠ্যসূচিতে পরিবেশ ও বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, শুধু বৃক্ষরোপণই নয়, তা যাতে মহিরুহে পরিণত হয় তাও নিশ্চিত করা উচিত।
1: পাঠ্যপুস্তকের সিলেবাস সংক্রান্ত জায়গায় আমরা নতুন করে মূল্যায়ন করব পরিবেশ এবং বৃক্ষরোপণ সংক্রান্ত বিষয়ে। আমাদের কোমলমতি আগামী প্রজন্মের যারা ভবিষ্যৎ, তাদেরকে প্রাথমিক স্তর থেকে স্কুল স্তর থেকেই আমরা যাতে উপযুক্তভাবে তৈরি করতে পারি, সে বিষয়ে আমরা আগামী দিনে আমাদের সিলেবাসে যেটুকু আছে তার ব্যাপ্তি আরো বৃদ্ধি করব।
0: এই অভিযানের লক্ষ্য হল বন দপ্তরের সমন্বয়ে 2027 সালের 31 মার্চের মধ্যে সমগ্র রাজ্যে অন্তত 1,10,00,000 বৃক্ষরোপণ করা, টেকসই জীববৈচিত্র্য এবং পরিবেশগত স্থিতিস্থাপকতার প্রতি রাজ্যের বলিষ্ঠ প্রতিফলন তৈরি করা। বৃক্ষরোপণ অভিযানের পাশাপাশি জলাশয়ে স্থানীয় বাস্তুতন্ত্রকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে জলাশয়ে মাছের পোনা ছাড়া হয়। পরিবেশ দিবসের মূল ভাবনা, প্রকৃতির প্রেরণায় জলবায়ু আমাদের ভবিষ্যতের জন্য। সারা দেশের সঙ্গে রাজ্যেও গতকাল থেকে শুরু হয়েছে নানা অনুষ্ঠান। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে পরিবেশ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, স্বপন দাশগুপ্ত প্রমুখ। এই উপলক্ষে শিলিগুড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিলিগুড়ির চম্পাশাড়ি শ্রীগুরু বিদ্যামন্দির মাঠে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মহকুমা শাসক বিকাশ রুহেলা, দার্জিলিং জেলার অতিরিক্ত জেলা শাসক এডিএম সুমিত কুমার রায়, বৈকুণ্ঠপুর বিভাগের ডিএফও মুদিত কুমার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এদিকে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ষব্যাপী বৃক্ষরোপণ উৎসবের সূচনা হয়েছে চুচুড়া রবীন্দ্র ভবনে। একটি গাছ মায়ের নামে কর্মসূচির উদ্বোধন করেন জেলাশাসক খুরশিদ আলী কাদ্রি। এছাড়া বৃক্ষরোপণ আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবেশ দিবস পালিত হচ্ছে জেলা জুড়ে। চন্দননগর পরিবেশ উন্নয়ন সমিতির উদ্যোগে সমিতির অফিস থেকে পদযাত্রার আয়োজন করা হয়। একটি গাছ মায়ের নামে এই কর্মসূচি চলছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। তমলুকে জেলাশাসক অফিস চত্বরে আজ সকালে গাছ লাগান জেলাশাসক নিরঞ্জন কুমার সহ জেলার শীর্ষ আধিকারিকেরা। রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ও প্রতিমন্ত্রী গার্গী ঘোষ দাস আজ মুর্শিদাবাদের বহরমপুরে পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক পেড় মাকি নাম শীর্ষক বিশেষ অনুষ্ঠানের অংশগ্রহণ করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ধমান জুলজিক্যাল পার্কে বনবিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যের মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র বর্ধমানকে গ্রিন সিটি ক্লিন সিটি করার কথা জানান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কলকাতায় লোকভবন থেকে প্রকাশিত এক বার্তায় রাজ্যপাল বলেছেন, সবুজায়ন বৃদ্ধি, বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার, বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে। বেশ কিছু জরুরি কাজ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আরও একবার দিল্লি গেছেন। বিধাননগরে পরিবেশ দিবসের অনুষ্ঠান শেষে তিনি দিল্লি যাওয়ার উদ্দেশ্যে দমদম বিমানবন্দরে পৌঁছন বলে নবান্ন সূত্রে জানা গেছে। মন্ত্রিসভার দপ্তর বন্টন নিয়ে তিনি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে। আজই তার কলকাতায় ফেরার কথা। বিধানসভায় বিধায়কদের স্বাক্ষর জাল সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডির নোটিশ বিষয়ে দ্রুত শুনানির আবেদন কলকাতা হাইকোর্ট গ্রহণ করেনি। উল্লেখ্য, এই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন অভিষেক। মামলা দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাসের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু দ্রুত শুনানির আবেদন গ্রহণ করেননি বিচারপতি। বিচারপতি জানান, তিনি চেষ্টা করবেন যাতে মামলার শুনানি ক্রমিক সংখ্যানুযায়ী গ্রহণ করা হয়। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে আজ আলিপুর আদালতে পেশ করা হয়। তোলাবাজি, শ্লীলতাহানি, খুনের চেষ্টা এবং বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গতকাল থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে স্থানীয়রা থানার সামনে তার বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। তৃণমূল কংগ্রেসের বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভের প্রতিবাদ জানালেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে গতকাল সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ চলে। সন্দীপন সাহ তার বাবা প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার বিরুদ্ধে চোর স্লোগান তোলা হয়। রাজভবনের সামনে এসপ্ল্যানেড ম্যানশনের কাছে আজ হাওড়া থেকে কামালগাছি গ্রামে একটি সরকারি বাস এক মোটর বাইক আরোহীকে চাপা দেয়। রাজভবন থেকে বাঁদিকে কেসিদাস মোড়ের দিকে যাওয়ার সময় দুপুর 12:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাইক আরোহী কলকাতা পুরসভার কর্মীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে গতকাল রাতের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার কারণে গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে সর্বাধিক বৃষ্টি রেকর্ড করা হয়েছে বীরভূমের তিলপাড়া ব্যারেজে 146 কিলোমিটার এবং সিউড়িতে প্রায় 99 কিলোমিটার। আজ দিনের তাপমাত্রাও কিছুটা কম রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি উত্তম বাড়ি পদত্যাগ করেছেন। এছাড়া সুতাহাটার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পার্থ ব্যাটব্যালও পদত্যাগ করেছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর বিকেল 5:10।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটু পরেই মহিলা মহল।
3: Work from home? High salary? Shudhu actor clicke? Adidas!
4: Onna phade!
5: Achena ajana linke kokkhono click korben na. RBI e kotha bole?
6: Jene rakhun, shotorko thakun.
7: Olivia Nursing Home. Olivia Nursing Home, Domdom, Nagir Bazar. অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন মহিলা মহল, আপনাদের সঙ্গে সোমা সাহা।

0: বন্ধুরা নমস্কার। আজকের মহিলা মহলে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সঙ্গে রয়েছি আমি সোমা সাহা। আজ 5ই জুন, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস। আকাশে বর্ষার মেঘ জমছে মাঝে মাঝে, দক্ষিণের হাওয়ায় যেন লবণাক্ত জলের গন্ধ। সেই গন্ধ ভেসে আসে সুন্দরবনের দিক থেকে, যেখানে বঙ্গোপসাগরের নোনা জল প্রতিদিন আলতো করে ছুঁয়ে যায় ম্যাংগ্রোভে ঢাকা সবুজ ভূমিকে। সেখানে নদী আর বন যেন একে অপরের হাত ধরে বেঁচে থাকার গল্প বলে। জোয়ার ভাটার ছন্দে কাদামাটির বুকে গোলপাতা আর গরান গাছের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকে প্রকৃতির গভীরতম প্রার্থনা। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি মেয়েরাই সংসারের লক্ষ্মী। হয়তো সত্যি, তাই না? কেননা সংসারকে যত্ন করে বাঁচিয়ে রাখার অভ্যেস যে মেয়েদের রক্তে মিশে আছে। নিজেদের ঘর পরিষ্কার রাখা, তুলসী তলায় জল দেওয়া, পরিবারের সুস্থতার কথা ভাবা, সবটাই তো এক ধরনের পরিবেশ রক্ষা। আজকের দিনে দাঁড়িয়ে সেই ঘরটাকেই একটু বড় করে ভাববার সময় এসেছে, কারণ এই পৃথিবীটাও যে আমাদেরই ঘর। তাই আজ শুধু পরিবেশ দিবস পালন নয়, আজকের দিনটা আমাদের নিজেদের কাছে প্রশ্ন করার দিন। আমরা কি সত্যিই আমাদের আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারব? এই সমস্ত বিষয় নিয়েই আজকের বিশেষ আলোচনা। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিকাশ কান্তি মিদ্দা, বিশিষ্ট লোক সংস্কৃতিবিদ, একজন পরিবেশ সচেতন মানুষ এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। নমস্কার।
1: নমস্কার সকল শ্রোতাকে আমার তরফ থেকে নমস্কার জানাই।
0: প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব, আজকের দিনে দাঁড়িয়ে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস পালন করা কেন, তার গুরুত্ব কোথায়, এবারের মূল ভাবনা বা থিমটা কি, সেটাও যদি একটু বলেন।
1: জীবনানন্দের একটা কবিতা ছিল সুচেতনা, সেখানে একটা লাইন ছিল, পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। আসলে এই মুহূর্তে পৃথিবী ভীষণভাবে রোগাক্রান্ত, পৃথিবীর প্রকৃতি এবং পৃথিবীর পরিবেশ। সেই পৃথিবীর প্রকৃতি এবং পরিবেশকে সুস্থ রাখার লক্ষ্যে এই 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হবে। 1972 সাল থেকে স্টকহোমে যে অনুষ্ঠান হয়েছিল সেখান থেকেই বিশ্ব পরিবেশ দিবস পালিত হওয়া শুরু হয়। প্রতি বছর সেটা হয় এবং একটা করে থিম এ করা হয়। এবছরের থিম যেটা, সেটা হচ্ছে ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। খুব সুন্দর একটা ছন্দ মিলিয়ে, নেচারের সঙ্গে ফিউচার মিলিয়ে, যে পরিবেশের দ্বারা আমরা অনুপ্রাণিত হব আমাদের জলবায়ুর জন্যে এবং আমাদের ভবিষ্যতের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে মানুষের অর্থের এখন খুব বেশি অভাব নেই, খাদ্যের খুব বেশি অভাব হয় না, কিন্তু এখন যেটার অভাব বেশি পরিমাণে হচ্ছে সেটা হচ্ছে প্রকৃতি দিন দিন এমন জায়গায় চলে যাচ্ছে যে আমাদের কাছে সেটা বাসযোগ্য আর থাকছে না। মানুষের অসুখ হয়, অসুখ হলে ওষুধ দিলে হয়তো সারে, কিন্তু প্রকৃতির অসুখ সারানোর ওষুধ নেই। এ বিষয়ে আমাদেরই এগিয়ে আসতে হবে, আমাদেরই সচেতন হতে হবে, এবং সেই সচেতনতা বাড়ানোর জন্যেই এই দিনটা। যেমন আমাদের একটা নিত্য পুজো হয় এই বিশ্ব পরিবেশ দিবস, ঠিক তেমনি একটা বাৎসরিক প্রকৃতি পূজার দিন।
0: মানে আমাদের সুস্থ জলবায়ু তৈরি করার
1: দায়টা দায়ের জন্য এটা,
0: যদিও সে তার সমস্ত রসদ রয়েছে প্রকৃতির মাঝে।
1: হ্যাঁ, প্রকৃতির মাঝেই। আসলে প্রকৃতি না, একটা পূর্ণাঙ্গ তার শরীর আছে। মানুষের যেমন শরীর আছে, প্রকৃতির একটা শরীর আছে, এবং সেই শরীরের প্রতিটা অঙ্গ যদি আমরা ঠিকঠাক লালন পালন যত্ন না নিই, আমাদের শরীরে যেমন ক্ষয় হয়, রোগ ব্যাধি বাঁধে, প্রকৃতিরও তাই।
0: এখন প্রকৃতি অসুস্থ।
1: হ্যাঁ, প্রকৃতি অসুস্থ।
0: ঠিক। একজন পরিবেশ সচেতন মানুষ হিসেবে আপনার কাছে পরিবেশ রক্ষা কতটা ব্যক্তিগত দায়বদ্ধতার বিষয়?
1: আমি তো চাই প্রকৃতিকে সুস্থ সবল করার, কিন্তু আমার একার দায়িত্ব নয়। প্রতিটা মানুষ যদি ব্যক্তিগতভাবে তার পরিবেশ সম্পর্কে সচেতন হয় এবং পরিবেশকে সুস্থ রাখার দায়িত্ববোধ তার মধ্যে জন্মায়, তাহলে ওই ব্যক্তি ব্যক্তি ধরে একটা সমষ্টিবদ্ধতা তৈরি হবে। এই যে বিশ্ব পরিবেশ দিবস আমরা পালন করি, ওই তোমার পূজার ছলে তোমার ভুলে থাকি, সেই রকম আমরা যে বড় করে উদযাপন করি না, বড় করে উদযাপন করতে গিয়ে সেদিন হয়তো আমরা বৃক্ষরোপণ করব, সেই বৃক্ষটার কি হয় আমরা ঠিক খোঁজ রাখি না। এ চতুর্দিকে এই দিনটা পালিত হবে, কিন্তু যে বৃক্ষটা রোপণ করে উদ্বোধন হবে, ওই আমাদের তোতা কাহিনী পাখিটার মতো গাছটার কি হলো আমরা খোঁজ রাখি না।
0: আপনি প্রতিদিন লালন পালন করার জায়গাটাতে ফিরে এলেন।
1: হ্যাঁ, আমরা ব্যক্তিগতভাবে আমি যদি আমার মতো করে যদি আমি প্রকৃতিকে ভালোবাসি, আমি যদি আমার মতো করে গাছ লাগাই, প্রতিদিন যদি

0: জন্যে আমার একটা ভাবনা থাকে, চিন্তা থাকে, যত্ন থাকে। সব মানুষ যদি ব্যক্তিগতভাবে সেইটা করে তাহলে দেখা যাবে যে পৃথিবীটা অন্যরকম হয়ে গেছে।
1: ঠিক। এবার একটু পশ্চিমবঙ্গের দিকে আসি। পশ্চিমবঙ্গের বর্তমান পরিবেশগত সংকট যেটা আমার অন্তত মনে হয়, যেমন জল জমা, তাপপ্রবাহ, বায়ু দূষণ বা ধরুন সুন্দরবনের ভূমিক্ষয়, এই সমস্যাগুলিকে আপনি কিভাবে দেখছেন?
0: গ্রাম এবং শহর দুটো যদি আলাদা করে ভাগ করি, সেখানে দেখব যে কিছু কিছু কমন সমস্যা আছে। যেমন বায়ু দূষণ, বায়ু দূষণের ক্ষেত্রে নগর জীবনে আমরা জানি যে সেখানে গাড়ি ঘোড়া এত পরিমাণে বেড়ে গেছে যে সেই গাড়ির যে ধুলো ধোঁয়া বা বিভিন্ন কলকারখানা বা নদীর ধারে যে ব্রিকফিল্ড, এগুলোর ধোঁয়াতে যেভাবে বায়ু দূষিত হচ্ছে, আমরা জানি সকালবেলা বোধহয় পরিবেশটা খুব শান্ত থাকে, বাতাসটা খুব পরিষ্কার থাকে, কিন্তু সকালেই না মানুষ বেশি করে আক্রান্ত হয়। কারণ বেশি করে শীতের সকালে উপর থেকে হিমটা যখন পড়ে তখন ওই উপর ওই দূষিত কণাগুলো সব নিচে থাকে। বৃষ্টি হয়ে গেলে একটু পরিষ্কার হয়। ফলে বায়ু দূষণ শহরে আছে এবং গ্রামে গাড়ি ঘোড়া তো আছে, তার মধ্যে বেশি অটো চলে, বাস খুব কমে গেছে এবং মোটর ভ্যান চলে। গ্রামে যে নৌকো ছিল, নৌকোগুলো সব পালতোলা নৌকো, সব ভুটভুটি হয়ে গেছে। এগুলো সবগুলো কিন্তু কাটা তেল বলে একটা নিকৃষ্ট একটা তেলে চলে এবং এর যে বাতাসটা ছাড়ে, যে গ্যাসটা ছাড়ে, যে ধোঁয়াটা ছাড়ে, সেটা মারাত্মক দূষিত।
1: আচ্ছা,
0: এর সঙ্গে শব্দ দূষণ, শহরেও গাড়ি ঘোড়ার শব্দ দূষণ, গ্রামেও
1: দূষণ তো আছে।
0: হ্যাঁ, নৌকো, আগে তো সুন্দরবন অঞ্চলে নৌকো চলতো, নৌকো পালতোলা নৌকো এবং মাঝি ভাটিয়ালি গাইতো। যখন ভাটির টানে নৌকো যেত তখন ভাটিয়ালি গাইতো। এখন তো ভাটিয়ালি গাইবে কি, কোনো অবকাশ নেই, কারণ ওই ভুটভুটির যে আওয়াজ, সেখানে পাশের লোকের সঙ্গে কথা বলা যাবে না। তাহলে এভাবে বায়ু দূষিত হচ্ছে, সুন্দরবনের ভূমিক্ষয় এটা হচ্ছে, নদীগুলো প্রতিদিন নানান আকার ধারণ করছে, নানানভাবে ভূমিক্ষয় হয়ে যাচ্ছে।
1: নদীর কথা যখন এলো, গঙ্গা দূষণ রোধে বহু প্রকল্প নেওয়া হয়েছে আমাদের দেশে, চলছে অনেক প্রকল্প। আজকের দিনে দাঁড়িয়ে তার বাস্তব সুফল কতটা চোখে পড়ছে বলে আপনার মনে হচ্ছে?
0: বাস্তব সুফল বলতে, সরকারি প্রকল্প নেওয়া হচ্ছে কিন্তু সরকারের একার দায় নয়, নিয়ম করে দিয়ে কিছু করা যায় না। সামাজিক মানুষ, নদী অববাহিকার মানুষ, তারা নিজেরা যদি গঙ্গাকে ভালোবাসে, কারণ এই যে কলকারখানা থেকে যে বর্জ্য পদার্থগুলো যাচ্ছে সেটার বিষয়ে সচেতন হতে হয়। সেগুলো আবার অন্য কোনো কিছুতে পরিণত করা যায় কিনা, নদীতে না ফেলে, সে ব্যাপারে সচেতন হতে হয়। শুধু সরকার না, মানুষকেও সচেতন হতে হবে।
1: লালন পালন করতে হবে, যত্ন করতে হবে, তাই তো?
0: হ্যাঁ, অবশ্যই। প্রকৃতিকে ভালো না বাসলে পৃথিবী থাকবে না।
1: বেশ, এবার একটু আপনি সুন্দরবনের কথা অনেকবারই বললেন, তো আমরা একটু সুন্দরবনের কথায় একটু যাই। সুন্দরবনের মাটিতে লবণাক্ত
0: ধান চাষের যে ক্ষেতগুলো সেগুলো লোনা হয়ে যাওয়ার ফলে এখন একটা নতুন একটা সোনা সার বলে একটা সার এসছে, যেটা ওইখানে দেয়া হচ্ছে, ছড়িয়ে দিলে একটু লোনা কেটে যাচ্ছে।
1: আচ্ছা,
0: লোনার জন্য একরকম একটা ধান আছে যে ধানটা ওখানে লাগানো হচ্ছে, ফলে তাতেও একটা ক্রাইসিস তৈরি হয়ে যাচ্ছে। আর সুন্দরবনে আমরা দেখতে পাব 102 দ্বীপ আছে। 102 দ্বীপের মধ্যে 48টা বন আর বাকিগুলো হচ্ছে মানুষ বাস করে। যেগুলো বন না, সে বনের দুটো ভাগ আছে, একটা হচ্ছে কোর আর আরেকটা হচ্ছে বাফার এরিয়া। কোর এরিয়াতে না বাঘ থাকে, সেখানে মানুষ যেতে পারে না। বাফার এরিয়া, বাফার এরিয়াতে মানুষ বাস করে, বন আছে, মানুষ যাতায়াত করতে পারে। সেই কোর এরিয়াগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ভূমিটা অনেকটা ঢালু।
1: আচ্ছা,
0: ওইখানে প্রতিদিন জোয়ার ভাটার ফলে লবণ গিয়ে ওই কোর এরিয়ার বনগুলোতে ঠিক মাঝখানে লবণটা জমছে, ফলে সেখানে যে গাছগুলো, সেই ম্যানগ্রোভ ফরেস্টার, সেগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে। এটা একটা ক্রাইসিস বনের ক্ষেত্রে। আর জন

0: এইভাবে লবণাক্ত এগুলো সুন্দরবনের ক্ষেত্রে একটা প্রভাব ফেলছে।
1: আচ্ছা,
0: আর আরেকটা জিনিস, সুন্দরবনের ওই যে নদীগুলো লবণাক্ত জল, সেই লবণাক্ত জলের সঙ্গে কাটা তেল মিশছে, বিভিন্ন ব্রিক ফিল্ড থেকে যে ধোঁয়া টোঁয়াগুলো সেগুলোর থেকে একটা দূষণ তৈরি হচ্ছে। নদীর ধারে প্রচুর ব্রিক ফিল্ড, তাছাড়া আমাদের হলদিয়া থেকে বাংলাদেশ জাহাজে করে ফ্লাই অ্যাশ নিয়ে যায়, সেগুলো নদীতে পড়ে, তার ফলে নদীর আর প্রতিদিনকার চাষবাসের ক্ষেত্রে যে কীটনাশক ব্যবহার করা হয়, ধান জমিতে কীটনাশক ব্যবহার করছে, সেটা গিয়ে কোনো না কোনোভাবে নদীর জলে মিশছে, পুকুরের জলে তো মিশছে কিন্তু নদীর জলে মিশছে। এবং এখন যেটা হচ্ছে সুন্দরবনের মেয়েদের ক্ষেত্রে, যারা চিংড়ির যে বাচ্চাগুলো ধরে, মিন ধরে,
1: মিন ধরে যারা,
0: তাদের ক্ষেত্রে না জরায়ু ক্যান্সার ব্যাপকভাবে ছড়াচ্ছে।
1: আচ্ছা,
0: ওরা সচেতন নয়। এখন শহর থেকে কিছু ডাক্তার এনজিও টেনজিও যাচ্ছে, আগামী দিনের জন্য খুব ভয়ঙ্কর একটা সুন্দরবনের মায়েদের ক্ষেত্রে।
1: বন্ধুরা যারা শুনছেন, সুন্দরবন এলাকার বন্ধুরা, তারা কিন্তু এখন থেকে একটু সচেতন হন। যদিও আমরা জানি আমাদের থেকে অনেক বেশি সচেতন আপনারা যারা প্রকৃতির মাঝে থাকেন, প্রকৃতির সঙ্গে থাকেন, তবু যদি আর একটু সচেতন হওয়া যায় বোধহয় ভালো হয়। এরপরে যেটা আমার খুব মাথায় আসছে যে বিষয়টা, সাইক্লোন আয়লা, সাইক্লোন আমফান কিংবা সাইক্লোন ইয়াস, চাই বলুন না কেন, পরপর যেগুলো সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের মানে সুন্দরবনের উপর দিয়ে আছড়ে পড়েছিল আর কি, তো ম্যানগ্রোভ অরণ্যের বর্তমান অবস্থা এই মুহূর্তে কেমন, আর আগামী 10 বছরে এর সুদূর প্রসারী প্রভাব অনুমান করা কি যায় এই মুহূর্তে দাঁড়িয়ে?
0: আচ্ছা, আমাদের শরীরে যেমন না কোনো ক্ষত হলে বা কেটে গেলে আমরা ওষুধ লাগাই, ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে নিজের থেকে আস্তে আস্তে আস্তে আস্তে জুড়ে যায়। সুন্দরবনের ক্ষেত্রে এই যে ঝড়গুলো হয়ে গেছে, ম্যানগ্রোভ অরণ্য নিজে থেকে নিজের মতো করে তৈরি হয়ে।
2: এতক্ষণ শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz-এ FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। আজ শুক্রবার বেলা দুটো মানেই রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর, সেই মোতাবেক এসে হাজির হয়েছে আপনাদের কাছে আপনাদের বন্ধু আমি জয়িতা। প্রথম অনুরোধ পাঠিয়েছেন রতনপুর সাগরদিঘি থেকে সম্মোহন দাস, শ্রেয়ান দাস এবং স্বর্ণাভ দাস। আপনার অনুরোধের গান জগতে আনন্দযজ্ঞে, চলুন শুনি।

যাব পরের গানে। পরের গানে শিল্পী রমা মণ্ডল, অনুরোধ পাঠিয়েছেন কান্দি গোপীনাথপুর থেকে তপতী দাস এবং সরচিত দাস। আপনাদের অনুরোধে এসো নিপবনে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর। অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই শ্রোতা বন্ধুরা, আজ বেলা 2:30 বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুনবেন বিশেষ লাইভ অনুষ্ঠান। এই উপলক্ষে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন লিপিকা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধানা শিক্ষিকা শ্রীমতী কাবেরী বিশ্বাস। ঘোষণাটি শুনলেন, আমরা শুনব রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর।

মারগ্রাম মুর্শিদাবাদ থেকে বিশ্বনাথ দালাল এবং চামেলি দালালের অনুরোধে ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু। শিল্পী দেবব্রত বিশ্বাস।

এবারের গানটির জন্য অনুরোধ পাঠিয়েছেন মোল্লাগিরির থার খাগড়া বহরমপুর থেকে পাঁচকড়ি দাস এবং শেফালী দাস। শুনুন আপনাদের অনুরোধের গান, শিল্পী শম্পা কুণ্ডু।

রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসরে আজকে শেষ গানটির শিল্পী শ্রাবণী সেন। অনুরোধ আপনাদের ছোট সাটই মুর্শিদাবাদ থেকে আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা, মৌ, তাথৈ এবং কৌশিক।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর। আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি জয়িতা, জয়িতা সরকার। নমস্কার। অনুষ্ঠান শুনছেন 102.2 MHz এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এখন শুনবেন বিশেষ লাইভ অনুষ্ঠান। এই উপলক্ষে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন লিপিকা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধানা শিক্ষিকা শ্রীমতী কাবেরী বিশ্বাস।

0: দূরিকাছির সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ লাইভ অনুষ্ঠান। আজ এই বিশেষ আয়োজনে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বহরমপুর লিপিকা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধানা শিক্ষিকা শ্রীমতী কাবেরী বিশ্বাস। স্বাগত জানাই দিদিকে আজকের অনুষ্ঠানে। আজকে একটা বিশেষ দিন, আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। তা জানতে চাইব দিদি আপনাকে যে কোথা থেকে এলো এই পরিবেশ উদযাপনের ভাবনা, আর কেনই বা এই 5ই জুন এই দিনটাকেই পরিবেশ দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হলো?
1: একেবারে অঙ্গাঙ্গী হিসেবে জড়িয়ে রয়েছে সেটা রাষ্ট্রসংঘ উপলব্ধি করেছিল, এবং তাদের প্রথম একটি মানব পরিবেশ সম্মেলন হয় সুইডেনের স্টকহোমে 1972 সালে।
0: আচ্ছা,
1: সেখানে তারা প্রথম এই জিনিসটিকে স্বীকৃতি জানান যে সুস্থ পরিবেশে বেঁচে থাকা মানবাধিকার। তো সেই সম্মেলন থেকেই এই পরিবেশ দিবস পালনের ভাবনাটাও উঠে আসে। যেহেতু ওই সম্মেলনটি শুরু হয়েছিল 5ই জুন, সেই জন্য 1973 সাল থেকে এই 5ই জুনটি সারা বিশ্বে পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে।
0: আচ্ছা, আমরা খুব সুন্দরভাবে জানলাম কিভাবে এবং কেন এই 5ই জুন এই দিনটাকে বেছে নেওয়া হলো পরিবেশ দিবস হিসেবে। আমরা চারিদিকেই দেখছি আমাদের পরিবেশ খুব দ্রুত পরিবর্তন ঘটছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এই প্রচণ্ড গরম, তারপরে মুষলধারে বৃষ্টি বা ঝড়, একটা বিপর্যয় বলা যায়। তা কিভাবে আমরা এই বিপর্যয়ের মোকাবেলা করতে পারি?
1: সেটার ইঙ্গিত কিন্তু রাষ্ট্রসংঘ দিয়েছেন এবছরের যে থিম, সেটাতে রয়েছে যে প্রকৃতির অনুপ্রেরণায় জলবায়ু আমাদের ভবিষ্যৎ। অর্থাৎ তারা এই যে জলবায়ু পরিবর্তন, এটা যে আমাদের একটা সাংঘাতিক বিপদের মুখোমুখি এনে ফেলেছে, সেটার উপরে আমাদের দৃষ্টি নিবেশ করতে বলছেন, এবং আমাদের সমস্ত ক্রিয়াকলাপগুলোকে এই যে জলবায়ু পরিবর্তনকে রোধ করার জন্য কাজের মাধ্যমে প্রকাশ করতে বলছেন। এই যে জলবায়ু পরিবর্তন, এই শব্দটা আমরা অনেকদিন ধরেই শুনছি, তাই না? যে জলবায়ু পরিবর্তন হচ্ছে মানে আমরা জানি যে কোনো একটা এলাকার যে 30-35 বছর ধরে যে বৃষ্টিপাত কেমন, তাপমাত্রা কেমন, তার অন্যান্য বৈশিষ্ট্যগুলো, শীত কেমন পড়ে, সেটাকে সেই এলাকার আমরা জলবায়ু বলছি। তো এই জলবায়ুতে আমরা নিজেরাই অনুভব করছি যে আগের মতো কিন্তু আর সময়ে বৃষ্টি হচ্ছে না, সময়ে শীত পড়ছে না, এবং যেটা সাংঘাতিক বেশি আমাদের বিচলিত করছে যে অত্যধিক গরম এবং বিশ্ব উষ্ণায়ন, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিপদ আমাদের পরিবেশের।
0: আচ্ছা, এই যে আমরা বলছি যে পরিবেশ ঠিকভাবে আমরা সচেতন হচ্ছি না, আমরা পরিবেশের স্বাস্থ্য রক্ষা করতে পারছি না, একটা বিপর্যয়, একটা মানুষের মধ্যে জনচেতনায় একটা বিপর্যয় কাজ করছে এবং সব সময়, এবং তার ফলটাও আমরা পাচ্ছি, এই যে অস্বাভাবিক গরম, যে গরমটা সহ্যের অতিরিক্ত সহ্য করা যাচ্ছে না, এবং দেখা যাচ্ছে যে এই বিপর্যয়ের সূত্রপাতটা কোথা থেকে শুরু হলো?
1: এই বিপর্যয়ের সূত্রপাতটা হলো যবে থেকে আমরা শিল্প বিপ্লবের সুফল পেতে শুরু করলাম, ওই 1750 সেই রকম সময় থেকে। তার আগেও বাতাসে কার্বন ডাইঅক্সাইড ছিল, অন্যান্য গ্যাসেরা ছিল, আমরা তো জানি সেটা পৃথিবীর বায়ুমণ্ডলের স্বাভাবিক গঠন,
0: উপাদানের মধ্যেই পড়ে।
1: কিন্তু তখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল সাধ্যের মধ্যে, অর্থাৎ একটা ভারসাম্য ছিল যে যতটা প্রাণীরা ত্যাগ করত, উদ্ভিদরা গ্রহণ করত বা অক্সিজেন ভাগ করে নিত তারা, সেটার মধ্যে একটা সামঞ্জস্য ছিল। কিন্তু যেই শিল্প বিপ্লব এলো, তারপরে আস্তে আস্তে যত আমরা এগোতে লাগলাম, যত কলকারখানা বাড়ছে, যানবাহন বাড়ছে, আমাদের নানা রকম যন্ত্রপাতির ব্যবহার বাড়ছে
0: এবং জনসংখ্যাও বাড়ছে,
1: তখন থেকে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও বাড়তে লাগলো। আর এই যে কার্বন ডাইঅক্সাইড, যা একটা সময় ছিল আশীর্বাদ, পৃথিবী শীতল ছিল, তখন কার্বন ডাইঅক্সাইড একটু একটু করে পৃথিবীকে উষ্ণ করে আমাদের বাসভূমি করে দিয়েছিল, সেই কার্বন ডাইঅক্সাইড তখন উল্টো কাজ করতে লাগলো। কার্বন ডাইঅক্সাইড যে আমাদের যে সূর্যের তাপ শোষণ করে, সেই তাপটা ও কিন্তু আর মহাকাশে ছেড়ে দিতে পারছে না, একটা কাঁচের একটা বলয়ের মতো যেন পৃথিবীকে ঘিরে রেখেছে এবং তাপটা পৃথিবীর মধ্যেই জমা হয়ে থাকছে। এবং কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে নাইট্রোজেনের অক্সাইড এবং সবচেয়ে তার চেয়েও আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মিথেন, এগুলোও কিন্তু জমা হচ্ছে, আমরা বলি গ্রিন হাউস গ্যাস, সব জমা হচ্ছে, হতে হতেই পৃথিবীর উষ্ণতা বেড়ে গেল।
0: তাহলে এই যে পৃথিবীর উত্তাপ বাড়ছে, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন যেটা আমরা বলছি, সেটা কি আমাদের কারণেই হচ্ছে?
1: মানুষের কারণেই বটে, কারণ বিজ্ঞানীরা বারবার বলছেন যে এর জন্য দায়ী সম্পূর্ণ মানুষ, মানে আমরা আবিষ্কার করছি, আমরা জীবনের স্বাচ্ছন্দ্য খুঁজে বেড়াচ্ছি, কিন্তু সেটা কিন্তু সব অনেক জায়গাতেই সীমারেখা মানছি না, যতটা আমার প্রয়োজন তার চেয়ে অনেক বেশি করে আমি সেটাকে ব্যবহার করছি। আমি হয়তো ঘুমানোর জন্য আমার 6 ঘন্টা কি 8 ঘন্টা এসিটা চালিয়ে রাখতে হয়, কিন্তু আমি সারা দিনও এসির মধ্যে বসে আরাম করছি, যে না একটু কষ্ট এই সময়টাই করি, তাহলে কিন্তু আমার পৃথিবী উষ্ণ হয় না। কিংবা যত আমি গাড়ি ব্যবহার করছি, ততটা গাড়ি যদি ব্যবহার না করি, যতটা আমি ভোগ্য পণ্য ব্যবহার করছি ততটা যদি না করি, আমি যদি ঠিক আমার প্রয়োজনটুকুই শুধু মেটাই, বাড়তি কিছু না নিই, তাহলেও হয়তো খানিকটা সেটা আমরা সামলে দিতে পারতাম।
0: আচ্ছা, এই যে আমরা বলছি বারবার ভারসাম্য, শব্দটা বারবার ঘুরে ফিরে উঠে আসছে আমাদের আলোচনায়, যে ভারসাম্য কোথায় যেন ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে হচ্ছে সে ভারসাম্যটা নষ্ট? কিছুটা তো মানুষ দায়ী আমরা বুঝতেই পারছি, আমাদেরই কৃতকর্মের ফল আমরা পাচ্ছি, অর্থাৎ পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে। এক্ষেত্রে পরিবেশ বলতে শুধু কি মানুষ, এই যে জীবজগৎ, প্রাণীজগৎ, বায়ুমণ্ডল, তারাও কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে?
1: পরিবেশের মধ্যে যারা আমরা রয়েছি, অর্থাৎ এখানকার জল, বাতাস এবং মাটি, এর মধ্যে যারাই রয়েছি জীবজগতে, তারাই ক্ষতিগ্রস্ত হচ্ছি। কারণ পরিবেশের যে তাপমাত্রা পাল্টে যাচ্ছে, তাপমাত্রা পাল্টে যাওয়ার ফলে বরফগুলো গলে যাচ্ছে, বরফ গলে গেলে সমুদ্রের জলতল বৃদ্ধি পাচ্ছে, এবং এত যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সমুদ্র অনেকটা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিচ্ছে, শোষণ করার ফলে সমুদ্র অ্যাসিডিক হয়ে যাচ্ছে, আবার সমুদ্রের উত্তাপও বাড়ছে, ফলে সমুদ্রের উত্তাপ যত বাড়ছে তত আসছে ঝড় ঝঞ্ঝা আমাদের আমফানের মতো। আগে হয়তো দেখা যেত যে 20-30 বছরে একটা বিধ্বংসী আসতো, এখন দেখা যাচ্ছে বছরেই 3-4 করে বিধ্বংসী ঝড় আসছে। মোজাম্বিকে আমরা দেখেছি যে একই মাসে 2 বিধ্বংসী ঝড় এসে পড়েছে, তাদের ত্রাণ বিলি করা বা মাথা তুলে দাঁড়াবার অবসরটুকুও দেয়নি, বিপর্যয়ের পর বিপর্যয়। এই জন্যই তো এই যে জলবায়ু পরিবর্তনটাকে অত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
0: এই সময়ে দাঁড়িয়ে আমাদের পিঠ একদম দেওয়ালে ঠেকে গিয়েছে।
1: হ্যাঁ,
0: এখন আমরা ভাবছি যে কিভাবে এর থেকে আমরা পরিত্রাণ পাবো, তাই না? তাহলে কি শুধুই গাছ লাগানো? আজকে আমরা ধরে নিই যে পরিবেশ দিবস মানে আজকে আমাদের গাছ লাগাতে হবে, এটা কি শুধুই গাছ লাগালে পরিবেশ দূষণ থেকে আমরা মুক্ত হতে পারব?
1: এটা তো একটা দিক, অর্থাৎ বাতাসে কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, সে কার্বন ডাইঅক্সাইড ওখান থেকে সরিয়ে নিতে পারে শুধু একজনই, সে হচ্ছে গাছ। যদিও বিজ্ঞানীরা এখন ভাবছেন নানা রকমের যন্ত্রপাতির কথা, যাতে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করে দেওয়া যায়। আমাদের জলাভূমিগুলো, তারাও কিন্তু একটা বিরাট পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ
0: করে।
1: ম্যানগ্রোভরা, বিশেষ করে যে অঞ্চলে ম্যানগ্রোভ রয়েছে, সেখানে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষিত হচ্ছে, অথচ আমরা সেই ম্যানগ্রোভ ধ্বংস করছি। আর ম্যানগ্রোভ আমাদের এই ঝড় থেকেও বাঁচাতে পারত, তবুও তাকে আমরা ধ্বংস করছি। তারপরে প্লাস্টিক, একটা প্লাস্টিকের ব্যাগ ছাড়া একটা দিন বোধ হয় আমরা কল্পনা করতে পারছি না।
0: আমরা জানি যে বাজারে গেলেই আমরা কোনো কিছু যদি চলতে গিয়ে কিনে দেখে আমাদের পছন্দ হলো, আমরা চট করে জানি একটা ক্যারি ব্যাগ আমাদের পাওয়া যাবে, এবং হাতে না থাকলেও আমরা সেটা খুঁজে নিই কোথায় আছে একটু দেখে নিই।
1: দোকানদাররাও এই যে অভ্যাসটা আমাদের, যে আপনি এসে হয়তো আমায় বললেন ক্যারি ব্যাগ দাদা দেবেন না, কিন্তু অন্য পাঁচজন এসে আমার উপরে চাপ সৃষ্টি করছে যে ক্যারি ব্যাগটা আমি কেন দেব না।
0: একদম একদম।
1: এবার এই যে প্লাস্টিক, এ তো তৈরি হয় পেট্রোলিয়াম দিয়ে, আমরা গাড়ি যানবাহনের বিপুল যে বৃদ্ধি সেটাকে আমরা কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির জন্য দায়ী করছি, দিল্লিতে দায়ী করছি আমরা নাড়া পোড়ানোকে এবং গাড়ি বৃদ্ধিকে, কিন্তু এই যে প্লাস্টিক যে পেট্রোলিয়াম দিয়ে তৈরি হচ্ছে
0: সেটা
1: সেখানেও হচ্ছে, এবং আমরা তো সেগুলোও পোড়াচ্ছি। আমাদের আবর্জনা পোড়ানোর কোনো ধ্যান ধারণা এখনও সেরকমভাবে গড়ে ওঠেনি, আমরা যত্রতত্র আবর্জনা পোড়াই, খড় পোড়াই, যা খুশি পুড়িয়ে বাতাসে কার্বন ডাইঅক্সাইড যোগ করে দিই,
0: যা খুশি তাই করি।
1: আর এদিকে বিশ্ব উষ্ণায়নের আরেকটা প্রাকৃতিক ব্যাপারও রয়েছে, যেটা হচ্ছে দাবানল। যত পৃথিবী উষ্ণ হচ্ছে তত দাবানল, আমরা দেখেছি যে অস্ট্রেলিয়াতে হয়েছে, আমাজনে হয়েছে, তো সেই যত পরিমাণ, এই গত বছরের একটা পরিসংখ্যান দেখছিলাম যে গত বছর 11 মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড শুধু দাবানলের কারণে বাতাসে এসে যুক্ত হয়েছে। তার মানে বিশ্ব উষ্ণায়নের সাথে সাথে সমস্ত কিছুই জড়িয়ে যাচ্ছে একটা সুতোয়।
0: একদমই তাই, আমরা যেভাবে চলছি এখনও, আমরা ভাবছি যে আমরা অনেকটাই উন্নত হয়ে গিয়েছি, সেই আদিম মানুষ থেকে আমরা এখন অনেক সভ্য ভব্য মানুষের রূপান্তর হয়েছি, দিনে দিনে আমরা আধুনিক হচ্ছি, আমরা দেখে শিখছি, কিন্তু কিছু কিছু বোধ আমাদের কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে,
1: নষ্ট হয়ে যাচ্ছে।
0: সেই পরিবার থেকে যদি সেই বোধটা আমি তৈরি করতে পারি, কিভাবে পরিবারের মধ্যেও সেই বোধটা তৈরি করা যায়, এই বিষয়ে আপনি একটু বলুন।
1: মানুষ যে প্রকৃতির একটা অংশ, এবং এই প্রকৃতিকে বাদ দিয়ে যে তার বেঁচে থাকাটা অসম্ভব, সেই বোধটা আমরা যখন নগর জীবনে প্রবেশ করে গেছি আমাদের যে বন্য জীবন থেকে, আমরা যেন ভুলে ফেলে এসেছি সেটাকে, যে না আমাদের আর প্রকৃতির কাছে যাওয়ার দরকার নেই, আমাদের প্রকৃতির সঙ্গে সঙ্গে থাকার দরকার নেই। এই যে আমরা আমাদের খাদ্যাভ্যাসকে
0: পরিবর্তন হয়ে গেছে,
1: আমরা আগে যতটা মাংস খেতাম এখন কি ততটা মাংস খাই, তার চেয়ে অনেক অনেক বেশি গুণ মাংস খাই। অথচ এই যে মাংসের জন্য যে পশুদের পালন করা হচ্ছে, তার যেসব গবাদি পশু ছাগল ভেড়া পালন করা হচ্ছে, তারা সব রুমিনেন্ট প্রাণী, অর্থাৎ তারা কিন্তু নিঃশ্বাসের সঙ্গে মিথেন ছেড়ে দেয়। তাহলে আমি যদি মাংস খাওয়াটা একটু কমাই, উদ্ভিজ্জ খাবারটার উপরে বেশি নির্ভর করি, তাহলে কিন্তু ওই মাংস তৈরির জন্য অত প্রাণী আমার লাগবে না, আমার ভূখণ্ড কেটে কেটে গাছ ধ্বংস করে করে সেখানে সেগুলোকে পালন করতে হবে না, যেটা আমরা আমাজনে দেখছি, পাম অয়েল তৈরির জন্য দেখছি যে বন কেটে ফেলা হচ্ছে,
0: এবং যে কোনো প্রয়োজনে আমরা আগে যেন সেই কুঠারটা গাছের উপরেই বসিয়ে দিই,
1: পরে সবচেয়ে বন্ধু যে
0: তাকেই আমরা আগে উচ্ছেদ করে ফেলি। এটা আমাদের একটা দোষ, আমরা ওই জেনে শুনে বিশ করি পান, সত্যি কথা বলতে
1: প্রতিদিন নাকি প্রতি মিনিটে একটা ফুটবল মাঠের মতো জায়গা আমরা বন
0: ধ্বংস করে ফেলছি।
1: তাহলে এই যে বিপুল কার্বন ডাইঅক্সাইড সরিয়ে নেবে কে,
0: কে সরিয়ে নেবে,
1: কে সরিয়ে নেবে, কিন্তু এই বোধটা আমাদের পরিবার থেকে আসতে হবে, আমাদেরকে প্রত্যেককে সচেতন হতে হবে। এই যে রাষ্ট্রসংঘ যে থিম বলল, যে প্রকৃতির থেকে অনুপ্রাণিত হয়ে প্রকৃতি, আমাদের যে জলবায়ু পরিবর্তন সেটাকে রোখো, অর্থাৎ প্রকৃতি কিন্তু নিজেকে একটু একটু করে পাল্টেছে বটে, কিন্তু সে কিছু বলতে পারেনি তোমাদের বিরুদ্ধে, না বলতে পারলো সে সিগনাল
0: পাঠিয়েছে, সিগনাল দিয়েছে
1: যে এই যে দেখো ঝড় আসছে, এই দেখো দাবানল আসছে, এই দেখো মানে সমুদ্র জলের তল বেড়ে যাচ্ছে, তোমার কলকাতা বলো বোম্বে বলো সব ডুবতে চলেছে কিছুদিনের মধ্যে, আবার দেখো তোমার জল, তোমার যে ভূগর্ভস্থ জল ছিল সেটাও ফুরিয়ে চলেছে। তাহলে ও কিন্তু বারবার আমাদেরকে একটা করে সংকেত দিচ্ছে, বলছে যে সাবধান হও সাবধান হও, না হলে কিন্তু ভয়ঙ্কর পরিণতি, পৃথিবী বাঁচবে না তোমরাও বাজবে না। তাহলে এই সতর্কতাটা আমাদের আগে জরুরি যে কি করলে আমি একটু কার্বন ডাইঅক্সাইড কমাতে পারি, একটু কার্বন ডাইঅক্সাইড আমি কমাতে পারি। আমি যদি দুটো গাছ লাগাই তাহলে একটু কার্বন ডাইঅক্সাইড শোষণ হয়, আমি যদি একটু আবর্জনাগুলোকে সঠিকভাবে পচিয়ে গাছে দিই, যেখানে সেখানে ফেলে না রাখি, সেগুলো তো মিথেন দিয়ে ব্যাকটেরিয়া দেয়া পচে আবার তো সে কার্বন
0: ডাইঅক্সাইড, সেগুলো আমরা হেলায় ফেলায় ফেলে দিই, কিন্তু কোনোটাই ফেলার মতো নয়, সবই কাজে লাগে,
1: সবই কাজে লাগে। এবং ছোটদেরও যদি শেখায় যে দেখো বাবু এইটাই আমাদের এখন শিখতে হবে যে আমাদের বেশি করে শাক সবজি ফল মূল খেতে হবে স্বাস্থ্য ভালো রাখার জন্য, পরিবেশ ভালো রাখার জন্য, মাংস সপ্তাহে একদিন
0: কোথাও যেন, এখানে আমরা বড়রাও কিছুটা অবুঝ হয়ে যায় কারণ ছেলেদের ছেলে ভুলানো যাকে বলা হয় সেই বিষয়টাকে আমরা নিজের মতো করে সাজিয়ে নি। আমরাও তো একসময় শৈশব আমাদেরও কেটেছে, আমরা যেটা ভাবি যে না এটা অপচয় করা যাবে,
1: আমাদের বাবা মাদের তো আমরা দেখেছি যে তারা বাজারে যাওয়ার সময় দাও থলেটা দাও, হ্যাঁ তাদের তো কষ্ট হয়নি যে ওই থলেটা নিয়ে যাওয়ার জন্য, বা একটা কাপড়ের ব্যাগ দেখতাম বাবার কাঁধে ঝুলতো, ফেরার সময় তিনি দোকান থেকে কিছু কিনবেন টিনবেন ওইটার মধ্যে করেই নিয়ে আসবেন। কিন্তু আমরা এখন এত সুবিধাবাদী হয়ে গেছি যে আমরা একবারও ভাবছি না যে ব্যাগটা নিয়ে বেরোই,
0: বাকি বোঝা আমরা নেব না।
1: তারপরে কি আইনও মানি না আমরা, সরকার কিন্তু আমাদের মানাবার অনেক চেষ্টা করছেন। এই যে 2023 সাল থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ হয়ে গেল, কিন্তু আমরা কি বন্ধ করেছি?
0: না, এটাই তো বলছি যে আমরা চেয়ে নি, আমরা যখন পাই না এদিক ওদিক বা হাতে আমাদের ব্যাগ থাকে না, আমরা চেয়ে নি।
1: দোকানে গিয়েও আমার হয়তো এক মাসে আমি প্রতি সপ্তাহে শ্যাম্পু করি, আমি একটা বড় কিন্তু কন্টেনার কিনতে পারি যে কন্টেনারটা রিইউজ হবে, কিন্তু আমি সেটা না কিনে একটা স্যাশে কিনে নিয়ে চলে আসি, তাহলে সেটাও তো আমার নর্দমাগুলোকে আটকে
0: দিচ্ছে, নিকাশি বন্ধ হচ্ছে,
1: নিকাশি বন্ধ হয়ে যাচ্ছে।
0: একদম একদম। আর সত্যি কথা বলতে যে আমরা একটা দিন নয় পরিবেশ দিবস পালন করছি, কিন্তু বছরের বাকি দিনগুলোতে মানুষ কিভাবে তার অভ্যাস বদলাবে?
1: বাকি দিনগুলো তো বদলাতেই হবে, না হলে তো ধ্বংস অনিবার্য। যে আমি বাগজারে কিন্তু আমি ব্যাগ নিয়েই যাব, না নিয়ে গেলে এই যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা বন্ধ হবে না। তারপরে আমি শাকসবজি বেশি কিনবো, মাছ মাংস একটু কম কিনবো, তারপরে আমি আবর্জনা পোড়াবো না, আবর্জনাগুলোকে কিভাবে পচিয়ে আমি সার তৈরি করতে পারি, অথবা কোন প্লাস্টিকটা আমি গুছিয়ে এক জায়গায় রেখে দেব যেটা রিসাইকেল হওয়ার জন্য দেব, এরকমভাবে কিভাবে আমি জলের অপচয় বন্ধ করব। শাওয়ার আমি যদি 5 মিনিট কম চালাই তাহলে হয়তো 5-7 গ্যালন জল আমার,
0: হ্যাঁ জলটাও আমাদের সাশ্রয়
1: হয়। তারপরে আমি যদি কলটাকে একটু ধীর গতি করে দিয়ে বাসনটা ধুই তাহলেও একটু কম জল অপচয় হয়। জলেরও তো সংকট, তীব্র সংকট,
0: একদম যা পরিবেশের একদম প্রধান উপাদান,
1: হ্যাঁ
0: বায়ু জল এগুলো তোকে আমরা মানে সত্যি কথা নিজেরা অপচয় করে ফেলি।
1: আর এই যে গাড়ি আমরা বারবার বলছি যে তেলের সংকটটা হলো তখন গাড়িগুলো একটু কম চলছিল, কিন্তু আমরা যদি এটা মনে করি
0: আবার সেই পূর্বের অবস্থায় ফিরে যাই আমরা,
1: বস আমরা যদি 4-5 জন মিলে একটা গাড়িতে আমরা অফিস যাতায়াত করি, বা একটা ছুটির দিনে যে আজকে আমি আমার বাইকটা নিয়ে বাজারে যাব না, আমি একটু হেঁটে বাজারে গেলাম
0: বা সাইকেলে গেলাম,
1: বিন্দু বিন্দু করে যদি আমরা সবাই এই কাজটা করি তাহলে দেখা যাবে যে একটা বিরাট তার ইম্প্যাক্ট হচ্ছে।
0: অবশ্যই অবশ্যই,
1: সেইগুলো কিন্তু ছোটদেরও শেখাতে হবে আমাদের।
0: একদম। আচ্ছা, আমরা অনেক বিষয় আলোচনা আমরা করছি, এই যে পরিবেশের কোন কোন দিকগুলো পরিবর্তিত হচ্ছে
1: খুব বেশি করে হচ্ছে জলবায়ু, বৃষ্টিপাত ঠিকঠাক হচ্ছে না, যার ফলে কিন্তু আমাদের এই খাদ্য শস্য উৎপাদনেরও সমস্যা দেখা দিচ্ছে। গত বছর বৃষ্টি হয়েছে, কিন্তু তার আগে 3 বছর খরা, যে আমাদের মুর্শিদাবাদ জেলায় কি সাংঘাতিক খরা, এবং আমাদের জেলায় যে পাটের চাষ সেটা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল শুধুমাত্র ওই পাট ভেজানো যায়নি বলে,
0: বৃষ্টির অভাব।
1: এবং কিছু কিছু পদক্ষেপ আমাদের সরকারও নিচ্ছিলেন যে বোরো চাষ হতো মুর্শিদাবাদে সেই বোরো চাষটা অনেকটা কমিয়ে আনা হয়েছে, যেহেতু বেশি জল লাগে। তো আমাদেরকে আমাদের শস্যটাকেও না চেঞ্জ করতে হবে, যে আমার এই অঞ্চলে জল আছে, এখানে আমি এই শস্যটা ধানটা চাষ করতে পারছি, যেখানে বেশি জলা জায়গা রয়েছে সেখানে, আর যেখানে আমি পাচ্ছি না সেখানে আমাকে গমের চাষ করতে হবে, জোয়ার বাজরা রাই এগুলো চাষ করতে হবে, খাদ্যাভ্যাস প্রয়োজনে আমাকে বদলাতে হবে,
0: এটা হচ্ছে সব থেকে নিজেকে বদলাতে হবে,
1: নিজেকে বদলাতে হবে।
0: আচ্ছা, জলাভূমিগুলোকে আমরা রক্ষা করতে পারি কিভাবে?
1: জলাভূমিগুলোকে রক্ষা করাটা আমাদের মানে অন্য জরুরি বিষয়গুলোর মধ্যে একটা। এই যে জলাভূমিগুলো আমি বলছিলাম যে তারা বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়, এবং তাদের যে জলজ যে বাস্তুতন্ত্র সেটা তো একটা বিরাট জিনিস, আমাদের জীব বৈচিত্র্যের একটা ভাণ্ডার। অথচ আমরা সেই ছোট মাছগুলো আরো অন্যান্য যে প্রাণীরা ছিল জলের মধ্যে সবগুলোকে আস্তে আস্তে হারিয়ে ফেলছি।
0: আমরা এখন চড়ুই পাখি আর দেখতে পাই না,
1: চড়ুই পাখি দেখতে পাচ্ছি না, বা অনেক আমাদের যেভাবে ডোডো পাখিরা হারিয়ে গেছে, প্যাসেঞ্জার পিজিয়নরা হারিয়ে গেছে, সেরকম ভাবে দেখা যাচ্ছে যে বহু প্রাণী অবলুপ্ত হয়ে যাবে এমন ভাবে চলতে থাকলে, কারণ তারাও তো উত্তাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বৃষ্টিতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঝড়েও মরে যাচ্ছে, এবং এই পরিবেশে খাবার খুঁজেও তারা পাচ্ছে,
0: খাদ্য সংকট,
1: খাদ্য সংকটেরও মুখোমুখি হচ্ছে
0: শুধু এখানে ছোট
1: প্রাণী।
0: হ্যাঁ একদম, এটাই বলছি যে শুধু ছোট পাখি বা ছোট প্রাণীরা তা না, মানুষেরও কিন্তু খাদ্য সংকট হচ্ছে
1: হচ্ছে। এই তো আমরা দেখতে পাচ্ছি যে গত বছরে উত্তাপের জন্য পৃথিবীতে তার আগের বছরে যতটা এলাকায় চাষ করা যায়নি তার থেকেও নাকি আরো 46% বেশি জায়গায় এই 25 সালে চাষ করা যায়নি। এত তীব্র গরম,
0: তীব্র গরম,
1: জলের সংকট, তীব্র খরা, যে সেখানে চাষ করা যায়নি। তাহলে আমাদের খাবার অপচয়ের সময়ও ভাবতে হবে,
0: একদম,
1: যে পাতে যে যেটুকু আমার প্রয়োজন সেটুকু নিলাম, আমি সেটুকু খেয়ে আমার প্রয়োজন হলে নেব, না হলে আর নেব না, ফেলে দেব না। জলের ক্ষেত্রেও তাই, আমরা দেখছি যে আমরা যখন নিমন্ত্রণ বাড়িতে যাই আমরা সবাইকে একটা করে বোতল দিয়ে যাই, আমরা একটুখানি খেয়ে হয়তো সেই বোতলটা রেখে আসি, নয় ফেলে দিই, প্রত্যেকে যে সেই মিনিমাম জলটুকু খাওয়া, মিনিমাম জলটুকু ব্যবহার করা সেটা করি না, আগে এসে একটা জগে করে ঢেলে ঢেলে দিত, আর জল চাই বলে আবার জল দিতেন, কিন্তু এখন আমাদের ফ্যাশন হয়ে গেছে
0: বোতল।
1: আমরা তো বাড়িতেও এটা করতে পারি, ছেলে মেয়েদের শেখাতে পারি যে বোতলে জল নিয়ে বসবো এবং গ্লাস নেব, তোমার প্রয়োজন যতটুকু ঢেলে ততটুকুই নিও।
0: একদম একদম, আর সত্যি কথা বলতে এই গ্লাস এই বস্তুটাই আস্তে আস্তে পরিবার থেকে উঠায় হয়ে যাচ্ছে,
1: ভীষণ স্বাস্থ্যের পক্ষে জরুরি একটা বিষয় ছিল। আমরা দাঁড়িয়ে যখন বোতলে জল খাই আমাদের অনেক গলা থেকে দিয়ে অনেকটা শ্বাস ঢুকে যায় ভেতরে, এবং সেটাতে গ্যাস হয়, নানা রকম হজমের সমস্যা হয়
0: এবং গলায় আটকে যাওয়ার সম্ভাবনা মানে যায় হয় অনেকটাই হয়।
1: তারপরে জগে রাখা যেত, যেটা আমাদের যে কলসিতে রাখা যেত যে জলটা ঠান্ডা থাকতো প্রাকৃতিকভাবে, সেটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাচ্ছি,
0: বায়ুদূষণ হচ্ছে,
1: সেক্ষেত্রে বায়ুদূষণও হচ্ছে এবং আমার যে স্বাস্থ্য খারাপ সেটাও হচ্ছে।
0: একদম একদম, এই যে সাংঘাতিক রকম তাপপ্রবাহ আমরা দেখতে পাচ্ছি, আমরা ভুগছি, তার জন্য আমরা কাকে দায়ী করব?
1: আমরা কাউকে দায়ী করতে পারবো না, নিজেদেরকেই দায়ী করতে হবে, কারণ পরিবেশকে বাঁচানো শুধু তো রাষ্ট্রের কাজ নয় বা একটা দুটো মানুষেরও কাজ নয়, আমাদের সবাইকে সচেতন হতে হবে যে আমি গাড়ি কম ব্যবহার করতে পারলে কম ব্যবহার করব, আমি কয়লা যত কম পুড়িয়ে বিদ্যুৎ যত কম তৈরি করতে পারি সেটা করব, বিদ্যুৎটা
0: অবশ্যই তাদের মাথায়
1: রাখতে হবে, আমরা আলো জ্বালিয়ে চলে যাই, তারপর শুধু তাই নয় রাষ্ট্র খানিকটা অপচয় করে বই কি, আমাদের শহরকে যত আলো দিয়ে সাজানো হয়েছে, বড় বড় আলো আছে তার সঙ্গে ছোট ছোট টুনি বাল্ব দিয়েও সাজিয়ে রাখা হয়েছে, এবং আগে যেটা আমরা দেওয়ালিতে দেখতে পেতাম এখন সব সময় দোকানগুলোতে দেখতে পাই।
0: এটাও একটা ব্যাপার যে দেওয়ালির সময়, হ্যাঁ দেওয়ালির সময় এখন বেশিরভাগই দেখা যায় সেই বৈদ্যুতিক আলো,
1: বৈদ্যুতিক আলো ঠিক আছে, না হয় পরিবেশ কম দূষণ হলো, কিন্তু সেটাও তো একদিন করব
0: না,
1: সেটা যদি আমি 10-15 দিন করি তাহলে কি কিভাবে চলবে?
0: একদম, একদিনের উৎসব বা এক বেলার উৎসব সেটা হয়তো দেখা গেল 15 দিন গিয়ে চলছে, তার উল্লাসটা আনন্দটা আমরা এতটাই এখন নিতে পারছি
1: না, যেহেতু আমাকে পরিশ্রম করতে হচ্ছে না, আমাকে সলতে পাকিয়ে প্রদীপটাকে রেডি করতে হচ্ছে না, আমি সুইচ টিপলেই পাচ্ছি।
0: তার জন্য এইভাবেই আমরা আমাদের স্বচ্ছন্দকে
1: আমাদের স্বচ্ছন্দকে কিছু কিছু ছাড়তে হবে, তবেই আমরা পরিবেশকে বাঁচাতে পারবো। যে আমার কষ্ট হবে তবু আমাকে কিন্তু খানিকটা হেঁটে যেতে হবে, আমি গাড়িতে বাইকটাকে আজকে নেব না, আমার কষ্ট হবে তবু আমাকে ব্যাগটা বয়ে নিয়ে যেতে হবে, আমাকে দেখতে হয়তো খারাপ লাগতে পারে ব্যাগটা কাঁধে করে আনার সময়ে, তবুও আমি বাইকটা না নিয়েই যাব বাজারে আজকে।
0: একদম সত্যি, এই যে ছোট ছোট আপনি বলছেন যে এত সুন্দর বোধ মানুষের মধ্যে, যদি এগুলো প্রথম থেকেই শুরু করা যায়, যেভাবে যে তৈরি করা যায় ছোটদের মধ্যে, এবং বড়রাও যদি আমরা সচেতন হই, অন্তত কিছুটা হলেও আমরা নিজেদেরকে নিরাপদে রাখতে পারবো। আমরা সত্যি কথাই এত আলোচনা, এত কথা, এত বিষয়, কারণ পরিবেশ তো ছোট একটা বিষয় না, বিভিন্ন দিক আছে এর, তবুও ঘড়ির দিকেও আমাদের তাকাতে হয়, আমরা খুব তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছি সময়। শেষে আপনার কাছে একটা বিষয় জানতে চাইব, যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বাসযোগ্য পৃথিবী রেখে যেতে আমাদের কি করণীয় উচিত, বা আপনারই বা বার্তা কি তাদের উদ্দেশ্যে?
1: আমরা বড়রা যদি ছোটদের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যেতে চাই, তাহলে আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক কিছু স্বাচ্ছন্দ্য ছাড়তে হবে, এবং আমার পরিবেশ যদি কেউ ধ্বংস করে সেখানে আমাকে ভোকালও হতে হবে, যেমন আমার জলাভূমি বাঁচানো, যেমন বৃক্ষ ছেদন তার বিরুদ্ধে যাওয়া, বা যারা প্লাস্টিক অতিরিক্ত ব্যবহার করছেন বা পোড়াচ্ছেন, এইগুলোকেও আমাদেরকে নিজেদের সুখ খানিকটা ছাড়তে হবে, চারপাশের পরিবেশটা বুঝতে হবে, এবং ছোটদের মধ্যে পরিবেশ সচেতনতা। একটা জিনিস মনে রাখতে হবে যে প্রকৃতি আমাদের নীরবে এতদিন দিয়েছে, আর কিন্তু সে দেবে না, তার ইঙ্গিত সে পৌঁছে দিচ্ছে আমাদের কাছে। এখনই যদি সতর্ক না হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের চিহ্নিত করবে যে তোমরা আমাদের শেষ প্রজন্ম বানিয়ে দিয়ে গেলে কেন, তার জবাবদিহি করো। আমরা কিন্তু

0: বলতে আমরা এই সংকট থেকে বেরিয়ে যেতে পারবো।
1: একদমই তাই, সত্যি কথাই। আমরা খুব সুন্দরভাবে শুনলাম আপনার কাছ থেকে যে কিভাবে বিশ্ব পরিবেশ দিবস মানে শুধুই যে গাছ লাগানো নয়, গাছ লাগানোর মধ্য দিয়ে যে সচেতনতার বার্তা আমরা রেডিওর মাধ্যমে আপনার মাধ্যমে সকলকে পৌঁছে দিতে পারলাম, তার জন্য সত্যি কথাই আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। শ্রোতা বন্ধুরা, আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুনলেন লাইভ অনুষ্ঠান। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন লিপিকা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধানা শিক্ষিকা শ্রীমতী কাবেরী বিশ্বাস। নমস্কার জানাই আপনার মূল্যবান সময় আকাশবাণীকে দেওয়ার জন্য। ধন্যবাদ
0: আকাশবাণীকেও, ধন্যবাদ আমার।

দূরে কাছের আমার সকল শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি দিনান্তিকা। আর দিনান্তিকা অনুষ্ঠানে আমরা রবীন্দ্রনাথের ফুল, ফল এবং উদ্ভিদ প্রীতির কথা শুনবো।

আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের ফুল গাছপালার সঙ্গে এক মধুর সম্পর্ক ছিল। তার বৃক্ষপ্রীতি ছিল ছেলেবেলা থেকেই। দক্ষিণের বারান্দার এক কোণে আতার বিচি পুতিয়া রোজ জল দিতাম। আবার আমরা দেখি ওপরার ঘরের এক কোণে নকল পাহাড় তৈরি করে তার মাঝে ফুল গাছের চারা পোতা। এই যে কর্মকাণ্ড দুটির কথা আপনাদের বললাম, তার মধ্যেই তার ছোটবেলা থেকেই উদ্ভিদ প্রেমের পরিচয় পাওয়া যায়। শুধু তাই নয়, বিভিন্ন গন্ধ এবং রঙের ফুল কবির অত্যন্ত প্রিয় ছিল। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় তিনি যখন ঘুরতে যেতেন, অনেক সময় দেখা গেছে কোনো অপরিচিত গাছ নিয়ে আসতেন শান্তিনিকেতন আশ্রমে। গ্রীষ্মের জুঁই, শেফালি, মালতী কিংবা মাধবী বা হলুদ রঙের সোনাঝুরি, বাসন্তী যেমন তিনি পছন্দ করতেন, তেমনই রক্তকরবী, অশোক, পলা, শিমুল ছিল তার অতি প্রিয় ফুল। আর সত্যি কথা বলতে নীল দিগন্তের পটভূমিতে এইসব ফুলের অপূর্ব দৃশ্য তার গানেই প্রকাশিত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমরা পরের কথায় যাব, কিন্তু আসুন তার আগে একটা গান শুনি।

আসলেই কবিগুরুর নীল রঙের ফুল ছিল বিশেষ আকর্ষণ। তার জন্য উইলিয়াম উইনস্ট্যানলি পিয়ারসন আর্জেন্টিনা থেকে নীলমণি লতা এনে কোণার্কর বাড়ির সামনে রোপণ করেন। কবিগুরু বনবনে কাব্যে নীলমতি নদা নামে যে কবিতাটি লিখেছিলেন তার ভূমিকায় লিখেছেন, নীল রঙে আমার গভীর আনন্দ, তাই এ যুগের বাণী আমার যাতায়াতের পথে প্রতিদিন আমাকে ডাক দিয়ে বাড়ি বাড়ি স্তব্ধ করেছে। ক্যামেলিয়া, যারা আদিনিবাস চীন এবং জাপানে, মংপুতে গৌরীদেবীর বাড়িতে প্রথম দেখাতেই কবি অভিভূত হন এবং উজ্জ্বল ঘন সবুজ রঙের পাতা গোলাপির মতো দেখতে এই ফুলটিকে নিয়ে পুনশ্চ কাব্যে তিনি একটি কবিতাও লেখেন। একইভাবে আর

এক বিদেশি ফুল রডোডেনড্রন, ইউরোপ বা আমেরিকায় যার আদি নিবাস স্থান পায় তার শেষের কবিতায়। শুধু তাই নয়, অনেক দেশি বিদেশি ফুলের নামকরণ তিনি নিজের মতো করে ফেলেছিলেন। যেমন পেট্রিয়া ভলুবিলিসের নামকরণ করেছিলেন নীলমণিলতা, এছাড়া ক্লিমাটিস গোরিয়ান তারাছড়া, যা সাঁওতালদের প্রিয় বনজ ফুল, লাঙ্গল ফুল নামেও পরিচিত, এছাড়া অগ্নিশিখা এবং লাথিরাস ওভোরোটাস, শ্বেতমণি সৌরভী, ঘোড়ানিম, আকাশনিম, হিমছুরি এবং নানা রকম সোনাঝুরি, বনপুলক, মধুমঞ্জুরি, মধুমালতী, বগেনভালিয়া, বাগানবিলাস, রামধনু চাপা, বাসন্তী। এভাবেই তিনি নিজের মতো করে ফুলেদের নাম দিতেন। কবিগুরুর উদ্ভিদপ্রীতি সম্পর্কে বিভিন্ন গ্রন্থে, বিভিন্ন বইয়ে, কবিতায়, ছোট গল্পে, উপন্যাসে এবং চিঠিপত্রে স্থান পেয়েছে। জীবন স্মৃতির স্মৃতিবেদনায় তিনি লিখেছিলেন, নিশিদিন দাঁড়িয়ে আছো মাথায় লয়ে জট, ছোট ছেলেটি মনে কি পড়ে ওগো প্রাচীন বট। আবার ছিন্ন পত্রাবলিতে কবিগুরু লিখেছিলেন, ওই যে মস্ত পৃথিবীটা চুপ করে পড়ে রয়েছে, ওটাকে এমন ভালোবাসি, ওর এই গাছপালা, নদী, মাঠ, কোলাহল, নিস্তব্ধতা, সমস্তটা শুদ্ধ দু হাতে আঁকড়ে ধরতে ইচ্ছে করে। আবারও যাবো পরের কথায়, আসুন তার আগে আরেকটা গান শুনে নিই।

সহজ পাঠের প্রথম ভাগে রবীন্দ্রনাথ গদ্যের ভাষা এবং কবিতার ছন্দে শিশুদের প্রকৃতি সচেতন এবং প্রকৃতি মনস্ক করে তুলেছিলেন। পুস্তকটির দ্বিতীয় পাঠে সাদা রঙিন ফুলের নামের পাশাপাশি জলে ও মাটিতে জন্মানো ফুল এবং দিনের বিভিন্ন সময়ে ফোটা ফুলের পরিচয় দিয়েছেন। কুঁড়ি থেকে কিভাবে ফুল ফোটে, পতঙ্গের মাধ্যমে কিভাবে পরাগ মিলন সম্পন্ন হয়, ষষ্ঠ পাঠে তার ব্যাখ্যাও করেছেন। এছাড়াও তার বিভিন্ন প্রবন্ধে অনেক ফুল এবং গাছপালা স্থান পেয়েছে, যেমন বাতাবি লেবু, কুল, বিলাতি আমড়া, নারকেল, গোলাপ, শতদল, কুন্দ, টগর, শিরিশ ফুল, লঙ্কা, ডালিম, শাল, মাধবীলতা, আম, তাল, জাম, ঝাউ, ছাতিম ইত্যাদি। ত্রিকোণ প্রেমের উপন্যাস মালঞ্চতে কবিগুরুর উদ্ভিদ প্রেম এবং চেতনা দৃষ্টান্ত পাওয়া যায়। মালঞ্চ উদ্যানের পটভূমিকায় আদিত্য যেন এক মানব বৃক্ষ ও সরলা তার ফুল, নীরজা আদিত্যের কাছে গুরুত্ব হারিয়েছিল। আবার অন্যদিকে মালঞ্চের বনলক্ষ্মী হয়ে সরলা আদিত্যের জীবনে অপরিহার্য হয়ে ওঠে। অন্যান্য উপন্যাসেও বহু গাছপালা স্থান পায়, যেমন অশ্বত্থ, বাঁশ, বট, নারকেল, শাল, কামার, ধান, পান, কেওড়া ইত্যাদি। আবার ছোট গল্পের পরিসরেও দেখা যায় কবিগুরুর বৃক্ষ প্রেম। গল্পগুচ্ছতে বলাইতে কবিগুরুর একজন অল্পবয়সী ছেলের বাড়ির সামনে শিমুল গাছের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। অপর এক ছোট গল্প ধ্বংসয়ে পিয়ের সোপা এবং তার মেয়ে ক্যামেলি যেভাবে বাগান পরিচর্যা এবং জোর কলম তৈরি করে ফুলের রেণু দিয়ে কৃত্রিমভাবে পরাগ মিলন ঘটান, তা পাঠকের কাছে কবিগুরুর উদ্ভিদ প্রেমের পরিচয় তুলে ধরে। এছাড়াও তার অন্যান্য ছোট গল্পে আমরা উদ্ভিদ বৈচিত্র্য দেখতে পাই, যেমন শুভা গল্পে তেঁতুল, কাঁঠাল এবং জীবিত মৃত গল্পে বট, ঘাটের কথাতে আম, কচু, বাবলা, শৈবাল, ব্যবধান গল্পটিতে পাতিলেবু, সম্পত্তি সমর্পণ গল্পে আম, ত্যাগ গল্পে আমলিচু, এক রাত্রি গল্পে সুপারি, নারিকেল, মাদার এবং নিম গাছের পরিচয় পায়। কবিগুরুর অনেক কাব্যগ্রন্থের নাম উদ্ভিদ জগৎ থেকে নেওয়া, যেমন মহুয়া, বনবাণী, বীথিকা ইত্যাদি। আর কবিগুরুর কবিতাতেও তো অনেক গাছপালা, যেমন ধান, সোনাতরিতে আমরা পাই চোরকাটা, বট, নারকেল, আম, ঝাউ, অশ্বত্থ ইত্যাদি। আসলে উদ্ভিদপ্রীতির পরিচয় পাহি উল্লেখযোগ্য নাটকের মধ্যেও আমরা দেখতে পাই রক্তকরবী, ঋণশোধ, অরূপরতন প্রভৃতি। শিলংয়ের রাস্তায় হাঁটতে হাঁটতে একটি বাতিল লোহা দিয়ে রক্তকরবী ধ্বংস করা দেখে রক্তকরবী নাটক লেখার উৎসাহ পান তিনি। এছাড়াও অপর একটি নাটক মুক্তধারাতে দেখতে পাই রাজকুমার সাধারণ মানুষের সঙ্গে যোগ দিয়ে রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে প্রকৃতিকে বাঁচানোর উদ্দেশ্যই।

0: তখন ছিলাম আপনাদের বন্ধু
1: বন্ধুরা। আজকের মতো সময় তো শেষ, আবার কথা হবে অন্যদিন অন্য কোনো বিষয়ে। ভালো থাকবেন সকলে। এতক্ষণ সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি জয়িতা, জয়িতা সরকার, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শুনছেন আপনারা। এই গানটি আপনারা শুনলেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে। এবারের গানে প্রসূন মুখ

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজ আপনারা শুনলেন অরুন্ধতী হোম চৌধুরী, সাগর সেন, প্রসূন মুখোপাধ্যায় এবং শ্রাবণী সেনের কণ্ঠে গান। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 MHz FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী মুর্শিদাবাদ, শুরু হচ্ছে এখন নজরুল গীতির অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে প্রথম গানটি অনুপ ঘোষালের কণ্ঠে।

আপনারা শুনছেন নজরুল গীতির অনুষ্ঠান। এই গানটি আপনারা শুনলেন ইলা বসুর কণ্ঠে। নজরুল গীতির অনুষ্ঠানে এবারের গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

নজরুলগীতির অনুষ্ঠানে আজ আপনারা শুনলেন অনুপ ঘোষা, লীলা বসু, মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং ফিরোজা বেগমের কণ্ঠে গান। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 MHz FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আজ রাত 10:10 লাইভ ফোন ইন বাংলা গানের মজলিস অনুষ্ঠানে আপনারা শুনবেন সুমন কল্যাণপুরের কণ্ঠে বাংলা গান। 9434921300 শ্রোতা বন্ধুরা আজকে কথা বলবার জন্য আসতে পারেন এবং মেসেজ পাঠাতে পারেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে। আজ রাত 10:10 লাইভ ফোন ইন বাংলা গানের মজলিস অনুষ্ঠানে আপনারা শুনবেন সুমন কল্যাণপুরের কণ্ঠে বাংলা গান। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণাটি শেষ হল। এখন ক্ষেত খামারের কথা।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে ক্ষেত খামারের কথা। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রত্যেক বছর আমরা এই দিনটি নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই দিনটি পালন করি, বিশ্ব পরিবেশ দিবস। কিন্তু কেন আমরা এই দিনটি বা এই দিবসটি আমরা পালন করি, এর উদ্দেশ্যই বা কি, এর গুরুত্বই বা কি, বা এই যে গোটা বিশ্ব জুড়ে যে পরিবেশ, সেই পরিবেশের কি পরিস্থিতি রয়েছে, সেই সব নানান বিষয় নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি বরিষ্ঠ কৃষিবিদ ও পরিবেশ কর্মী ডক্টর পার্থ ভট্টাচার্যকে। পার্থবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার।
1: নমস্কার।
0: যে কথা বলছিলাম যে আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, প্রত্যেক বছর তো আমরা নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আজকের দিনটি পালন করি, এই বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে একটু আমরা প্রথমে জেনে নিই যে পরিবেশ বলতে আমরা ঠিক কি বুঝি।
1: প্রথমেই আজকে আমি আকাশবাণী মুর্শিদাবাদের সমস্ত শ্রোতাবৃন্দকে আমার তরফ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য। পরিবেশ বলতে আমরা ঠিক কি বুঝি, এই এই বিষয়ে যদি বলতে হয়, তাহলে পরিবেশ হলো পৃথিবীতে পারিপার্শ্বিক সমস্ত জীবিত ও নির্জীব উপাদান এবং তাদের প্রভাবের সমষ্টিগত বিষয় যা জীবনকে প্রভাবিত করে, যেখানে সমস্ত জীবন্ত বা জৈব উপাদান হলো, যেমন মানুষ, গাছপালা, বন, মাছ, পশু, পাখি, অর্থাৎ সমগ্র জৈব জগৎ। এবং নির্জীব উপাদানগুলির মধ্যে রয়েছে জল, ভূমি, সূর্যালোক, শিলা, বায়ু ইত্যাদি। এটাকেই আমরা প্রাকৃতিক পরিবেশ বলি, কারণ এই পরিবেশ প্রকৃতি নিজে নিজে তৈরি করেছে, অর্থাৎ প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে, যা মানুষ সৃষ্টি করেনি।
0: তো বিশ্ব পরিবেশ দিবস কেন উদযাপন করা হয়, এই দিনটি আমরা কেনই বা পালন করি? প্রত্যেক বছর তো একটা করে থিম থাকে, এবছরের থিম কি আছে?
1: পৃথিবীর সকল জীবের অস্তিত্ব এবং বিকাশে এবং সর্বোপরি মানব জাতির দৈনন্দিন জীবন জীবিকায় পরিবেশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন শিল্প বিপ্লবের সময় থেকেই হাতে হাত ধরে একদিকে যেমন উন্নয়ন হয়েছে, অন্যদিকে কিন্তু পরিবেশের বিশুদ্ধতাও প্রশ্নের মুখে পড়েছে। এবং ক্রমে বিশ্বের নেতারা সোচ্চার হতে থাকেন, বিশেষজ্ঞরা এই বিষয়ে সোচ্চার হতে থাকেন, উন্নয়নের পাশাপাশি কিন্তু আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, দূষিত হয়ে যাচ্ছে। তো এই পরিবেশ রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সমাধানের উপায় খুঁজতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর সম্মতিতে 1974 সাল থেকে প্রত্যেক বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে পরিবেশ রক্ষার জন্য সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন পদক্ষেপকে উৎসাহিত করার জন্য এই দিন পরিবেশ সম্পর্কে শেখার, জানার এবং যে পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করবার দিন। স্কুলে, কলেজে, ক্লাবে, সমাজে, বিভিন্ন সংস্থায় আমরা প্রকৃতি কেন্দ্রিক নানান টেকসই পরিবেশগত প্ল্যান প্রোগ্রাম তৈরি করি এবং ভবিষ্যতে আমরা কি কার্যকলাপ করব, অবদান রাখতে পারবো এই বিষয়ে, তারও কিন্তু সব নীতি নির্ধারণ সবকিছু করি। অর্থাৎ এই দিন হলো, এক কথায় যদি বলেন, পৃথিবীর প্রকৃতিকে বাসযোগ্য রাখতে আমাদের কর্ম কর্তব্যের অঙ্গীকারের দিন। আর আপনি বলছিলেন যে থিমের কথা, হ্যাঁ, প্রত্যেক বছরই একটা প্রতিপাদ্য বিষয় থাকে। তো এই বছরের সেই থিম বা প্রতিপাদ্য বিষয় হলো প্রকৃতি থেকে অনুপ্রেরণায় জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য, এটাই হচ্ছে এবছরের থিম। ইংরেজিতে যদি বলি, ইন্সপায়ার্ড বাই নেচার, ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। যার সারমর্ম যদি বলি, তার সারমর্ম মেসেজ হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি, চরম আবহাওয়া এবং এই যে বাস্তুতন্ত্রে ধ্বংস হয়ে যাচ্ছে, এই যে থ্রেট, এই মোকাবিলা করার লক্ষ্যে পরিবেশের সুরক্ষায় সমগ্র সমস্ত বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে, এটাই হচ্ছে মেসেজ।
0: আমরা পরিবেশকে বিভিন্ন ভাবে দূষণ করে তুলছি, তো এই যে পরিবেশের যে দূষণ, এই দূষণ বিষয়টা কি?
1: হ্যাঁ, খুবই সুন্দর প্রশ্ন এবং অত্যন্ত চর্চিত, বহুল চর্চিত বিষয়, কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন, পরিবেশ দূষণ বলতে কিন্তু পরিবেশে যে ক্ষতিকর পদার্থের প্রবেশকেই বোঝায়, সেটা জীব ও প্রাকৃতিক প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব ফেলে এরকম মানে এরকম ক্ষতিকর পদার্থ। আর যে কোনো ক্ষতিকর পদার্থ যা পরিবেশে প্রবেশ করে পরিবেশ দূষণ ঘটায়, অর্থাৎ কিনা পরিবেশ বলতে বায়ু, জল, মাটি, এগুলোকে দূষিত করে এবং এদের গুণমানকে নষ্ট করে দেয়, তাদেরকেই আমরা কিন্তু দূষক বলি। যেমন ধরুন ছাই, ধোঁয়া, বাষ্প, ধূলিকণা, এগুলো তো বাতাসে ঘুরে বেড়ায়, একটা নির্দিষ্ট মাত্রার উপর যদি বেশি হয়ে যায় তখনই কিন্তু আমরা বলি যে দূষিত হয়ে গেছে। এবং আমরা যে যে ধোঁয়াশা বলি, ধুলো আর ধোঁয়া, এই মিলে ধোঁয়াশা হচ্ছে এবং আমাদের শহরগুলো মানে শ্বাস নেওয়ার জন্য একদম অনুপযুক্ত হয়ে যাচ্ছে। আবার ধরুন কিছু রাসায়নিক আছে, নাইট্রিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, তারপর ধরুন প্লাস্টিক, পলিথিন, কীটনাশক, ভারী ধাতুর মধ্যে যেমন পারদ, সীসা, আর্সেনিক, এগুলো কিন্তু দূষক। সামগ্রিকভাবে বলতে গেলে যে পরিবেশের যে স্বাভাবিক মাত্রা পেরিয়ে গেলে বাইরে থেকে যাই আমাদের ভেতরে ঢোকায়, সেগুলোই কিন্তু পরিবেশের মধ্যে ঢোকে, সেগুলোই কিন্তু আমাদের পরিবেশ দূষণ করে।
0: তো এই পরিবেশ যে দূষণ হচ্ছে, ধরুন এই পরিবেশ দূষণটা কি কি কারণে ঘটছে?
1: এটা মূলত হচ্ছে কিন্তু মানুষের অসচেতনতা, অপরিকল্পিত উন্নয়ন এবং শিল্পায়নের ফলে কিন্তু আমাদের এই পরিবেশ দূষণ ঘটছে। যেমন ধরুন শিল্প কলকারখানার বর্জ্য, কলকারখানা থেকে যে নির্গত ক্ষতিকর ধোঁয়া এবং বায়ু দূষিত করছে, অপরিশোধিত বর্জ্য রাসায়নিক পদার্থ জলে গিয়ে মিশে জল দূষণ করছে, যানবাহন থেকে যে ধোঁয়া গুলো বেরোচ্ছে তার মধ্যে মানে বিষাক্ত গ্যাস যেমন কার্বন মনোক্সাইড বাতাসে মিশে ভয়াবহ মাত্রায় বায়ু দূষণ করছে এবং গ্রিন হাউস গ্যাস এমিশন বাড়াচ্ছে। তারপর ধরুন নির্বিচারে আমরা বনভূমি ধ্বংস করছি, দ্রুত নগরায়ন ও জ্বালানির প্রয়োজনে গাছপালা কেটে বনভূমি উজাড়ের ফলে অক্সিজেনের ভারসাম্য যেমন কমছে মানে পরিমাণ করছে, অন্যদিকে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে এবং বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। প্লাস্টিক, যত্রতত্র প্লাস্টিক এবং পলিথিনের ব্যবহারের ফলে এরা তো পচেও না এবং মাটির মধ্যেই থেকে যায়, জলের মধ্যেই থেকে যায় এবং যত্রতত্র ফেলার ফলে জল দূষণ, মাটি দূষণ এবং ক্ষুদ্র ক্ষুদ্র যে মাইক্রোপ্লাস্টিক আছে সেগুলো বাতাসে ঢুকে প্লাস্টিক মানে অ্যারোসলের মতন থাকছে এবং সেগুলো মানে আমাদের বায়ুকেও পর্যন্ত দূষিত করে ফেলছে। তারপর ধরুন যথেচ্ছ রাসায়নিক সার এবং কীটনাশক
0: ব্যবহার,
1: এগুলো যেমন মাটিতে ক্ষতি করছে তেমনি আবার বৃষ্টির জলে ধুয়ে যখন নদী, খাল, বিল বা ভূগর্ভস্থ জলের মধ্যে পৌঁছচ্ছে তাকেও দূষিত করছে। তারপর ধরুন হচ্ছে অপরিকল্পিত বর্জ্য নিষ্কাশন, এই যে আমরা ঘর বাড়ি, হাসপাতাল, মিউনিসিপ্যালিটি, তারপরে যেমন পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় যে সমস্ত কঠিন এবং পচে না এরকম আবর্জনা আছে, বা ধরুন হচ্ছে ড্রেনেজ বা পয়ন নিষ্কাশন যথেষ্ট মজবুত নয়, সেখান থেকেও দুর্গন্ধ বেরোচ্ছে এবং জলে মিশে রোগ জীবাণু বৃদ্ধি করছে। তারপর হচ্ছে যে যথেচ্ছ পরিমাণে আমরা মানে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস এগুলো এমন ব্যবহার করছি যার থেকে কার্বনের পরিমাণ প্রচুর বাড়ছে এবং অন্যান্য গ্যাস বাড়ছে। তো এই সব মিলে আর কি যে মানে আমাদের কিন্তু অপরিকল্পনা এবং অবৈজ্ঞানিক এবং দায়িত্বশীল আচরণ করছি না বলেই কিন্তু পরিবেশে দূষণ ঘটছে।
0: তার মানে আমরা আমাদের নিজেদের ক্ষতি নিজেরাই করছি।
1: একদম ঠিক বলেছেন।
0: পরিবেশের যে দূষণ, এই দূষণে আমাদের কি কি ক্ষতি হতে পারে?
1: হ্যাঁ একদম, খুব ভালো মানে একটা প্রশ্ন আপনি তুলেছেন। পরিবেশ যেমন ধরুন আমরা কি বলছিলাম, বায়ু, জল, মাটি, তাই তো? তো এই যে ক্ষতিকর গ্যাস যখন আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করছি আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অত্যন্ত মানে ক্ষতিকারক। উচ্চ মাত্রার বায়ু দূষণের ফলে যেমন হার্ট অ্যাটাক, হাঁপানি, শ্বাসকষ্ট জনিত জটিলতা এগুলো হচ্ছে, তেমনি তখন সালফার ডাইঅক্সাইড ফুসফুসের রোগের একটা প্রধান কারণ, এবং হচ্ছে যে আমাদের নাক জ্বালা যেটা আমাদের হয়, অনেকে শ্বাসকষ্ট হয় সেটাও এই কারণ হয়। বাস, ট্রাক এবং আমাদের যে প্রাইভেট কার, মোটরসাইকেল থেকে অনবরত নাইট্রোজেন অক্সাইড এবং অন্যান্য দূষিত গ্যাস বেরোচ্ছে। দেখবেন আপনাদের নিজেদের অভিজ্ঞতা আছে, আমাদের সকলেরই আছে, যে চোখ এবং ফুসফুসে জ্বালা, মাড়ির নানান রকম রোগ হচ্ছে, দাঁতের যে মাড়ি আছে, তারপর ধরুন ইন্টারনাল হ্যামারেজ, আভ্যন্তরীণ রক্তপাত হচ্ছে, নিউমোনিয়া, ক্যান্সারের মতো গুরুতর সমস্যার কারণ হয়ে যাচ্ছে। কার্বন মনোক্সাইড এটা একটা অত্যন্ত বিষাক্ত গ্যাস, আমাদের যে রক্তে হিমোগ্লোবিন আছে সে তার হচ্ছে অক্সিজেন বহন ক্ষমতা কমিয়ে দিচ্ছে, হৃদরোগ, শ্বাসকষ্ট ইত্যাদি আরো হচ্ছে। এটা তো বললাম বায়ু দূষণ। তারপর ধরুন যে জল, আমাদের যে নানান রকম ঝর্ণা বলুন, নদী বলুন, লেক বলুন, পুকুর, ভূগর্ভস্থ জল, এগুলো অত্যন্ত মানে দূষিত যখন হয়ে যাচ্ছে তখন জল দূষণে কিন্তু মানে পুরো বাস্তুতন্ত্রের জন্য এটা ঝুঁকি হয়ে যাচ্ছে, ফলে মাছ, জলজ প্রাণী, পুরো খাদ্য শৃঙ্খলকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে এবং তার সাথে সাথে পানীয় জল দূষিত হচ্ছে, যার ফলে কি হচ্ছে নানান রকম স্নায়ু রোগ, শ্বাসকষ্ট, পাকস্থলী, যকৃতের রোগ, টাইফয়েড ইত্যাদি বাড়ছে। এরপর আসি লাস্ট এসে, যে আমি একটু আগেও বললাম যে মাটি দূষণে অর্থাৎ প্লাস্টিক দূষণ এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা বারবার বর্জন করতে বলছেন সরকার এবং বিজ্ঞানীরা, এই কারণেও নানা রকম মানে আমাদের চর্মরোগ হচ্ছে এবং স্বাস্থ্য কষ্টজনিত রোগ এবং হচ্ছে যে ক্যান্সার, নানান রকমের ক্যান্সার যেগুলো আগে কোনোদিন ভাবা যেত না। তো সার্বিক বিষয়ে আর কি আমরা যদি দায়িত্বশীল আচরণ না করি, তাহলে কিন্তু এই রকম প্রবণতা বাড়তেই থাকবে।
0: তো জাতিসংঘের একটা লক্ষ্য রয়েছে এটাকে বাস্তবায়নের জন্য, তো ভারত সরকার বা ভারতের কি ভূমিকা রয়েছে এটাকে, পরিবেশটাকে ঠিকঠাক করে রক্ষা করার জন্য?
1: হ্যাঁ, এটা অত্যন্ত একটা সম্পর্কিত প্রশ্ন। দেখুন, জাতিসংঘের লক্ষ্য বাস্তবায়নে পরিবেশ রক্ষায় ভারত কিন্তু অনেক বহুমুখী ভূমিকা গ্রহণ করছে এবং করেছে এবং করছে। যেমন ধরুন আন্তর্জাতিক জলবায়ু চুক্তির প্রতিশ্রুতি যেটা ভারত দিয়েছিল বিভিন্ন সপ্তাহে, প্যারিস এগ্রিমেন্টে 2015 সালে যেটা দিয়েছিল, তারপর ধরুন যে রিনিউয়েবল এনার্জি, যে নবায়নযোগ্য শক্তির প্রসার, তারপর বিশাল বনায়ন প্রকল্প, আইনি কাঠামোর পরিসরটাকে বাড়ানো যাতে আমাদের রক্ষা কবচ বাড়ে, তার জন্য কিন্তু যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। যেমন ধরুন 2030 সালে প্যারিস চুক্তিতে আমরা বলেছিলাম যে নির্গমন যে তীব্রতা মাত্রা, এমিশন ইন্টেন্সিটি, আমরা কিন্তু 45% কমানোর লক্ষ্য নির্ধারণ করেছি। সেই লক্ষ্যে কিন্তু মানে এনডিসি গুলো, ন্যাশনালি ডিটারমাইন যে কন্ট্রিবিউটার্স, আমাদের যে অঙ্গীকার পত্র, সেই অনুযায়ী কিন্তু কেন্দ্রীয় সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে কাজগুলো করছে। তারপর ধরুন সৌরশক্তি কে আরো বেশি প্রসারের জন্য আন্তর্জাতিক জোট, যেটা মানে ISA ফ্রান্সের সাথে, এটা একটা বড় কাজ করেছেন। তারপর ধরুন এই যে 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট অজীবাশ্ম জ্বালানি সক্ষমতা অর্জনের জন্য একটা লক্ষ্যমাত্রা নিয়েছে, যেখানে সৌর এবং বায়ু শক্তির মতো নবায়নযোগ্য শক্তির উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর সাথে, উন্নত দেশগুলোর সাথেও মানে পাল্লা দিতে সক্ষম। তারপর ধরুন এই যে বনায়ন এবং যে জীব বৈচিত্র্য রক্ষণের জন্য সবুজ ভারত মিশন, যেটা গ্রিন ইন্ডিয়া মিশন আমরা জানি, জাতীয় বন নীতির মাধ্যমে সেটা দেশের বনাঞ্চল বাড়ানোর কাজ চলছে। আপনি জানেন নিশ্চয়ই যে প্রজেক্ট টাইগার, প্রজেক্ট এলিফেন্ট এর মতো কর্মসূচির মাধ্যমে আমরা বিপন্ন যে বন্য প্রাণী ও তাদের বাসস্থান সংরক্ষণের জন্য কেন্দ্রীয় সরকার অগ্রণী ভূমিকা পালন করছেন রাজ্য সরকারগুলোর সাথে বহুমুখী উদ্যোগে। এছাড়া আমি একটু আগে বলছিলাম যে এটা কিন্তু কেবল কোন সরকারের দায়িত্ব নয়, কোন রাজনৈতিক দলের দায়িত্ব নয়, প্রত্যেকটা মানুষের রেসপন্সিবল আচরণ করা উচিত। এই জন্য আইনি এবং সাংবিধানিক সুরক্ষায় যাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যায়, তার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার যেমন ব্যবস্থা নিয়েছেন, যেমন আমাদের সংবিধানের 51(6) অনুচ্ছেদে প্রতিটি নাগরিকের প্রাকৃতিক পরিবেশ রক্ষা উন্নয়নের যে মৌলিক কর্তব্য সেটাকে স্মরণ করানো হচ্ছে এবং তার জন্য ব্যাপক প্রচার অভিযান চলছে, মানুষ যেন জানতে পারে তার কি কাজ। তেমনি ধরুন পরিবেশ যে আদালত গঠন করা হয়েছে, পরিবেশ সুরক্ষা আইন 1986, বায়ু ও জল দূষণ যাতে ঠিক মতো নিয়ন্ত্রণ করা যায়, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, নিশ্চয়ই আপনারা এটা শুনেছেন যে কেন্দ্রীয় সরকার যথেষ্ট এই বিষয়ে অগ্রণী হয়েছেন এবং কঠোর আইনি ব্যবস্থার মাধ্যমে পরিবেশ ধ্বংস যাতে না হয়, সেই কার্যকলাপ যাতে বন্ধ হয়, সেই জন্য শক্ত হাতে নিয়ন্ত্রণ করবার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার চেষ্টা করছেন। এরপর হচ্ছে প্লাস্টিক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং প্লাস্টিক নিয়ন্ত্রণে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যাতে নিষিদ্ধ হয়, স্বচ্ছ ভারত মিশন, কৃষ্ণবাবু জানেন সারা দেশ ব্যাপী কাজ হয়েছে। এবং আমরা অত্যন্ত সুখের বিষয় যে গত বুধবার সম্ভবত 3 তারিখে আমাদের রাজ্যের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে একটি স্বচ্ছ অ্যাপ প্রকাশ করেছেন এবং এই অ্যাপে আগামী 3 মাস পশ্চিমবঙ্গবাসীর কাছে প্রচার চালানো হবে যে আমাদের কি করা উচিত, কিভাবে আমরা পরিবেশ সংরক্ষণ করব, আমরা বিশুদ্ধ রাখব। এবং এই পরিবেশের স্বচ্ছতা রক্ষার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু সেপ্টেম্বর মাস থেকে কার্যকর মানে আইনি পদক্ষেপ নেওয়া হবে, তো সেই ব্যবস্থাও কিন্তু হয়েছে। এবার কিছু অন্য অভিনব কৌশলের কথা বলি, যেমন ধরুন কুল কোয়ালিশনের এক রকমের পরিকাঠামো যেটা কিনা শীতল রাখবে, আমরা এয়ার কন্ডিশন না লাগিয়ে কি করে আমরা রাখতে পারি। তো দিল্লির যে ব্যস্ত কাশ্মীর গেট, আন্তঃরাজ্য বাস টার্মিনাস আছে যেখানে প্রায় 1 লক্ষ লোক প্রত্যেক দিন মানে বাস ধরবার জন্য আসে নামে, সেখানে একটা কুল রুফ স্থাপন করা হয়েছে 1.5 লক্ষ বর্গফুট জুড়ে, যেখানে তার ছাউনিটা হচ্ছে এমন ভাবে করা হয়েছে যে যেটা 80% তাপকে প্রতিফলন করে দেবে। এবং এই যে 1 লক্ষ বেশি যাত্রী প্রত্যেক দিন একটা শীতল জায়গায় রাখবে, তার জন্য কিন্তু পুরো পরিবেশ বান্ধব একটা পরিবেশ, যাতে বাসিন্দারা তাপ প্রবাহের প্রভাব কমিয়ে রক্ষা করবার জন্য একটা ভালো জায়গায় থাকতে পারে, যেখানে খরচ শক্তিজনিত ব্যয় কিন্তু অত্যন্ত কম। তারপর আমরা সকলে জানি যে এই যে প্রাইম মিনিস্টার আবাস যোজনা আরবার, এই যে দরিদ্র মানুষদের জন্য বাসস্থান তৈরি করা হচ্ছে, মানে লক্ষ লক্ষ পরিবারকে নিরাপদ ও সুরক্ষিত বাসস্থান প্রদান করবার জন্য 2029 সালের মধ্যে 1 কোটি বাড়ি যাতে নির্মাণ করা যায়, এমন বাড়ি যেখানে কিনা মানে হচ্ছে যে আমরা জানি যে ন্যাশনাল ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ইউএনইপি, এই যে রাষ্ট্রসংঘের জাতিসংঘের এই যে ইউএনইপি যে সংস্থা আছে তার সঙ্গে যৌথ উদ্যোগে এই বাড়িগুলো বানানো হচ্ছে প্রাইম মিনিস্টার আবাস যোজনাতে আরবান এরিয়াতে, যেখানে শীতল ছাদ হবে, প্যাসিভ কুলিং পদ্ধতিকে ব্যবহার করা হবে, গ্রীষ্মের প্রচুর তাপ এটা শোষণ করে নেবে, মানে এর ছাদটা এমন ভাবে করা হবে মানে যেখানে কিনা সৌর প্রতিফলন ক্ষমতা আছে এমন বিশেষ সাদা রং দেওয়া হবে, বুঝতে পেরেছেন? তেমনি পরিবেশ বান্ধব আবাসনের লক্ষ্যে এই যে বাড়িগুলো তৈরি হবে সেখানে ফ্লাই অ্যাশের মতো ইট, যেটা কিনা মানে তাপ শোষণ করতে পারে,
0: শোষণ করতে পারে।
1: ঠিক আছে, আবার ধরুন যে বড় বড় বাড়িগুলো হবে সেই বাড়িগুলোর মধ্যে এমন জায়গা দুটো দেয়ালের মাঝখানে ছোট্ট ক্যাভিটি ওয়াল মানে ফাঁক রাখা হবে, বুঝতে পেরেছেন? এই সেই ফাঁকের মধ্যে কোনো ফাঁকা অংশে মানে দেয়ালের ভেতরের স্তরে দেয়ালের মাঝখানে যে ফাঁকা আছে সেই ফাঁকা জায়গায় থার্মোকল বা রকুল দিয়ে একটা তাপ নিরোধক বিশেষ ইনসুলেশন প্যানেল বসানো হচ্ছে, যাতে এইগুলোতে মানে এসি ব্যবহার অত্যন্ত কম হয় এবং ঘরের ভেতরে তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে দেওয়া যায় এবং 35% ইলেকট্রিসিটি খরচ আমাদের কমবে। তো এইরকম নানান কার্যক্রম কিন্তু কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার গুলোর সহযোগিতায় বহুমুখী উদ্যোগে করছে, যাতে আমরা কিনা প্যারিস চুক্তিতে যে অঙ্গীকার করেছি সেই দিকে এগিয়ে যেতে পারি।
0: বিশ্ব পরিবেশ দিবস 2026 সাল দিবস উপলক্ষে আমাদের দেশ কি কি কার্যক্রম করা হচ্ছে?
1: দেখুন, 2026-এর এই পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভারত সরকার কিন্তু দেশ জুড়ে এই জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে। তার মধ্যে বৃক্ষরোপণ, সহজে সবুজায়ন এবং প্রকৃতি সংরক্ষণের উপর মানে বিরাট জোর দিয়েছে, এবং এর মধ্যে হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে যুব সমাজকে কিন্তু না লাগালে কিন্তু কিছু হবে না, তো সেই যুব সমাজকে উদ্যোগ উদ্বুদ্ধ করে যাতে প্রত্যেক ব্লকে ব্লকে জায়গায় জায়গায় মায়ের নামে একটি গাছ লাগানো যায়, এ ট্রি ইন নেম অফ মাদার, এইরকম ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রমে এবং বনায়নের কাজ হাত দেওয়া হয়েছে। এছাড়া 5ই জুন যে বিশ্ব পরিবেশ দিবস থেকে 21শে জুন আমরা জানি যে আন্তর্জাতিক যোগ দিবস,
0: যোগ দিবস
1: এই দীর্ঘমেয়াদী যে জাতীয় কর্মসূচি একটা গ্রহণ করা হয়েছে এই 5ই জুন থেকে 21শে জুন, এই কয়েকটা দিনে কিন্তু সারা ভারতবর্ষব্যাপী যত রকম স্কিম আছে ভারত সরকারের সেই স্কিম গুলো কিন্তু সাধারণ জনসাধারণের কাছে পেশ করা হবে বিভিন্ন সরকারি দপ্তর এবং পঞ্চায়েত পৌরসভার মাধ্যমে, যাতে মানুষ অবহিত হয় যে কিভাবে তারা তাদের পরিবেশকে নির্মল রাখতে পারবে।
0: আমরা যদি আরো জলবায়ু বান্ধব বা পরিবেশ বান্ধব জীবনযাপন করতে চাই তবে সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন।
1: হ্যাঁ দেখুন, আমাদের কিন্তু একটু কুড়ে হয়ে গেছি, মোটরসাইকেল কার এইসব ছাড়া কিন্তু আমরা চলতে পারি না,
0: চলতে পারি
1: এখন কিন্তু আমাদের হাঁটা সাইকেল চালানো গণপরিবহন মানে একজন অনেকজন মিলে যাব কার করি, এবং হচ্ছে যে আমরা যদি ইভি যেমন আমরা টোটো চাপি এখন এইরকম মানে শক্তি সাশ্রয় হয় এরকম কিন্তু আমাদের যানজটে এই আমাদের যান ব্যবহার করতে হবে। তো আবার হচ্ছে যে ধরুন হচ্ছে যে শক্তি কম লাগে, কারণ হচ্ছে যে অর্থ সাশ্রয় হবে, আমরা সেই জিনিস ব্যবহার করব, সেই যন্ত্রপাতি ব্যবহার করব যাতে ইলেকট্রিসিটি কম লাগে, ঠিক আছে? তো এবং জিএইচজি মানে গ্রিন হাউস গ্যাস নির্গমন কম হয়, যেমন ধরুন আমরা হচ্ছে এলইডি ব্যবহার, এলইডি বাল্ব আমরা ব্যবহার করতে পারি, তারপর ধরুন এতে যে আমরা আমাদের জামা কাপড় শুকুই, আমরা ওয়াশিং মেশিনের ড্রায়ারের পরিবর্তে যে আমরা বাতাসে যদি নিজে শুকোতে পারি, আমরা যদি শুকোতে দিই যেমন আমাদের এতকাল করে এসেছি, তাহলে দেখুন আমাদের ইলেকট্রিসিটি খরচ কমবে এবং হচ্ছে যে শক্তি খরচ কম হবে। এবং তারপর শীতল এবং আরামদায়ক বাড়ি তৈরি করা, যেটা আমি বললাম একটু আগে যে উন্নত ইনসুলেশন ছাদ যেটা তাপমাত্রা প্রতিফলিত করবে একটু আগে আমি আলোচনা করছিলাম, তাই না? তো এইরকম আর কি আমাদের ঘর বাড়িগুলো কিন্তু সেই রকম তৈরি করতে হবে, উত্তর দক্ষিণ জানলা এবং দরজা রাখতে হবে যাতে বাতাস ভালো খেলতে পারে, বুঝতে পেরেছেন?
0: আলো প্রবেশটা যেন ভালো হয়,
1: হ্যাঁ, বাতাস যাতে খেলতে পারে, বাতাস যদি খেলে আমাদের পরিবেশ নির্মল থাকবে, তাপমাত্রা কন্ট্রোল থাকবে।
0: কন্ট্রোল থাকবে।
1: তারপর ধরুন খাদ্যাভ্যাসে আমাদের পরিবর্তন আনতে হবে, যে উদ্ভিজ্জ উদ্ভিদের খাবার, মানে আমরা যেটা বলি ভেজিটেরিয়ান খাবার, হ্যাঁ, সেটা খেলে কিন্তু আমাদের ভালো হয়। কারণ হচ্ছে যে আমরা যদি মাংস এবং মাংস, তারপর ধরুন হচ্ছে যে আমরা যদি মানে প্রসেস ফুড এগুলো খাই, তাহলে কিন্তু আমাদের অনেক বেশি শক্তি খরচ হবে এবং এটা কিন্তু পরিবেশের উপর ঘুরিয়ে কিন্তু চাপ।
0: চাপ পড়বে।
1: তারপর হচ্ছে খাবার অপচয় একদম করা যাবে না আমাদের, কিন্তু
0: ঠিক
1: মানে খাবার অপচয় করা মানে কিন্তু তার জন্য তেল, জল, সার ইত্যাদি যে সমস্ত খরচ হয়েছে এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহার হয়েছে, সেগুলোরও কিন্তু ক্ষয় হচ্ছে। এবং সর্বোপরি আমি বলবো যে কম জিনিস কিনতে হবে, টেকসই জিনিস কিনতে হবে, মেরামত করতে হবে, পুনর্ব্যবহার করতে হবে, ঠিক আছে না? রিডিউস, রিইউজ, রিসাইকেল যেটা আমরা বলি, মানে যাতে বর্জ্য কমে সেই জন্য। এবং আমাদের চারপাশে যে প্রকৃতি আছে, সেটাকে, জলাভূমি আছে, সুস্থ বাস্তুতন্ত্র আছে, হ্যাঁ, বন আছে, সেগুলোকে আমাদের কিন্তু রক্ষা করতে হবে। এগুলো কিন্তু আমরা যদি মানে জলবায়ু বান্ধব বা পরিবেশ বান্ধব মানে হচ্ছে ব্যবহার,
0: এটাকেই মনে হয় লক্ষ্য রেখে সরকার থেকে এখন একটা অভিযান শুরু করেছে, যে ক্ষেত বাঁচাও অভিযান। এটা
1: ক্ষেত বাঁচাও অভিযান,
0: ক্ষেত বাঁচাও অভিযান, এই অভিযানটা শুরু হচ্ছে আপনার 1 জুন থেকে 30শে জুন অবধি।
1: হ্যাঁ,
0: বিভিন্ন কৃষি দপ্তর বলুন, আমাদের দপ্তর বলুন, প্রত্যেকে এই কাজটাকে নিয়ে এখন মানে বিভিন্ন গ্রামে গ্রামে সমস্ত জায়গায় এটাকে কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যে কিভাবে তারা তাদের ক্ষেতকে বাঁচাবে।
1: হ্যাঁ, ক্ষেত বাঁচাও, মাটি বাঁচাও,
0: হুম
1: এবং হচ্ছে আমাদের ভবিষ্যতের যে ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করো।
0: নিশ্চিত করো। তো সব শেষে আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আকাশবাণীর শ্রোতাদের জন্য আপনার বার্তাটা কি?
1: দেখুন, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা বা উন্নয়নের কাজে
0: হুম
1: প্রকৃতি ভিত্তিক সমাধান চাই। আমি আজকে সমস্ত শ্রোতা শক্তি মন্ডলীকে এইটাই বলতে চাই যে প্রকৃতির যে সক্ষমতা আছে
0: হুম
1: সেটার উপর আমাদের আস্থা রাখতে হবে। একটা উদাহরণ যদি দিই, যেমন ধরুন আমাদের হচ্ছে উপকূলে প্রচুর বন্যা হচ্ছে, জল, জোয়ার, জোয়ারের সময় জল আসছে, আমরা কি করছি, বাঁধ, কংক্রিট বাঁধ তৈরি করছি, কিন্তু আমরা তো এরকম মানে ম্যানগ্রোভের বন যেগুলো আমরা ধ্বংস করেছি, আমরা যদি ম্যানগ্রোভ বন তৈরি করি, নতুন জলাভূমি তৈরি করি, সংরক্ষণ করি, তাহলে কিন্তু আমাদের কংক্রিটের বাঁধ না করলেও চলবে।
0: আচ্ছা,
1: এবং প্রকৃতির যে বিভিন্ন জীব আছে, উদ্ভিদ আছে, প্রাণী আছে, পাখি আছে, এদের কাছ থেকে কিন্তু শিখতে হবে, এদের চলন দেখতে হবে। একটা উদাহরণ দিই, যেমন পদ্ম পাতায় জল পড়ে থাকে না, তো পদ্ম পাতায় জল কিন্তু লাগে না,
0: লাগে না।
1: দেখুন, এই পদ্ম পাতার জল যে পড়ে যাবে, আমাদের যে এখন আধুনিক যে কাঁচগুলো আছে, সেই কাঁচগুলোতে জল লাগলে জলটা গড়িয়ে চলে যাচ্ছে, এটা কিন্তু পদ্ম পাতা থেকে শেখার প্রযুক্তি। তার পৃষ্ঠটা এমন ভাবে তৈরি, মাছরাঙা মাছ, মাছরাঙা মাছ যখন তার ঠোঁট জলের মধ্যে ভেতরে ঢুকিয়ে মাছ শিকার করে, তখন কিন্তু জলের আওয়াজ হয় না।
0: না,
1: একই রকম ভাবে বুলেট ট্রেনের ডিজাইন কিন্তু সেরম করা হয়েছে, সেই যখন গুহা থেকে বেরিয়ে আসছে, বিরাট আওয়াজ হবে না এবং তার বড় গতি হবে। আমরা দেখুন জুতোতে, জামাতে, তারপর ধরুন হচ্ছে যে বিভিন্ন ব্যাগে বেলক্রো ব্যবহার করি না আটকানোর জন্য, একটা খরখর করে আওয়াজ হয়, এই যে বেলক্রোটা কিন্তু এই যে আমাদের যাওয়ার সময় যদি চোর কাটা, যারা গ্রামের মানুষ তারা জানবেন, চোর কাটা লাগলে গায়ে, আমাদের গায়ে জামার মধ্যে আটকে যায়, তো এটা লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা, এক্সপার্টরা, যে অসংখ্য ছোট ছোট এরকম হুকের মতো আছে চোর কাটায়, সেই প্রযুক্তির ব্যবহার করে কিন্তু বেলক্রোর জন্ম হয়েছে। এরকম প্রকৃতির মধ্যে কিন্তু অনেক সমাধান আছে। তো এই প্রকৃতিকে জয় করার বদলে আমাদের প্রকৃতির নিয়ম ও তার অনুপ্রেরণায় জীবন যাপন করব, এবং প্রযুক্তির বিকাশ ঘটার কারণ প্রাকৃতিক সমাধানগুলো অত্যন্ত নিখুঁত, টেকসই এবং দীর্ঘস্থায়ী হবে, এই জন্যই। তাই আমার আজকে আহ্বান, আসুন আমরা সবাই মিলে আমাদের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করে এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে মানুষ ও প্রকৃতি সকলে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে।
0: একদম সঠিক কথা বলেছেন আপনি। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এতক্ষণ আমরা আলোচনা করলাম, আর এই আলোচনায় আমাদের সঙ্গে ছিলেন বরিষ্ঠ কৃষিবিদ ও পরিবেশ কর্মী ডক্টর পার্থ ভট্টাচার্য। পার্থবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
1: অনেক ধন্যবাদ, নমস্কার।

0: করলেন আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
1: এখন মুর্শিদাবাদ জেলার কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত প্রধানত ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আছে কয়েকটি জায়গায়। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো মুর্শিদাবাদ জেলার কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী মুর্শিদাবাদ, আপনারা অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

0: নিয়ে প্রথম পর্বে পেয়েছি বহরমপুর গার্লস কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মধু মিত্র। নমস্কার।
1: নমস্কার।
0: আজকে শ্রোতা বন্ধুদের কাছে একটি বিশেষ অনুষ্ঠান আমাদের শুরু হচ্ছে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে, সেটি হচ্ছে কেন্দ্র সরকারের 12 বছর পূর্তি। এই যে 12 বছর পার করে এলাম আমরা, এই 12 বছরে সরকার তো জনমানুষের জন্য, জনকল্যাণের জন্য, সেই কল্যাণকর বা হিতকর কাজগুলো কী কী রয়েছে এবং সেগুলো কতখানি ফলপ্রসূ হয়েছে, মানুষ কতখানি জেনেছে বা মানুষ কতখানি তার সুযোগ সুবিধা নিতে পেরেছে, সেই বিষয়গুলোই আজকে আমরা আলোচনা করি।
1: যেটা হচ্ছে আমাদের একটা কিন্তু সাধারণ ধারণা, যেটা আমি এটা বলবো এটা ভুল ধারণা, যে তথাকথিত উন্নত বিশ্বেও কিন্তু, মানে আমরা যেটাকে বলি ওয়েলফেয়ার স্টেট আমেরিকা, হ্যাঁ আমেরিকার মতো দেশেও কিন্তু এই স্কিম বিভিন্ন ধরনের রয়েছে। মানে আমরা যাদের বলি, ধরুন আমাদের ভারতবর্ষের মতো একটি দেশ, বহু প্রাচীন আমাদের দেশ, সভ্যতা সংস্কৃতিতে আমরা এগিয়ে থাকা একটি রাষ্ট্র, কিন্তু এটা তো আমাদেরকে মানতেই হবে এই রাষ্ট্র ব্যবস্থায় মেয়েরা, সে তার বিভিন্ন রকম কারণ হতে পারে, যতটা এগিয়ে থাকার কথা ছিল আমরা কিন্তু সেইভাবে এগোতে পারিনি দীর্ঘদিনের, তার জন্য বিভিন্ন রকম সে ঔপনিবেশিক শাসন বা প্রাক ঔপনিবেশিক শাসন, তার অনেক অনেক রকম ব্যাপার রয়েছে। তাহলে এই যে পিছিয়ে থাকা অংশ, এই যে সমাজের অর্ধেক, আমরা তো বলি যে নারী অর্ধেক আকাশ, তাহলে এই অর্ধেক মানুষকে আমি বলবো যদি মেইন স্ট্রিমে নিয়ে আসার ক্ষেত্রে,
0: আবার এটাও বলি যে নারীকে আপন ভাগ্য জয় করিবার কেননা হি দিবে অধিকার, সেই অধিকারের প্রশ্ন নিয়ে কিন্তু আজকের আলোচনা।
1: একদম অধিকার, আমি যদি তাকে এবার কি, আমার যেটা মনে হয়েছে যে এই জায়গাটা কি, আমি কিভাবে, এই যে আমি প্রথমে বললাম যে ওয়েলফেয়ার,
0: হ্যাঁ
1: ওয়েলফেয়ার
0: উন্নত দেশে,
1: উন্নত দেশেও রয়েছে, তাহলে আমরা যে খুব আলাদা কিছু ওয়েলফেয়ার স্টেট এরকম ব্যাপার ভাবার কোনো কারণ নেই। তাহলে এই যে যারা পিছিয়ে থাকা অংশ, মেয়েরা হতে পারে, অন্যান্য আদিবাসীরা হতে পারে,
0: বিভিন্ন শ্রেণী হতে পারে,
1: হ্যাঁ তাদেরকে আমরা সাপোর্টটা কিভাবে দেব, রাষ্ট্রকে সাপোর্ট দিতে হবে কিভাবে। একটা হচ্ছে আমি কি সাপোর্টটা ওয়েলফেয়ার বেস সাপোর্ট, মানে শুধু আমি দিলাম তুমি এই নাও, তোমার এত টাকা দরকার তোমাকে আমি টাকা দিলাম, এইটা, নাকি তাদের সক্ষমতা তৈরি। আমার যেটা মনে হয়েছে বিগত মানে 12 বছরের, আপনারা যার কথা বলছেন বা আমি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলোকে পর্যালোচনা করে দেখছিলাম, বা আমার যেটা মনে হয়েছে যে ডেভেলপমেন্টটা উইমেন লেড ডেভেলপমেন্ট,
0: মানে
1: মানে ফোকাসটা কিন্তু এই দিকটায়। তাহলে নারী ক্ষমতায়নের একটা বড় দিক নারীর সক্ষমতা তৈরি করা,
0: সশক্তিকরণ যে কথাটা আমরা ব্যবহার করছি।
1: তাহলে আপনি যদি সক্ষমতা তৈরি না করতে পারেন, ধরুন আমরা যে বলি না যে একটা বাড়ি তৈরি করার সময় যদি পিলারটা যদি আমি ঠিকঠাক না করতে পারি, আমি উপরে স্ট্রাকচার তৈরি করতে পারি, তাহলে প্রথম কিন্তু বেসিক নিডসটা হচ্ছে সক্ষমতা তৈরি করা, যে আমি তাকে এটা দিলে সে সেটা গ্রহণ করতে পারবে, তখনই যখন তার এম্পাওয়ারমেন্ট, নিজের মধ্যেকার সক্ষমতা তৈরি হবে। এবং রাষ্ট্র, আমার যেটা মনে হয়েছে যে বর্তমান কেন্দ্রীয় সরকারের যে মহিলা কেন্দ্রিক প্রকল্পগুলো, আমি এগুলো অ্যানালিসিস করতে গিয়ে যেটা মনে হয়েছে, সরকার যেটা চাইছেন, যেটাকে আমি মানে 200% সমর্থন করি, সক্ষমতাটা মূল জায়গা। এবার আমি সক্ষমতাটা একদিনে হবে না,
0: হ্যাঁ
1: তার জন্য আমাকে ধাপে ধাপে বিভিন্ন ভাবে প্রসেস করে, সে যতদিন না সক্ষম হচ্ছে, মানে আমি যদি বলি যে একটি ছেলে একটি মেয়েকে আমি সমান জায়গায় আনো, এবার সেটা অনন্তকাল হতে পারে না, তাকে নার্সিং করা, তাকে অন্যান্য পারিপার্শ্বিক অন্যান্য সাপোর্ট দিয়ে একটা জায়গা অবধি আমাকে তাকে তুলতে হবে, যখন সে চোখে চোখ রেখে কথা বলতে পারবে,
0: মানে আত্মবিশ্বাসটা তৈরি করে দেওয়া।
1: একদম। এবং আত্মবিশ্বাস তৈরি করতে গেলে শুধুমাত্র আমি তাকে বুক ভরা আশ্বাস দিলাম, বলে দিলাম যে আমি নহ মাতা নহ কন্যা নহ, এই যে রবীন্দ্রনাথ তো একটা সময় মেয়েদেরকে নিয়ে দেখবেন যে রবীন্দ্রনাথ, আমার খুব মজার লাগে যে রবীন্দ্রনাথের ভাবনাগুলো বদলেছে বারবার, মানে উনি, আমি যদি একটু অপ্রাসঙ্গিক হয়তো মনে হতে পারে, একটা জাস্ট মনে পড়লো,
0: না না আসলে উনি বিশ্বকবি তো, আর সবচেয়ে বড় ব্যাপার বড় দার্শনিক
1: একদম, যে ওনার স্ত্রীকে চিঠি লেখা যখন, তখন আমার খুব মানে মানে আমি দেখছিলাম খুব ইন্টারেস্টিং মনে হচ্ছিল, ওনার মিসেসকে উনি বলছেন যে কিছু সাংসারিক ব্যাপারে কিছু অ্যাডজাস্টমেন্ট, বলে একটু অ্যাডজাস্ট করো, অ্যাডজাস্ট করো, মানে কি মেয়েদেরকে অ্যাডজাস্ট করতে হবে, এটা এটা কিন্তু রবীন্দ্রনাথ প্রাথমিক পর্বে বলেছেন, বহুবার বলেছেন, আর অ্যাডজাস্ট তো করেছেন তো, চোখের বালিতে 1903 সালে বিনোদিনীকে তো কাশীতে পাঠানো হলো, সেই রবীন্দ্রনাথই কিন্তু পরে অন্যরকমভাবে, মানে ফলে এই যে আমাদের সোশ্যাল ট্যাবুগুলো, তার বাইরে তো রবীন্দ্রনাথ নন, রবীন্দ্রনাথ খুব বড় মাপের মানুষ
0: এবং তাকেও সেগুলো পার করে আসতে হয়েছে।
1: তো আমি দেখুন মেয়েদের এম্পাওয়ারমেন্ট, আমি তাদের নিয়ে সেমিনার করলাম, এই করতে হবে, আমাদের তো মাতৃবন্দনা আমরা বলি যে দেবী, সে দুর্গোৎসবই হোক বা সারা ভারতবর্ষে, কিন্তু এটা কি সামাজিকভাবে এর প্রতিফলন আছে? তাহলে তো শুধু বন্দনা দিয়ে তো এম্পাওয়ারমেন্ট হয় না,
0: হয় না।
1: তাহলে এখানে তাহলে সশক্তিকরণ বা সক্ষমতার জায়গাটা যেটা গুরুত্বপূর্ণ, যে সক্ষমতাটাকে আমাকে তৈরি করতেই হবে, যদি আমি এই ইমব্যালেন্সটাকে, ডিসক্রিমিনেশনটাকে বন্ধ করতে চাই। এবং আমার মনে হয়েছে, যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে বর্তমান কেন্দ্রীয় সরকারের যে নারীকেন্দ্রিক যে প্রকল্পগুলো, তার মূল অভিমুখটা হচ্ছে নারী সক্ষমতা তৈরি করা, এবং এটা আমার একটা গুণগত পরিবর্তন মনে হয়েছে,
0: এবং দক্ষ হওয়ার উপযোগী করে তোলা,
1: একদম একদম,
0: তাই না? এবং যে আমি একজন রাষ্ট্র তাকে সাপোর্ট দিচ্ছে, তাকে সাহায্য করছে, সে হিতকর জনকল্যাণকর, কিন্তু তত কতদিন দিতে পারবে, সেই দিতে দিতে তাকে এমন একটা সিচুয়েশনে নিয়ে যাওয়া যখন সে আর চাইবে না, তার আর লাগবে না,
1: একদম
0: তাই না? আত্মনির্ভর
1: মানে রাষ্ট্রের ভূমিকাটা এখানেই যে তোমার মধ্যে এই মানসিকতাটা তৈরি হোক যে আমি এটা নিচ্ছি, মানে আমি নিচ্ছি মানে কি, এটা নিয়ে আমি নিজেকে এম্পাওয়ার
0: করছি,
1: তারপরে আমি রাষ্ট্রকে বলবো যে আমার আর দরকার নেই,
0: দরকার নেই,
1: আমি নেব না, আমি দেব,
0: আমি দেব।
1: এবং দেখুন যে যেটা স্কিম ওরা, আমার খুব ভালো লেগেছে যে যেটা
0: আমাদের যশস্বী প্রধানমন্ত্রী অনেকগুলো জনহিতকর প্রকল্পের কথা বলেছেন, এবং যেগুলোর মানে বলা যায় অনেকখানি সফলভাবে সেগুলো মানুষের কল্যাণের কাজে চলছে এখনো এবং এগিয়ে যাচ্ছে, তাই না?
1: একদম একদম। দেখুন যে আমি যেটা কথা বলছিলাম যে একটা স্কিম, যে লাখপতি দিদি SHG সেলফ হেল্প গ্রুপদের, যে প্রতি বছরে 1 লক্ষ টাকা রোজগার করা, মানে
0: স্বনির্ভর,
1: মানে নিজে নিজে রোজগার করা। এবং এখানে আমি যেটা প্রথমেই কথাটা বলছিলাম যে উইমেন লেড গভর্নমেন্ট, বা সে গৃহিণী থেকে আমরা নারী, মানে রমণী, নারী আর রমণী, যে পুরুষের যে তৃপ্তি বিধান করে, আমি যদি শাস্ত্রীয় সেই জায়গাগুলো রেফারেন্সগুলো দেখি, সেখান থেকে গৃহিণী থেকে সেই ট্রান্সফর্মটা, যে সে উদ্যোক্তা হবে, যে আমি চাকরি দেব, আমি শুধু নেব না,
0: নেব না,
1: আমি দেব, এই জায়গাটা থেকে এই ট্রান্সফর্মটা খুব জরুরি। শুধু দেশ, মানে এটা শুধু একটি মেয়ের পরিবর্তন নয়, বুঝতে হবে যে সেটার পরিবারের ট্রান্সফরমেশন, একটা রাষ্ট্র জাতি, যে যখন একটি মেয়ে শুধুমাত্র, ধরুন আমাদের সমাজ ব্যবস্থায় আমরা মেয়েদেরকে যেভাবেই হোক তার ওই ঘরের মধ্যে রেখে দেওয়া হয় জায়গাটা, তার যে একটা বড় রোল হতে পারে রাষ্ট্রের, রাষ্ট্র নির্মাণে, জাতি গঠনে, দেশ গঠনে,
0: এবং আমরা কিন্তু পূর্বেও পেয়ে এসেছি মেয়েদেরকে
1: পেয়েছি, কিন্তু সেই
0: অনন্য ভূমিকায়।
1: হ্যাঁ, তারা তো পারতেন, যদি সুযোগ পেতেন তারা পারতেন। আমি তো রানী ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, অপালা, ঘোষা, অরুন্ধতী, আমরা তো দেখেছি, মানে তাদেরকে সুযোগটা দেওয়া হয়নি। আমি যেটা বলতে চাইছি যে এই সুযোগটা কে করে দিল?
0: আবার সম্প্রতি অপারেশন সিন্দুরের জায়গায় কিন্তু মেয়েরা অগ্রণী ভূমিকা গ্রহণ।

0: দেখুন কতগুলো রাষ্ট্র কি বলুন তো, এখন তো ডিজিটাল যুগ, মানে আমি এখানে বহরমপুর একটা কিছু করলে গোটা পৃথিবীর লোককে আমি জানিয়ে দিতে পারি। অনেকে এই সিন্দুর ইত্যাদি নিয়ে বলেছেন যে অন্যরকম, আমি মনে করি না সেটা, যে এটা কিন্তু আমাদের মতো ভারতবর্ষের মতো দেশে এটা কিন্তু বিরাট ইম্প্যাক্ট, যে সিথির সিঁদুর যে যাত্রাতে হয় মাগো সিথির সিঁদুরের দাম অনেক, ফলে আমাদের সমাজে কিন্তু নারী সিঁদুর এটা একটা খুব গুরুত্বপূর্ণ, ফলে সেই সিঁদুর দিয়ে যে আমি অন্য একটা সার্জিক্যাল স্ট্রাইক করা যায়, মানে এই মানে মানে দেখুন আপনি ওই রেফারেন্সটা দেখুন যে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, তিনি তো, এবং আপনি দেখবেন এটা তো আমাদের ছিল, আমাদের বাংলায় যদি ধর্মমঙ্গল কাব্যে ডোম সৈন্য এবং মহিলা সৈন্য ছিল, আপনি পাহাড়পুরের স্কাল্পচারে গেলে দেখতে পাবেন যে সেই 1000 বছর পুরনো সেখানে মহিলা সৈনিক ছিল, ফলে যদি তাদেরকে সুযোগ দেয়া যায় বা তাদেরকে যদি সেই কাজের এনভায়রনমেন্টটা তৈরি করা যায়, স্টেম যে কনসেপ্টটা এসছে এখন এখানে কিন্তু দেখুন যে এটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয়েছে যে এখানে যে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, এটা 19 সালে স্কিমটা এসছে, এটা যদি বাংলা বলি যে বিজ্ঞান জ্যোতি স্কিম, এবং তার কিন্তু রেসপন্স খুব ভালো। ধরুন হায়ার এডুকেশন আমরা বলি যে উচ্চশিক্ষায় যে জিআরএফ নেট যে কোয়ালিফাইড রেট 24-25 আমার কাছে যে হিসেবটা রয়েছে তাতে কিন্তু কোয়ালিফাই করছে 53% টোটাল কোয়ালিফাইড যত হয়েছে 53% মেয়ে। তাহলে এই আইআইটি এনআইটি জিআরএফ এনইটি মানে নেট যেটা এই স্কিমের, এবং এটাকে মূলত এই স্কিমগুলোকেই বা এই রকম ধরনের পরীক্ষাগুলোতে সফলতা, আমি তো এই যে পরীক্ষাগুলোতে আগে পৌঁছতেই পারতো না, মানে আমি যদি 2010-12 থেকে আমি 2025-26 হিসেব দেখি, তাই হিসেব বলছে যে আমাদের গ্র্যাপটা কিন্তু ঊর্ধ্বমুখী, তার মানে এই জায়গা থেকে ধরুন এই প্রচুর স্কিম আপনারা ওয়েবসাইটে গেলেই বোঝা যায় যে যে ডিজিটাল ইন্ডিয়া যে কর্মসূচি এবং PMKVY মানে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, এটা হচ্ছে 1.0, 2.0, 3.0, 3.4 এবং 4 লাস্ট এসছে। তো এখানে কিন্তু মূলত আমি যেটা প্রথমে বলছিলাম যে সক্ষমতা তৈরি করা, স্কিল, আমরা হায়ার এডুকেশনে আমরা বলি যে এখন ন্যাক বা তারা জোর দিচ্ছে যে স্কিল
1: স্কিল ডেভেলপমেন্টের
0: ক্ষেত্রে, মানে আপনি নতুন পৃথিবীতে আপনার যদি দক্ষতা না থাকে আপনি কিন্তু সেখানে কম্পিট করতে পারবেন না। তাহলে দক্ষতাটা তৈরি করা, মানে আপনাকে গ্র্যাজুয়েট করা বা মাধ্যমিক পাশ করা বা এটার চেয়েও গুরুত্বপূর্ণ নতুন যে পরিবর্তিত পৃথিবী, এই পৃথিবী কি চায়, দক্ষতা স্কিল, এই দক্ষতার জন্য এই যে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা যেটা 2015 সালে ইমপ্লিমেন্ট হয়েছে, এবং এটা খুব ইন্টারেস্টিং আপনাদের শুনে ভালো লাগবে যে আমাদের কিন্তু এটাতে এনরোলমেন্ট 45% মেয়েরা। তো এইরকম আমি অনেক ডেটা আমি নিয়ে এসেছি,
1: সুকন্যা সমৃদ্ধি যোজনা
0: সেখানে ধরুন আমি কয়েকটা ডেটা দিই আপনাদের, তাহলে আমরা বুঝতে পারবো যে ধরুন আমি কয়েকটা ডেটা দিই, ধরুন 2000 প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা হচ্ছে এটা সবার জন্যই, কিন্তু 2016 সালে সেটা শুরু হয় এবং লেটেস্ট আমি যেটুকু ফিগার পাচ্ছি 2.75 কোটি বেনিফিশিয়ারি হচ্ছে মহিলা, এটাও কিন্তু গ্র্যাপটা উদ্ধম। উজ্জ্বলা যোজনা যেটা 2016 সালে, দেখুন আমাদের গ্রামে বিশেষ করে এটা আমার মনে হয়েছে খুবই সাকসেসফুল, এবং এই মুহূর্তে 10.33 কোটি উপভোক্তা, এবং রান্নাঘর তো আপনি মানবেন যে মেয়েদেরকেই সামলাতে হয়, এবং এটা কিন্তু এই যে গ্যাস সংযোগ আমার ক্ষেত্রে মনে হয়েছে এটা একটা গ্রামীণ জীবনে একটা
1: বিরাট পরিবর্তন,
0: দুরন্ত পরিবর্তন, মানে বিরাট বলাটা বোধহয় কম বলা হবে। এটা যে ভাবা গেছে, এটা স্বচ্ছ ভারত মিশন, আমরা যদি বলি যেটা জেনারেল একটা প্রকল্প 2014 সালে, এবং এটা শুরু হয়ে এখন কিন্তু 12 কোটি টয়লেট সারা,
1: এটাও কিন্তু একটা দুরন্ত পরিবর্তনের মধ্যে পড়ে, তাই না?
0: জল জীবন মিশন, আমরা আপনারা জানেন যে এই যে নতুন পশ্চিমবঙ্গ সরকার তৈরি হওয়ার পরে প্রথম যে ফান্ডিং, এটা বোধ হয় 25,000 কোটি টাকা না কত স্যাংশন হয়েছে 19 সালে জল জীবন মিশন। এটারে কিন্তু দেখুন, জল এখানে কিন্তু মেয়েদের একটা মানে ভূমিকাটা, কেন বলছি, আপনি রাজস্থানে পুরনো বেশ কিছু ছবি বা দেখবেন যে মেয়েরা কয়েক কিলোমিটার মাথার মধ্যে ওই যে কলসি নিয়ে জল আনতে যাচ্ছে,
1: রবীন্দ্রনাথের চণ্ডালিকা, হ্যাঁ তাই না, মনে পড়ে যাচ্ছে।
0: তাহলে
1: জল দাও
0: কত, 2019 সালে শুরু হয়ে এই মুহূর্তে 15.6 কোটি ট্যাপ ওয়াটার সংযোগ
1: করা,
0: তাহলে এটা কিন্তু প্রত্যক্ষভাবে কাদের সবচেয়ে সুবিধা হচ্ছে, মেয়েদের, কারণ জলটা তো তাদের আনতে
1: আনতে যেতে হতো,
0: পুরুষরা জল আনতে যাচ্ছে এই ছবি কিন্তু আপনি খুব দেখবেন না, মানে মেয়েরা মাথার উপরে কলসি নিয়ে জল আনতে যাচ্ছে, এটা একটা গুণগত পরিবর্তন হয়েছে আমার মনে হয়েছে। যেটা আপনি বলছিলেন যে সুকন্যা,
1: সুকন্যা সমৃদ্ধি, এটাও কিন্তু ভীষণ ভাবে সাড়া ফেলেছে,
0: সাড়া ফেলেছে। মানে আমার কাছে যে তথ্য রয়েছে, 4.2 কোটি সুকন্যা অ্যাকাউন্ট এই মুহূর্তে, মানে আমি যেটুকু লেটেস্ট ডেটা পেয়েছি,
1: এবং জন্মাবার সঙ্গে সঙ্গে ভাবছে মানুষ
0: একদম, এবং এটার যে অ্যামাউন্টটা সুকন্যা অ্যাকাউন্টে জমা হয়েছে এ পর্যন্ত, মানে আমি লাস্ট ফিগারটা, আমি একবারই লেটেস্ট ফিগারটা আমার কাছে নেই, আমি যেটুকু পেয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইয়ে থেকে, তাতে কিন্তু এই যোজনায় 2.99 লক্ষ কোটি টাকা ডিপোজিট হয়েছে, নট এ ম্যাটার অফ জোক। আমি ওই যে স্টেমের যেটা বললাম যে 50% গ্রাজুয়েট এই ইয়ের আন্দোলনে, আর আরেকটা খুব ইন্টারেস্টিং, আমরা যে চন্দ্রযান মিশন,
1: চন্দ্রযান মিশন
0: এখানে কিন্তু মানে মূলত ভারতবর্ষেই এটা হয়েছে, এবং মূলত ইন্ডিয়া গভর্নমেন্টের প্রজেক্ট চন্দ্রযান 3 যে মিশনটা কিন্তু খুব সাকসেসফুল, এখানে 100 জন মহিলা রিসার্চাররা, মানে ভারতীয় মহিলা রিসার্চাররা ডাইরেক্ট এতে ইনভলভ। আমি আরেকটি তথ্য দিই যে যেটা খুব আলোচিত প্রকল্প, বেটি বাঁচাও বেটি পড়াও, BBBP প্রজেক্টটার নাম, এটা একটা খুব গুণগত পরিবর্তন করেছে, যে আমাদের যে সেক্স রেশিও সেটা কিন্তু আপনারা জানেন যে আমির খানের সেই বিখ্যাত একটা প্রোগ্রাম হয়েছিল, আপনারা জানেন যে ভ্রূণ হত্যা, সেটা খুব সারা ভারতে খুব সাড়া ফেলেছিল, বিশেষ করে রাজস্থান, পশ্চিমবঙ্গে এই ব্যাপারটা এতটা ভয়ঙ্কর মানে তথ্যটা আসেনি, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ এরকম কিছু কিছু, মানে ওই প্রোগ্রামটা খুব মানে কিছুটা বিতর্কও তুলেছিল, খুব মানে আলোড়ন তুলেছিল। তো মেয়েদের কন্যা ভ্রূণ হত্যা এমন একটা জায়গায় পৌঁছে গেছিল যেটা কিন্তু খুব অ্যালার্মিং। 2000 আমি দেখছি যে এটা এই প্রজেক্টগুলো যে তার একটা সাকসেস রেট, মানে আমার কাছে প্রজেক্টের চেয়েও গুরুত্বপূর্ণ সেটা কিন্তু জনগণ সেটাকে কিভাবে গ্রহণ করলো বা তার ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হলো এবং তার সাকসেস রেটটা কি। 2014-15 এই সেক্স রেশিও ছিল, এটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, যে 918 সেটা কিন্তু 24-25 929 হয়েছে, মানে 11টা মানে কিন্তু নট এ ম্যাটার অফ জোক। স্কুল এনরোলমেন্ট ওভারঅল, আমি গোটা ভারতবর্ষের যেহেতু ফিগার বলতে হবে, 14-15 সালে আপনি যেহেতু লাস্ট 12 বছরের কথা বলছেন, স্কুল এনরোলমেন্ট ছিল, এটাও কিন্তু গ্র্যাপটা বেড়েছে হয়তো আরেকটু, মানে এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার, সবগুলোই যে কেন্দ্রের পুরোপুরি হাতে তা নয়, কারণ আপনারা জানেন যে শিক্ষা হচ্ছে যৌথ তালিকা, ফলে এখানে একটা মজা আছে যে এই ফিগারটা একটু মানে কিছু রাজ্যে ফিগারটা ভালো, কিছু রাজ্যে ফিগার ভালো ঠিকঠাক নেই, কিছু ডেটা পাওয়া যাচ্ছে না কিছু কিছু জায়গায়, সব মিলে তবুও এটা কিন্তু খুব ডিফিকাল্ট, ওভারঅল স্কুল এনরোলমেন্ট কিন্তু আমাদের অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছে এবং
1: মিড ডে মিল প্রকল্প একটা বড় ভূমিকা গ্রহণ করেছে।
0: আর যেটা ধরুন যেটা একটা যেটাকে আমরা বলি যে সোশ্যাল ওয়েলফেয়ার
1: জনকল্যাণকর,
0: এটা কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। প্রথমে মনে হয় যে ম্যাটারনিটি লিভ সেটা বিভিন্ন রাজ্য এটা ইমপ্লিমেন্ট করেছে এবং তারা বিভিন্ন, আমি তাদের সবাইকে সম্মান জানিয়েই বলছি, এটা তাদের ইউনিক প্রজেক্ট নয় কিন্তু। এবং আপনি এটা যে কেউ গেলে ওয়েবসাইট দেখবে যে মিড ডে মিল নিয়ে আমরা যেগুলো বলি এগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, অন্য নামে অন্য রকম ভাবে, প্রধানমন্ত্রী আবাস যোজনা বিভিন্ন ভাবে সেগুলোতে আসছে,
1: নামগুলো পরিবর্তন করে তারা বলছে তাদের, তা কিন্তু নয়।
0: এবং এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে যেখানে দেখবো যে 26 উইক আপনারা জানেন যে মেয়েদের, এবং এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কিন্তু, আমরা বলি ভারতবর্ষ, আমরা বলি যে বিশ্বগুরু নিয়ে অনেক রকম অনেকে মজা করে, কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু পৃথিবীর অর্থনীতিতে একটা মানে বড় রোল প্লে করছি। ভারতবর্ষ আজকে সারা পৃথিবীকে চোখে চোখ রেখে কথা বলছে, এত বিপুল জনসংখ্যার দেশ, আমরা কিন্তু এই ডেভেলপমেন্টগুলো
1: এবং কোভিডকালীন মোকাবিলাটাও একটা বিস্তর, মানে ভাবা যায় না এত কোটি জনসংখ্যা যেখানে 140 কোটির।
0: আমরা কি ভেবেছিলাম যে কোভিডে আমরা বোধহয় আর থাকবো না
1: যেখানে আমেরিকার মতো উন্নত দেশ।
0: ফলে আমি যেটা দেখুন, আমাদের একটা ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের স্বাস্থ্য, শিক্ষা, তার একটা ভেতরের সক্ষমতা তৈরি হয়েছে কিন্তু, এবং এই সক্ষমতাটা আমরা দেখতে পাচ্ছি, ভিজিবল। এটা কিন্তু মাটি খুঁড়ে সক্ষমতাটা বার করতে হচ্ছে না, সক্ষমতাটাকে আমি দেখছি। দেখছি মানে কি, আজকে ধরুন একটু অপ্রাসঙ্গিক হবে, আজকে আপনি ভাবুন তো, আমরা আজ থেকে 15 বছর আগে, 10 বছর আগে ভাবতে পেরেছি যে ভারতবর্ষে বুলেট ট্রেন চলা সম্ভব? 1927 সালে 560 কিলোমিটারের আহমেদাবাদ টু বম্বে, এবং বুলেট ট্রেনের 70% ইনফ্রাস্ট্রাকচারের কাজ আমি দেখছিলাম, আমি মানে ভাবা যায় না, এবং 1927 সালে আমাদের বুলেট ট্রেন অপারেশনাল হবে, ক্যান ইউ ইমাজিন? আমরা কিন্তু এই জায়গাটা কিন্তু সক্ষমতা, যে আমরা বুলেট ট্রেন চালাতে পারি, আমাদের মেয়েরা স্পেস ইয়েতে যেতে পারে। তো এই জায়গাগুলো বিভিন্ন ডেটা তুলে দেখানো যায় যে সে স্বাস্থ্য,
1: কৃষকদের কথাটাও আমরা বলবো তাই না, কিষাণ ক্রেডিট কার্ড, এটাও কিন্তু একটা ব্যাপকভাবে,
0: মানে আমি যেটা বলবো যে মেয়েদের ক্ষেত্রে আমি বারবার যেটা ঘুরিয়ে ফিরে মানে আমার ডেটা সে কথা বলছে যে, এবং অ্যালটমেন্ট, এবং সবচেয়ে আরেকটা জিনিস আমি বোধহয় স্কিপ করে গেলাম, বিশেষ করে হেলথ,
1: হ্যাঁ,
0: মানে সেন্ট্রাল গভর্নমেন্টের এই স্কিমগুলো আমি পরপর যদি বলে যাই, দেখবেন যে মাতৃত্ব স্বাস্থ্য সুরক্ষা, ওয়ান স্টপ সেন্টার স্কিম, স্টেমের কথা বললাম, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা যেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ, আমি যেটা বললাম সক্ষমতা, জনধন যোজনার কথা বললাম, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সশস্ত্র বাহিনী এই ক্যাডেটের ক্ষেত্রেও, এবং লাখপতি দিদি তো বললামই, কৌশল বিকাশ একটা কথা বললাম। আরেকটি জিনিস খুব ইন্টারেস্টিং যেটা আমার মনে হয়েছে যে প্রধানমন্ত্রী বন্দনা যোজনা, যেটা আমার মনে হয়েছে যে এই এই প্রকল্পটা খুব বেশি আলোচিত হয় না, PMMVY, যে প্রথম চাইল্ডের জন্য 5,000 টাকা দেওয়া হয় এককালীন, তারপরে সেকেন্ড চাইল্ড সেটা হচ্ছে গার্ল চাইল্ড হলে সেটা 6,000 টাকা, এবং এটার যে লাস্ট ডেটাটা 30 এপ্রিল 2026, একবারে লেটেস্ট ডেটা আমার কাছে রয়েছে, যে এটা 4.92 কোটি মহিলা এনরোল্ড করেছেন, এবং এটা টাকা পেয়েছেন কিন্তু গোটা ভারতবর্ষে 4.28 কোটি মহিলা, মানে 4 কোটির উপর মহিলা এটার সুযোগ পেয়েছেন, এবং গভর্নমেন্টের এটা টোটাল খরচ এ পর্যন্ত হয়েছে 20,150 কোটি টাকা। এটা আমি বললাম যে PMMVY এটা খুবই সাকসেসফুল, এবং এটা আপনি ভাবুন যে একটা কন্যা সন্তান জন্ম হলে তাকে 6,000 টাকা দেওয়া হচ্ছে, এবং সেই মেয়ে জন্মটা আর কোনো দুঃখ মানে
1: আনন্দের
0: যে মেয়ে হচ্ছে মানে আমার খুব আনন্দ, এটা একটা সোসাইটিকে ভেতরে ভেতরে
1: জাগিয়েছে,
0: এটা আমার কাছে খুব মানে এটা খুব আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, যে এটা ভাবনাটা খুব আমার বা ধরুন পিএমএসএমএ, এই এই প্রকল্পগুলো প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব

0: অভিযান 2016 সালে এটা শুরু হয়েছে, এবং প্রেগন্যান্ট মহিলাদের জন্য এই পর্যন্ত 7.4 কোটি মেয়েদেরকে পরীক্ষা করা হয়েছে এর আওতায়। 8,000-এর উপরে ভলেন্টিয়ার রেজিস্টার হয়েছে এবং প্রায় 22,000 কেন্দ্র তৈরি হয়েছে। মোট 6.85 কোটি চেক আপ হয়েছে এই এই স্কিমের
1: আওতায়,
0: এবং যে চেক আপের মধ্যে 1.03 কোটি হচ্ছে হাই রিস্ক মহিলা। এবং ওভারঅল দেখুন ডেটাটা, যে আপনি সাইটে গেলেই পাবেন, 2014-15 যেটা ছিল মৃত্যু হারটা কিন্তু লক্ষণীয়ভাবে কমে গেছে, যেটা 21-22 অব্দি আমার ডেটাটা আছে, হয়তো এখন এটা আরো বেড়ে মানে কমে যাবে। 130-এ আমি দেখছি 14-15 ছিল, সেটা 21-22 হয়েছে 88। আরেকটি স্কিম আমাদের আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, যেগুলো অনেকেই আমরা জানি না আর কি, বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গে এই স্কিমগুলোকে জানি না কি কারণে এত অন্ধকারে রেখে
1: দেওয়া হয়েছিল,
0: সরি টু সে এগুলোকে খুব অন্ধকারে রেখে দেওয়া হয়েছিল। আমরা যেগুলো নিয়ে খুব লাফালাফি করেছি আর যেগুলো নিয়ে একেবারেই আমরা কেন আমি জানি না এগুলো জানানো হয়নি কেন, এটা আমার একটু মৃদু সমালোচনা থাকছেই। যে জননী সুরক্ষা যোজনা JSY স্কিম, এবং এখানে ইনস্টিটিউশনাল ডেলিভারি, আমরা তো অনেক বড় বড় কথা বলি, সেখানে এটা কিন্তু 55-65% বেড়ে গেছে, এবং 24-25 এটা ছিল 1.99 কোটি প্রেগন্যান্ট মহিলার আওতায় এসছেন, এবং একেবারেই যারা সিক বাচ্চা 16.85 লাখ। তো স্বাস্থ্যের ক্ষেত্রে তো বললাম, শিক্ষার ক্ষেত্রে আমি কিছু কিছু বললাম, এবং আরেকটি আমার মনে হয়েছে
1: আমাদের সময়
0: সরকারের যেটা আমাকে বলতে হবে, ন্যাশনাল এডুকেশন পলিসি, যেহেতু আমি শিক্ষা জগতের লোক, 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি পশ্চিমবঙ্গে আমরা অনেক দেরিতে গ্রহণ করেছি, তার ফল আমরা ভোগ করছি। আপনি দেখবেন যে একটি PM শ্রী স্কুল কনসেপ্টটা, যেটা 2022 সালে গোটা ভারতবর্ষে ইমপ্লিমেন্ট হয়ে গেছে, আমরা পশ্চিমবঙ্গে এই স্কিমটাকে কেউ জানতোই না, ইতিমধ্যে এটা আমরা দেখছি এটা নিয়ে নড়াচড়া শুরু হয়েছে। এই PM শ্রী স্কুলটা কিন্তু খুব ভালো প্রজেক্ট, এবং প্রত্যেকটি ব্লকে একটি স্কুলকে মডেল স্কুল করা হবে।
1: আচ্ছা,
0: এবং এটা কিন্তু ভারতবর্ষে অনেক স্কুল হয়ে গেছে, আমরা পশ্চিমবঙ্গে এই সুযোগটা নিতে পারি
1: নিতে পারিনি।
0: বা ধরুন আয়ুষ্মান ভারত, সেখানেও একটা বেনিফিশিয়ারি, যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বাইরে যারা চিকিৎসা করতে গেছে আয়ুষ্মান না থাকার কারণে অনেক রকম সমস্যা হয়েছে, ওখানে এখানকার সেই কার্ডগুলো তারা অ্যাকসেপ্ট করেনি, বা এটা নিয়ে আলোচনা না করাই ভালো। কিন্তু এই প্রকল্পটাও আমার মনে হচ্ছে আবার এগুলো দিনের আলো দেখছে, এবং আমরা আলটিমেটলি আমাদের এই
1: গোলে পৌঁছব,
0: তারা আওতায় এলে আমার মনে হয় একটা গুণগত পরিবর্তন হবে।
1: তাহলে আজকে আমাদের কেন্দ্র সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে যে বিশেষ অনুষ্ঠান শুরু হলো, সেই অনুষ্ঠানের একেবারে শেষ সময়ে এসে গেছি। একদিনে আলোচনার বিষয় নয়, এই আলোচনা চলতেই থাকবে। এতক্ষণ আলোচনায় অংশগ্রহণ করলেন বহরমপুর গার্লস কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মধু মিত্র, সঙ্গে ছিলাম আমি সুমনা মণ্ডল, অনুষ্ঠানটির সম্পাদনা করলেন উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে, আকাশবাণী মুর্শিদাবাদ। শুনলেন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। একটু পরে আকাশবাণী কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অঙ্গ হিসেবে ১৯৭৩ সাল থেকে প্রতি বছর ৫ জুন দিনটি পালিত।

0: হয়ে আসছে। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। রাজ্যপাল আরএন রবি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পরিবেশ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বর্ষব্যাপী একটি গাছ মায়ের নামে প্রকল্পের সূচনা করেন। নলবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যের বিদ্যালয়গুলির পাঠ্যসূচিতে পরিবেশ ও বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে মন্ত্রী ড স্বপন দাশগুপ্ত বলেন, আদিগঙ্গার সংস্কারের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। টালিনালা হিসেবে নয়, আদিগঙ্গা হিসেবে এই নদীর সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু আজ নতুন দিল্লির বঙ্গভবনে মায়ের নামে একটি গাছ কর্মসূচিতে বৃক্ষরোপণ করেন। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সৌমিক ভট্টাচার্য তাঁর দিল্লির বাসভবনে মায়ের নামে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। তার অভিযোগ, রাজ্যের পরিবেশ ধ্বংসের মুখে। হুগলির খানাকুলে বন্যা নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ জানিয়েছেন, সেচ দপ্তর ও বিশ্বব্যাংকের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুমানিক 420 কোটি টাকার প্রকল্প হাতে নিতে চলেছেন। সম্ভাব্য প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানিয়ে সুশান্ত ঘোষ বলেন, খানাকুল এলাকার একদিকে হাওড়ার আমতা, অন্যদিকে পশ্চিম মেদিনীপুর, এই অংশটা অনেকটা নিচু, এখানে কোনো নদী বাঁধ নেই। খানাকুলের একদিকে মুন্ডেশ্বরী ও তার শাখা নদী, শিলাবতী ও দ্বারকেশ্বর, দ্বারকেশ্বর দিয়ে পুরুলিয়ার বাঁকুড়ার সব বর্ষার জল আসে। অতিরিক্ত জল জমলে অল্প জলেই খানাকুলের মারোখানা, ধান্যঘেরি, জগৎপুর জলে ডুবে যায়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর ভিত্তিতে অযোগ্য রেশন গ্রাহকদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের এক নির্দেশিকায় বলা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর এসআইআর প্রক্রিয়া যাদের নাম অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়েছে, তাদের রেশন কার্ডের তথ্য যাচাই করা হবে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক পদত্যাগ করেছেন। এছাড়া সুতাহাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পার্থ বটব্যালও পদত্যাগ করেছেন। হলদিয়া মহকুমা শাসক অফিসে গিয়ে আজ তিনি ইস্তফাপত্র পেশ করেন। এদিকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শেখ শামসুল ইসলামকে রাজনৈতিক হিংসার অভিযোগে গ্রেপ্তার করল নন্দীগ্রাম থানার পুলিশ। তাকে হলদিয়া মহকুমা আদালতে পাঠানো হবে। দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটের আবাদ ভগবানপুর গ্রামে গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির বুথ সভাপতির বাড়িতে ভাঙচুর ও বোমাবাজির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। জানা গেছে, পঞ্চায়েত সদস্যের নেওয়া কাঠমানি ফেরত এবং রাস্তার কাজে দুর্নীতির প্রতিবাদ করায় তার উপরেই হামলা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গ্রামীণ সংবাদ শেষ হল, এরপরের খবর 7:35।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আপনারা শুনবেন ভক্তিগীতের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে প্রথম

এতক্ষণ আপনারা শুনলেন ভক্তিগীতির অনুষ্ঠান। ভক্তিগীতির অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে আপনারা অনুষ্ঠান শুনছেন। এখন অতুল প্রসাদের গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি কৃষ্ণা চট্টোপাধ্যায়।

0: অতুল প্রসাদের গান শুনলেন এতক্ষণ আপনারা অনুষ্ঠানের শেষের গান অর্ঘ্য সেনের কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

রেডিও রোপারের সমস্ত বন্ধুরা যারা এই মুহূর্তে আজ সন্ধ্যায় অনুষ্ঠান শুনতে বসেছেন, তাদের সকলকে প্রীতির শুভেচ্ছা, ভালোবাসা আর আজকের অনুষ্ঠানে স্বাগত।

জুন মাসে রাজসধ্যায় অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অনুভবে বর্ষা। হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা, আর সে কারণেই তাঁর কলমে আমরা বর্ষার বহু গান কবিতা পাই, উপন্যাস ছোট গল্প পাই। কবি কাজী নজরুল ইসলামের গান কবিতায় বর্ষা এসেছে বারবার। আমাদের এই বাংলার শিল্পী কবি সাহিত্যিক অনেকেরই প্রিয় ঋতু বর্ষা।

একদিকে যেমন বর্ষার স্নিগ্ধ নস্টালজিক রূপ বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, অন্যদিকে বহু মানুষ আছেন যাদের ইট কাঠ পাথুরে জীবনে বর্ষা আনন্দের নয়, বিড়ম্বনার, উৎপাতের, বিরক্তির। অথচ এমন অনেক মানুষ আছেন যারা রিমঝিম বর্ষার দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাওয়ার জন্য উদগ্রীব হয়ে বসে থাকেন, সন্ধেবেলায় ঝিঁঝির ডাক আর একঘেয়ে বৃষ্টিতে চা পেঁয়াজি মুড়ির সঙ্গে জমাটি ভূতের গল্প দিয়ে আসর মাতান। এইভাবে আপনারা বহুজন বহু রকমভাবে বহু দিক থেকে বর্ষাকে উপভোগ করেন। আপনার কাছে বর্ষা কি, আনন্দের না বিরক্তির? আপনার বর্ষা অনুভবের কথা আমরা জানতে চাইছি এবারের আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আপনাদের চিঠির মাধ্যমে।

চিঠি প্রতিনিয়তই আসছে আপনাদের কাছ থেকে, আমরা খুব খুশি হই। আজকে রয়েছে বেশ কয়েকটি চিঠি, একটি একটি করে আপনাদের কাছে তুলে ধরব। প্রথমে চলে যাই এস এম ছবেদ আলীর চিঠিখানিতে। চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ থেকে লিখেছেন খুব ছোট্ট কয়েকটি লাইনে। বর্ষা আমার সবচেয়ে প্রিয় ঋতু। গ্রীষ্মের তীব্র গরমের পর বর্ষা প্রকৃতিতে নিয়ে আসে স্বস্তি। আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা মনকে আনন্দে ভরিয়ে তোলে। বৃষ্টির টাপুরটুপুর শব্দ আমার খুবই প্রিয়, বিশেষ করে টিনের চালে বৃষ্টির শব্দ মনকে উতলা করে তোলে। বর্ষায় গাছপালা নতুন প্রাণ ফিরে পায়, চারিদিকে সবুজে ভরে ওঠে, নদী নালা খাল বিল পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে। কৃষকেরা এই সময়ে ফসল চাষে ব্যস্ত থাকে। বর্ষার বৃষ্টি প্রকৃতির সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে। যদিও অতিবৃষ্টিতে কখনো কখনো দুর্ভোগ সৃষ্টি হয়, তবুও বর্ষার সৌন্দর্য অনন্য। তাই বর্ষা আমার সবচেয়ে প্রিয় ঋতু। শুভেচ্ছা জানিয়েছেন এস এম ছবেদ আলী, চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ বাংলাদেশ। ধন্যবাদ চিঠির জন্য।

সজল কর্মকার, গ্রাম পোস্ট, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে। যখন গ্রীষ্মের রোদ গরমে মানুষ ক্লান্ত অবসন্ন, তখনই আসে বর্ষা। প্রকৃতির কি সুন্দর নিয়ম রীতি, যখনই গরম তখনই তাকে নরম করতে চারিদিক থেকে ছুটে আসে জলীয় বাষ্প ঘেরা আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা। আষাঢ় শ্রাবণ বর্ষাকাল নামল মেঘের ধারা, চারিদিকে জল থয়ে থয়ে নৃত্যে ময়ূর আত্মহারা। আমরা যেখানেই যাই হাতে একটা ছাতা রাখা চাই, পাগল হাওয়ায় জলের শব্দ কখন যে হঠাৎ তোমাকে ভিজিয়ে দেবে বলা মুশকিল। ওই দেখা যায় চাষি মাঠে চাষে নেমেছে, সারা বছরের খোরাক যে এই সময়, অনেক কষ্ট করে আমাদের প্রিয় ভাতের জন্য জোগাড় করে এই চাষিরাই। গরু চড়াচ্ছে রাখাল বালক ভাঙা একটা ছাতা মাথায় দিয়ে, এদিকে প্রেমিক প্রেমিকারা একটি ছাতাই ভিজে ওই দূর পথে পাড়ি দিয়েছে। আর কবি লেখক বা নিশ্চিন্ত আশ্রয়ে থাকা কিছু মানুষ লিখছে তাদের বিরহী প্রিয়াকে চিঠি, ঘরে আজ ইলিশ মাছ ভাজা সঙ্গে খিচুড়ি খাওয়ার অপেক্ষায়। এদিকে বিধবা মা তার ছেলের প্রতীক্ষায় বসে, ঝড়বাদলে এই বুঝি ছেলে ঘরে ফিরল। সব মিলিয়ে বর্ষা সকলের প্রিয় ভরসার স্থল হয়ে উঠুক এই শুভকামনাই। সজল কর্মকার, গ্রাম পোস্ট, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম।

চিঠি লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য, 29/2 কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা 36। আপনার চিঠিখানি একটু কি কবিতার মতো করে, চলুন পড়ি। আমার প্রিয় বর্ষার অনুভব, আমার প্রিয় বর্ষা, আমার অনুভবে বাজায় নূপুর, বাইরে তখন দহন দিন অথবা শীতের দুপুর, আষাঢ়ে যখন বর্ষা এলো হৃদয়েতে তখন প্লাবন, কাগজের নৌকা ভাষায় প্রিয় আমার আষাঢ়ে শ্রাবণ, নামল বর্ষা ঝমঝমিয়ে আকাশ কালো করে, ধুলোর ঝড় উড়িয়ে দিয়ে ফিরল গরু ঘরে, কালো মেঘের ওড়না গায়ে এলো সে রাজকন্যা, দিগবিদিক ভরল তার কালো রূপের বন্যা। সবাই ভালো থেকো। অঞ্জলি ভট্টাচার্য, 29/2 কালীনাথ মুন্সি লেন, বরানগর, কলকাতা 36 থেকে লিখেছেন।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: অন্য ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।

এবারে চিঠিখানি লিখেছেন মনামী দলুই, পূর্ব মেদিনীপুর বৃন্দাবনপুর থেকে লিখেছেন উনি। আষাঢ় শ্রাবণ দুমাস জুড়ে বাংলার বর্ষাকাল। চাকরিজীবীদের কাছে বর্ষা প্যাচপেচে বিরক্তিকর হলেও আমার কাছে বর্ষা মানে শৈশব স্মৃতি। বৃষ্টির জমা জলে কাগজের নৌকা ভাসানো, স্কুল কামাই, ভাইয়ের সঙ্গে মারপিট বা খেলাধুলা, বাবার কোলে এক ছাতাই বাড়ি ফেরা, মায়ের হাতের খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, এসবের সাক্ষী এই বর্ষা। বৃষ্টির পর মাটির সোঁদা গন্ধ, কদম জুঁয়ের সুবাসে প্রাণ জুড়াই। মনে পড়ে কোনো একদিন স্কুল ছুটির সময় পাগলা হাওয়া আর ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজে ঝোড়ো কাকের মতো ঘরে ফেরার স্মৃতি। বর্ষা গ্রীষ্মের রুক্ষতা সরিয়ে প্রকৃতিকে করে সবুজ স্নাত। এখন বর্ষা পেশাগত ক্লান্তি, অনুক্ত অভিমান, সঞ্চিত যন্ত্রণা ধুয়ে দেয় শ্রাবণধারায়। বর্ষাকালে জানালার পাশে চা, পছন্দের বই নিয়ে বসলে নিজেকে পরম সুখী মনে হয়। বর্ষা শুধু ঋতু নয়, অতীত স্মৃতির আবেশ ভরা এক অ্যালবাম যা ফি বছর প্রকৃতিকে নবরূপে সাজিয়ে তোলে। সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে মন গেয়ে ওঠে। বর্ষণ গীত হলো মুখরিত, মেঘমন্ত্রিত ছন্দে, কদম্ব বন গভীর মগন, আনন্দ ঘন গন্ধে। এছাড়াও আপনি চিঠির শুরুতে একটি গানের উল্লেখ করেছেন, শ্রাবণ গগনে ঘোর ঘন ঘাটা। তার উদ্ধৃতি উৎসগুলিও আপনি লিখেছেন, তার জন্যও ধন্যবাদ জানাই। মনামী দলুই পূর্ব মেদিনীপুর বৃন্দাবনপুর থেকে লিখেছেন আমাদের। ধন্যবাদ।

লতা মঙ্গেশকরের কণ্ঠে আমাদের পত্রবন্ধুর চিঠির অনুষঙ্গে মনে পড়ে গেছিল এই গানটি। এবারে চিঠিখানি লিখেছেন ফুলকুমার বেরা, কোজাগুড়ি বার চণ্ডীভেটি আমতলিয়া কাঁথি পূর্ব মেদিনীপুর। প্রিয় আজ সন্ধ্যায় বঙ্গপ্রকৃতির অঙ্গনে যখন দুলিছে পবনে শন শন বনবীথিকা গীতিময় তরুলতিকা, তখন বৈচিত্র্যের ডালি সাজিয়ে নবীন জীবনের বার্তা নিয়ে বুক ভরা এক রাশ আশ্বাস নিয়ে আসে শ্যামা সুন্দরী বর্ষা। বর্ষা প্রকৃতির অবারিত দানে মেঘলা দিনের আলো আঁধারের প্রেক্ষাপটে তার শ্যামলী বেশ আশ্বাসের ছত্রছায়ার মতো বিরাজ করে। তৃষিত প্রকৃতির বুকে জেগে ওঠে বহু প্রতীক্ষিত মর্মর মুখর মহল্লাস। শ্যামছায়া ঘন সজল বর্ষার দিনে মনোভূমি হয়ে ওঠে বাংময় কাব্যময়। কল্পলোকে তখন জন্ম নেয় জাগরী চিন্ময়ী কবিতা, মনে জাগে মদালসা আবেগ, মরুভূমির প্রেমে অমর

তো মাধুরীর ব্যঞ্জনা সৃষ্টির দ্যুতিময় প্রকাশ ঘটে বরিশন মুখর দিনে। স্মরণের বালুকা বেলায় স্মৃতির চরণচিহ্ন ছুঁয়ে উদ্বেলিত অন্তরের চিরন্তনী প্রেমের উদ্ভাস ঘটে রিমঝিম বর্ষার নৃত্যের তালে তালে। জীবনের সঙ্গে যে বর্ষার মিল আছে তা অনুভূতির বাতায়নে দোলা দেয়। এসো নিপবনে ছায়াবিথি তলে, এসো করো স্নান নবধারা জলে। তাপ দহন দিন শেষে রিমঝিম বর্ষার নূপুর ধ্বনি শুনতে শুনতে রাত জাগা শ্রান্ত ক্লান্ত মন ও শরীর যখন নিদ্রার ক্রোর খোঁজে, তখন এই চাওয়াই ভরসা এনে দেয় অমৃতময়ী বর্ষায়। তাই তো অনুভবের আকাশে বিম্বিত হয়েছে রজনী শাওন ঘন ঘন দেয়া গরজন, রিমিঝিমি শব্দে বরিষে পালঙ্ক শয়ন রঙ্গে বিগলিত চির অঙ্গে নিন্দা যায় মনের হরষে। এখানে কোথাও একটুখানি মনে হয় বানান ভুলের বা টাইপিং মিস্টেক যেটাকে বলি হতে পারে, আমার মনে হলো নিদ্রা যায় মনের হরষে, এটাই বোধহয় সত্যি হবে, ঠিক হবে। বর্ষার সুবাস মাখার আশায় ফুল কুমার বেড়া কোজাগরি বারচণ্ডী ভেটি আমতলিয়া কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে আমাদের লিখেছেন, ধন্যবাদ চিঠির জন্য।

আপনাদের চিঠি আসুক আজ সন্ধ্যায় অনুষ্ঠানে। আপনারা বুঝতেই পারছেন, যেমন আমরা পারছি এপার থেকে, যে খুব সুন্দর একটি বিষয়, যে বিষয়ে আমরা আমাদের সকলেরই কিছু না কিছু অনুভব রয়েছে, আমরা লিখে ফেলবো বই কি, তাই না? চিঠির মাধ্যমে চলে আসুক আপনাদের চিঠি এই ঠিকানাই, বিষয় অনুভবে বর্ষা, আজ সন্ধ্যায়, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, পিন নম্বর 742101, আর মেলে আসতে পারে akashbanimurshidabad@gmail.com এই ইমেল আইডিতে। আজকের আজ সন্ধ্যায় থেকে বিদায় নেব আপনাদের কাছ থেকে। আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু ফেরদৌস আরা বেগম। সকলে খুব ভালো থাকবেন, বর্ষা যাপন চলুক খুব সুন্দর করে, আর অনেক চিঠি আসুক আবারও বলছি আপনাদের কাছ থেকে। আজ সন্ধ্যায় অনুষ্ঠান ভরে উঠুক আপনাদের চিঠিতেই।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপন দাতার অনুষ্ঠান।
1: স্বাস্থ্য দর্পণে নিবেদনী মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
2: নমস্কার, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানে আমরা যে বিষয়ে আজকে কথা বলবো তা আমার আপনার সকলের, বিশেষ করে সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যা ভ্রূণ হত্যা আমরা সবাই জানি দণ্ডনীয় অপরাধ, কিন্তু আইনের ফাঁক ফোকর গলে এখনও এই ধরনের ঘৃণ্য কাজ ঘটে চলেছে আমাদেরই মতো উন্নত সারির দেশে। এর প্রধান কারণ গর্ভাবস্থায় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা, যেটাও বেআইনি। কিন্তু কেন? মেয়ে মানে কি নিরাপত্তাহীনতা? এবং এর সাথে জড়িয়ে রয়েছে আর্থিক, সামাজিক এবং মানসিক নানা কারণ, সেগুলো নিয়ে আমরা আপনাদের বলবো। কিন্তু তার আগে একটা ছোট্ট গল্প বলি। বীরবল চৌরাশিয়া নয়াদিল্লির ইন্ডিয়ান এক্সপ্রেস বিল্ডিং এর সামনে পান বিক্রি করতেন অনেক দিন থেকে, যখন সেখানে মাত্র 4টি গাড়ি পার্ক করা থাকত। এর অনেক বছর পর তার মেয়ে যখন একজন সফল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এই খবরের কাগজের অফিসেই হিসাব পরীক্ষার কাজে ঢুকল, তখন তার আনন্দ আর ধরে না। তার মনে হচ্ছিল মেয়ের সাফল্যে সে চাঁদে পৌঁছে গেছে। দেশ হিসেবে ভারতবর্ষ কখনোই মহান হবে না যতক্ষণ না তার প্রত্যেক মেয়ে শিক্ষিত হচ্ছে।
1: অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অত্যন্ত লজ্জার এই ঘটনা, কারণ বহু প্রতীক্ষার পর পরিবারে খুশির বার্তা আসার আলো নিয়ে আসে একটি সন্তান। তা সে কন্যা হোক বা পুত্র, উভয়েরই চাই সমান অধিকার, সম মর্যাদা। কিন্তু এখনও কন্যা সন্তানের ক্ষেত্রে সেই অধিকার আমাদের চাইতে হয়। একদিকে যখন আমরা বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা কন্যাশ্রীদের কথা বলি, তেমনি কান পাতলেই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যা সন্তান হত্যার কথাও শুনতে পাই। সেই সংখ্যা হয়তো কমেছে, কিন্তু নির্মূল হয়নি আজও। তবে আমরা চাই একেবারে নির্মূল হোক এই ব্যাধি, সমাজ থেকে, মানুষের মন থেকে। মুর্শিদাবাদ জেলাতেও এই নিয়ে তৎপরতার সাথে প্রচার নজরদারি শুরু করেছে জেলা স্বাস্থ্য দপ্তর।
3: ছেলে হোক বা মেয়ে, কোনো দিকে কম নয় কেউ কারো চেয়ে। কন্যা সন্তান অমূল্য, তাদের রক্ষা করুন। গর্ভস্থ শিশুর লিঙ্গ পরীক্ষা আইনত দণ্ডনীয় অপরাধ, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: দ্য প্রিকনসেপশন অ্যান্ড প্রিন্যাটাল ডায়াগনস্টিক টেকনিক প্রোহিবিশন অব সেক্স সিলেকশনস অ্যাক্ট, এই আইনের সাহায্যে গর্ভ সঞ্চারের আগে ও পরে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের পদ্ধতিগুলি নিয়ন্ত্রণ করা হয়। এই আইনের মূল উদ্দেশ্য আল্ট্রাসাউন্ড টেকনোলজি ও অন্যান্য যে সমস্ত আধুনিক প্রযুক্তির সাহায্যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় সেগুলির অপব্যবহার বন্ধ করা। প্রথমবার আইন ভঙ্গ করলে তার জন্য 3 বছরের কারাবাস এবং জরিমানা 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। তাই আমাদের কি করা উচিত? বাবা মা, সন্তান, পরিবারের সদস্য অথবা বন্ধু হিসেবে আমাদের প্রত্যেককেই কিছু না কিছু করা উচিত। যে কোনো পেশার মানুষ, যেমন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিচারক, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, আপনার পরিবারে, পাড়ায়, প্রতিবেশীদের মধ্যে এবং কর্মক্ষেত্রে এই বৈষম্যমূলক লিঙ্গ নির্বাচনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন। এই বৈষম্যের বিরুদ্ধে সরব হন। মহিলা এবং শিশুকন্যার প্রতি হিংসা বা অসম্মান সহ্য করবেন না। পণ দেওয়া বা নেওয়ার বিরোধিতা করুন এবং সম্পত্তির সম বন্টনকে সমর্থন করুন।
1: বর্তমানে PCPNDT আইন অনুযায়ী ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যার অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে রয়েছে আইনি পদক্ষেপ, কঠোরতম শাস্তি। তবে সচেতনতায় আসল আসুন, নিজেরাও সচেতন হই এবং অন্যকে সচেতন করি।
2: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ সন্তান কন্যা হোক বা পুত্র, যদি সমানভাবে মানুষ করা যায় তবে কেউ কারো থেকে কম নয়। ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং কন্যা ভ্রূণ হত্যা রুখতে সমাজকে সচেতন করার কাজে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর যেভাবে এগিয়ে এসেছে, আসুন আমরাও হাতে হাত রেখে এই উদ্দেশ্যকে সফল করে তুলি।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্য দর্পণে, নিবেদনে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তর।
0: আপনারা শুনলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। একটু পরে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ 7:50 স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 8:00 এবং 8:05 যথাক্রমে হিন্দি এবং ইংরেজিতে সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য রেখে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। প্রধানমন্ত্রী আজ সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক। আন্দামান দ্বীপপুঞ্জের কাছে শ্রীবিজয়পুরম 3-এ প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি আজ জানিয়েছেন। দিল্লির মালভিয়া নগরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে 13 জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। পাকিস্তানের অবৈধভাবে দখলে থাকা গিলগিট বাল্টিস্তান বিধানসভার সাধারণ নির্বাচন আয়োজনের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতার ওপর জোর দিয়ে বলেছেন, সারা বিশ্ব এক পরিবেশবান্ধব ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এবং ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য বজায় রেখে এই ক্ষেত্রে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। সুরাতে আজ 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে গুজরাতের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন, সৌরশক্তি থেকে পরিবেশবান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়ায় স্থানান্তরের ক্ষেত্রে গুজরাত এক বিশেষ ভূমিকা পালন করে, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য।
1: ये जो वैश्विक संकट चल रहा है, ये दिखाता है कि एनर्जी के मामले में आत्मनिर्भरता कितनी जरूरी है। और बीते 12 वर्षों में देश ने जो कैपेसिटी तैयार की है, उसका कितना बड़ा महत्व है। 12 वर्ष पहले भारत में सौर ऊर्जा का उत्पादन नाम मात्र का था, आज हम दुनिया के टॉप 5 देशों में से एक हैं।
0: তিনি সুরাতের চক্রাকার জল অর্থনীতি মডেল এবং বর্জ্য থেকে সম্পদ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, গত 12 বছরে এটি একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বৃদ্ধি যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক আজ 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্য খাতের বৃদ্ধির কারণেই অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যাবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025-26 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির এই হারকে ভারতীয় অর্থনীতির অন্তর্নিহিত শক্তি, সংস্কারের সাফল্য এবং 140 কোটি ভারতীয়র কঠোর পরিশ্রমকে প্রতিফলিত করে বলে ব্যাখ্যা করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, সরকার জীবনযাত্রার মানোন্নয়ন, বাণিজ্যিক পরিবেশ সরলীকরণ এবং যুবকদের জন্য সুযোগ বৃদ্ধি করতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদি ঋণের ওপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে আরবিআই অন্যান্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও আরবিআই বর্তমান অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শ্রীবিজয়পুরম 3-এ প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী পুরি বলেছেন, এই আবিষ্কার আন্দামান সাগরের জ্বালানি সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। শ্রী পুরি জানান, সমুদ্রপৃষ্ঠের 355 মিটার গভীরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। মন্ত্রী জানান, অয়েল ইন্ডিয়া বর্তমানে গ্যাসের গঠন এবং মান মূল্যায়নের জন্য নমুনা সংগ্রহ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করছেন। ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লঙ্কামুরা সীমান্ত চৌকিতে প্রহরী সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। শ্রী শাহ কেন্দ্রীয় সরকার স্মার্ট বর্ডার প্রকল্পের কথা তুলে ধরে বলেন, এই নতুন পদ্ধতিটি স্থানীয় অসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর সমন্বয়ের মাধ্যমে দুর্ভেদ্য সীমান্ত তৈরি করার কাজ করবে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগরতলার কুঞ্জবনে ঐতিহাসিক পুষ্পবন্ত প্রাসাদের জায়গায় তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দিল্লির মালভিয়া নগরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে 13 জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নিহতদের মধ্যে একজন মোজাম্বিকের, 4 জন নাইজেরিয়ার, 1 জন লাইবেরিয়ার, 3 জন কিরগিজস্তানের, 1 জন উজবেকিস্তানের, 1 জন বাংলাদেশের, 1 জন কঙ্গো,

0: এবং একজন ইরাকের নাগরিক ছিলেন। ভারত রাশিয়া সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়া ভারতের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী এবং তা বহু বছর ধরে চলে আসছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক তার প্রতিনিধি দলসহ চলতি মাসের 1 থেকে 4 তারিখ পর্যন্ত ভারতে ছিলেন। আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হয়েছে বলে তিনি জানান।
1: ট্রেড ডিল কি বাত হ্যাঁ জেসা আপকো পতা থা 1 জুন সে 4 জুন আমেরিকা কে তরফ সে এক টিম ইহা আই থি উনকে নেগোসিয়েশন কে লিয়ে অর জেসা কি আপনে দেখা হোগা প্রেস বিজ্ঞপ্তি জো কমার্স মন্ত্রালয় কি তরফ সে জো জারি কিয়া গিয়া কি ইয়ে বাতচিত জো দোনো পক্ষো কে বিচ মে হুই ইয়ে কাফি পজিটিভ সকারাত্মক রহি তো হাম আশা করতে হ্যায় কি আনে ওয়ালে দিনো মে ইস পে চর্চা অর হোগি অর জো অন্তরিম ট্রেড ডিল কি বাত চল রহি হ্যায় উসকো দোনো পক্ষো কে বিচ মে উসকো পুরা কিয়া জায়েগা।
0: নেপালের বিদেশ মন্ত্রী শিশির খানাল 3 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে এদেশে এসেছেন। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শ্রী জয়শঙ্কর আগামীকাল নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও ওই বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটেও তার যাওয়ার কথা। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতি বছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাকিস্তানের অবৈধভাবে ও জোরপূর্বক দখলে থাকা গিলগিট বালতিস্তান বিধানসভার সাধারণ নির্বাচন আয়োজনের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা। ভারত তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, গিলগিট বালতিস্তান সহ জম্মু কাশ্মীর এবং লাদাখের সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের এই ধরনের প্রচেষ্টা ওই অঞ্চলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমনপীড়ন, অর্থনৈতিক শোষণ এবং স্বাধীনতা হরণের মতো অন্তর্নিহিত সমস্যাগুলোকে আড়াল করতে পারবে না। পাকিস্তানের অবৈধ দখলে থাকা এলাকাগুলিতে পরিবর্তন আনার যে কোনো প্রচেষ্টাকে নতুন দিল্লি দ্বর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে এবং জোর দিয়ে বলেছে, এ ধরনের পদক্ষেপ এই সত্যকে আড়াল করতে পারে না যে পাকিস্তান অবৈধভাবে ভারতীয় ভূখণ্ড দখল করে রেখেছে, যা অবশ্যই খালি করতে হবে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নতুন দিল্লিকে রাশিয়ার 5ম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার এবং ভারতে এর যৌথ উৎপাদনের প্রস্তাব দিয়েছেন। এর ফলে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। এদিকে ভারত দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সুদর্শন চক্রের মূল উপাদান হিসেবে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকার কথা রয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা সত্ত্বেও ভারত 5টি S-400 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য রাশিয়ার সঙ্গে $500 কোটি একটি চুক্তি স্বাক্ষর করে। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। ভারত আগামীকাল ফাইনালে জাপানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য রেখে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল GDP 7.7% বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় বাংলা নাটক ব্রেকটের খোঁজে, রচনা কৌশিক রায়চৌধুরী, পরিচালনা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, পরিবেশনায় নান্দিকার। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর শুনবেন শিল্পী সন্দীপ চট্টোপাধ্যায়। সংহিতা সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত রাত 9:30, 9:45 নজরুল গীতি শিল্পী সুসীমা দাস মজুমদার। বাংলা ছায়াছবির গান রাত 10টায়। রাত 10:30 রাগ প্রধান গান অনুসূয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে। শ্যামা সঙ্গীত শুনবেন রাত 10:45, উদয় বন্দ্যোপাধ্যায়। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল শুনবেন অঞ্জনা কুশারীর কণ্ঠে। রাত 11:40 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী রাহুল চট্টোপাধ্যায়। একটু পরেই রাত 8:00 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনবেন হিন্দি ছায়াছবির গান নানা রঙের গান। 8:15, 9:16 স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

0: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের এক পাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকচকে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন। হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন। জল নিকাশি নালা পাকা করুন। জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
2: আকাশবাণী কলকাতা, এখন স্থানীয় সংবাদ।
3: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
4: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
3: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন পিএম সূর্যঘর .gov.in।
5: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিয়েছেন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হয়েছেন বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল। চন্দ্রিমা ভট্টাচার্যকে তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি পদে নিয়োগ করা হয়েছে। রাজ্য জুড়ে আজ নানা অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হচ্ছে। রাজ্যের ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করতে ও প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে সরকার বদ্ধপরিকর বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন।

0: রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু আগামী রবিবার আরও এক দফায় বন্ধ থাকছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর তাঁর সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটেও যাওয়ার কথা। এদিকে রেল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরাও আগামীকাল কলকাতায় আসবেন। সন্ধ্যায় তারা রেল কর্তৃপক্ষ এবং রেলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। ত্রিপুরায় আজ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এক অনুষ্ঠানে দেশের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গ, বিহার ও ত্রিপুরায় সীমান্ত সংলগ্ন এলাকায় বেআইনিভাবে যাতে জনবিন্যাসের ভারসাম্যের পরিবর্তন না হয়, যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে।
1: জনসংখ্যিকী কা পরিবর্তন চাহে ত্রিপুরা হো, চাহে পশ্চিম বঙ্গাল হো, চাহে বিহার হো, জনসংখ্যিকী কা পরিবর্তন হম সীমা কে ছিদ্রো কে মাধ্যম সে নহীঁ হোনে দেঙ্গে, এ হমারা অটল বিশ্বাস হ্যায় অর অটল সংকল্প ভি হ্যায়। এই জনসংখ্যিকী কে পরিবর্তন কো রোকনে কে লিয়ে বাড লগাই গই হ্যায়।
0: বেশ কিছু জরুরি কাজ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আরও একবার দিল্লি গেছেন। মন্ত্রিসভার দপ্তর বণ্টন নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। আজই তাঁর কলকাতায় ফেরার কথা। ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিয়েছেন। পুর ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি মেয়র পদে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। পরে তার পদত্যাগপত্র কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের ঘরে পেশ করেন। এর আগে এক সাংবাদিক বৈঠকে ফিরহাদ পুরসভার মেয়রের মর্যাদা তিনি রাখতে পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মেয়র থাকাকালীন তিনি পুরো দস্তুর পুরো পরিষেবার কাজ করেছেন। আগামী দিনে যিনি পুরসভার মেয়র পদে দায়িত্ব নেবেন তিনি তার থেকেও ভালো কাজ করবেন সেই প্রত্যাশা রাখেন বলেও মন্তব্য করেন ফিরহাদ।
2: আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি এবং শুভেচ্ছা জানাই আগামী দিনে যারা দায়িত্ব নেবে, যারা পুরসভা চালাবে, আমার থেকেও ভালো হবে। অনেকে ক্রিটিসাইজ করবেন, অনেকে অনেক কিছু করবেন, কিন্তু স্বচ্ছভাবে পৌরসভা চালান এবং মানুষের প্রত্যাশা পূরণ করা, এটাই কাজ। নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, তাই শুভেচ্ছা দিয়ে আমি এই চেয়ার আজকে খালি করি।
0: উল্লেখ্য, 2018 সাল থেকে ফিরহাদ কলকাতা পুরসভার মেয়র পদে আসীন ছিলেন। মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি সহ পুরসভার 9 সদস্যের মধ্যে 6 জন আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন। কলকাতার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধান ভবনে তারা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন। এদিকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পুর প্রধানের পদ থেকে অব্যাহতির ইচ্ছে প্রকাশ করে মহকুমা শাসকের দপ্তরে ইস্তফাপত্র জমা দিয়েছেন পূর্ব বর্ধমানের কাটোয়া পুরসভার প্রধান কমলাকান্ত চক্রবর্তী। তার সঙ্গে 14 নম্বর ওয়ার্ডের সদস্য গুণেন চট্টোপাধ্যায় ও 12 নম্বর ওয়ার্ডের সদস্য ফাল্গুনী মুখোপাধ্যায়ও মহকুমা শাসকের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন। পরে অবশ্য 2 কাউন্সিলর ইস্তফাপত্র তুলে নেন। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভায় বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল চেয়ারম্যান হিসেবে পুরসভার দায়িত্ব নিলেন। রাজ্যে পালা বদলের পর এই প্রথম কোনো একটি পুরসভায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন সাংসদ। নতুন পৌরপতিকে শপথ বাক্য পাঠ করান রায়গঞ্জ মহকুমার শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমা ভট্টাচার্যকে তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি পদে নিয়োগ করা হয়েছে। তিনি সুব্রত বক্সির স্থলাভিষিক্ত হলেন। তবে শ্রী বক্সি জাতীয় সহসভাপতি পদেই থাকছেন। ডেরেক ও ব্রায়ান ও দোলা সেনকে তৃণমূল কংগ্রেসের নতুন যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। তারা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করবেন। কালীঘাটে দলের সদর দপ্তরে জাতীয় কর্মসমিতির বৈঠকে আজ এই পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। শায়নী ঘোষ তৃণমূল যুব কংগ্রেস সভাপতি থাকছেন। মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি হচ্ছেন মালা রায়। তৃণমূল ছাত্র পরিষদের নতুন সভাপতি হচ্ছেন প্রিয়াঙ্কা অধিকারী। বিভিন্ন দুর্নীতির অভিযোগে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে 18 জুন পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে আজ আলিপুর আদালতে তোলা হলে বিচারক জামিনের আর্জি খারিজ করে এই নির্দেশ দেন। তোলাবাজি, খুনের চেষ্টা, বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গতকাল তাকে গ্রেপ্তার করে পুলিশ। এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে স্বরূপ বিশ্বাসকে আজ আদালতে তোলার সময় বিজেপি বিক্ষোভ দেখায়, আইনজীবীরাও সরব হন তার বিরুদ্ধে। অন্যদিকে স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারের পর তাদের ক্লাব সুরুচির সঙ্গে তালা ভেঙে ঢুকে ভাঙচুর চালায় জনতা। সেখানে হদিশ মিলেছে এসি বেডরুমের, এছাড়াও সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে সরকারি জলের বোতল সহ বিভিন্ন সামগ্রী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ বিশ্ব পরিবেশ দিবস। 1973 সাল থেকে প্রতি বছর দিনটি পালিত হয়ে আসছে। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। রাজ্যপাল আর এন রবি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পরিবেশ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বর্ষব্যাপী একটি গাছ মায়ের নামে প্রকল্পের সূচনা করেন। নলবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যের বিদ্যালয়গুলির পাঠ্যসূচিতে পরিবেশ ও বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। শুধু বৃক্ষরোপণই নয়, তা যাতে মহিরুগে পরিণত হয় তাও সুনিশ্চিত করা দরকার।
3: সমস্ত সরকার বা কর্পোরেশন দ্বারা পরিচালিত বিভিন্ন পার্কে একযোগে 6 লক্ষ ফলের গাছ মূলত রোপণ করার মধ্য দিয়ে একটি গাছ মায়ের নামে আজকে গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে।
0: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত বলেন, আদি গঙ্গার সংস্কারে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। পরে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে পরিবেশ যে ভয়ঙ্করভাবে নষ্ট হয়েছে তার বেশিরভাগই ম্যানমেড। রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু আজ প্রথমে দিল্লির বঙ্গভবনে মায়ের নামে একটি গাছ কর্মসূচিতে চারাগাছ রোপণ করেন। পরে রাজ্যসভার সদস্য প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার বাসভবনেও অংশ নেন বৃক্ষরোপণ কর্মসূচিতে। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তার দিল্লির বাসভবনে মায়ের নামে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। তার অভিযোগ, রাজ্যের পরিবেশ ধ্বংসের মুখে, এর বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতেই এই ধরনের কর্মসূচি। এই উপলক্ষে মাই ভারতের দক্ষিণ কলকাতা শাখা আজ কলকাতায় এক পরিবেশ সচেতনতা কর্মসূচির আয়োজন করে। ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের অধীন মাই ভারত, সশস্ত্র সীমাবল এবং চেতলা হিন্দ সংঘ যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ রক্ষার শপথ গ্রহণের পাশাপাশি সচেতনতামূলক র্যালি, চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দুটি বিশেষ কাভার প্রকাশ করেছে। কলকাতার জিপিওতে এক অনুষ্ঠানে এই বিশেষ কাভার দুটির আনুষ্ঠানিক প্রকাশ করেন পশ্চিমবঙ্গ সার্কেলের প্রধান পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনেও আজ এই উপলক্ষে পরিবেশ বান্ধব কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন জেলা থেকেও দিনটি পালনের খবর এসেছে। রাজ্যের ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করতে ও প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে সরকার বদ্ধপরিকর বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিট করা হবে।
4: যারা এই খেলাধুলোর জগতে রাজনীতিকে নিয়ে এসে এই খেলাধুলোর গরিমাময় জগৎকে কলুষিত করেছে, তারা নিশ্চিতভাবে তারা যে কাজ করেছে তার যোগ্য জবাব তারা পাবে। যে আমরা যে অভিযানে নেমেছি যে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করব, আমরা নিশ্চিতভাবে আমাদের সর্বশেষ শক্তি দিয়ে আমরা পশ্চিমবঙ্গের ক্রীড়াঙ্গন এবং পশ্চিমবঙ্গের প্রতিভাধর যুব খেলোয়াড়দের ভবিষ্যৎকে সুনিশ্চিত করবার জন্য আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব।
0: জরুরি রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু আগামী রবিবার আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ওইদিন ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত মোট 16 ঘণ্টা এই সেতুর ওপর দিয়ে কোনো গাড়ি চলাচল করবে না বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে গত রাতের বিক্ষিপ্ত বৃষ্টির পর আজও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
5: सूरत सिर्फ स्वच्छता और सर्कुलर इकोनॉमी तक ही सीमित नहीं है बल्कि ग्रीन ग्रोथ के दूसरे माध्यमों का भी अभूतपूर्व गति से विस्तार हो रहा है। सूरत ऐसी व्यवस्था बनाने में जुटा है जहां सड़कों पर चलने वाली

0: এন্ডোস্কোপি এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেল লেন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: আজকে আমাদের দ্বিতীয় শিল্পী সুমন্ত দাস, উনি হাওয়াইন গিটারে শোনাবেন একটি জনপ্রিয় বাংলা গান।

0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেল লেন সরণী কলকাতা 13, ফোন নাম্বার 0333987 3987।
1: আজকের অনুষ্ঠানের শেষ শিল্পী বিদীপ্তা দত্ত, উনি শোনাবেন বাংলা চলচ্চিত্রের একটি বিখ্যাত গান।

0: এন্ডোস্কোপি এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট 139 রেলেনিন সরণি কলকাতা 13, ফোন নাম্বার 0333987 3987।
1: শ্রোতা বন্ধুরা, পতাকা বন্ধু, তোমারই জন্য এই অনুষ্ঠান আজকে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগলো। সঙ্গে থাকবেন এই শিল্পীদের উৎসাহিত করবার জন্য, এই কামনা রেখে আজকে শেষ করছি এই অনুষ্ঠান। নমস্কার।
2: পতাকার বন্ধু তোমারই জন্য, পরিকল্পনা হাতেমুল ইসলাম,
3: সম্পাদনা শুভময় ব্যানার্জি।
4: চিত্র নিবেদনে এ বি কনস্ট্রাকশন, ঠিকানা মোহন মোড় হিল টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850। বহরমপুর শহরের প্রাণকেন্দ্রে ফ্ল্যাট খুঁজছেন যেখানে সাধ্যের মধ্যেই সাধ পূরণ? এখন বহরমপুর শহরে উন্নত ফ্ল্যাট মানেই এ বি কনস্ট্রাকশন। এ বি কনস্ট্রাকশনের ফ্ল্যাট মানেই সেখানে আপনি পাবেন 24 ঘন্টা সিকিউরিটি, সিসিটিভি, এসি, কমিউনিটি হল, জেনারেটর সহ সমস্ত রকম সুযোগ সুবিধা। ফ্ল্যাট কিনতে অবিলম্বে যোগাযোগ করুন এই ঠিকানায়, এ বি কনস্ট্রাকশন, ঠিকানা মোহন মোড় হিল টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850।
5: নমস্কার। আজ 5ই জুন। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে এই দিনটি উদযাপন করা হয়। যদি আমরা ইতিহাসের দিকে একটু যাই, 1968 সালের 20শে মে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠান সুইডেন সরকার। চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা। সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করা হয়। পরের বছর জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সমাধানের উপায় খুঁজতে সদস্য রাষ্ট্রগুলির সম্মতিতে সুইডেনের রাজধানী স্টকহোমে 1972 সালের 5ই থেকে 16ই জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি ইতিহাসের প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়। আর 1974 সালে সম্মেলনের প্রথম দিনটিকে, অর্থাৎ 5ই জুনকে, জাতিসংঘ বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করেন। আর তারপর থেকে 1974 সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন শহরগুলিতে উদযাপন করা হয়, যার মধ্যে উল্লেখ্য গত বছরের মূল থিম ছিল, অর্থাৎ 2025 সালের থিম ছিল প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। এবং 2026 সালের 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য বা থিম হল প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। 5ই জুন তারিখটি শুধুমাত্র একটি তারিখ, শুধুমাত্র উদযাপনের একটি বিশেষ দিন নয়, আমাদের সকলের সচেতন থাকার, আরও সামনের প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে নিয়োজিত যেন আমরা সবাই হতে পারি, সেই লক্ষ্যেই এগিয়ে চলব আমরা।
6: প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে, আর এই গরমে জেলাবাসী হাঁসফাঁস করছে, গ্রাম শহর প্রত্যেকটা মানুষই এখন গরমে ত্রাহি ত্রাহি অবস্থা। গরম বাড়ার সঙ্গে সঙ্গে সামর্থ্য অনুযায়ী যার যতটুকু সাধ্য আছে চেষ্টা করছে বাড়িতে একটি এসি লাগানোর, কিন্তু লাগালেই তো হয় না, এর সার্ভিসিং যদি বাইচান্স খারাপ হয়ে যায় মিস্ত্রি কোথায় পাবে? আমাদের জেলার বিভিন্ন গ্রামগঞ্জের অনেক ছেলেরা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিয়ে তারা এই কাজ শিখেছে, তারা নিজের পায়ে দাঁড়িয়েছে, রুজি রোজগারের পথ তারা খুঁজে পেয়েছে। সঙ্গে অনেক ছেলেরা কাজ করছে আজকে এসি, ফ্রিজ, বিভিন্ন যন্ত্রাংশ মেরামত করার জন্য। আমরা পেয়েছি এইরকমই একজনকে, শুনে নেব তার ছোট্ট করে অভিজ্ঞতার কথা, কোথা থেকে শিখেছেন, আজকে নিজের পায়ে দাঁড়িয়ে তার কেমন লাগছে।
7: আমার নাম শাহজাহান শেখ, আমি বিলং করছি আমতলা থেকে, নওদা থানা আমতলা, জেলা মুর্শিদাবাদ। এখান থেকে আমি কাজ করতে শিখতে যেতাম বহরমপুর জজ টেলিগ্রাফ, আমাদের ওখানে সংস্থা আছে, ডক্টর ইন্দ্রনীল স্যার আছেন, উনি হাতে শিখেছেন কলমে, আর আমাদের কামাল উদ্দিন স্যার আছে লালবাগে বাড়ি, ওনার কাছ থেকে মেন আমাদের শিক্ষা, উনি আমাদের গুরুজি। উনি আমাদেরকে শিখিয়েছেন।
8: কত বছর আগে?
7: আমি 2012 সালে ভর্তি হয়েছিলাম, কোর্সটা ছিল 2 বছরের, ইঞ্জিনিয়ারিং এয়ার কন্ডিশন রেফ্রিজারেটর ইঞ্জিনিয়ারিং কোর্স ছিল। এই কোর্সটার উপরে আমরা 2 বছর ধরে হাতে নাতে ওখানে শিখেছি কাজ। তারপরে ফিল্ডে না নামলে তো প্র্যাকটিক্যাল হয় না, তো কাজ সেবারে কামালউদ্দিন স্যারের সাথে একটু ফিল্ডে নামলাম, নেমে দেখলাম, অভিজ্ঞতা আরও একটু বাড়লো। যে প্র্যাকটিক্যাল ছেড়ে খাতা কলম ছেড়ে বাস্তব জীবনে এসে দেখলাম যে কতটা কঠিন, এসি লাগানো, এসি সার্ভিসিং করা, কাস্টমার হ্যান্ডেলিং করা, এটা সামঞ্জস্য ব্যাপার, মানে খুবই কষ্টদায়ক ব্যাপার। এগুলোকে সব না দেখলে বোঝা যাবে না। প্রকৃতির সঙ্গে যেমন মানুষ হয়তো খাতা কলমে করে, অনেকে বলে কাজ শিখতে পারলাম না, এখানে করলাম না, ওখানে শিখলাম না, শুধু খাতা কলম শেখালো। বাস্তবে তো প্র্যাকটিক্যালটা মেন, প্র্যাকটিক্যাল যদি না পাওয়া যায় থিওরিতে কিছু নাই, থিওরিতে খাতা কলম, খাতা কলমে বন্দী থাকি।
8: এটা কাজ শেখার পর এখন তো কাজ করছেন, কেমন লাগছে?
7: এখন রানিং কাজ করছি, বেশ ভালোই রেসপন্স আসছে, কাস্টমারের রিভিউ ভালো, সবাই ভালো বলছে, কাস্টমার স্যাটিসফাই, কাজ করছি বেশ ভালোই। এর থেকে আর্থিক একটা সচ্ছলতা বেশ ভালোই হচ্ছে,
8: মানে এর উপরে নির্ভর করে সংসার চলছে।
7: হ্যাঁ হ্যাঁ, এর উপরে নির্ভর করে সংসারটা চলছে। আগে কী হতো, ছ মাস চলছে না, এখন জাস্ট কন্টিনিউ যা চলছে। শীতকালটা আবার সব থাকে আমাদের মাস তিনেক মতন,
8: তখন তো সার্ভিসিং করি নেই অনেকে।
7: হ্যাঁ, অনেকে করে, তখন আর কি সামঞ্জস্য হয়ে চলে যায়, প্রচণ্ড শীতের সময় একটু সমস্যা হয়।
8: এখন তো রাত দিন শুধু ডাক পড়ছে আপনাদের?
7: হ্যাঁ, এখন প্রচণ্ড চাপ, আর এই যে গরম বাড়ছে, বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং যে হারে বাড়ছে, প্রত্যেক ঘরে ঘরে এসি লাগানোর জন্য বেশ আমরা চাপেই আছি, বেশ ভালোই কাজ হচ্ছে।
9: এবি কনস্ট্রাকশন আপনাদের পরিচিত নাম, মুর্শিদাবাদ জেলায় তৈরি করছে অনেক বড় বড় বিল্ডিং। তারা কি কাজ করছেন, কিভাবে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সে কথাই শুনবো এবি কনস্ট্রাকশনের কর্ণধারের মুখ থেকেই।
10: আমার নাম আরহাম আলী। আমরা কাজ করছি, এখন জোর কদমে কাজ চলছে, প্রত্যেক মাসে একটা করে নতুন ফ্লোর ঢালাই হচ্ছে আমাদের। হ্যাঁ, আমরা এর আগেও শ্রোতা থেকে বলেছি, যাতে আমাদের সঙ্গে যদি কেউ ফ্ল্যাট নিতে ইচ্ছুক থাকেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এবং অনেকে এসেছেন, আসেনি সেটা বলবো না, অনেকে এসেছেন, এবং আমাদের বুকিং হয়তো আমাদের লাস্ট টাইম চলছে এখন এই প্রজেক্টের,

0: মোটামুটি আমাদের প্রথমে কিছু বুকিং হয়েছিল, তারপরে এই এই রেডিওর মাধ্যমে প্রচারের ফলে আমরা ভালো একটা সাড়া পেয়েছিলাম। তারপরে এখন এটা লাস্ট ফেজ চলছে আমাদের। যারা ফ্ল্যাট শহরের মধ্যে ফ্ল্যাট নিতে ইচ্ছুক আছেন প্রপার শহরের মধ্যে এবং ভালো লোকেশনে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের বুকিং লাস্ট পর্যায়ে বুকিং চলছে।
1: আচ্ছা আরাম সাহেব, মানে একটা ফ্ল্যাট যখন কেউ কিনতে আসেন তারা তো টাকা দিয়ে কিনবেন, কিন্তু তারা দেখেন যে সেই ফ্ল্যাটের কি কি পরিষেবাগুলো আছে, পরিষেবার দিকেও কিন্তু তারা এখন নজর দিচ্ছেন যারা ফ্ল্যাট কিনতে আসছেন। তো আপনাদের যে নতুন প্রজেক্টে কি পরিষেবা যারা ফ্ল্যাট কিনছেন তারা পেতে পারেন?
0: পরিষেবাটা সর্বপ্রথমই দেখে সেই পরিষেবা, তার সোসাইটি কেমন হচ্ছে, সেখানে কেমন লোক থাকবে, কি কি ফ্যাসিলিটি কোম্পানি দিচ্ছে। যেমন আমরা আমাদের পরিষেবা বলতে ধরুন আমরা যেমন গ্যারেজটা আমাদের বেসমেন্টে এবং সেখানে বড় বড় গ্যারেজ আছে চার চাকার জন্য, যে ছোট এই এমন ভাবে আমরা গ্যারেজটা তৈরি করেছি যাতে গাড়িটা ডাইরেক্ট গ্যারেজে ঢুকে যায় নিজের স্পেসে। তারপরে আপনার আরেকটা ব্যাপার হচ্ছে, এটা ছাড়াও আমাদের এখানে সিসিটিভি ফ্যাসিলিটি থাকছে, বাইক রাখার স্কুটি রাখার ফ্যাসিলিটি থাকছে, সিকিউরিটি থাকছে 24 আওয়ার। তাছাড়াও আমাদের থাকছে কি, টপ ফ্লোরে আমাদের একটা যেটা কমিউনিটি হল থাকছে সেখানে আপনার 300-400 মানুষ এসি কমিউনিটি হল, যেখানে একটা ছোটখাটো বিয়ের প্রোগ্রাম হোক, বার্থডে প্রোগ্রাম হোক, যে কোনো বাড়ির প্রোগ্রাম, মানে আমাদের গ্রামে যাদের বাড়ি ধরুন তারা গ্রামে বাড়ির মধ্যে সব প্রোগ্রাম করে, কিন্তু ফ্ল্যাটে তো সেটা করা যায় না। তার জন্য আমরা একটা জায়গা রুম তৈরি করেছি যেটা কমিউনিটি হল, যেখানে তাদের মিটিং, যে কোনো মিটিং এবং যে কোনো প্রোগ্রাম, যে কোনো অনুষ্ঠান তারা করতে পারবে 400-500 লোক নিয়ে, তার জন্য তাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া আমাদের থাকছে জিম। এখন মানুষ সবাই স্বাস্থ্য সচেতন, তাই অনেকে ফ্ল্যাটের বাইরে বাইরে যেতে চায় না, তার জন্য আমরা ফ্ল্যাটের উপরেই জিম করে দিচ্ছি একটা, যেখানে সবাই জিমটাকে ইউজ করতে পারবেন অল মেম্বার ফ্ল্যাটের। এছাড়া থাকছে আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। হ্যাঁ, কারণ এই মুহূর্তে মুর্শিদাবাদ জলের খুবই সমস্যা, আর্সেনিক, পুরো আর্সেনিকের জল, একদম সবসময় জলটা লাল হয়ে যায় যে। হ্যাঁ, তার জন্য আমরা পুরো জলের ব্যবস্থাটাকে আমরা ওখানে জলটাকে নিচে থেকে তুলে ওখানে ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে সেটাকে বিশুদ্ধ করে তারপরে আমরা সেটাকে ট্যাঙ্কিতে দিয়ে ট্যাঙ্কির মাধ্যমে চারিদিকে পরিষেবা হবে। হ্যাঁ, এছাড়াও আমরা আরেকটা জিনিস দিচ্ছি, সোলার সিস্টেম দিচ্ছি, যে একটা ফ্ল্যাটে থাকতে গেলে কমন স্পেসের যে লাইটের বিলটা, প্রচুর পরিমাণ লাইটের বিল হয় এবং সেটা একটা প্রচুর প্রেশার পড়ে। হ্যাঁ, ফ্ল্যাট মানে ওনাদের প্রতি, তার জন্য ওখানে আমরা একটা সোলার সিস্টেম লাগিয়ে দিচ্ছি যাতে তাদের বিলের চাপটা অনেকটাই কমে যায়। হ্যাঁ, তার জন্য
1: মানে যারা সমস্ত এখানে কিন্তু তাদের কথা ভেবে আপনারা যতটা পারছেন স্বাচ্ছন্দ্য দেওয়ার যে চেষ্টা করছেন, আজকের দিনে এটা সবচাইতে বড় বিষয় যে এই সুযোগটা হয়তো অনেক জায়গায় আমরা পেতে পারি না। তো আপনার সঙ্গে যোগাযোগ করতে আপনার ফোন নাম্বারটা একটু যদি বলে দেন।
0: আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার অ্যাড্রেস, আমার অফিস অ্যাড্রেস হচ্ছে মোহন মল, হিল টাওয়ার বিল্ডিং এর নিচে, আর আমার ফোন নাম্বার হচ্ছে 7872239008, আর আরেকটা আমার নাম্বার হচ্ছে 7001570850।
2: বহরমপুর শহরের প্রাণকেন্দ্রে ফ্ল্যাট খুঁজছেন যেখানে সাধ্যের মধ্যেই সাধ পূরণ? এখন বহরমপুর শহরে উন্নত ফ্ল্যাট মানেই এবি কনস্ট্রাকশন। এবি কনস্ট্রাকশনের ফ্ল্যাট মানেই সেখানে আপনি পাবেন 24 ঘন্টা সিকিউরিটি, সিসিটিভি, এসি, কমিউনিটি হল, জেনারেটর সহ সমস্ত রকম সুযোগ সুবিধা। ফ্ল্যাট কিনতে অবিলম্বে যোগাযোগ করুন এই ঠিকানায়, এবি কনস্ট্রাকশন, ঠিকানা মোহন মোড়, হিল টাওয়ার, গ্রাউন্ড ফ্লোর, ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850। চালচিত্র এই পর্যন্তই। নিবেদনে এবি কনস্ট্রাকশন, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 7872239008 অথবা 7001570850। উপস্থাপনা গ্রন্থনা হাতেমুল ইসলাম, সম্পাদনা শুভময় ব্যানার্জি।
3: শুনছিলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ, 102.2 MHz FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে প্রথম গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আরো একদিন তামসি তমসিনী রাত্রি ঘুম ঘুম নিঝুম জীবন পথের সব যাত্রী।

আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। শেষের গান চন্দ্রবিন্দুর পরিবেশনায়। আকাশবাণী মুর্শিদাবাদ 102.2 MHz FM প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।

0: विविध भारती से इस समय आप सुन रहे हैं कार्यक्रम आपके लिए।
1: आकाशवाणी मुर्शिदाबाद এখন একটি বিশেষ অনুষ্ঠান, ভারত সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান উইমেন্স এম্পাওয়ারমেন্ট।

হৃদয় আমার নাচেরে আজিকে, ময়ূরের মতো নাচেরে, হৃদয় নাচেরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা, আর সে কারণেই তাঁর কলমে আমরা বর্ষার বহু গান কবিতা পাই, উপন্যাস ছোট গল্পে পাই বর্ষার অনুষঙ্গ। কবি কাজী নজরুল ইসলামের গান কবিতায় বর্ষা এসেছে বারবার। আমাদের এই বাংলার শিল্পী কবি সাহিত্যিক বৃন্দের অনেকেরই বর্ষা প্রিয়। একদিকে যেমন বর্ষার স্নিগ্ধতা, নস্টালজিক রূপ বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, অপরদিকে বহু মানুষ আছেন যাদের ইট কাঠ পাথুরে জীবনে বর্ষা আনন্দের নয়, বিড়ম্বনার, উৎপাতের, বিরক্তির। অথচ এমন অনেক মানুষও আছেন যারা রিমঝিম বর্ষার দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন, সন্ধেবেলায় ঝিঁঝির ডাক আর একঘেয়ে বৃষ্টিতে চা পেঁয়াজি মুড়ির সঙ্গে জমাটি ভূতের গল্প দিয়ে আসর মাতান। এইভাবে বহুজন বহুভাবে বর্ষাকে উপভোগ করেন। আপনার কাছে বর্ষা কি, আনন্দের না বিরক্তির? আপনার বর্ষা অনুভবের কথা শোনান আমাদের আজ সন্ধ্যায় দপ্তরে। বিষয় অনুভবে বর্ষা। আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, পিন নম্বর 742101, ইমেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com।

আজ রাত 10:10 লাইভ ফোন ইন বাংলা গানের মজলিস অনুষ্ঠানে আপনারা শুনবেন সুমন কল্যাণপুরের কণ্ঠে বাংলা গান। 9434921300 শ্রোতা বন্ধুরা ফোন করতে পারেন কিংবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আজ রাত 10:10 সুমন কল্যাণপুরের কণ্ঠে বাংলা গানের মজলিশ।

আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা শুনছেন আপনারা। দক্ষিণী কন্যাটি জন্মেছিলেন বাংলায়, অসামান্য প্রতিভায় জয় করেছিলেন হিন্দি ছবির গানের বিজয়িনীর আসন। একসময়ের সমস্ত সঙ্গীত পরিচালক কুর্নিশ জানিয়েছেন তাঁকে, তিনি সুমন কল্যাণপুর। আগামীকাল শনিবার রাত 10:15 লাইভ ফোন ইন মাহফিল অনুষ্ঠানে প্রয়াত শিল্পী স্মরণ দিল এক মন্দির হাই। অনুষ্ঠান জুড়ে সুমন কল্যাণপুরের কণ্ঠে হিন্দি ছবির গান। 9434921300, 0348225968 খোলা থাকবে শ্রোতাবন্ধুদের জন্য।

অনুষ্ঠান সম্পর্কে আরও একটি ঘোষণা। আগামীকাল 6 জুন শনিবার শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় মন খারাপের মেঘলা আকাশ। আপনাদের সঙ্গে থাকবেন মানসী মিত্র।

আবারও শ্রোতা বন্ধুদের জানাই, আজ রাত 10:10 লাইভ ফোন ইন বাংলা গানের মজলিশ অনুষ্ঠানে আপনারা শুনবেন সুমন কল্যাণপুরের কণ্ঠে বাংলা গান। আর আগামীকাল শনিবার রাত 10:15 লাইভ ফোন ইন মাহফিল অনুষ্ঠানে প্রয়াত শিল্পী স্মরণ দিল এক মন্দির হ্যায় সুমন কল্যাণপুরের কণ্ঠে হিন্দি ছবির গান। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা শুনছিলেন।

0: আরেকটা কথা তোমাদের একটু বলতে চাই, গানটা শেখা হলো
1: বাংলা ছায়াছবির গানের
0: প্রকৃতি, বিশ্ব প্রকৃতিও যেন মানুষের মতন একটা চরিত্র হয়ে ওঠে।

উপন্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়াল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। তিনি আজ ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। আজ বিশ্ব পরিবেশ দিবস, এই উপলক্ষে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী নতুন দিল্লিতে ফ্লেক্স ফুয়েল যানবাহনের জন্য E85 জ্বালানি চালু করেছেন। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে, আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ

0: 7% की ग्रोथ रेट हासिल की है और पिछला क्वार्टर जो 31 मार्च को खत्म हुआ उसमें भी भारत की ग्रोथ 7.8% रही है और ये दुनिया में तेज गति से आगे बढ़ने वाली बड़ी इकोनॉमी है।
1: এর আগে গুজরাটের সুরাতে তিনি আজ 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। সেখানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে কেবল গুজরাটের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন, সৌরশক্তি থেকে পরিবেশবান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়া স্থানান্তরের ক্ষেত্রে গুজরাট এক বিশাল ভূমিকা পালন করতে প্রস্তুত, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বিকাশ হার যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক আজ 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষ বর্ষে প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকার বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির প্রথম সংশোধিত হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্য খাতের বৃদ্ধির কারণে অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যায়। 2025-26 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি 7.8% হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2025-26 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির এই হার ভারতীয় অর্থনীতির অন্তর্নিহিত শক্তি সংস্কারের সাফল্য এবং 140 কোটি ভারতীয়ের কঠোর পরিশ্রমকে প্রতিফলিত করে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের ওপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে আরবিআই অন্য ব্যাংকগুলিকে ঋণ দেয় তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করছেন। ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে প্রহরী সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। শ্রী শাহ মানব পাচার এবং মাদক ও গবাদি চোরাচালনের মতো বিষয়গুলি সম্পূর্ণরূপে নির্মূল করার উপর জোর দেন। দেশের সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলা, বিহার ও ত্রিপুরায় সীমান্ত সংলগ্ন এলাকায় বেআইনিভাবে জনবিন্যাসের ভারসাম্যের পরিবর্তন প্রতিরোধ করা হবে। শ্রী শাহ কেন্দ্রীয় সরকার স্মার্ট বর্ডার প্রকল্পের কথা তুলে ধরে বলেন, এই নতুন পদ্ধতিটি স্থানীয় অসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর সমন্বয়ের মাধ্যমে দুর্ভেদ্য সীমান্ত তৈরি করার কাজ করবে।
2: हमने तय किया है कि बीएसएफ जहां जहां है, एसएसबी जहां जहां है, वहां पर स्मार्ट बॉर्डर का निर्माण करना और एक चतुष्कोणीय सुरक्षा रणनीति के तहत स्थानीय प्रशासन को साथ में लेते हुए, टेक्नोलॉजी को साथ में लेते हुए सीमाओं को एकदम अभेद बनाना और इस स्मार्ट बॉर्डर का कंसेप्ट फाइनलाइजेशन के स्टेज पर है। इसका पायलट प्रोजेक्ट आने वाले साल में हम निश्चित रूप से इंट्रोड्यूस कर देंगे। एक साथ देश की अलग अलग सीमाओं पर 7 या 8 जगह पे पायलट प्रोजेक्ट्स दिए जाएंगे।
1: ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনো 3 দিনের ভারত সফরে আগামীকাল নতুন দিল্লিতে আসছেন। সফরকালে তিনি রবিবার বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে যুগ্মভাবে ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে পৌরোহিত্য করবেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এরাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য

0: সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর তাঁর সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটেও যাওয়ার কথা। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মা কে নাম অর্থাৎ মায়ের নামে একটি গাছের মতো উদ্যোগগুলি প্রতি বছর প্রায় 1,10,000 হেক্টর বনভূমি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সাংসদ শমিক ভট্টাচার্য তাঁদের দিল্লির বাসভবনে মায়ের নামে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। শ্রী ভট্টাচার্যের অভিযোগ, রাজ্যের পরিবেশ ধ্বংসের মুখে এর বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতেই এই ধরনের কর্মসূচি।
1: দেখুন, সারা পৃথিবীর কাছে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষার জন্য বার্তা দিচ্ছেন, এক পেড় মা কি নাম। এই অনুষ্ঠানে সমস্ত বিজেপি বিধায়ক, সাংসদ, দলীয় কর্মী, বিভিন্ন পদাধিকারী, তারা যেমন অংশগ্রহণ করেছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, শুধু ভারতবর্ষে নয়, এন্টায়ার ইন্ডিয়ান ডায়াসপোরা, পৃথিবীর যে যেখানে আছেন, তারা প্রধানমন্ত্রীর নামে সারা দিয়ে একটা করে গাছ লাগাচ্ছে। এই সমস্ত মিলেমিশে আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের।
0: ভারতের আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কর্ণাটক, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। এছাড়া গোয়া, তামিলনাড়ু এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশেও একই ধরনের পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারতের আবহাওয়া দপ্তর IMD কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় 10ই জুন পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে। আজ রাজ্যের উত্তরাঞ্চলের 8টি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে 8-1 গোলে জিতে জাপান ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির কথা উল্লেখ করে বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলোর অন্যতম। তিনি আজ দমন ও গুজরাটের সুরাটে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল GDP 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। খবর শেষ হলো, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। কিছুক্ষণ পর আপনারা শুনবেন বাংলা গানের মজলিস অনুষ্ঠান।
3: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণি, কলকাতা 13।
2: তো ভারত

নমস্কার বন্ধুরা, আজ বাংলা গানের এই অনুষ্ঠান সুমন কল্যাণপুরকে ঘিরে। 89 বছর বয়সে চলে গেলেন তিনি। ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের সোনালী যুগের অন্যতম উজ্জ্বল কণ্ঠস্বর তাঁর। এমন একজন শিল্পীকে নিয়ে আজ আমরা কথা বলবো যার কণ্ঠের অসাধারণ মিষ্টি ভাব, বাংলা উচ্চারণ আর গভীর আবেগ দশকের পর দশক ধরে বাঙালির হৃদয় ছুঁয়ে গেছে।

শ্রোতা বন্ধুরা যারা রেডিওর ওপারে এই মুহূর্তে বসেছেন অনুষ্ঠানের জন্য, অনুষ্ঠান শুনতে আসবেন 9434921300 আপনার কথা নিয়ে শিল্পীকে ঘিরে, শিল্পের স্মৃতিচারণায় তার গান শোনার অনুভূতি নিয়ে। আর যারা মেসেজ করতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। বাংলা গানের মজলিশ ঘিরে আজ সুমন কল্যাণপুরের কণ্ঠে বাংলা গান।

তাঁর কণ্ঠ ছিল অসাধারণ কোমল। মুহূর্তের মধ্যেই মন ছুঁয়ে যাওয়া, মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া এক কণ্ঠ, এক অনন্য, মার্জিত এবং স্মরণীয় কণ্ঠশিল্পী সুমন কল্যাণপুর।

বাংলা গানের মজলিশ জুড়ে আজ সুমন কল্যাণপুরের কণ্ঠে গান। মেসেজ এসেছে, এখনও পর্যন্ত একটি মেসেজ পেয়েছি আমি হোয়াটসঅ্যাপে। আমার বন্ধু লিখেছেন, মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, মুর্শিদাবাদ। 1937 সালের 28শে জানুয়ারি জন্মগ্রহণ করেন এই শিল্পী। 31শে মে 2026 আমরা তাকে হারালাম। বিখ্যাত আধুনিক গান মনে করো আমি নেই অত্যন্ত প্রিয় আমার, এছাড়াও বিভিন্ন ভাষায় অনেক গান তিনি আমাদের উপহার দিয়েছেন। দূরে থেকো না আরও কাছে এসো, এই গানটি শোনালে ভালো লাগবে। চেষ্টা করব নিশ্চয়ই আমরা। আরও একটি ইতিমধ্যেই চলে এসেছে, আমি পড়ে নিই। সুমন কল্যাণপুর, ওনাকে আমার শ্রদ্ধা আর প্রণাম জানাই। হিন্দি, বাংলা, অন্য যে কোনো ভাষায়, অনেক ভাষায় তার গাওয়া গান অতুলনীয়। তার কণ্ঠে মধু ছিল। যদি সম্ভব হয় বাদলের মাদল বাজে শোনালে ভালো লাগবে। সুমিতা রায়, ঢাকুরিয়া থেকে। শোনানোর চেষ্টা করব, এই গানগুলো নিয়েই আসলে আজকে বসা আমাদের, তাকে স্মরণ করা।

বাঙালি না হয়েও যারা আমাদের মন ভোলানো হৃদয়গ্রাহী বাংলা গান উপহার দিয়েছেন তাদের মধ্যে অন্যতম সুমন কল্যাণপুর। প্রতিটি গানই এক অদ্ভুত কোমলতা আর মিষ্টতায় ভরা, বারবার যে কথা আমাদের বলতে হয়। আমিনুল হক সরকার তালবাগানপাড়া থেকে লিখেছেন, শিল্পীর কণ্ঠে বাংলা এবং হিন্দি গান অনেক শুনেছি, দ্বিতীয় লতা মঙ্গেশকর হিসেবে পরিচিত, ওনার কণ্ঠে যে কোনো পছন্দের বাংলা গান শোনালে আপনি খুশি হবেন। ধন্যবাদ মেসেজ করার জন্য। এছাড়াও লিখেছেন সঞ্জিতা দে, তোরা হাত ধর প্রতিজ্ঞা কর, চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি, কি অসাধারণ গান, প্রণাম জানাই মহান এই শিল্পীকে। গান শোনাবো আপনাদের, আপনারা আসতে থাকুন 9434921300-তে, হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন আর এসে কথা বলে যেতেও পারেন। কোনোভাবে মনে হচ্ছে আজকে আমাদের কথা বলার মাধ্যমটি বিঘ্নিত আছে, দেখা যাক, আপনারা চেষ্টা করতে থাকুন।

বন্ধুরা, আগেও আমরা তাকে নিয়ে অনুষ্ঠান করেছি, তবে আজ নিতান্তই এক অন্যরকম আবেগ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি তার গাওয়া সেই সব অবিস্মরণীয় বাংলা গান। 9434923-তে কথা বলুন শ্রোতা বন্ধুরা, আর চাইলে এই নম্বরটিতে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন। মেসেজই আসছে, দুটোই আজ খোলা রেখেছি আপনাদের জন্য। মেসেজ এসেছে আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে লিখেছেন, আজ যাকে নিয়ে বাংলা গানের মজলিশের বাংলা গান সাজানো হয়েছে তার কণ্ঠ ছিল অতীব সুন্দর। অপ্রতিরোধ্য কণ্ঠশিল্পী আজ আর আমাদের মধ্যে নেই, তার অমর আত্মার প্রতি রইল আমার শ্রদ্ধা। ভালো লাগছে অনুষ্ঠান। আব্দুল হাদি বেলাইপাড়া খৈরাটি মুর্শিদাবাদ থেকে লিখেছেন আমাদের। ১৯৩৭ সালে অবিভক্ত ভারতের ঢাকায় তখন তার জন্ম। তার পরিবার ছিল মূলত কর্ণাটকের উদুপি অঞ্চলের। বাবার ব্যাংক চাকরির সূত্রে তারা ঢাকায় থাকতেন এবং দেশভাগের কিছু আগে ১৯৪৩ সালে তারা মুম্বাইতে চলে যান। বহুভাষিক পরিবেশে বড় হওয়ার কারণে কন্নড়, মারাঠি, হিন্দির পাশাপাশি স্পষ্ট বাংলা উচ্চারণও আয়ত্ত করেছিলেন তিনি।

মুকুল দত্তের কথায় আর মান্নাদের সুরে এই গান এক অদ্ভুত রোম্যান্টিক আকুলতায় ভরা। বড় ভালো লাগে তার মধুর কণ্ঠে। 9434921300-তে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে, লিখেছেন কল্যাণ মণ্ডল, বীরভূম জেলার চন্দ্রপলসা গ্রাম থেকে। শিল্পীকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, যাই বলি না কেন কম পড়ে যাবে। আমার পছন্দের একজন শিল্পী, কোনো গানের অনুরোধ করছি না, ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। তন্ময় প্রামাণিক, কেবলরামপুর মন্দিরপাড়া থেকে লিখেছেন আপনি, তাই তো? নমস্কার, আজকে সুমন কল্যাণপুরকে নিয়ে অনুষ্ঠান করছেন, সঙ্গীত জগতের একজন বিশিষ্ট শিল্পী তিনি, তার বাংলা গান থেকে শুরু করে হিন্দি সমস্ত

আমাদের কাছে এক অনবদ্য দলিল, তার চরণে রইল প্রণাম। ধন্যবাদ যারা মেসেজ করছেন আমাদের, আরও আসুক, কারণ কোনোভাবে মনে হচ্ছে যেন আজ কথা বলবার সুযোগটি আমাদের হচ্ছে না। 9434921300-তে বন্ধুরা আজকে আসুন বাংলা গানের মজলিশ অনুষ্ঠানে। শুনি আরও একটি গান। রতু মুখোপাধ্যায়ের সুরে আর পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় বর্ষার এক অদ্ভুত ব্যাকুলতা, বাদলের মাদল বাজে এই গানটিতে।

বাংলা গানের মজলিশ জুড়ে আজ সুমন কল্যাণপুরের কণ্ঠে গান। গানের জগতে আসার আগে সুমনের মূল ঝোঁক ছিল ছবি আঁকার প্রতি। মুম্বাইয়ের বিখ্যাত স্যার জে জে স্কুল অফ আর্টসে চিত্রকলার ছাত্রীও ছিলেন। কলেজের একটি অনুষ্ঠানে তার গান শুনে যখন তাকে অনেক শিল্পী মুগ্ধ হলেন সেখানে শুনতে আসা, তখন একটি রেকর্ড কোম্পানির সঙ্গে তার পরিচয় হলো। এই গুণমুগ্ধদের মধ্যে অন্যতম ছিলেন গজল গায়ক তালাত মাহমুদও। ছবি আঁকার ক্যানভাস ছেড়ে এর পরে ধাপে ধাপে তিনি সুরের ভুবনে পা রাখলেন। কণ্ঠে এক অদ্ভুত শান্ত স্নিগ্ধ কোমল ছোঁয়া। বাংলা গান যেগুলো শুনছি বুঝতে পারছি উচ্চারণ স্পষ্ট, কোথাও বোঝার উপায় নেই যে তার মাতৃভাষা বাংলা নয়।

শুধুমাত্র উচ্ছল কিংবা খুব রোম্যান্টিক ভালো লাগার গান সেরকম নয়। এই ধরনের গান যেগুলোকে আমরা বিরহের গান হিসেবে ধরি, এই সমস্ত গানও তার কণ্ঠে অসাধারণ আমাদের লেগেছে। শুনব তার গাওয়া এরকমই আরও একটি গান। তবে তার আগে আপনাদের জানাই, বিধান দাস নিয়াল্লিশ পাড়া থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, ভালো লাগছে তার। আর বুবুন জানিয়েছেন যে তিনিও গান শুনছেন। বুবুন কোথা থেকে বলছেন সেটা কিন্তু লেখেননি। রতন বন্দ্যোপাধ্যায় রাতমা রামপুরহাট থেকে লিখেছেন। অনুষ্ঠান শুনছেন। আশা ভোসলের মৃত্যুর পরে আরও একটি নক্ষত্র পতন ঘটল, যা সঙ্গীত প্রেমীদের কাছে অপূরণীয় ক্ষতি। আমরা হারালাম আরও এক প্রবাদ প্রতিম শিল্পী সুমন কল্যাণপুরকে। লতাজির সাথে তার কণ্ঠের অনেক সাদৃশ্য আছে। আমি তো মাঝে মধ্যে গুলিয়ে ফেলতাম কে গাইছে। অনুষ্ঠান শুনছেন আপনি। সশ্রদ্ধ প্রণাম জানিয়েছেন শিল্পীকে। রতন বন্দ্যোপাধ্যায় রাতমা বহরমপুর থেকে, রামপুরহাট থেকে আপনি লিখেছেন। ধন্যবাদ আপনি মেসেজ করেছেন বলে। আর যে কথাটি লিখেছেন আপনি, সে কথা অনেকেরই এক অদ্ভুত তুলনা। অনেক শ্রোতাই তার গান শুনে ভুল করে ভেবেছেন সেটি লতা মঙ্গেশকরের কণ্ঠ হয়তো। এই তুলনা যেমন তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল, তেমনি তার নিজস্ব পরিচয়কে আড়ালো করেছিল বহুবার। এই মিলটা তার জন্য যেমন প্রশংসা ছিল, তেমনি নিজের একটা আলাদা পরিচয় তৈরি করার ক্ষেত্রে বড় এক লড়াইও তো ছিল। কিন্তু তার মননে এই বিষয়ে হয়তো কোনো রকম প্রভাব পড়েনি। তার নিজস্ব গায়কী, স্পষ্ট বাংলা উচ্চারণ আর আবেগের প্রকাশ তাকে বাংলা আধুনিক গানের জগতে, ছবির জগতে এক অনন্য আসনে বসিয়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, কলেজ জীবনে আমি লতাজির গানই গাইতাম, আমার কণ্ঠ খুবই কোমল ও পাতলা। তখন রেডিওতে গায়কদের নাম ঘোষণা করা হতো না, ফলে বিভ্রান্তি আরও বাড়ত। কি সুন্দর করে তিনি এই বিষয়টিকে ধরেছেন, বুঝিয়েছেন তাঁর শ্রোতাদের, তাই না? আমি বলছিলাম যে সুন্দর একটি গান শোনাবো, যেটাকে আমরা বিরহের গানও বলতে পারি। ব্যথা হয়ে কেন ফিরে এলে বন্ধুয়া।

এই গানটি সমস্ত গানের মধ্যে একটি মাত্র গান আজকে আপনাদের শোনালাম যেটি ছবি থেকে নেওয়া, কৃষ্ণ ভক্ত সুদামা। বন্ধু কোনো একজন বন্ধু আমাদের লিখে পাঠিয়েছিলেন এই গানটির জন্য, তার নিশ্চয়ই ভালো লাগছে।

মায়াবী কণ্ঠে আচ্ছন্ন হয়ে গান শুনছেন ইন্দ্রজিৎ মণ্ডল কয়া মুর্শিদাবাদ থেকে। উনি এমনভাবেই লিখেছেন, ভালো লাগছে তার অনুষ্ঠান, ভালো লাগছে শিল্পীর কণ্ঠে অসাধারণ সব গান। তার গাওয়া বাংলা গান বাংলা সঙ্গীত জগতের এক অমূল্য এবং সুমধুর অধ্যায়। বাংলা উচ্চারণ, বাংলা গানের মাধ্যমে তিনি আমাদের মন ছুঁয়েছেন। হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, পুলক বন্দ্যোপাধ্যায়, রতু মুখোপাধ্যায়, রবীন বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে গানে গানে সুর বেঁধেছেন, গানের কথা বেঁধেছেন। এই সমস্ত গান যেগুলো আমরা শুনলাম, আজকে শুনছি, সেগুলো কিন্তু এসব স্মরণীয় বাংলা গানের জগতের এসব স্মরণীয় শিল্পীদের তৈরি। আর সেই সমস্ত ভালো গান, অসাধারণ গানগুলোকে কণ্ঠে তুলে নিয়েছিলেন সুমন কল্যাণপুর তার অনায়াস দক্ষতায়। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে, তাই না? আপনাদের অনুষ্ঠান ভালো লাগছে এবং আপনারা আছেন আমাদের সঙ্গে, তার জন্য আপনাদেরও ধন্যবাদ প্রাপ্য। আমরা যে শিল্পীকে নিয়ে আছি আজকে, তার গানের এই যে মৃদু, আপনারা শুনলে বুঝতে পারছেন নিশ্চয়ই, তার যে নিয়ন্ত্রিত তান তার কণ্ঠের প্রধান আকর্ষণ বলে আমার মনে হয়। আর তার কণ্ঠের জাদুতে অমলিন সুর বেজে উঠত শ্রোতার হৃদয় তন্ত্রীতে, আজ যেমন হচ্ছে আমাদের। মনে করো আমি নেই, বসন্ত এসে গেছে, তোমারও আকাশ থেকে একটি তারা যে ঝরে গেছে, মনে করো আমি নেই। তিনি আজ না থাকলেও শুধু বসন্ত নয়, কিন্তু শরৎ হেমন্ত শীত বর্ষা অনুভব দিতে পারে আমাদের তার কণ্ঠের গানে, আজ কাল পরশু।

আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। আপনাদের এখন জানিয়ে দেব আমাদের আগামীকাল শনিবার অধিবেশনের অনুষ্ঠান সম্পর্কে। অধিবেশন শুরু হবে সকাল 5:50 অমৃতবাণী এবং ভক্তিগীতির অনুষ্ঠান সকাল 6:00। 6:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, নজরুল গীতি শোনা যাবে বিভিন্ন শিল্পীর কণ্ঠে 6:50। 7:45 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকাল 8:00। আগামীকাল বিষয় মন খারাপের মেঘলা আকাশ, উপস্থাপনায় মানসী মিত্র। সকাল 10:00 থেকে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিবিধ অনুষ্ঠান শুনতে পাওয়া যাবে। 2:05 বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর, 2:30 অঙ্গনা। আগামীকাল অঙ্গনা অনুষ্ঠানে ট্রাভেল ব্লগার কৌশিক পালের সাক্ষাৎকার শোনা যাবে। সাক্ষাৎকারটি নিয়েছেন দেবী সরকার মুখোপাধ্যায়। বিবিধ ভারতীর অনুষ্ঠান 3:10। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান রয়েছে বিকেল 5:00। নজরুল গীতির অনুষ্ঠান আপনারা শুনবেন 5:15। কিষাণবাণী 5:30। 6:05 দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান এবং রজনীকান্তের গান। 6:40। আজ সন্ধ্যায় 7:10। রাত 8:10 শোনা যাবে নাটক শেষ বিকেলের আলো, রচনা স্বাতী নন্দী, পরিবেশনা পরিমল হেমব্রম। তারপরে আপনারা শুনবেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। রাত 9:15 বিশেষ অনুষ্ঠান, বর্তমান সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান শোনা যাবে। রাত 10:00 শ্রুতি অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠে প্রীতম ঘোষ এবং গল্প পাঠে স্বপন কুমার পাল। 10:15 লাইভ ফোন ইন অনুষ্ঠান মেহফিল দিল এক মন্দির, শুনবেন সুমন কল্যাণপুরের কণ্ঠে হিন্দি ছবির গান, উপস্থাপনা মুক্তি হক। রাত 11:00 আমাদের অধিবেশনের সমাপ্তি, শুনলেন আগামীকাল শনিবার 6 জুন আমাদের অধিবেশনের বিশেষ কিছু অনুষ্ঠান সম্পর্কে। এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন মূলত বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা মুর্শিদাবাদ জেলার বেশিরভাগ জায়গায় রয়েছে। সঙ্গে এই কদিন ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। আর এর সঙ্গে শেষ হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন রাত 11:10। জয় হিন্দ।